খিয়া নৌকা পারাপার করে নদীর স্রোতে, কেহ যায় ঘরে কেহ আসি ঘর হতে। দুই তীরে দুই গ্রাম আছে জানা শোনা, সকাল হইতে সন্ধ্যা করে আনা গোনা। পৃথিবীতে কত দ্বন্দ্ব কত সর্বনাশ, নূতন নূতন কত গড়ে ইতিহাস। রক্ত প্রবাহের মাঝে ফেনাইয়া উঠে, সোনার মুকুট কত ফুটে আর টুটে। সভ্যতা নব নব কত তৃষ্ণা ক্ষুধা, উঠে কত হলাহল উঠে কত সুধা। শুধু হেথা দুই তীরে কিবা জানে নাম, দোহাপানে চেয়ে আছে দুইখানি গ্রাম। এই খেয়া চিরদিন চলে নদীর স্রোতে, কেহ যায় ঘরে কেহ আসে ঘর হতে।

মুসা উত্তপের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীতের মাধ্যমে আজকের আনন্দধ্বনি শেষ হচ্ছে। এরপরে আমরা চলে যাব ভোরাই অনুষ্ঠানে, তার আগে বন্দে মাতরম ধ্বনির মাধ্যমে শেষ হবে আজকের অনুষ্ঠান। ভালো থাকবেন বন্ধু, ভালো রাখবেন।

আকাশবাণী মৈত্রী, শুরু হল প্রথম অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় সকাল 6:01 হয়ে 28 সেকেন্ড, বাংলাদেশের সময় সকাল 6:32 হয়ে 40 সেকেন্ড। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন আবহাওয়া সম্পর্কিত ঘোষণা। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া মৎস্যজীবীদের জন্য যে সতর্কবার্তা পাওয়া গেছে তাতে বলা হয়েছে, 29 থেকে 30 সেপ্টেম্বর সন্ধ্যা পর্যন্ত মায়ানমার, বাংলাদেশ উপকূল এবং উত্তর পূর্ব মধ্য বঙ্গোপসাগরের সংলগ্ন এলাকায় ঝোড়ো হাওয়া সহ বাতাসের গতিবেগ ঘণ্টায় 50 কিলোমিটার প্রতি ঘণ্টা হতে পারে, যা দমকা হাওয়ার সঙ্গে ঘণ্টায় 60 কিলোমিটার পর্যন্ত হতে পারে। পশ্চিমবঙ্গ উপকূলের জন্য কোনো সতর্কতা জারি করা হয়নি, তবে 29 থেকে 30 সেপ্টেম্বর 2026 পর্যন্ত মৎস্যজীবীদের উত্তর পূর্ব বঙ্গোপসাগরে এবং বাংলা উপকূল বরাবর ও উপকূল থেকে দূরে গভীর সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ঘোষণাটি শেষ হলো।

জ্ঞান উন্মেষের পর শিশু যখন তার চারপাশের জগতের দিকে তাকিয়ে দেখে, তখন মন তার চরম বিস্ময়ে ভরে ওঠে। চারপাশে যা কিছু সে দেখে সবই তার কাছে রহস্যময় বলে মনে হয়। তার কৌতূহলী মনে কত প্রশ্নই না জাগে। এজন্যে শিশুদের শিক্ষার ভার যাদের হাতে আছে, তাদের উচিত সাধারণত হাতের কাছে যেসব জিনিস পাওয়া যায়, যা ছোট ছেলেমেয়েদের মনকে আকর্ষণ করে, যে কোনো ফুল, লতাপাতা, পাখি, এমনি সব টুকরো জিনিসের ওপর নজর দিতে শেখানো। কাজ অবশ্য শক্ত। শিক্ষকদের নিজেদের মনকে ছোটদের কৌতূহলী মনের রসে রসিয়ে নিতে হবে। তার জন্য চাই শিক্ষকদের একটা স্বাভাবিক ক্ষমতা অর্জন করা, যাতে তাঁরা ছাত্রদের সঙ্গে সহজে মিশতে পারেন। এই জন্য আমি বলি, আমাদের দেশে বিজ্ঞানের যা শেখানো হচ্ছে, এই যেমন ছোট ছেলেমেয়েদের শ্রেণীতে ভারী ভারী বই পড়ানো, তাতে তাদের কতটুকু লাভ হয়? বইয়ের ভেতরের কথাগুলোর মানে করতেই তাদের সময় চলে যায়, এবং বোধ হয় সেই মানেগুলো শেখা ছাড়া আর বেশি কিছু তারা গ্রহণ করতে পারে না। প্রকৃতির সঙ্গে পরিচয় রাখতে গেলে শিশুর মনে সবার আগে জাগিয়ে তুলতে হবে কৌতূহল। তাদের নতুন নতুন জিনিস সংগ্রহ করার ভার দিতে হবে। হয়তো একটু আধটু রেশারেশির মধ্যেই সেসব জিনিসের চলবে সংগ্রহ, আর এমনি করেই প্রকৃতির সঙ্গে যোগটা তাদের ঘনিয়ে উঠবে। পল্লীগ্রামের স্কুলে আরও একটু সুবিধে হতে পারে। এইসব ছোট ছোট কাজ সারা হওয়ার পর পেঁয়াজ, ছোলা, মটর যে যেমন ভালোবাসে, তাকে তার বাগান তৈরি করবার ভার দেওয়া। আমি দেখি বিজ্ঞান সম্পর্কে অল্প বয়স্ক ছেলেমেয়েদের এমন সব বড় বড় কথা বলা হয় যা শুনলে আমাদেরই প্রাণে আতঙ্ক আসে। সেদিন একটা ছোটদের পাঠ্যবিজ্ঞান বইতে দেখছিলাম থার্মোমিটার কেমন করে তৈরি করা হয়। সে সম্পর্কে বোঝাতে গিয়ে লেখক ছোটদের কাছে এমন সব কথা বলেছেন যা হচ্ছে মাধ্যমিক পরীক্ষার বিষয়বস্তু, কিন্তু সাধারণ তথ্যগুলোর সঙ্গে যাতে সোজাসুজি ছাত্রদের পরিচয় হয় তারই চেষ্টা করা উচিত। আসল কথা, বিজ্ঞান কেন আমাদের শিক্ষা দেওয়া হয়, বাস্তব সম্পর্কে আমাদের ধারণাটা খাঁটি হবে বলে। তা বলে এ কথা আমি বলছি না যে আমাদের জীবন থেকে কল্পনাকে একেবারে ছেঁটে ফেলতে হবে। কল্পনা থাকা ভালো, কিন্তু বস্তু এবং সংসার সম্পর্কে যদি উদ্ভট অলৌকিক ধারণা থাকে, তবে পদে পদে আমাদের জীবনযাত্রা ব্যাহত হয়। বেঁচে থাকতে হলে প্রত্যেকের দাবি দাওয়া সম্পর্কে সজাগ ও সচেতন থাকা উচিত। বিজ্ঞান আমাদের এটুকু শিখতে সাহায্য করে, প্রকৃতির মধ্যে যে সত্য লুকিয়ে আছে, বিজ্ঞান সে সত্যকেই উদ্ঘাটিত করে দেয়। আমাদের মনের বাইরে কোনো কিছু ঘটে গেলেই সেটা কোনো দেব দানবের কীর্তি হবে এমন কথা মনে করার কোনো কারণ নেই। একটু বিশ্লেষণ করে দেখলে নিশ্চয়ই তার মূল কারণটা বেরিয়ে পড়বে। অসুখ করলেই যদি আমরা মনে করি যে এ নিতান্ত দৈবের ঘটনা, দেবতার সন্তুষ্টি সাধন ছাড়া আমাদের আর কিছুই করার নেই, তবে আমাদের টিকে থাকা শক্ত হবে। গাছপালা, জন্তু জানোয়ার সবের মধ্যেই শিক্ষণীয় জিনিস রয়েছে। প্রত্যেকেই আমাদের সত্য স্বরূপে পৌঁছে দিতে চায়। আমাদের মধ্যে যদি শ্রদ্ধার উদ্রেক হয়, অজানাকে জানবার আকাঙ্ক্ষা যদি জাগ্রত হয়, তবে আর সব কিছুই সহজ হয়ে আসবে। তখন শিক্ষা দেবার পদ্ধতি নিয়ে আর গোলে পড়তে হবে না।

আজ শুনলেন সত্যেন্দ্রনাথ বসুর রচনা থেকে পাঠ, আকাশবাণী মৈত্রী। এখন প্রথম আলো সুবদ্ধ সঙ্গীতের এই অনুষ্ঠানে আজ শুনবেন গিটার, পণ্ডিত দেবাশিস ভট্টাচার্য, রাগ ভাটিয়ারি ও আহির ভৈরব।

প্রথম আলো অনুষ্ঠানটি এখানেই শেষ হল। সুবদ্ধ সঙ্গীতের এই অনুষ্ঠানে আজ গিটারে রাগ ভাটিয়ারি ও আহির ভৈরব শুনলেন পরিবেশনায় পণ্ডিত দেবাশিস ভট্টাচার্য। আকাশবাণী মৈত্রী, একটু পরেই শুনবেন বাংলা সংবাদ।

0: আকাশবাণী কলকাতা খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হলো, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং প্রযুক্তি অনিশ্চয়তা সহ বিভিন্ন ক্রমবর্ধমান চ্যালেঞ্জ মোকাবিলায় ভারতের প্রস্তুতির অঙ্গ হিসেবে আপৎকালীন পরিকল্পনার উপর গুরুত্ব দিয়েছেন। রাষ্ট্রসংঘে জম্মু ও কাশ্মীর নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের মন্তব্যকে অবাঞ্ছিত আখ্যা দিয়ে ভারত তাকে খারিজ করে দিয়েছে। পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব গড়ার লক্ষ্যে ভারত তার প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেছে। কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, কৃষকরা যাতে উৎপাদিত পণ্যের সঠিক মূল্য পান সে বিষয়ে সরকার একাধিক পরিকল্পনা গ্রহণ করেছে। গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে আজ দ্বিতীয় একদিনের ক্রিকেট ম্যাচে ভারত ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ক্রমবর্ধমান প্রযুক্তি অনিশ্চয়তা এবং ভৌগোলিক নৈকট্য থেকে উদ্ভূত চ্যালেঞ্জগুলির মধ্যে ভারতকে তার প্রস্তুতির অবিচ্ছেদ্য অংশ হিসেবে ভূকৌশলগত চিন্তাভাবনা এবং আপৎকালীন পরিকল্পনাকে অন্তর্ভুক্ত করার উপর গুরুত্ব দিয়েছেন। নতুন দিল্লিতে ভারতীয় নৌবাহিনীর কমান্ডারদের সম্মেলনে গতকাল ভাষণ দিতে গিয়ে শ্রী সিং বলেন, দেশের লক্ষ্য স্পষ্ট যে সংকট দোরগোড়ায় পৌঁছানোর আগেই প্রস্তুতিকে সংকটস্থলে পৌঁছতে হবে। তিনি জোর দিয়ে বলেন যে ঊর্জা সুরক্ষা অভিযান, দেশের জ্বালানি সরবরাহ লাইন এবং জাতীয় স্বার্থ রক্ষায় ভারতীয় নৌবাহিনীর পেশাদারিত্ব এবং অভিযানের প্রস্তুতির আবারও প্রমাণ করেছে। তিনি আরও বলেন যে দক্ষিণ চীন সাগর, ভূমধ্য সাগর এবং আটলান্টিক মহাসাগরে ভারতীয় যুদ্ধজাহাজের উপস্থিতি দেশের গভীর সমুদ্রে যুদ্ধ করার সক্ষমতা প্রমাণ করে। তিনি উচ্চস্তরের যুদ্ধ প্রস্তুতি বজায় রাখার জন্য ভারতীয় নৌবাহিনীর প্রশংসা করেন এবং উল্লেখ করেন যে 2047 সালের মধ্যে একটি উন্নত দেশ হওয়ার ভারতের সংকল্প বাস্তবায়নে এটি একটি কৌশলগত অংশ হিসেবে কাজ করছে। রাষ্ট্রসংঘ সাধারণ পরিষদের ভাষণে জম্মু ও কাশ্মীর নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের মন্তব্যকে অবাঞ্ছিত আখ্যা দিয়ে তাকে খারিজ করে দিয়েছে ভারত। নতুন দিল্লিতে গতকাল সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, এটি ভারতের আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্ব সম্পর্কিত একটি অভ্যন্তরীণ বিষয় এবং এ বিষয়ে কোনো বহিরাগত পক্ষের কথা বলার বা হস্তক্ষেপ করার কোনো অধিকার নেই।
1: India rejects the unwarranted references to Indian Union Territory of Jammu and Kashmir made by the President of Turkey during his UNGA address. This is a matter, as you would understand, pertaining to India's territorial integrity and sovereignty, and no external party has any locus standi on this issue.
0: ভারত, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকা ইবসার যৌথ বিবৃতির বিষয়ে শ্রী জয়সওয়াল বলেন, নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের পাশাপাশি এই তিন দেশের বিদেশমন্ত্রীরা এক বৈঠকে মিলিত হন। বৈঠকে বেশ কিছু অর্থনৈতিক, উন্নয়নমূলক এবং নির্দিষ্ট কিছু রাজনৈতিক ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের 100% শুল্ক আরোপের বিষয়ে মুখপাত্র জানান, বিদেশ সচিব বিক্রম মিশ্রি সম্প্রতি নতুন দিল্লিতে একটি মার্কিন সংসদীয় প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন। তিনি আরও বলেন, বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের নানা বিষয়ে আলোচনা হয়। ভারত ও বাংলাদেশের মধ্যে গঙ্গা জল বন্টন চুক্তি সম্পর্কিত এক প্রশ্নের জবাবে শ্রী জয়সওয়াল বলেছেন, ভারত ও বাংলাদেশের একটি যৌথ নদী কমিশন রয়েছে এবং নদী সংক্রান্ত যাবতীয় বিষয় এই কমিশনেই নিষ্পত্তি করা হবে। নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সদর দপ্তরে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে এক বৈঠকে সংগঠনের মহাসচিব আন্তোনিও গুতারেস ভারতের সহযোগিতার প্রশংসা করেছেন। গুতারেসের মুখপাত্র স্টেফান দুজারিক জানিয়েছেন, দুই নেতার মধ্যে বহুপাক্ষিকতা, রাষ্ট্রসংঘ ও ভারতের সহযোগিতা, ইউক্রেনের যুদ্ধ ও মধ্যপ্রাচ্যের পরিস্থিতি সহ ভূ রাজনৈতিক ঘটনাবলী নিয়ে আলোচনা হয়েছে। ডক্টর জয়শঙ্কর বলেন, আলোচনায় চলতি সংঘাত এবং বিশেষ করে দক্ষিণী বিশ্বের দেশগুলির ওপর এর প্রভাব কমানোর প্রয়োজনীয়তার উপর আলোকপাত করা হয়। রাষ্ট্রসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়। পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব এবং পারমাণবিক অস্ত্র সম্পূর্ণ নির্মূল করার লক্ষ্যের প্রতি ভারত তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সদর দপ্তরে পারমাণবিক অস্ত্র সম্পূর্ণ নির্মূলের আন্তর্জাতিক দিবস উপলক্ষে আয়োজিত উচ্চ পর্যায়ের পূর্ণাঙ্গ অধিবেশনে ভারতের পক্ষে বক্তব্য রাখেন বিদেশ মন্ত্রকের পশ্চিম সচিব সিবি জর্জ। রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের চলতি অধিবেশনে ডারবান ঘোষণা ও কর্মপরিকল্পনা গ্রহণের 25তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত বৈঠকেও বক্তব্য রাখেন তিনি। সেখানে জাতিগত বৈষম্য, বিদেশিদের প্রতি বিদ্বেষের বিরুদ্ধে ভারতের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন সিবি জর্জ। তরুণ ভোটারদের ভোটার তালিকায় নাম নথিভুক্তির হার বাড়াতে দিল্লির বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে বিশেষ শিবিরের আয়োজন করেছে নির্বাচন কমিশন। বিপুল সংখ্যক শিক্ষার্থী গতকাল এই শিবিরগুলিতে এসে বিশেষ

0: নিবিড় সংশোধন বা এসআইআর সংক্রান্ত তথ্য জানতে এবং ভোটার তালিকাভুক্তির ফর্ম সংগ্রহ ও জমা দেন। আজও শিবির চলবে। আগামী মাসের 7 ও 8 তারিখেও কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলিতে আরও এক দফায় বিশেষ শিবির হবে। জনসেবা থেকে দেশ সেবা এই মন্ত্রকে পাথেয় করে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেবা ও সুশাসনের এই ভাবনাকে সামনে রেখেই 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য পূরণে কাজ করছে কেন্দ্র। এই ধারাবাহিকতায় শুরু হয়েছে বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযান। এই বিশেষ পর্বে জনসেবা, সুশাসন এবং নাগরিক অংশগ্রহণের মাধ্যমে কিভাবে উন্নয়নের লক্ষ্যকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সেই চিত্রই তুলে ধরা হবে। আজকের বিষয় শ্রম আইন। একটি প্রতিবেদন।
1: শ্রমজীবী মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে দেশের শ্রম আইন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে কেন্দ্রীয় সরকার। দেশের 29টি কেন্দ্রীয় শ্রম আইনকে একত্রিত করে তৈরি করা হয়েছে 4টি নতুন শ্রমবিধি। নতুন এই শ্রমবিধির অন্যতম লক্ষ্য হল শ্রমিকদের ন্যূনতম মজুরি, সময়মতো বেতন প্রদান, সামাজিক সুরক্ষা এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা বলে জানালেন আসানসোলে কর্মরত কেন্দ্রীয় ডেপুটি চিফ লেবার কমিশনার কে সি সাহু।
2: सारे वर्कर्स को मिनिमम वेज मिलेगा और उनका सोशल सिक्योरिटी और उनका सेफ्टी ये सब प्रोटेक्ट हो पाएगा। इसके अलावा हमारे ऑनरेबल प्राइम मिनिस्टर का डिजिटल इंडिया का एक इनिशिएटिव है जिसके चलते हम लोग एक समाधान पोर्टल बनाया है और इस पोर्टल के माध्यम से वर्कर को घर बैठ के उसको जो भी समस्या है समस्या को वो दर्ज करेगा, उसका सैलरी, ग्रेच्युटी, उसका वेज, बोनस, कुछ भी जो भी इश्यूज है उसका सारे समस्या इस पोर्टल के माध्यम से वो रेज करेगा और हम हमारे ऑफिस में सब समस्या को समाधान करेगा। हम श्रमिकों को न्याय दिला पा रहे और उनको सेवा दे पा रहे।
1: काश्मीर नाहर, आकाशवाणी संवाद, कोलकाता।
0: সেবা সংকল্প অভিযান কর্মসূচির অধীনে জল জীবন মিশন এবং স্বচ্ছ ভারত অভিযান দুই বিশেষ পদক্ষেপ নিয়ে শুনবেন পরপর দুটি পর্বে আলোচনা। ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট কলকাতার প্রাক্তন অধ্যাপক ডক্টর সুজয়া বসুর সঙ্গে কথা বলেছেন কাশফিন নাহার। আজ প্রথম পর্বে জল জীবন মিশন নিয়ে বিশেষ আলোচনা শুনবেন রাত 10:10 গীতাঞ্জলি ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন কৃষকরা যাতে তাদের উৎপাদিত পণ্যের সঠিক মূল্য পান সে বিষয়ে সরকার একাধিক পরিকল্পনা গ্রহণ করেছে। এই পরিকল্পনার মধ্যে রয়েছে ফসল কাটার পরবর্তী পর্যায়ের ব্যবস্থাপনা, বৈজ্ঞানিক পদ্ধতিতে গুদামজাতকরণ এবং বিপণন ইত্যাদি। নতুন দিল্লিতে গতকাল জাতীয় কৃষি সম্মেলনের দ্বিতীয় দিনে শ্রী চৌহান তুর, অড়হর এবং মুসুর ডাল ন্যূনতম সহায়ক মূল্যে সরকার 100% সংগ্রহ করবে বলে নিশ্চিত করেন এবং কৃষকরা 48 ঘণ্টার মধ্যে যাতে মূল্য পেয়ে যান সে বিষয়ে সরকার সবরকম ব্যবস্থা নিচ্ছে বলে আশ্বাস দেন। নেপালে গত সপ্তাহের বৃষ্টিজনিত দুর্যোগে মৃতের সংখ্যা বেড়ে 35 হয়েছে। বন্যা ও ভূমিধসের জেরে দেশের বিভিন্ন প্রান্তে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে পশ্চিম নেপালের বহু এলাকায় এখনও স্বাভাবিক পরিস্থিতি ফেরেনি। ভারী বৃষ্টির জেরে কালী গণ্ডকী নদীর তীরবর্তী বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে 48 জনের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। সরকারি হিসাব অনুযায়ী মিয়াগদিতে 200টিরও বেশি পরিবার বাস্তুচ্যুত হয়। ভারত ও দক্ষিণ কোরিয়া প্রজাতন্ত্রের যৌথ কমিটির 10ম বৈঠক গতকাল নতুন দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে দুদেশের মধ্যে প্রতিরক্ষা শিল্প ও সরবরাহ ক্ষেত্রে সহযোগিতা পর্যালোচনা করা হয়। পাশাপাশি প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার এবং দুদেশের প্রতিরক্ষা শিল্পের মধ্যে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। বৈঠকে যৌথভাবে সভাপতিত্ব করেন ভারতের প্রতিরক্ষা উৎপাদন সচিব দীনেশ মাহুর এবং দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা সরঞ্জাম সংক্রান্ত বিভাগের উপমন্ত্রী কিম ইল ডং। গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে আজ দ্বিতীয় একদিনের ক্রিকেট ম্যাচে ভারত ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে। খেলা শুরু হবে দুপুর 2টায়। বিরাট কোহলি ও অধিনায়ক শুভমন গিলের জোড়া 100 রানের উপর ভর করে রবিবার তিরুবনন্তপুরমে সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে 8 উইকেটে হারিয়ে 3 ম্যাচের সিরিজে 1-0 এগিয়ে আছে ভারত। এশিয়ান গেমসে ভারত গতকাল 2টি সোনাসহ মোট 10টি পদক পায়। মহিলাদের 4x 400 মিটার রিলেতে ভারতের কিরণ পাহাল, মাচেত্তিরা রাজু, পুভাম্মা প্রাচী চৌধুরী ও ভিথিয়া রামরাজ সোনা জেতেন। পুরুষদের 4x400 মিটার রিলেতে ভারতের ধর্মবীর চৌধুরী, মনু টি এস জয়কুমার এবং বিশাল টিকে ব্রোঞ্জ পদক পেয়েছেন। জাপান সোনা জিতেছে এবং কাতার রূপো পেয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং প্রযুক্তি, অনিশ্চয়তা সহ বিভিন্ন ক্রমবর্ধমান চ্যালেঞ্জ মোকাবিলায়

0: ভারতের প্রস্তুতির অঙ্গ হিসেবে আপৎকালীন পরিকল্পনার উপর গুরুত্ব দিয়েছেন। রাষ্ট্রসংঘে জম্মু ও কাশ্মীর নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের মন্তব্যকে অবাঞ্ছিত আখ্যা দিয়ে ভারত তা খারিজ করে দিয়েছে। পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্বের লক্ষ্যে ভারত তার প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেছে। খবর এখনকার মতো এ পর্যন্ত। এর পরের খবর শুনবেন সকাল 7:25।
1: আকাশবাণী মৈত্রী, এই মহাজীবন। আজ শুনবেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবন কথা।
2: বঙ্গীয় ব্যবস্থাপক সভা 1856 সালের 26 জুলাই শতাব্দীর আলোড়ন তোলা ঐতিহাসিক বিধবা বিবাহ আইনটি পাশ হয়ে গেল। আবহমান কাল ধরে চলে আসা কুসংস্কারের ভিতটা নাড়িয়ে দেওয়ার মূল কারিগর পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কিন্তু বিষয়টি তো অত সহজ সরল ছিল না। বিচ্ছিন্নভাবে আন্দোলন চলছিল প্রায় 10 বছর ধরে। বিদ্যাসাগর কি নিজেকে শুধু পাণ্ডিত্যের মোড়কে মুড়ে রেখেছিলেন? বরং আমরা তাকে বলব যুগপ্রবর্তক, সমাজ সংস্কারক, যারা সমাজের সমষ্টি চেতনাকে সুনির্দিষ্ট পথে পরিচালিত করতে পারেন, তাদেরকে তো সেভাবেই দেখে থাকি আমরা। তাই বুদ্ধিমত্তা দিয়ে তিনি শাস্ত্র উল্লেখ করে বলেছিলেন, যদি শাস্ত্রে কর্তব্য কর্ম বলিয়া প্রতিপন্ন করা থাকে, তবেই এতদ্দেশীয় লোকেরা কর্তব্য কর্ম বলিয়া স্বীকার করিতে ও তদনুসারে চলিতে পারেন। সমাজ কিন্তু সহজে স্বীকৃতি দেয়নি। বহুজনের নিন্দা উপহাস তাকে কষ্ট দিয়েছিল। শাস্ত্রীয় বিধির ব্যাখ্যা সত্ত্বেও কটূক্তি থেকে তিনি নিস্তার পাননি। তাই লিখেছিলেন, এদেশে উপহাস এবং কটূক্তি যে ধর্মশাস্ত্র বিচারের এক প্রধান অঙ্গ, ইহার পূর্বে আমি অবগত ছিলাম না। 151 বছর আগে আইন পাশের সময় সমাজে যেখানে নারীর স্বাধীনতা তার স্বকীয়তার কোনো মূল্যই ছিল না, বিদ্যাসাগর আধুনিক গণতান্ত্রিক সংগ্রামের পথ বেছে নিলেন। কেবলমাত্র শিক্ষাদানের বেড়াজালে নিজেকে আটকে না রেখে মানুষের মানসিকতার পরিবর্তন আনার চেষ্টা করলেন। আইন তৈরি করতে তিনি যেমন শাস্ত্রীয় যুক্তি দিয়ে বিচার বিতর্ক করেছেন, সরকারের অনুমতি আদায়ের জন্য গণস্বাক্ষর সংগ্রহ করেছেন, তেমনি জনমানসে আইনের প্রয়োগ প্রমাণ করার জন্য আইন পাশ হবার সঙ্গে সঙ্গে ওই বছরই ডিসেম্বরের 7 তারিখে শ্রীশচন্দ্র বিদ্যারত্নের সঙ্গে ব্রহ্মানন্দ মুখোপাধ্যায়ের 10 বছরের বিধবা মেয়ে কালীমতির বিবাহ দিলেন। আর বিয়েটা হল বেশ ধুমধাম করেই। কালীমতির প্রথম বিয়ে হয়েছিল 4 বছর বয়সে, 6 বছর বয়সে সে বিধবা হয়। তখনকার আমলে বিদ্যাসাগর খরচ করেছিলেন 10,000 টাকা। ঋষি রাজনারায়ণ বসু নিজের 2 ভাইয়ের বিয়ে দেন বিধবা 2টি মেয়ের সঙ্গে। কালীপ্রসন্ন সিংহ বিদ্যাসাগরকে উৎসাহিত করতে মোটা টাকার সাহায্য ঘোষণা করেছিলেন। সমাজের স্বীকৃতি লাভের জন্য বিদ্যাসাগর তাঁর একমাত্র পুত্র নারায়ণচন্দ্রের বিবাহ দিলেন একটি বিধবা মেয়ের সঙ্গে। কিন্তু এদেশে লোভী, প্রতারক, অসৎ মানুষের সংখ্যা কম নয়। প্রচুর অর্থ ব্যয় করে বিদ্যাসাগর তখন প্রায় সর্বশান্ত। তার ওপর বিধবা বিবাহের নাম করে বহু মানুষ তাকে ধাপ্পা দিয়ে, ঠকিয়ে টাকা নিয়ে পালিয়ে গিয়েছিল। সেই দুঃখে আক্ষেপ করে রাজনারায়ণ বসুকে তিনি একটি চিঠিতে লিখেছিলেন, পৃথিবীতে যত ব্যাটা সব ব্যাটা গরু, যে যারে ঠকাতে পারে সেই তার গুরু।
1: এই মহাজীবন অনুষ্ঠানটি শেষ হল। আজ শুনলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবন কথা।

অক্টোবর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় জমিয়ে বসে গল্প। আসলে গল্পটা না জমলে বসাটাও জমে না, কাজ আছে বলে উঠে যায় সবাই। কিন্তু যেদিন

এবাড়ি সেবাড়ির হাঁড়ির খবর চলকে পড়ে সেদিন কেউ উঠতে চায় না আসর ছেড়ে। ননির পিসা মশাই বেঁচে থাকতে ভূতের গল্পের আকাল পড়েনি কোনো দিন। সাত সাগর আর সত্তর দেশ ঘোরা জাহাজি অঘোরদা থাকলেও রাত দশটা অবধি গড়িয়ে যেত গল্প। আর এখন আপনার অভিজ্ঞতা কেমন? আক্ষেপ করেন পুরনো দিনের গল্পের আসর মনে করে, নাকি বেশ জমিয়ে এখনো চলছে আসর? লিখে পাঠান আমাদের। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে, চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাক যোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikotha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে একটু সমস্যা হয়। তাহলে অক্টোবর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় জমিয়ে বসে গল্প।

ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা। 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।

কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক, শহর কলকাতার শত কথা, 594 কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি, প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00।

আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে একটু পরেই শুনবেন রবীন্দ্রসঙ্গীত। 6:55 শুনবেন কৃষক বন্ধুদের জন্য। আজ নারকেল গাছের ফল ঝরা ও সমাধান এ বিষয়ে বলবেন অধ্যাপক অপূর্ব বন্দ্যোপাধ্যায়। 7:05 লোকগীতি।

সাতটা বেজে 15 মিনিটে শুনবেন আসুন বেরিয়ে যান ভারতে, রবীন্দ্রসঙ্গীত একটু পরেই। আকাশবাণী মৈত্রী, এখন রবীন্দ্রসঙ্গীত, কণ্ঠে অর্পিতা নন্দী।

রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আজ শুনলেন অর্পিতা নন্দীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত, আকাশবাণী মৈত্রী।

0: আকাশবাণী মৈত্রী শুরু হচ্ছে কৃষক বন্ধুদের জন্য।
1: গ্রাম বাংলা শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন নারকেল গাছে ফল ঝরা ও তার সমাধান। এ বিষয়ে বলছেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব হর্টিকালচার অধ্যাপক ডক্টর অপূর্ব বন্দ্যোপাধ্যায়।
2: নারকেল গাছকে আমরা কল্পবৃক্ষ বলি, তার সমস্ত জায়গাটাই ব্যবহার করি। তো ফল ঝরা নারকেলের একটা মানে খুব কমন একটা প্রবলেম। সেই হিসাবে আমি বলি যে ফল ধরার যেসব কারণ সেগুলোর মধ্যে একটা হচ্ছে পরিচর্যা, বৈজ্ঞানিক পরিচর্যা গাছের প্রয়োজন, এক নম্বর। দু নম্বর হচ্ছে যে যে মুচিটা আসছে সেই মুচিটাতে মধ্যে যদি গাছের গোথা পরিষ্কার না করা হয় তাহলে ওখানে ফাঙ্গাল ইনফেকশন বা আমাদের রোগের থেকে সেই মুচিগুলোকে ঝরিয়ে দিতে পারে। তিন নম্বর হচ্ছে অনেক সময় ইঁদুর বা অন্য কোনো পোকামাকড়ও গোড়া কেটে দিয়ে সেটার থেকেও ফল ঝরতে পারে। এছাড়া আমাদের বিভিন্ন খাদ্যের অভাব এবং জলের অভাব, সেচের অভাব, এই সমস্ত কারণগুলোর জন্য কিন্তু গাছের ফল ঝরার সমস্যাটা দেখা যায়। সুতরাং এটা হচ্ছে একটা কমপ্লেক্স প্রবলেম। সুতরাং আমরা শুধুমাত্র একটা পরিচর্যা করেই কিন্তু গাছকে ফল ঝরার থেকে রক্ষা করতে পারবো না। সুতরাং ফল ঝরার থেকে যদি গাছকে বাঁচাতে হয় তাহলে প্রথম হচ্ছে আমাদের বৈজ্ঞানিক উপায়ে সারের পরিচর্যা করতে হবে। সারের পরিচর্যা আমাদের যেরকম 500 গ্রামের মতো নাইট্রোজেন জাতীয় খাদ্য, 250 গ্রামের মতো ফসফেট জাতীয় খাদ্য, 750 গ্রামের মতো পটাশ জাতীয় খাদ্য লম্বা জাতের জন্য যদি আমরা দিই বৎসরে দুবার ভাগ করে, অর্ধেক বর্ষার আগে অর্ধেক বর্ষার পরে, সাথে 15-20 কেজির মতো জৈব সার ব্যবস্থা করে মাটির সাথে মিশিয়ে যদি আমরা খাবার দিই তাহলে আমরা গাছের যে পুষ্টি সেটা আমরা দিতে পারলাম। এরপরে অনেক সময় দেখা যায় যে গাছের মুচি ঝরছে, কোনো রোগের আক্রমণও নেই, কোনো পোকার আক্রমণও নেই, কিন্তু মুচি ঝরে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমরা বলি যে গাছ প্রতি সোহাগা 100-150 গ্রামের মতো যদি ওই সারের সাথে মিশিয়ে দেওয়া হয় তাহলে সেখান থেকে গাছের শেকড় ওই গাছ খাবার নিয়ে তাহলে পরবর্তী যে মুচিগুলো আসবে গুটিগুলো সেই গুটিগুলো ঠিকমতো ধরে ফলন আসবে। এছাড়া সেচের পরিচর্যা অত্যন্ত প্রয়োজনীয়। একটা গাছ থেকে প্রত্যেক দিন 20-30 লিটার জল বেরিয়ে যায় বাষ্পীভবনে, সুতরাং সেই 20-30 লিটার জল আমি প্রতিদিন দিতে পারছি না। সুতরাং সেচের পরিচর্যা আমরা যদি ঠিক মতো না করি তার মানে কি একদিন বা দুদিন পর পর অন্তত 3-4 বালতি করে জল গাছের গোড়াতে বেসিন বেঁধে দিয়ে ভালো করে ভিজিয়ে দিতে হবে শেকড়। সুতরাং জল, খাবারের পরিচর্যা, আর যদি কোনো রোগের আক্রমণ হয় সেই ক্ষেত্রে আমরা রোগ নাশক কোনো ওষুধ স্প্রে করে সেটাকে কন্ট্রোল করতে পারবো। তবে এইগুলো যদি আমরা পরিচর্যা দিয়ে দেখি যে আমার গুটি ঝরাটা কমলো তাহলে আমরা ধরে নেব যে রোগ এবং পোকা মানে পোকার আক্রমণের জন্য গুটি ঝরা হয়নি। ম্যানেজমেন্ট মানে ঠিক মতো পরিচর্যা যেহেতু হচ্ছে না সেই জন্য গুটি ঝরা। আরেকটা গুটি ঝরার কারণ আপনাদের বলি যে চাষি ভাইরা অনেক সময় কাছাকাছি গাছ লাগিয়ে দেয়, পাশাপাশি দুটো গাছই কিন্তু মুচি এসছে, প্রত্যেকটা গাছের পাতার কোলে মুচি এসছে কিন্তু মুচিতে একটাও নাট নেই। তার কারণই হচ্ছে যে ওই মুচিগুলো গাছ পরিষ্কার করা হয় না, মাথাটা পরিষ্কার না করলে কি হয় ওখানে রোগ পোকার আক্রমণ প্রচুর হয়। দু নম্বর হচ্ছে যে সূর্যালোক ওখানে যদি না পৌঁছতে পারে, তার যদি খাবার গাছ ঠিক মতো না তৈরি করতে পারে, ফলের বাড়ার জন্য না পাঠাতে পারে, তাহলেও কিন্তু আমার যে মুচিটা ধরবে পরাগ মিলনের পরে বড় হবে সেই মুচিটা ঠিক মতো খাবারের অভাবে আবার ওটাও ঝরে যায়। সুতরাং আমাদের মুচি ঝরার থেকে গাছকে যদি রক্ষা করতে হয় তার বৈজ্ঞানিক পরিচর্যা, তার সেচের পরিচর্যা, তার সোহাগার পরিচর্যা এবং তাকে ঠিক মতো জায়গা দেওয়া, 7.5 মিটার বাই 7.5 মিটার, 25-26 ফুট দূরে দূরে গাছ বসানো, এইগুলোর মধ্যে প্রধান হচ্ছে আমাদের সেচের পরিচর্যা। সেচ পরিচর্যা যদি আমরা গাছকে দিই তাহলে দেখা গেছে যে গাছের ফলন এবং মুচি পড়ার যে সমস্যা সেটা খুব সহজেই সমাধান হয়। তারপরে হচ্ছে সারের পরিচর্যা, সারা বছরে গাছের খাবারটা ঠিক মতো যদি না পায় তাহলে যে সময়ে খাবার পাবে না সে সময়ে মুচিগুলো ছোট ছোট হয়ে ঝরে যাওয়ার সম্ভাবনা থাকে। এবং সারা বছরের পরিচর্যা সারা জীবনের, তার না একটা মুচি তৈরি হচ্ছে 2.5 বছর আগে, সুতরাং 2.5 বছর আগের থেকে তার যে পরিচর্যা সেটাই আপনার

0: যখন মুচিটা বেরিয়ে আসছে তার মধ্যে দেখতে পাবেন। সুতরাং এই চিন্তা করে গাছকে সারা বছরের পরিচর্যা আমার নারকেল গাছের প্রয়োজন।
1: এতক্ষণ শুনলেন নারকেল গাছে ফল ঝরাও তার সমাধান। এ বিষয়ে বললেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অফ হর্টিকালচার প্রফেসর ডক্টর অপূর্ব বন্দ্যোপাধ্যায়।
2: কৃষক বন্ধুদের জন্য এখানেই শেষ হল। প্রযোজনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। স্টুডিওর ঘড়ি জানাচ্ছে ভারতীয় সময় এখন সকাল 7:32। এখন সময় আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের আজকের, অর্থাৎ 30 সেপ্টেম্বর 2026 বুধবারের সারাদিনের অনুষ্ঠান সূচি আপনাদেরকে একবার জানিয়ে দেবার। 7:05 শুনবেন লোকগীতি, 7:15 আসুন বেরিয়ে যান ভারতে। আজকের স্থান কাসার, উত্তরাখণ্ড, উপস্থাপনায় অর্পিতা পোদ্দার। 7:35 সকালের আড্ডা, উপস্থাপনায় অর্পিতা পোদ্দার। 8:30 বুধ সকালে, উপস্থাপনায় থাকবেন সাক্যদীপা সরকার। অনুষ্ঠানটির প্রযোজনায় ডক্টর মানস প্রতিম দাস। সকাল 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সেতার শুনবেন, সেতারি রাগ জৌনপুরী শুনবেন। পরিবেশনায় সব্যসাচী সরখেল। 9:30 মনের মতো গান, উপস্থাপনায় বৃষ্টিদেব। 10:30 রামধনু। এই অনুষ্ঠানে প্রথমে নজরুলগীতি, রূপা ভট্টাচার্যের কণ্ঠে ও আধুনিক গান শুনবেন সঞ্জীব ঘোষের পরিবেশনায়। বেলা 11:00 সংগ্রহশালা থেকে আলাপচারিতায় পুলক বন্দ্যোপাধ্যায়। 11:30 রম্যগীতি। বেলা 12:00 যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্পকথা, উপস্থাপনায় সুপ্রীতি আদক। 12:30 নজরুলগীতি। বেলা 1:00 নাটক গায়িকা দলের মেয়ে, রচনা আন্তন চেকভ, বেতার নাট্যরূপ অজিতেশ বন্দ্যোপাধ্যায়, প্রযোজনায় অশোক বিশ্বনাথন। 1:40 বাংলা ব্যান্ডের গান। দুপুর 2:30 মৈত্রী প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের সমাপ্তি।

আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সূচনা ভারতীয় সময়ে দুপুর 3:30। 3:35 শুনবেন অনুরোধের আসর, 4:05 মহিলাদের আসর, ঘরকন্যা বাইরে থেকে রেকর্ড করে এনেছেন শর্মিষ্ঠা দত্ত, উপস্থাপনায় থাকবেন শ্রীতমা মুখোপাধ্যায়। বিকেল 4:35 কলকাতা কলতান, অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অঙ্কিতা দাস, প্রযোজনায় ডক্টর মানুষ প্রতিম দাস। 5:05 আজ সন্ধ্যায়, উপস্থাপনায় পৌলমী ঘোষ। 5:50 মৈত্রী ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় শুভজিৎ সরকার। 6:20 ক্ষেত খামারের কথা, সুস্থায়ী কৃষির উন্নতিতে এফপিসি এফপিওর ভূমিকা, বলবেন ডাক্তার সৈকত কুমার সাহা। সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। 6:50 আপনার স্বাস্থ্য, বিষয় শিশুর হৃদরোগ কিভাবে বুঝবেন, বলবেন ডাক্তার জয়ত্রী মজুমদার। 7:00 নাটক গায়িকা দলের মেয়ে, রচনা আন্তন চেকভ, বেতার নাট্যরূপ অজিতেশ বন্দ্যোপাধ্যায়, নাটকটির প্রযোজনায় অশোক বিশ্বনাথন। 8:00 আশার কথা, 8:30 বাংলা ব্যান্ডের গান, 9:00 কথায় গানে, উপস্থাপনায় থাকবেন স্বর্ণা ভোরায়, 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 সিনেমা জগৎ, বাসব মল্লিকের সাক্ষাৎকার নিয়েছেন প্রিয়াঙ্কা ভট্টাচার্য, আজ শুনবেন দ্বিতীয় পর্ব, 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে রাগেশ্রী রাগে খেয়াল শুনবেন শিল্পী শ্যামলী সরকার, 10:45 উপমহাদেশের খবর ও রাত 11:00 প্রতিদিনের মতো হারানো দিনের গান, উপস্থাপনায় স্বর্ণা ভোরায়, রাত 12:00 আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। এই ছিল আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের আজকের সারা দিনের অনুষ্ঠান।

লোকগীতির অনুষ্ঠানে আজ শুনছেন উৎপলেন্দু চৌধুরীর কণ্ঠে লোকগীতি।

লোকগীতির অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আজকের শিল্পী ছিলেন উৎপলেন্দু চৌধুরী, আকাশবাণী মৈত্রী। এখন আসুন বেরিয়ে যান ভারতে। উপস্থাপনায় আমি অর্পিতা পোদ্দার।

আসুন বেরিয়ে যান ভারতীয় অনুষ্ঠানে, আমার শ্রোতা বন্ধুদের স্বাগত। আজকে আপনাদের একটু পাহাড়ে নিয়ে যাই। পাহাড় মানে পর্বত, হিমালয়। ভারতের উত্তর দিকটায় এই পর্বত রাজি এমনভাবে নিজেকে মেলে ধরেছে যে এক নানা রকম জায়গায় আমরা এক একটি রূপ দেখতে পাই। বিভিন্ন রাজ্যে বিভিন্নভাবে হিমালয় আমাদের চোখে ধরা দেয় তার অপরূপ রূপরাজি নিয়ে। আজ পা বাড়াব এমন একটি জায়গায় যেখানে শুধু দর্শনীয় স্থানই নয়, আছে ভূচৌম্বক শক্তির আবেশ। তাহলে চলুন যাওয়া যাক কাসারে। কাসার গ্রামটি আছে আলমোড়ার কাছে। কুমায়ুন পর্বতমালার পাদদেশে একটি নিরালা শান্ত গ্রাম কাসার। এখানে পৌঁছানো যায় কি করে? এটা কিন্তু একটু দূরে, মানে খুব চটজলদি ঘুরে আসতে পারবেন না। প্রথমে যেতে হবে দিল্লি। সেখানে পৌঁছানোর জন্য আপনার কাছে যে হরেক রকম যান আছে তাতে যেতে পারেন। ট্রেনে যেতে পারেন, বিমানপথে যেতে পারেন, সড়ক পথের কথা বলবো না। যদি কেউ অতটাই অ্যাডভেঞ্চারাস হন তাহলে অবশ্যই যেতে পারেন। এবার দিল্লি থেকে যেতে হবে কাঠগোদাম। দিল্লি থেকে শতাব্দী এক্সপ্রেসে যেতে পারেন বা রানীক্ষেত এক্সপ্রেসও আছে, আপনার গন্তব্য হবে কাঠগোদাম। এবার সেখান থেকে আর ট্রেন যাবে না, এবার মোটরই ভরসা। আপনি আগে থেকে বুক করে রাখতে পারেন বা স্টেশন থেকেও নিতে পারেন। এই কাঠগোদাম থেকে আলমোড়া প্রায় 100 কিলোমিটার দূর। পাহাড়ি রাস্তায় 100 কিলোমিটার কিন্তু কম নয়, মনে হবে পেরিয়ে এলেম অন্তবিহীন পথ। কিন্তু দেখা যাবে হয়তো মাত্র 5 কিলোমিটারই এসেছেন। তবে এই জায়গায় বেড়ানোর যে আদর্শ সময়, সেই মার্চে এখানে যদি যান তবে দেখতে পাবেন চেরি ব্লসম। কাঠগোদাম থেকে আলমোড়ার দূরত্ব বললাম 100 কিলোমিটার, তাই যাওয়ার পথে মাঝ রাস্তাতে কিছু খেয়ে নেওয়াই ভালো। আলমোড়া প্রায় পৌঁছবেন দুপুরের দিকে, তখন সামনে দেখতে পাবেন হিমালয়ের রূপ। আকাশ পরিষ্কার থাকলে দেখতে পাবেন নন্দা দেবী, ত্রিশূল আর অন্নপূর্ণা শৃঙ্গ। এখানে ছোট্ট একটা জিভে জল আনা কথা বলে রাখি, আলমোড়ায় কিন্তু খুব ভালো মিষ্টি পাওয়া যায়, স্থানীয় মিষ্টি যার নাম চকলেট। নাম যদিও চকলেট, তবে আসলে সে মিষ্টি। গাড়ি থেকে নেমে কিনে নেবেন, এই স্বাদ কিন্তু সমতলে কোথাও পাবেন না। মিষ্টির স্বাদ নিতে নিতেই আর একটু এগিয়ে যেতে হবে আপনাকে। কোথায় কোথায় আবার? কাসারে আলমোড়া অবধি এলেন তো, গন্তব্য তো কাসার। আসলে আলমোড়া থেকে 9 কি 10 কিলোমিটার দূরে। জায়গাটার নাম কাসার দেবী, স্থানীয় মানুষের মুখে কাসার। ছোট্ট একটা জায়গা, কিন্তু তাহলে কি হবে, প্রচুর থাকার জায়গা। আর এত দূরে যাবেন যখন, নিশ্চয়ই আগে থেকে বুকিং করেই যাবেন। পরন্ত বিকেলে গিয়ে পৌঁছবেন আপনার বুক করা জায়গায়। মার্চে কিন্তু, যদি মার্চে যান, সেখানে কিন্তু বেশ ঠান্ডা ওখানে। আর যদি এই সামনের নভেম্বর ডিসেম্বরে যান তাহলে কিন্তু বেশ অনেকটাই ঠান্ডা পাবেন, যথেষ্ট পরিমাণে গরম কাপড় নিয়ে যাবেন। পাহাড়ে রাত নামে তাড়াতাড়ি, আর আছে সারা দিনের ক্লান্তি, তাই দু চোখে ঘুম আপনার জড়িয়ে আসবেই। সকালে উঠে দেখতে পাবেন আপনার চারিদিকে টুকরো টুকরো হিমালয় ছড়ানো, যার ছবি এতদিন ক্যালেন্ডারের পাতায় দেখেছেন ঠিক সেরকম দৃশ্য। মন চাইবে এখানে এই ভূস্বর্গেই বসে থাকি, এর বেশি আর কি চাই, এই তো অনেক। কিন্তু এতটা দূর গেছেন, কাসার দেবীর মন্দির দেখবেন না? কাসার দেবীর মন্দির প্রায় 2 কিলোমিটার দূরে। মন্দিরের কাছেও বেশ কিছু থাকবার জায়গা আছে, আছে বেশ কিছু রেস্তোরাঁও। তবে শুধু কাসার দেবীর গল্পই নয় বা

কাসারের যে সুন্দর গ্রামের কথা বলছি শুধু তাই নয়, এখানকার আকর্ষণ আরও অন্য একটা কারণে। কাসার ওয়ান আলান লাইনের ওপরে অবস্থিত। বুঝলেন না তো? বোঝা এতটা সোজাও নয়, পুরোটাই অ্যাস্ট্রোফিজিক্সের ব্যাপার। তবে অত গভীরে যাওয়ার দরকারও নেই, সময়ও নেই। শুধু বলে রাখি, এই জায়গাটি একটি মহাজাগতিক চৌম্বক শক্তির পরিসরের মধ্যে পড়ে। নাসার বিজ্ঞানীরা এখানে গবেষণা করেছেন প্রচুর, এই জায়গা নিয়ে প্রচুর গবেষণা হয়েছে বা এখনো হয়েই চলেছে। আজকাল খুব শোনা যায় পজিটিভ থাকার কথা, পজিটিভ ভাইবসের কথা, সেটা আপনি কাসারে পাবেন অথই। তবে সেটা এই ওয়ান আলেনের জন্য নাকি পাহাড় ঘেরা পরিবেশের জন্য সেটা বলা মুশকিল। 1890 সালে স্বামী বিবেকানন্দ এসেছিলেন এই কাসারে। তবে একটা কথা বলে রাখি, কাসার কিন্তু নেশার জায়গা, মাতোয়ারা করে রাখবে আপনাকে। কাসার দেবী মন্দিরের পাশেই একটা লম্বা পাথরের সিঁড়িতে পাটাতনের মতো একটা জায়গা শূন্যে ভাসমান। আপনি ওখানে বসে থাকলে জাগতিকেই পৃথিবী ছেড়ে যেন অলৌকিক কোথাও পৌঁছেছেন সেরকম একটা অনুভূতি হবে, যেন শূন্যে ভেসে আছি। তবে কতক্ষণ আর বসে থাকতে পারবেন? ক্ষণস্থায়ী সুখের মতো খানিক পরে উঠে ফিরতেই হবে স্বাভাবিক লৌকিক জগতে। তবে ভারী অদ্ভুত জায়গা কাসার, হয়তো একটা ছোট্ট গ্রামই, কিন্তু অবারিত প্রকৃতির সাথে ভূচৌম্বক শক্তির মিশেলে জায়গাটাকে করে তুলেছে মায়াবী, মোহময়, যার টানে বহু বিখ্যাত দেশি বিদেশি পর্যটক, যার মধ্যে আছেন কবি অ্যালেন্স গিন্সবার্গ, বব ডিলান, ডিএইচ লরেন্সের মতো মানুষেরাও। তবে তারা গেছে বলেই কি আপনি কাসার যাবেন? না, তা কেন, আপনি তো যাবেন নিজেকেই আরেকবার খুঁজে পেতে, তাই না? তবে এবারে সামনে হাতে যদি বেশ কিছুদিন সময় থাকে, আগেই বললাম যে কাসারের পরিকল্পনা করতে গেলে খুব চটজলদি ব্যাগ গোছালাম আর লেটস গো বলে বেরিয়ে গেলাম, তা হবে না। তাই যদি হাতে কিছুদিন সময় করে সুন্দর করে পরিকল্পনা করতে পারেন, তবে বেরিয়ে আসতেই পারেন আলমোড়ার কাছের গ্রাম কাসারে। কাসারে অনেক কিছুর সঙ্গে আছে ভূচৌম্বক শক্তির আকর্ষণ, আর প্রকৃতির আকর্ষণ তো আছেই। যারা প্রকৃতি ভালোবাসেন তাদের কাছে পাহাড়ের আকর্ষণ একেবারে দুর্দমনীয়, কিছুতেই আটকানো যায় না তাকে। অবশ্যই ঘুরে আসুন কাসার হাতে কিছুটা সময় নিয়ে। আর যেটা বললাম, মার্চে যদি যেতে পারেন দেখতে পাবেন এর সঙ্গে উপরি পাওনা চেরি ব্লসমও। তবে আজকের আসুন বেরিয়ে যান ভারতে এইটুকুই। আজকে নিয়ে গিয়েছিলাম আলমোড়ার কাছাকাছি গ্রাম উত্তরাখণ্ডের কাসারে। যদি যান বেরিয়ে এসে অবশ্যই জানাবেন আমাদের কেমন লাগলো। সঙ্গে ছিলাম আমি অর্পিতা পোদ্দার।

এখন বাংলা সংবাদ। আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হল, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং প্রযুক্তি অনিশ্চয়তা সহ বিভিন্ন ক্রমবর্ধমান চ্যালেঞ্জ মোকাবিলায় ভারতের প্রস্তুতির অঙ্গ হিসেবে আপৎকালীন পরিকল্পনার উপর গুরুত্ব দিয়েছেন। কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, কৃষকরা যাতে উৎপাদিত পণ্যের সঠিক মূল্য পান সে বিষয়ে সরকার একাধিক পরিকল্পনা গ্রহণ করেছে। পরমাণু অস্ত্রমুক্ত বিশ্ব এবং পারমাণবিক অস্ত্র

0: সম্পূর্ণ নির্মূল করার লক্ষ্যের প্রতি ভারত তার প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেছে। জম্মু কাশ্মীরের বদগাঁও জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে গত সন্ধ্যায় লস্কর ই তৈবার এক কুখ্যাত জঙ্গি নিহত হয়েছে। এশিয়ান গেমসে এ পর্যন্ত 6টি সোনাসহ মোট 52টি পদক নিয়ে তালিকায় দশম স্থানে রয়েছে ভারত। গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে আজ দ্বিতীয় একদিনের ক্রিকেট ম্যাচে ভারত ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ক্রমবর্ধমান প্রযুক্তি, অনিশ্চয়তা এবং ভৌগোলিক নৈকট্য থেকে উদ্ভূত চ্যালেঞ্জগুলির মধ্যে ভারতকে তার প্রস্তুতির অবিচ্ছেদ্য অংশ হিসেবে ভূকৌশলগত চিন্তাভাবনা এবং আপৎকালীন পরিকল্পনাকে অন্তর্ভুক্ত করার উপর গুরুত্ব দিয়েছেন। নতুন দিল্লিতে ভারতীয় নৌবাহিনীর কমান্ডারদের সম্মেলনে গতকাল ভাষণ দিতে গিয়ে শ্রী সিং বলেন, দেশের লক্ষ্য স্পষ্ট যে সংকট দোরগোড়ায় পৌঁছনোর আগেই প্রস্তুতিকে সংকটস্থলে পৌঁছতে হবে। মন্ত্রী জোর দিয়ে বলেন, ঊর্জা সুরক্ষা অভিযান, দেশের জ্বালানি সরবরাহ লাইন এবং জাতীয় স্বার্থ রক্ষায় ভারতীয় নৌবাহিনীর পেশাদারিত্ব এবং অভিযানের প্রস্তুতি আবারও প্রমাণ করেছে। তিনি আরও বলেন, দক্ষিণ চীন সাগর, ভূমধ্য সাগর এবং আটলান্টিক মহাসাগরে ভারতীয় যুদ্ধজাহাজের উপস্থিতি দেশের গভীর সমুদ্রে যুদ্ধ করার সক্ষমতা প্রমাণ করে। তিনি উচ্চস্তরের যুদ্ধ প্রস্তুতি বজায় রাখার জন্য ভারতীয় নৌবাহিনীর প্রশংসা করেন এবং উল্লেখ করেন, 2047 সালের মধ্যে একটি উন্নত দেশ হওয়ার ভারতের সংকল্প বাস্তবায়নে এটি একটি কৌশলগত অংশ হিসেবে কাজ করছে। রাষ্ট্রসংঘ সাধারণ পরিষদের ভাষণে জম্মু ও কাশ্মীর নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের মন্তব্যকে অবাঞ্ছিত আখ্যা দিয়ে তাকে খারিজ করে দিয়েছে ভারত। নতুন দিল্লিতে গতকাল সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, এটি ভারতের আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্ব সম্পর্কিত একটি অভ্যন্তরীণ বিষয় এবং এ বিষয়ে কোনো বহিরাগত পক্ষের কথা বলার বা হস্তক্ষেপ করার কোনো অধিকার নেই।
1: India rejects the unwarranted references to Indian Union Territory of Jammu and Kashmir made by the President of Turkey during his UNGA address. This is a matter, as you would understand, pertaining to India's territorial integrity and sovereignty, and no external party has any locus standi on this issue.
0: মার্কিন যুক্তরাষ্ট্রের 100% শুল্ক আরোপের বিষয়ে মুখপাত্র জানান, বিদেশ সচিব বিক্রম মিশ্রী সম্প্রতি নতুন দিল্লিতে একটি মার্কিন সংসদীয় প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন। তিনি আরও বলেন, বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের নানা বিষয় নিয়ে আলোচনা হয়। শ্রী জয়সওয়াল বলেছেন, স্যাংশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্টের বিষয়ে বিদেশ সচিব ভারতের উদ্বেগ প্রকাশ করেছেন। ভারত ও বাংলাদেশের মধ্যে গঙ্গা জল বন্টন চুক্তি সম্পর্কিত এক প্রশ্নের জবাবে শ্রী জয়সওয়াল বলেন, ভারত ও বাংলাদেশের একটি যৌথ নদী কমিশন রয়েছে এবং নদী সংক্রান্ত যাবতীয় বিষয় এই কমিশনেই নিষ্পত্তি করা হবে। নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সদর দপ্তরে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে এক বৈঠকে এই বিশ্ব সংস্থার মহাসচিব আন্তনিও গুতারেস ভারতের সহযোগিতার প্রশংসা করেছেন। গুতারেসের মুখপাত্র স্টেফান ডুজারিক জানিয়েছেন, দুই নেতার মধ্যে বহুপাক্ষিকতা, রাষ্ট্রসংঘ ও ভারতের সহযোগিতা, ইউক্রেনের যুদ্ধ ও মধ্যপ্রাচ্যের পরিস্থিতি সহ ভূ রাজনৈতিক ঘটনাবলী নিয়ে আলোচনা হয়েছে। ডক্টর জয়শঙ্কর জানিয়েছেন, আলোচনায় চলতি সংঘাত এবং বিশেষ করে দক্ষিণী বিশ্বের দেশগুলির উপর এর প্রভাব কমানোর প্রয়োজনীয়তার উপর আলোকপাত করা হয়। রাষ্ট্রসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়। ভারত ও দক্ষিণ কোরিয়া প্রজাতন্ত্রের যৌথ কমিটির দশম বৈঠক গতকাল নতুন দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা শিল্প ও সরবরাহ ক্ষেত্রে সহযোগিতা পর্যালোচনা করা হয়। পাশাপাশি প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার এবং দুদেশের প্রতিরক্ষা শিল্পের মধ্যে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। বৈঠকে যৌথভাবে সভাপতিত্ব করেন ভারতের প্রতিরক্ষা উৎপাদন সচিব দীনেশ মাহুর এবং দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা সরঞ্জাম সংক্রান্ত বিভাগের উপমন্ত্রী কিম ইল ডং। উপস্থিত ছিলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত সিয়ং হো লি সহ দুই দেশের শীর্ষ আধিকারিকরা। বৈঠকের পাশাপাশি কিম ইল ডং প্রতিরক্ষা প্রতিমন্ত্রী সঞ্জয় শেঠের সঙ্গে সাক্ষাৎ করেন। দুপক্ষ দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার এবং প্রতিরক্ষা শিল্প সরবরাহ ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, কৃষকরা যাতে তাদের উৎপাদিত পণ্যের সঠিক মূল্য পান সে বিষয়ে সরকার একাধিক পরিকল্পনা গ্রহণ করেছে। এই পরিকল্পনার মধ্যে রয়েছে ফসল কাটার পরবর্তী পর্যায়ের ব্যবস্থাপনা, বৈজ্ঞানিক পদ্ধতিতে গুদামজাতকরণ এবং বিপণন ইত্যাদি। নতুন দিল্লিতে গতকাল জাতীয় কৃষি সম্মেলনের দ্বিতীয় দিনে শ্রী চৌহান তুর, অড়হর এবং মুসুর ডালের ন্যূনতম সহায়ক মূল্যে সরকার 100% সংগ্রহ করবে বলে নিশ্চিত করেন এবং কৃষকরা 48 ঘণ্টার মধ্যে মূল্য যাতে পেয়ে যান সে বিষয়ে সরকার সব রকম ব্যবস্থা নিচ্ছে বলে আশ্বাস দেন।
2: কিষান কো ঠিক দাম মিল যায় হাম সব কি জিম্মেদারি হ্যায় অর উসমে দোনো ব্যবস্থা এক এমএসপি অর এক বিদাউট এমএসপি হাম বাজার সে কেসে জোড় দে কিষানো ये तय किया तुअर मसूर उड़द 100% खरीदेगी सरकार, लेकिन खरीदने की तैयारी चाहे वो खरीफ के लिए हो चाहे रबी।

0: के लिए ठीक से करके रखें जिससे 48 घंटे में पेमेंट हो जाए।
1: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ পাঞ্জাব সফরে যাচ্ছেন। তিনি জলন্ধরে নেশামুক্ত পাঞ্জাব যাত্রার সূচনা করবেন এবং এই উপলক্ষে আয়োজিত একটি জনসভায় ভাষণ দেবেন। চলতি মাসের 18 তারিখে পাঠানকোট থেকে বিজেপি নেতা নীতিন নবীন এই যাত্রার সূচনা করেছিলেন। গত 13 দিনে এই যাত্রা পাঞ্জাবের 117টি বিধানসভা কেন্দ্রের মধ্যে দিয়ে মোট 4000 কিলোমিটার পথ অতিক্রম করেছে। পাঞ্জাবে মাদকের বিরুদ্ধে লড়াইকে একটি গণ আন্দোলনে রূপান্তরিত করাই ছিল এই যাত্রার মূল লক্ষ্য। তরুণ ভোটারদের ভোটার তালিকায় নাম নথিভুক্তির হার বাড়াতে দিল্লির বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে বিশেষ শিবিরের আয়োজন করেছে নির্বাচন কমিশন। বিপুল সংখ্যক শিক্ষার্থী এই শিবিরগুলিতে গতকাল এসে বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর সংক্রান্ত তথ্য জানতে এবং ভোটার তালিকাভুক্তির ফর্ম সংগ্রহ ও জমা দেন। আজও শিবির চলবে। আগামী মাসের 7 ও 8 তারিখেও কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে আরও এক দফায় বিশেষ শিবির হবে। সেবা সংকল্প অভিযান কর্মসূচির অধীনে জল জীবন মিশন এবং স্বচ্ছ ভারত অভিযান দুই বিশেষ পদক্ষেপ নিয়ে শুনবেন পরপর দুটি পর্বে আলোচনা। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট কলকাতার প্রাক্তন অধ্যাপক ডক্টর সুজয়া বসুর সঙ্গে কথা বলেছেন কাশফিন নাহার। আজ প্রথম পর্বে জলজীবন মিশন নিয়ে বিশেষ আলোচনা শুনবেন রাত 10:10 গীতাঞ্জলি ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব এবং পারমাণবিক অস্ত্র সম্পূর্ণ নির্মূল করার লক্ষ্যের প্রতি ভারত তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সদর দপ্তরে পারমাণবিক অস্ত্র সম্পূর্ণ নির্মূল করার আন্তর্জাতিক দিবস উপলক্ষে আয়োজিত উচ্চ পর্যায়ের পূর্ণাঙ্গ অধিবেশনে ভারতের পক্ষে বক্তব্য রাখেন বিদেশ মন্ত্রকের পশ্চিম সচিব সিবি জর্জ। রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের চলতি অধিবেশনে ডারবান ঘোষণা ও কর্মপরিকল্পনা গ্রহণের 25তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত বৈঠকেও বক্তব্য রাখেন তিনি। সেখানে জাতিগত বৈষম্য বিদেশীদের প্রতি বিদ্বেষের বিরুদ্ধে ভারতের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন সিবি জর্জ। জম্মু কাশ্মীরের বদগাঁও জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে গত সন্ধ্যায় লস্কর ই তৈয়বার এক কুখ্যাত জঙ্গি নিহত হয়েছে। নিহত ফৌজি মুসা ওই জঙ্গি সংগঠনের একজন শীর্ষ কমান্ডার। সমাজ মাধ্যমে এক পোস্টে সেনাবাহিনীর চিনার কোর জানিয়েছে বদগাঁওয়ের ইউস মার্গের কাছে কোরাগে সেনাবাহিনী পুলিশ ও সিআরপিএফ যৌথভাবে অপারেশন কোরাগ নামে অভিযান চালায় জম্মু কাশ্মীরের একাধিক হামলায় জড়িত মুসা পলাতক ছিল। নেপালে গত সপ্তাহের বৃষ্টিজনিত দুর্যোগে মৃতের সংখ্যা বেড়ে 35 হয়েছে। বন্যা ও ভূমিধসের জেরে দেশের বিভিন্ন প্রান্তে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে পশ্চিম নেপালের বহু এলাকায় এখনও স্বাভাবিক পরিস্থিতি ফেরেনি। দুর্যোগে বাগলুঙে 12 জন, মিয়াগদিতে 7 জন, পালপায় 5 জন, মানাঙে 4 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এশিয়ান গেমসে আজ একাধিক খেলায় ভারত পদক জয়ের লক্ষ্যে নামছে। তীরন্দাজিতে মহিলা কম্পাউন্ড দলটি সেমিফাইনালে উঠে ইতোমধ্যেই পদক নিশ্চিত করেছে। জ্যোতি সুরেখা ভেন্নাম, পৃথিকা প্রদীপ ও চিকিথা তানিপার্থীর দলটি দক্ষিণ কোরিয়াকে আজ সকালে 234-233 পয়েন্টে হারিয়ে দিয়েছে। সেমিফাইনাল আজই চীনের বিরুদ্ধে। এছাড়া পুরুষ ও মিক্সড কম্পাউন্ড দলগুলি খেলতে নামবে। স্কোয়াশে মহিলাদের দলটি কোয়ার্টার ফাইনালে খেলবে। এ পর্যন্ত 6টি সোনা, 21টি রূপো ও 25টি ব্রোঞ্জ সহ মোট 52টি পদক নিয়ে পদক তালিকায় ভারত 10ম স্থানে রয়েছে। বক্সিংয়ে মহিলাদের 60 কেজি বিভাগে প্রিয়া ঘাঙ্গাস ও 75 কেজি বিভাগে লাভলিনা বরগোহাঁই এবং পুরুষদের 90 কেজি বিভাগে কপিল পোখারিয়া সেমিফাইনালে আজ খেলতে নামবেন। ইতোমধ্যেই 3টি পদক নিশ্চিত করেছেন এরা। গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে আজ দ্বিতীয় একদিনের ক্রিকেট ম্যাচে ভারত ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে। খেলা শুরু হবে দুপুর 2টায়। বিরাট কোহলি ও অধিনায়ক শুভমান গিলের জোড়া 100 রানের উপর ভর করে গত রবিবার তিরুবনন্তপুরমে সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে 8 উইকেটে হারিয়ে 3 ম্যাচের সিরিজে 1-0 এগিয়ে রয়েছে ভারত। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং প্রযুক্তি অনিশ্চয়তা সহ বিভিন্ন ক্রমবর্ধমান চ্যালেঞ্জ মোকাবিলায় ভারতের প্রস্তুতির অঙ্গ হিসেবে আপৎকালীন পরিকল্পনার উপর গুরুত্ব দিয়েছেন। কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন কৃষকরা যাতে উৎপাদিত পণ্যের সঠিক মূল্য পান সে বিষয়ে সরকার একাধিক পরিকল্পনা গ্রহণ করেছে। গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে আজ দ্বিতীয় একদিনের ক্রিকেট ম্যাচে ভারত ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপরে শুনবেন স্থানীয় সংবাদ।
2: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন সকালের আড্ডা, উপস্থাপনায় আমি অর্পিতা পোদ্দার।

সকালের আড্ডার এই পর্বে আমার সমস্ত শ্রোতা বন্ধুদের স্বাগত। আজকের সকালের আড্ডা শুরু করব অবশ্যই একটি গান দিয়ে, তবে বলে নিই আগে আজকে সকালের আড্ডায় কী কী থাকবে। থাকবে আজকে বিশেষ তিনটির উল্লেখ, কিছু বিখ্যাত এবং প্রিয় মানুষদের জন্মদিন আজ, তাদের কথা বলবো, আরও নানা টুকরো খবর, এছাড়াও নিয়মিত দৃষ্টিকোণ আর জানা অজানা তো থাকবেই, থাকবে গান, তবে সব থেকে বেশি থাকবেন আপনারা আমার শ্রোতা বন্ধুরা।

সেইখানে যোগ তোমার সাথে আমারও। এই আমার সঙ্গে আপনার বা আমার সঙ্গে আমাদের সঙ্গে সবার যোগাযোগ, এই যোগাযোগের মাধ্যম, প্রাথমিক মাধ্যম কি? ভাষা, তাই তো? আমি যা বলছি আপনারা তাই বুঝতে পারছেন, কারণ আমাদের ভাষা এক। কিন্তু আমাদের সবার ভাষা কি এক? সারা বিশ্বের ভাষা কি আমরা বুঝতে পারি? না, পারি না, সে ক্ষমতা আমাদের কারুর নেই। কিন্তু তাই বলে কি যোগাযোগ বন্ধ হয়ে যাবে? না, সেখানেই একজনের মস্ত বড় হাত রয়েছে, বলছি সে কথা। আজ আন্তর্জাতিক অনুবাদ দিবস, ইন্টারন্যাশনাল ট্রান্সলেশন ডে। আমাদের কাছে অনুবাদ শব্দটা খুব পরিচিত, কিন্তু এর ব্যাপ্তি সম্পর্কে আমরা বেশিরভাগই প্রায় জানি না। অনুবাদ বললেই যেটা প্রথমে মনে পড়ে আমাদের বেশিরভাগেরই বোধ হয় তাই মনে পড়ে, ছোটবেলায় পড়া রঙিন টিনটিনের কমিক্স। যদিও তখন, মানে যখনকার কথা বলছি, তখন টিনটিনের বই পেলে মনে হতো সাত রাজার ধন এক মানিক হাতে পেয়েছি। তখন কি আমরা অনুবাদের মানে বুঝতাম? না, বুঝতাম না, ওই বয়সে কেউই বোঝে না। কিন্তু এক সাবলীল স্বতঃস্ফূর্ত ভাষা আর ছবিতে বাধা পড়েছিল সারা বিশ্ব। আমরা কোনোদিন ভাবিনি টিনটিন বাংলার তো নয়, এমনকি ভারতেরই কেউ নয়। এখানেই অনুবাদের সার্থকতা, এখানেই সেইখানে যোগ তোমার সাথে আমারও। যা বলছিলাম, আজ বিশ্ব অনুবাদ দিবস। এই অনুবাদ দিবসের ধারণা যদিও অনেক পরে এসেছে, তথ্য জানাচ্ছে 2017 সালের 24শে মে জাতিসংঘের সাধারণ সভায় ঠিক হয় 30শে সেপ্টেম্বর দিনটিকে আন্তর্জাতিক অনুবাদ দিবস হিসেবে পালন করা হবে। তবে 30শে সেপ্টেম্বরই কেন, সে প্রশ্ন উঠতে পারে। আজকের এই দিনে বেথলেহেমের কাছে মৃত্যু হয়েছিল সেন্ট জেরোমের, তাও সেটা আবার সেই 420 সালে। কি ব্যাপার হলো বলুন তো, খুব গোলমেলে জট পাকানো হয়ে গেল, একেবারে ছিল রুমাল হয়ে গেল বিড়ালের মতো। আসলে সেন্ট জেরোম ছিলেন উত্তর পূর্ব ইতালির একজন পাদ্রী, যিনি যিনি মূলত নিউ টেস্টামেন্টের গ্রিক পাণ্ডুলিপি থেকে বাইবেলের বেশিরভাগ অংশ ল্যাটিন ভাষায় অনুবাদ করেছিলেন, এমনকি হিব্রু গসপেলের কিছু অংশ গ্রিক ভাষায় অনুবাদ করেছিলেন। তাই আন্তর্জাতিক অনুবাদ দিবসটি তার স্মরণে পালন করা হতে লাগল। এ নিয়ে আরও কিছু কথা বলবো, তবে একটা গানের পরে।

বলছি আন্তর্জাতিক অনুবাদ দিবসের কথা। ভেবে দেখতে গেলে অষ্টপ্রহর আমরা সবাই কিছু না কিছু অনুবাদ করে চলেছি, আমি আপনি সবাই। ধরুন আপনার কিশোর ছেলেটি বিকেলে খেলতে গিয়ে দেরি করে ফিরল, সময় পেরিয়ে গেছে, আপনি বসে আছেন ঢোকার মুখেই, ছেলে ঘরে ঢুকল, আপনি কিছুই না বলে শুধু ঘড়ির দিকে একবার তাকালেন, ব্যাস ছেলে আপনার চোখের ভাষা অনুবাদ করে যত তাড়াতাড়ি সম্ভব বই নিয়ে পড়তে বসে পড়ল। সব অনুবাদ কি আর ভাষায় হয়? ছেড়ে যাওয়ার ট্রেনে বসে স্টেশনে পৌঁছতে আসা বন্ধু বা বাবা মার চোখে যে ভাষা দেখি তা শুধু নিজের মনেই অনুদিত হয়। ভাষা সবটা পারে না, সে ছুঁতে পারে না সব সময় অনুভূতি, সব ছন্দ, সব সুর, সব তাল, এমনকি সব গালাগালিও। এখানেই একজন অনুবাদকের যন্ত্রণা। ভাষা থেকে ভাষান্তরে যাওয়ার সময় খানিকটা বাদ পড়েই যায়, তাই বিখ্যাত অনুবাদক মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় অনুবাদের বদলে তর্জমা শব্দটির পক্ষে ছিলেন। বাদ নয়, জমা পড়ুক কিছু। হ্যাঁ, ভালো অনুবাদে জমা তো পড়েই কিছু না কিছু। প্রসঙ্গত জানিয়ে রাখি, আমাদের দেশে কিন্তু অনুবাদ সম্পর্কে ভাবনা চিন্তা শুরু হয়েছিল জাতিসংঘ এই পদক্ষেপ নেবার অনেক আগেই। ভারতের মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেসের অধীনে জাতীয় অনুবাদ মিশন, ন্যাশনাল ট্রান্সলেশন মিশন তৈরি করেছিলেন, যার লক্ষ্য সংবিধানের অষ্টম তফসিলে তালিকাভুক্ত ভারতীয় প্রজাতন্ত্রের 22টি সরকারি ভাষায় তথ্যমূলক গ্রন্থগুলিকে অনুবাদের মাধ্যমে সহজলভ্য করা। এবারের 2026-এর আন্তর্জাতিক অনুবাদ দিবসের প্রতিপাদ্য বা থিম হচ্ছে লিঙ্গুইস্টিক ডাইভার্সিটি অ্যান্ড ল্যাঙ্গুয়েজ রাইটস, পাওয়ার অফ বিইং আন্ডারস্টুড। আসলেই তাই, ভাষা আমাদের অধিকার, নিজের ভাষায় কথা বলা আমাদের মৌলিক অধিকারের মধ্যে পড়ে। কোনো একটি ভাষা বলতে পারি না বলে হীনমন্যতায় ভোগার কোনো কারণ নেই, কিন্তু সবাই আমার ভাষা বুঝবে না, যা আগে বলেছিলাম, সেখানেই ত্রাতা হয়ে এসে দাঁড়ায় অনুবাদ।

আড্ডায় যখন বসেছি তখন শুধু একটা বিষয়ে কথা হবে তাই কি হয়? আড্ডা মানেই তো নানা বিষয়ের জমজমাট খিচুড়ি। আহ, খিচুড়ি শুনেই আবার মন উচাটন। যদিও সকালটা একেবারেই খিচুড়ি খাবার সময় নয়, তবে সকালে উঠেই চা বা কফি খান নাকি? না, খান না নিশ্চয়ই। আসলে এই অভ্যেসটা একেবারে ভালো না। ক্যাফিন খালি পেটে শরীরে কর্টিসলের মাত্রা বাড়ায়, যার প্রভাবে কারুর কারুর রক্তে আবার গ্লুকোজের মাত্রা সাময়িকভাবে বেড়ে যায়। তাই ঘুম থেকে উঠেই

এই প্রথমেই কফি বা চা না খাওয়াই ভালো। এই গ্লুকোজ বাড়লেই তো নানা সমস্যা, তাই না? তবে গবেষণা চলছে প্রতিনিয়ত এবং তাতে নিত্য নতুন তথ্য উঠে আসছে, সেসব বেশ চমকে দেবার মতোই। জেরুজালেমের হিব্রু ইউনিভার্সিটি এবং সেখানকার কিছু গবেষক একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করেছেন, যে কি খাচ্ছেন তো বটেই, এর সঙ্গে আরও একটি বিষয় যে শরীরের ওপর প্রভাব ফেলতে পারে, তা হল একা খাওয়ার তুলনায় প্রিয় সঙ্গীর সঙ্গে একসঙ্গে খেলে খাবারের পর রক্তে শর্করার মাত্রা তুলনামূলকভাবে কম হতে পারে। শুধু তাই নয়, বেড়ে যাওয়া শর্করার মাত্রাও দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে। তা গবেষণা যা বলছে সেটা তো আছেই, কিন্তু এর বাইরে খাওয়াটা যদি একসঙ্গে হয়, তবে তা আলুসেদ্ধ ভাত হোক বা বিরিয়ানি, তার স্বাদ বাড়তে কিন্তু বাধ্য, তাই নয়?

আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন সকালের আড্ডা। সকালের আড্ডায় এখন সময় দৃষ্টিকোণের। আজকে দৃষ্টিকোণের বিষয় মনোজ মুরলী নায়ার।

ছোটবেলাকার পুজো বলতে, আমার ছোটবেলা তো শান্তিনিকেতনে কেটেছে, আর আমাদের পুজো প্রায় দেড় মাসে একটা ছুটি পেতাম আমরা। মহালয়ার থেকে আমাদের ছুটি পড়ে যেত, আনন্দ মেলা হতো, সেদিনটা খুব মজা হতো। আসলে পুজোটা শুরু হয় মহালয়ার থেকেই, আমরা চিরকাল সেই বোধেই মহালয়ার সকালবেলার মহিষাসুর মর্দিনী শোনার পর থেকেই এই পুজোর ভাবটা আমাদের মধ্যে আসতো, তখনও শুনতাম। আমাদের একটা ছোট্ট রেডিও ছিল মহিষাসুর মর্দিনী, আকাশবাণী থেকেই শোনা অভ্যেস, সেটা চালানো হতো এবং আমরা শুনতাম। তারপর সন্ধ্যাবেলায় আমাদের আনন্দমেলা হতো, আনন্দমেলায় আমরা স্টল দিয়ে খাবার বা হাতের কাজ যা যে যেটা পারে করে আমরা বিক্রি বার্তা করে পাঠভবনে, তারপরে সেই টাকাটি আমরা কোন একটি সমাজসেবা মূলক কাজে আমরা সেটা দিয়ে দিতাম, মানে সেটাই নিয়ম ছিল। তো এটা একটা আমাদের ভীষণ একটা আনন্দের সময় ওই সময়টা, ওইটা পরেই আমাদের ছুটি হয়ে যেত, মন খারাপ হতো, কারণ তখন সমস্ত আশ্রম ফাঁকা হয়ে যেত, কোনো জনমানব থাকতো না, খুব নিরিবিলি। তখন আমরা অবশ্য আশ্রমের দিকে কাছাকাছি থাকতাম, সমস্ত কিছু নিঝুম হয়ে যেত, আর এখনকার মতো নয়, তখন বেশ একটু হিম পড়ার মতনই অবস্থা হতো দুর্গা পুজোর সময়। এখন তো অনেক কিছুই বদলে গেছে, ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, ফলে পুজোর যে হিমের যে পরশ আর কি, সেটা বেশ বোঝা যেত ঘাসের উপরে শিশির পড়ছে এগুলো। তবে হ্যাঁ, আমরা শ্রীনিকেতনের শুরুল সরকার বাড়িতে আমরা যেতাম, ছোট বাড়ি আর বড় বাড়ি, এই দুই পুজোতে আমাদের মা নিয়ে যেতেন, অষ্টমীর অঞ্জলিটা আমরা দিতাম, এবং আমরা সেইটা খুব নিষ্ঠা ভরে আমাদের দেওয়া হতো। পুজোর আমেজ বলতে যদি কিছু বোঝায়, সেই সরকার বাড়িতে আমরা যে যেতাম এবং অঞ্জলি দিয়ে আমরা যে মাকে দর্শন করতাম, ওইটা আমাদের একটা খুব বিশেষ একটা পর্ব ছিল। এছাড়া পুজো বলতে যেটা বোঝায়, সেটা হলো আমাদের পুজোর সংখ্যা, বিশেষ করে আনন্দ মেলা বা শুকতারা এই জাতীয় যে বই আমাদের যারা বয়োজ্যেষ্ঠ আছেন তারা আমাদের দিতেন, কিনে দিতেন, আমরা সেটা নিয়ে বসতাম। প্রথমেই অবশ্যই আমরা কমিক্স গুলোই আগে পড়ে নিতাম, সেটাই ছিল অভ্যেস, তারপরে বাকি যা কিছু পড়া সেগুলো পড়া হতো।

এখন যেটা কলকাতায় আসার পর যে পুজোর যে যেটা সেটা সত্যি কথা বলতে গেলে আমি জানি না শ্রোতা বন্ধুরা কিভাবে নেবেন, তবে আমি খুব একটা ভিড় ভাট্টা তো বটেই না, পুজো ভিড় হবে খুব স্বাভাবিক ব্যাপার, একমাত্র এমন একটা উৎসব সারা পৃথিবী জুড়ে এটাকে মান্যতা দিয়েছে ইউনেস্কো, সে বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু কলকাতার পুজোর মধ্যে পুজো কম দেখনদারিটা বেশি। আমার মনে হয় পুজোর ব্যাপারটা থেকে আমরা ডিসকানেক্টেড হয়ে যাই, শুধু কে কত বড় কি বানালাম সেটাই মুখ্য হয়ে গেছে। এখনো যদি চয়েস দেওয়া হয় আমি শান্তিনিকেতনে, যদিও এখন শান্তিনিকেতন সে আগে শান্তিনিকেতন আর নেই, কিন্তু আমার সেই স্মৃতিটাই অনেক বেশি আমাকে শরতের আলো, ভোরের শিশির, ঘাস ভেজা থাকে,

ইত্যাদি ইত্যাদি, সেগুলোতে আর খুব একটা যেতে আমার ভেতর থেকে খুব একটা আমার টানতো না, কারণ ভীষণ শূন্যতা গ্রাস করত। তো কলকাতায় আসার পর গান বাজনা করার জন্য অনেক সময় ষষ্ঠীতে ও সপ্তমীতে অষ্টমীতে অনুষ্ঠান করতে যেতে হয়। কলকাতায় থাকলে একরকম, আর কলকাতার বাইরে থাকলে একরকম, মানে অন্যরকম আর কি। তবে আমার যেটা মনে হয়, কলকাতার বাইরের পুজো কিন্তু অনেক বেশি পুজো কেন্দ্রিক হয়। এই আমাদের এখানকার মতন যে একটা থিম চলে এসছে, ওই সেখানে শিষ্টাচারের ওপরে অনেক বেশি জোর দেওয়া হয়। সেটাতে আপত্তি কিছু নেই, মানে বরং সেটাই হওয়া উচিত যেভাবে মাতৃ আরাধনা হয়। কিন্তু এখানে একটা কিরকম একটা সবকিছু কিরকম একটা জগা খিচুড়ি হয়ে গেছে আর কি, যেটা একটুখানি বাংলার সংস্কৃতির সঙ্গে একটুখানি বেমানান বলে মনে হয়।

0: আজকের দৃষ্টিকোণে শুনলেন পুজোর আমেজ নিয়ে স্মৃতিচারণ করলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী মনোজ মুরলী নায়ার। প্রযোজনায় আকাশবাণী মৈত্রী সংবাদ বিভাগ। হ্যাঁ, সত্যি কথাই, পুজো তো এসেই গেল এবং তার প্রস্তুতিও আমাদের সবার শুরু হয়ে গেছে। তবে কিছু সতর্কবার্তা সারা বছর জুড়ে মাথায় রাখতে হয়।
1: দুর্ঘটনা ঘটে ক্ষণিকের ভুলে। সতর্ক থাকুন, নিরাপদ থাকুন।

0: বাইকে উঠছেন, হেলমেটটা সঙ্গে নিন, ট্রাফিক নিয়ম মেনে চলুন। আসুন একে অন্যকে শেখাই পথ নিরাপত্তার নিয়ম। নিরাপদ থাকি, বাঁচাই অন্যের জীবন।
1: সকালের আড্ডায় এবার আবহাওয়ার সম্পর্কিত ঘোষণা একটুখানি দিয়ে দিই, দেখি আবহাওয়া আজকের দিনে কি বলছে। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে আবহাওয়ার ঘোষণা আমরা পেয়েছি, আবহাওয়ার বার্তা আমরা পেয়েছি, তাতে দেখাচ্ছে আংশিক মেঘলা আকাশ ও দুপুরের দিকে প্রধানত মেঘলা আকাশ। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 33 ডিগ্রি ও 26 ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.2 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.6 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 96% ও সর্বনিম্ন 60%। গত 24 ঘন্টায় বৃষ্টিপাত হয়নি। তবে মৎস্যজীবী ভাইদের জন্য কিছু সতর্কবার্তা রয়েছে। আগামী 12 ঘন্টায় উত্তর বঙ্গোপসাগরে মায়ানমার বাংলাদেশ উপকূলে ঝোড়ো হাওয়ার গতিবেগ 60 কিলোমিটার প্রতি ঘন্টা হতে পারে। যদিও পশ্চিমবঙ্গ উপকূলের জন্য কোনো সতর্কবার্তা নেই, তবে উত্তর পূর্ব বঙ্গোপসাগর এবং বাংলাদেশ উপকূলবর্তী মৎস্যজীবীদের আগামী 12 ঘন্টা গভীর সমুদ্রে না যাবার পরামর্শই দেওয়া হচ্ছে।
0: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন সকালের আড্ডা।
1: সকালের আড্ডায় একটা গান।

সকালের আড্ডায় আরও যে একটা জরুরি জিনিস জানাতে একেবারে ভুলে গিয়েছিলাম, যে আজকের রাতের হারানো দিনের গানের বিষয় জানিয়ে দিই আপনাদের এই অনুষ্ঠানে একবার করে। 70-এর দশকের রূপলি পর্দায় এক মায়াবী উপস্থিতি, চোখে স্বপ্ন, হাসিতে দুষ্টুমি, অভিনয়ে অনায়াস দীপ্তি। মর্জিনা আবদুল্লার প্রাণচঞ্চল মর্জিনা, মৌচাকের নিপা, স্বয়ং সিদ্ধার অন্যরকম মিঠু, যার সৌন্দর্যের ছটায় অনুরাগীরা ভালোবেসে নাম দিয়েছিলেন কলকাতার রেখা। তার অভিনয়, তার ছবির গান, তার সময়ের বাংলা সিনেমা এবং বাঙালির স্মৃতিতে অমলিন হয়ে থাকা সেই শিল্পীকে ফিরে দেখার আয়োজন আজ হারানো দিনের গান অনুষ্ঠানে। উপস্থাপনায় থাকবেন স্বর্ণাভু রায়, অনুষ্ঠান কলকাতার রেখা, মিঠু মুখার্জি। অনুষ্ঠানটি শুনতে ভুলবেন না শ্রোতা বন্ধুরা। জানি আপনারা প্রতিদিনই আমাদের সঙ্গে থাকেন হারানো দিনের গান অনুষ্ঠানে, শুধু তাই কেন, সব অনুষ্ঠানেই থাকেন আমাদের সঙ্গে এবং অবশ্যই আজকেও থাকবেন ঠিক রাত 11টায় আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। অনুষ্ঠানের শুরুতে বলেছিলাম না, আজ কিছু বিশিষ্ট এবং প্রিয় মানুষদের জন্মদিন। আসলে এই বিশিষ্ট এবং প্রিয় বলার পেছনে একটা কারণ, যে অনেক সময় আমরা প্রায় রোজই বিশিষ্ট মানুষদের জন্মদিন উল্লেখ করি, কিন্তু তারা এতই দূরের তারকা হন যে তারা বোধহয় আমাদের ধরাছোঁয়ার বাইরে। তাই কিন্তু আজকে যাদের জন্মদিন তাদের প্রায় সবাই বিশিষ্ট তো বটেই, এবং তারা আমাদের বড্ড প্রিয় এবং খুব কাছেরও। এরা বিখ্যাত, স্বনামধন্য এবং তার সঙ্গে এরা আমাদের বেশ প্রিয়, তাই যা বললাম। আজ জন্মদিন বিখ্যাত চলচ্চিত্র পরিচালক ঋষিকেশ মুখোপাধ্যায়ের, বিখ্যাত একজন অভিনেতা এবং প্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের, এবং বিখ্যাত কণ্ঠশিল্পী

শানের। কিন্তু আমি এই মুহূর্তে বড়ই দ্বন্দ্বে পড়লাম যে কার গান শোনাব, ঋষিকেশ মুখোপাধ্যায়ের ছবির, নাকি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের অভিনীত ছবির, নাকি কণ্ঠশিল্পী শানের। তবে এই ভোটাভুটিতে কিন্তু জিতে গেলেন কণ্ঠশিল্পী শানই।

0: জানা অজানায় শরীর ঘিরে সংস্কার, এই শিরোনামে কথিকা, বলছেন ডাক্তার ভবানী প্রসাদ সাহু।
1: বিপুলা এই ব্রহ্মাণ্ডের মধ্যে আমাদের শরীর ও প্রাণের জন্ম একটি অসামান্য ঘটনা। কয়েক লক্ষ বছর আগে যখন মানুষ ক্রমশ উন্নত মস্তিষ্ক তথা চিন্তাভাবনা করার ক্ষমতা অর্জন করতে শুরু করেছে, তখন থেকেই সে এর পেছনের রহস্য জানারও চেষ্টা করেছে, নিয়েছে নানা কাল্পনিক সিদ্ধান্ত। কিন্তু বিজ্ঞানসম্মত তথ্য মানুষ জানতে পেরেছে এই মাত্র কয়েক দশক আগে। এখন আমরা জানি প্রায় 1380 কোটি বছর আগে অকল্পনীয় এক মহাবিস্ফোরণের মধ্য দিয়ে এই ব্রহ্মাণ্ডের সৃষ্টির সূচনা হয়। গাণিতিক হিসেবে দেখা গেছে এই মহাবিস্ফোরণের 1 সেকেন্ডের 10 লক্ষ ভাগের 1 ভাগ সময়ই সৃষ্টি হয় প্রোটন নিউট্রনের মতো পারমাণবিক কণিকা। এর 3 লক্ষ বছরের মধ্যে

0: এদের সংযোজন বিয়োজনে জন্ম হল প্রথম পরমাণুর। এরপর কোটি কোটি বছর ধরে এদের থেকে সৃষ্টি হল নানা মৌলিক পদার্থ, তারা একত্রিত হয়ে নানা যৌগ ও বস্তুর সৃষ্টি হল, জন্ম হল নানা গ্রহ নক্ষত্রের। আমাদের পৃথিবী যেমন প্রায় 455 কোটি 40 লক্ষ বছর আগে, পৃথিবীর ওই আদিম পরিবেশে 100 কোটি বছরেরও বেশি সময় ধরে চলা নানা পদার্থের রাসায়নিক বিবর্তনের মধ্য দিয়ে আকস্মিকভাবে এমন কিছু পদার্থের সৃষ্টি হয় যার মধ্যে প্রাণের প্রাথমিক উপাদান ও লক্ষণ দেখা যায়। সৃষ্টি হল জীবিত এককোষী প্রাণী। তাদের থেকে বহুকোষী প্রাণীর সৃষ্টি হতে সময় লাগে প্রায় 26 কোটি বছর। এদের লক্ষ কোটি বছর ধরে চলা বিবর্তনের মধ্য দিয়ে জন্ম হতে থাকে নানা প্রাণীর। যেমন এখন থেকে প্রায় 55 কোটি বছর আগে অমেরুদণ্ডী প্রাণী, প্রাথমিক উদ্ভিদ ইত্যাদির, 22.5 থেকে 6.5 কোটি বছর আগে মেরুদণ্ডী প্রাণী, সরীসৃপ, ডাইনোসর, স্তন্যপায়ী প্রাণী ইত্যাদি। এইভাবেই একসময় আদি বাঁদর জাতীয় প্রাণীর আবির্ভাব ঘটে। লক্ষ লক্ষ বছরের বিবর্তনে এদেরই একটি শাখা থেকে এখন থেকে 70 লক্ষ বছর আগে আফ্রিকার চাঁদ অঞ্চলে মানুষের আদিমতম পূর্বসূরী বা হুমিনিড তথা সাহেলান্থ্রোপাসের জন্ম হয়। 10 লক্ষ বছর ধরে বিবর্তনের ফলে এরা একসময় আধুনিক মানুষের মতো দুপায়ে হাঁটতে পারে। আরও লক্ষ লক্ষ বছরের বিবর্তনে অস্ট্রালোপিথেকাস, আরিপিথেকাস, হোমোসেপিয়ান নিয়ান্ডারথেলিসের স্তর পেরিয়ে আমাদের মতো আধুনিক মানুষ তথা হোমোসেপিয়ান এলো মাত্র 1.5 থেকে 2.5 লক্ষ বছর আগে। স্পষ্টতই আমাদের শরীর তথা আমাদের প্রাণ পৃথিবীর বুকে ঘটা কোটি কোটি বছরের রাসায়নিক ও জৈব বিবর্তনের ফসল। কিন্তু এইসব তথ্য আমরা জেনেছি হাল আমলে। তার আগে অন্যান্য প্রাণীর থেকে মানুষের মস্তিষ্ক তথা চিন্তাভাবনার ক্ষমতা যখন উন্নত হচ্ছে, তখন সে প্রায় 50,000 বছর আগে এই প্রাণের পেছনে একটি রহস্যময় সত্তা ও মৃত্যু পরবর্তী প্রাণের কল্পনা করে। এই অসাধারণ কল্পনাই হাজার হাজার বছর পরে আধুনিক আত্মজাতীয় পরিভাষায় পরিণত হয়েছে, কিন্তু তা নিছক মানবিক কল্পনাই। এই কল্পনাই বিপুল সংখ্যক মানুষের মধ্যে একটি বদ্ধমূল বিশ্বাসে পরিণত হয়েছে, আর তার থেকে এসেছে মৃত্যু পরবর্তী প্রেতাত্মা তথা ভূত ইত্যাদির বিশ্বাস। ব্যাপারটি এমন পর্যায়ে পৌঁছেছে যে কারোর মধ্যে হঠাৎ অস্বাভাবিক খিচুনি, অসংলগ্ন কথাবার্তা ইত্যাদি দেখা দিলে তাকে ভূতের ভর হিসেবে ভেবে নেওয়া হয়েছে, আর তার জন্য মন্ত্র পড়া ও যাগযজ্ঞ করা থেকে শুরু করে ওঝা গুণিনদের দিয়ে অকথ্য শারীরিক নির্যাতন চালানো হয়। আসলে ব্যাপারটি এক ধরনের মানসিক অসুস্থতা, যাকে আগে হিস্টেরিয়া হিসেবে বলা হতো, এখন নাম পাল্টে তাকে বলা হয় কনভার্সন ডিজর্ডার। আর ওই হিস্টেরিয়া শব্দটিও এসছিল ভুল ধারণা থেকে। আগে ভাবা হতো ব্যাপারটি শুধু মেয়েদের হয়, আর মেয়েদের জরায়ুর গ্রিক প্রতিশব্দ হল হিস্টেরস, তাই বলা হতো হিস্টেরিয়া। কিন্তু এখন স্পষ্টভাবে জানা গেছে যে অস্তিত্বহীন ভূত বা প্রেতাত্ম অপদবজার ভর হয়ে যেমন তা হয় না, তেমনি তা শুধু মেয়েদের নয়, ছেলেদেরও হয় এবং জরায়ুর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। আমাদের শরীরের প্রসঙ্গে ফিরে এসে বলা যায়, রাসায়নিক বিশ্লেষণে দেখা গেছে আমাদের শরীরে অক্সিজেন থাকে শতকরা 65 ভাগ, কার্বন 18 ভাগ, হাইড্রোজেন 10, নাইট্রোজেন 3, ক্যালসিয়াম 1.25, ফসফরাস 1, পটাশিয়াম 0.35, সালফার 0.25, সোডিয়াম 0.15, ক্লোরিন 0.15, ম্যাগনেসিয়াম 0.05, লোহা 0.004, আয়োডিন 0.004 ভাগ ইত্যাদি। এছাড়া সামান্য পরিমাণে থাকে ম্যাঙ্গানিজ, তামা, দস্তা, ফ্লোরিন, সিলিকন, কোবাল্ট, মলিবডেনাম ইত্যাদি। কিন্তু কোনোটি মৌলিক রূপে থাকে না, থাকে তাদের অসংখ্য যৌগ। এদেরই মধ্যে নিরন্তর ঘটে চলা জৈব তড়িৎ রাসায়নিক বিক্রিয়ার মধ্য দিয়ে মাতৃগর্ভে ভ্রূণের সৃষ্টি থেকে মৃত্যু পর্যন্ত আমাদের শরীর প্রাণবান থাকে। একটি জ্বলন্ত মোমবাতির নিভে যাওয়ার অর্থ যেমন বাতাসের অক্সিজেনের সঙ্গে তার রাসায়নিক বিক্রিয়া বন্ধ হয়ে যাওয়া, তেমনি আমাদের মৃত্যুর অর্থ শরীরের মধ্যে ঘটে চলা এই বিক্রিয়া বন্ধ হওয়া, শরীর থেকে কোনো কিছু বেরিয়ে যাওয়া নয়। তাই পূর্বজন্ম, জন্মান্তর, জাতিস্বর ইত্যাদি সম্পর্কিত বিশ্বাসগুলি আমাদের শরীর ও প্রাণ সম্পর্কে আমাদের আদিম পূর্বপুরুষের মহতী কল্পনার ফলশ্রুতি মাত্র।
1: জানা অজানা এতক্ষণ শুনলেন শরীর ঘিরে সংস্কার, এই শিরোনামে কথিকা, বললেন ডাক্তার ভবানী প্রসাদ সাহু।
2: সকাল 8টায় শুনলেন জানা অজানা, তবে ঘড়ি বলছে সময় প্রায় শেষ। শেষ করব লোপামুদ্রা মিত্রের একটি গান দিয়ে। সকালের আড্ডায় আমি এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম অর্পিতা পোদ্দার।

আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন শ্রোতাদের বিষয়ভিত্তিক চিঠি নিয়ে অনুষ্ঠান বুধ সকালে। উপস্থাপনায় সাক্ষ্যদীপা সরকার, সম্পাদনায় রিয়া ঘোষ, প্রযোজনায় ডক্টর মানস প্রতিম দাস।

শ্রোতা বন্ধুদের নমস্কার, সুপ্রভাত জানিয়ে শুরু করছি আজকের বুধ সকালে অনুষ্ঠান। সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় ছিল বাড়ানোর প্রস্তুতি। এ বিষয়ে আমরা বেশ কিছু চিঠি পেয়েছি, কিছু চিঠি এসেছে মেইলের মাধ্যমে, কিছু চিঠি এসেছে ডাকযোগে। এটি সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহ, তাই বলি যারা এখনো চিঠি পাঠাননি, আশা করি নতুন বিষয়ে বুধ সকালের জন্য চিঠি পাঠাবেন। চিঠি পাঠানোর ঠিকানাটি আর একবার বলে দিই, ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে প্রযত্নে কেন্দ্র

কর্তা আকাশবাণী মৈত্রী আকাশবাণী ভবন ইডেন গার্ডেন্স কলকাতা 700001 পশ্চিমবঙ্গ ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রী কথা MAITREEKATHA মৈত্রী কথা @gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে কিন্তু সমস্যা হয়। তাহলে আপনাদের চিঠির অপেক্ষায় আমরা সবসময় ছিলাম সবসময় থাকব বুধ সকালে অনুষ্ঠানে। চলে যাচ্ছি আজকের অনুষ্ঠানের প্রথম ইমেলটি পড়তে। ইমেলটি পাঠিয়েছেন বন্ধু পুলক কুমার ত্রিপাঠী বালিচক পশ্চিম মেদিনীপুর থেকে। বেড়ানোর কথা উঠলেই মনটা যেন হঠাৎ ডানা মেলে। অচেনা কোনো পথ, পাহাড়ের নীলিমা, সমুদ্রের গর্জন কিংবা জঙ্গলের নিস্তব্ধতা, তখন কল্পনার জানালায় এসে দাঁড়ায়। অথচ ভ্রমণের আনন্দ শুরু হয় গন্তব্যে পৌঁছে নয়, তার অনেক আগে থেকেই, প্রস্তুতির প্রথম মুহূর্ত থেকে। প্রথমে চলে কোথায় যাওয়া যায় তা নিয়ে আলোচনা, তারপর ট্রেনের টিকিট কাটার ব্যস্ততা, মোবাইলের পর্দায় বারবার যাত্রার তারিখ, সময় ও সিট নম্বর দেখে নেওয়া, টিকিট কনফার্ম হয়েছে, ব্যাস এইটুকু খবর পেলেই মনে হয় পথের অর্ধেক আনন্দ যেন পাওয়া হয়ে গেল। তারপর হোটেল খোঁজা ও বুকিং, জানলা খুললেই পাহাড় দেখা যাবে নাকি ভোরের আলোয় সমুদ্র চোখে পড়বে, এসব নিয়েও কত কল্পনা। তারপর শুরু হয় ব্যাগ গোছানো, প্রয়োজনীয় জিনিস একে একে জায়গা পায় ব্যাগের ভেতর। শেষ মুহূর্তে আবার মনে হয় ই কিছু একটা বুঝি বাদ পড়েছে। সবচেয়ে মধুর হয় বেড়ানোর আগের রাত, টিকিট হোটেল সব নিশ্চিত, অ্যালার্ম দেওয়া, তবু চোখে ঘুম আসে না। মনে মনে তখনই শুরু হয়ে যায় পথ চলা। ভোরের আলো ফুটলেই চেনা জীবনকে কিছুক্ষণের জন্য পেছনে ফেলে আমরা বেরিয়ে পড়ব অজানার সন্ধানে। আসলে বেড়ানোর প্রস্তুতি শুধু ব্যাগ গোছানো তো নয়, এ হল মনটাকেও গুছিয়ে নেওয়া, একঘেয়েমির ধুলো ঝেড়ে নতুন আনন্দকে বরণ করার প্রস্তুতি। একেবারেই তাই, আমরাও সহমত আপনার সঙ্গে বন্ধু। এই সুন্দর ইমেলটি পাঠিয়েছেন বালিচক পশ্চিম মেদিনীপুর থেকে পুলক কুমার ত্রিপাঠী। চলে যাই আমাদের পরের ইমেলে, এটি পাঠিয়েছেন বহরমপুর মুর্শিদাবাদ থেকে মিসেস চুনি। বন্ধু লিখছেন, গত জানুয়ারিতে আমরা কলকাতা ঘুরতে গেছিলাম, সেই মতো মায়ের দায়িত্ব ছিল কিছু শুকনো খাবার প্রস্তুত করার, দিদির দায়িত্ব ছিল ব্যাগ গোছানোর, আমার দায়িত্ব ছিল টিকিট এবং আইডেন্টিটি কার্ড ঠিক রাখা, বাবার দায়িত্ব ছিল টাকা পয়সার, তুতো ভাই বোনদের সাবধান করা হয়েছিল ঝগড়াঝাটি না করার। ভোরের গাড়ি ধরতে গিয়ে বিভ্রান্তি, সময় মতো জাগতে না পারায় সবাই কিছু না কিছু জিনিস নিতে ভুল করেছে এবং সেগুলো খুবই গুরুত্বপূর্ণ, মোবাইলে ছবি তুলে রাখার জন্য ট্রেনের সিট ও হোটেল পেতে অসুবিধা হয়নি, হোটেলে একে অপরের দোষারোপ করতে করতেই কাটল। রাত্রিতে প্রস্তুতি নিলাম পরের দিন চিড়িয়াখানা যাওয়ার, সেই মতো পরের দিন পৌঁছনো গেল। ফেরার সময় বাবলুকে খুঁজে পেতে অনেকটা সময় চলে গিয়েছিল। পরের দিনের যাত্রা ছিল নিকো পার্ক, সিদ্ধান্ত নেওয়া হল সকলের মাথায় থাকবে সাদা টুপি, কেউ যেন দল ছুট না হয়। নিকো পার্ক ঘোরা হল আনন্দের সঙ্গে, ফেরার সময় গাড়ির জানলার পাশে বসে থাকা বাবলির টুপি উড়ে গেল বাতাসে। বাবলির কান্না থামাতে যেতে হল নিউ মার্কেটে। বাবলিকে আদর করে বলেছিলাম, ভাগ্যিস তোর টুপিটা পড়ে গিয়েছিল, নইলে। হোটেলে ফিরে বাথরুমে পড়ে বিপদ ঘটালো বাবলু, তাকে ওঠাতে গিয়ে আমি পেলাম চোট। পরের দিন বাড়ি ফেরার পালা, ফিরে এসে বাবা কান ধরলেন, ছোটগুলো বড় না হওয়া পর্যন্ত আর ঘুরতে যাওয়ার প্রস্তুতি নেওয়া হবে না। এই মজার চিঠিটি বহরমপুর মুর্শিদাবাদ থেকে পাঠিয়েছেন মিসেস চুনি। চলে যাই আবার পরের মেলে। এই মেলটি রণবনিয়া পশ্চিম মেদিনীপুর থেকে পাঠিয়েছেন শ্রী বীরেন্দ্রনাথ সাহু। বন্ধু লিখছেন, প্রবাদ আছে বাঙালির সারা বছর পায়ের নিচে সর্ষে, কোনো না কোনো অছিলায় সুযোগ পেলেই বেড়াতে যাওয়ার হিড়িক পড়ে, কাছে পিঠে বা দূরে কোথাও।
এজন্য বিভিন্ন স্থানে ভ্রমণের জন্য ব্যবসায়িক বিশ্বস্ত প্রতি

স্থানের সুলুক সন্ধান নিয়ে যাওয়া উচিত। গত বছর তো এক সংস্থা ভ্রমণে আনন্দ দেবে ও সহায়তা করবে বলে খাবার ও দর্শকদের যাতায়াতে ঝামেলা পাকায়। ওই সংস্থাকে এবার বাতিল করে পাশের বাড়ির রুমাদির সঙ্গে ভ্রমণের খুঁটিনাটি জেনে নিয়ে সিদ্ধান্ত মতো গোছানো শুরু হল। পুজোর ছুটিতে গন্তব্যস্থল হল উত্তর ভারতের বিভিন্ন স্থান, দিল্লি, মথুরা, বৃন্দাবন ও সংলগ্ন এলাকা। পূর্ণিমা তিথিতে বঙ্কুবিহারি দর্শনে আমি তো মুহ্যমান, তারই একাংশ। পূর্ণিমা তিথি আজ, পরিষবে নবসাজ, চলেছেন কৃষ্ণ দর্শনে। যত সব পুরবাসী শ্রীরাধা নামে ভাসি, ভাগ মাখি পুলকিত মনে। এবার গন্তব্য হরিদ্বার, ঋষিকেশ, লক্ষ্মণঝোলা ও সরজুর তীরে অবস্থিত অযোধ্যা নগরীর পুরুষোত্তম রাম জন্মভূমি ও প্রাসাদের মাটির নিচে চাপা পড়ে যাওয়া পবিত্র টিলার দর্শন। এই পবিত্র টিলার দর্শনে অনেকেই আপ্লুত হয়ে দিব্যভাব লাভের অংশীদার হয়েছিলেন। আমাদের বেড়ানোর প্রস্তুতিতে নিজেদের ব্যবহার্য প্রয়োজনীয় জিনিসপত্র শুধু সঙ্গে নেওয়া, এবারে ট্রাভেল এজেন্সির উল্লেখযোগ্য সহায়তা কিন্তু নজর কাড়া। মুসাফির মোছরে আখি জল, ফিরে চল আপনারে নিয়া, ফিরলাম আপনালয়ে। সুন্দর মেলটি পাঠিয়েছেন রণবনিয়া পশ্চিম মেদিনীপুর থেকে শ্রী বীরেন্দ্রনাথ সাহু। চলে যাই পরের মেলে। ঘাটাল পশ্চিম মেদিনীপুর থেকে অনুশ্রী মান্না লিখেছেন মেলটি। শনিবার দিন আমার স্বামী স্কুল থেকে ফিরে বলল কাল রাতে আমরা পুরী যাব, তাড়াতাড়ি ব্যাগপত্র গুছিয়ে নাও। আমি হতবাক হয়ে গেলাম। কিছুক্ষণ পরে বললাম, এমন হুট করে ব্যাগ গোছানো যায়? তুমি পুরুষ মানুষ, তার কি বুঝবে? সব কিছু হাতের নাগালে পেলেই তো খুশি। আমার মাথায় মস্ত দায়িত্ব এসে পড়ল, তাই তাকে বাজার থেকে কি কি আনতে হবে লিখে দিলাম। নিজেও একটি লিস্ট করে গোছাতে লাগলাম জিনিসপত্র, ছেলেমেয়ের পোশাক, ওষুধপত্র, সামান্য কিছু শুকনো খাবার দাবার, প্রয়োজনীয় সামগ্রী গুছিয়ে নিলাম। প্রায় অর্ধেক রাত কেটে গেল ব্যাগ গোছাতে। রবিবার রাতে গাড়িতে উঠলাম, সারা রাত কেটে গেল গাড়িতে। সকালে নন্দন কাননে নামলাম, সারাদিন মজা করে কাটল। রাত্রিতে পুরীর হোটেলে পৌঁছলাম। ভোরে সূর্য ওঠা দেখে সমুদ্রে স্নান করব, তাই স্নান করার জামাকাপড় ব্যাগ থেকে বের করতে লাগলাম। দেখি সবার জামাকাপড় নেওয়া হয়েছে, আমার জামাকাপড় নেওয়া হয়নি, একটা তোয়ালেও নেওয়া হয়নি। আমার স্বামী তো রেগে গেলেন, ঠিক করে ব্যাগ গোছাতে পারো না। আমার ছেলে বলল, মা তুমি আমার একটা গেঞ্জি পরে নিও, দিদির একটা স্ল্যাক্স তোমার হয়েই যাবে। আর গামোছা, ও তো তোমার ওড়নাতেই কাজ চলে যাবে। তাই করা হলো শেষ পর্যন্ত। বন্ধু, বেড়ানোর আগে তার প্রস্তুতিটা হলো আসল পর্ব। সেটা ঠিকঠাক না হলে বেড়ানোর আনন্দটা মাটি হয়ে যায় বা অসুবিধায় পড়তে হয়। একেবারেই ঠিক কথা। এই মেলটি আমাদের পাঠিয়েছেন ঘাটাল পশ্চিম মেদিনীপুর থেকে অনুশ্রী মান্না। এবার একটু অন্যরকম একটি মেলে যাব, যেটি পাঠিয়েছেন হাবড়া উত্তর চব্বিশ পরগনা থেকে গৌরচন্দ্র দত্ত। পুজোয় যারা বাংলার বাইরে বেড়াতে যাবে তাদের ট্রেন প্লেনের বুকিং সারার এখন প্রস্তুতি শুরু, কিন্তু যে কন্যারা পিতৃগৃহে আসবে তারাও তো প্রস্তুত হচ্ছে। তাদের প্রথমজন কৈলাসবাসিনী গিরিবালা উমা। এ বিষয়ে কার্তিকের খুব উৎসাহ। মাতুলালয়ে বেড়াতে যাবার প্রস্তুতির বিষয়ে পিতৃদেবের সঙ্গে আলোচনা করতে সে মানস সরোবরের উপকণ্ঠে শ্মশানভূমির দ্বারদেশে উপস্থিত হলেন। ময়ূরের পক্ষ তাড়নায় উত্থিত ভস্ম ঝড়ের কারণে নন্দীর হাঁচিতে ধ্যান ভঙ্গ হল মহাদেবের। তিনি ক্রুদ্ধ হলেন, দ্বারপাল ভৃঙ্গি প্রভুর সম্মুখে নতমস্তকে নিবেদন করল, ভ্রাতা কার্তিক আপনার সাক্ষাৎ প্রার্থী। দেবাদিদেবের ইঙ্গিতে কার্তিককে আনা হল। কার্তিক পিতৃদেবকে বলল, মাতুলালয়ে বেড়াতে যাওয়ার প্রস্তুতির বিষয়ে তোমার সঙ্গে ইম্পর্টেন্ট ডিসকাশন আছে। গিরিরাজ ইতিমধ্যে হর্স পাঠিয়েছেন বটে, তবে আমাদের বুলেট বাইক আর ই স্কুটার চাই। দেবাদিদেব কার্তিকের বাচালতায় বিরক্ত, তথাপি তিনি শান্ত কণ্ঠে বললেন, কৈলাসে ফিরে যাও, মায়ের সঙ্গে আলোচনা করে লিস্ট তৈরি করো।

কধুবদনে অস্ফুট স্বরে বলল, ডিসকাস্টিং। কৈলাসে পার্বতীর গৃহে নারদ ও কুবের সমাসীন। সবার মতামত নিয়ে নারদ একটা লিস্ট তৈরি করেছেন। দেবাদিদেব লিস্ট দেখে সহাস্যে বললেন, এসব কেনার দরকার নেই, মামা বাড়িতে গিফট পাবে। তারপর কুবেরকে বললেন, এবার গমন হস্তিতে, মহালয়ার পরে আপনি যথাসময়ে ব্যবস্থা করবেন। নারদকে বললেন, শুনছি গিরিরাজ ঘটক পাঠিয়েছেন, রীতি রক্ষার্থে যাবে, তবে সেটা যাবে আপনার তত্ত্বাবধানে, নন্দী ভৃঙ্গির হাতে বন্দী অবস্থায়। আমি চাই না গিরিবালার গমনে বঙ্গদেশে এবার কোনো ক্ষয়ক্ষতি বা বিপর্যয় ঘটুক। বললাম না বন্ধুরা, একেবারে অন্যরকম মজার মেল। পাঠিয়েছেন হাবড়া উত্তর চব্বিশ পরগনা থেকে বন্ধু গৌরচন্দ্র দত্ত। আমরা অনেকগুলি চিঠি পড়ে ফেলেছি, কিন্তু একটি কথা বলতে চাই, আমরা প্রচুর চিঠি এবং মেল পেয়ে থাকি, তবে সব চিঠি পাঠ করা সম্ভব হয়ে ওঠে না, সেজন্য কিছু চিঠির প্রাপ্তি স্বীকার করতেই হয়। তাই একে একে প্রাপ্তি স্বীকার করি। আমাদের বুধ সকালের দপ্তরে চিঠি পাঠিয়েছেন সোদপুর উত্তর চব্বিশ পরগনা থেকে অঞ্জলি মিত্র মল্লিক চৌধুরী। রানীচক পশ্চিম মেদিনীপুর থেকে মেল করেছেন শুভঙ্কর মাঝি। দয়াপুর দক্ষিণ চব্বিশ পরগনা থেকে মেল করেছেন চৈতালি মণ্ডল। গোংড়া নদিয়া থেকে আমাদের মেল করেছেন হীরামন শেখ। পশ্চিম মেদিনীপুর সবং থেকে আরেকজন বন্ধু পাঠিয়েছেন কুমারী মঞ্জু মণ্ডল। চকমধু রাধানগর বাউরিয়া হাওড়া থেকে আমাদের আরও একটি চিঠি পাঠিয়েছেন শেখ গিয়াসুদ্দিন। সুতাহাটা পূর্ব মেদিনীপুর থেকে আমাদের আরেক বন্ধু চিঠি পাঠিয়েছেন অমিয় কুমার মাইতি। দক্ষিণখণ্ড অন্ডাল, সেখান থেকে বন্ধু বাবুল কবিরাজ আমাদের চিঠি পাঠিয়েছেন, অনেক ধন্যবাদ। চলে যাই আজকের পরের মেলটিতে। এটি পাঠিয়েছেন কালিকাপুর কলকাতা থেকে বনানী বিশ্বাস। বিরাম কাজেরই অঙ্গ একসঙ্গে গাথা, নয়নের অংশ যেন নয়নের পাতা। রবীন্দ্রনাথ ঠাকুরের এই সুন্দর পঙ্ক্তিটি ধরে লিখি, কর্পোরেট অফিসে পর্যাপ্ত কাজের মাঝেও প্রত্যেক বছর ফ্যামিলি সহ এমপ্লয়ীদের একসঙ্গে ভ্রমণের প্রস্তুতির কথা, যেন বুধ সকালে তখন বেড়ানোর প্রস্তুতি বলতে বাড়ির কর্তা কিংবা কর্তির কাছে ভ্রমণের সম্মতিটুকু নিয়ে নির্দিষ্ট অফিস ইমেলটিতে কনফার্ম কথাটি লিখে দিলেই কর্মচারীর বেড়ানোর প্রস্তুতির 80% সারা। তখন আমাদের কর্পোরেট অফিসে স্টাফ ক্লাবের এক্সিকিউটিভ কমিটি কর্মচারীদের ভোটের মাধ্যমে নির্বাচন দিয়েই শুরু হয়ে যেত সেই বছরের বেড়ানোর প্রস্তুতি, কারণ প্রত্যেক বছর স্টাফ ক্লাব কর্মচারীদের নিয়ে সপরিবারে একটি পিকনিক ও একটি বড় ট্যুরের আয়োজন করত। বিভিন্ন ডিপার্টমেন্টের টপ টু বটম প্রায় 60 থেকে 70টি ফ্যামিলি একসঙ্গে এই বেড়ানোতে অংশগ্রহণ করতেন। বেড়ানোর জায়গা নির্বাচন, ফ্লাইট কিংবা ট্রেনের টিকিট, সেখানকার 3 থেকে 5 স্টার হোটেল যে এলাকায় যেমন পাওয়া যেত। এতগুলো পরিবার একটি হোটেলে স্থান সংকুলান না হওয়ায় একই মানের কম দূরত্বের মধ্যে কয়েকটি একই রকম হোটেল জোগাড় করা, কে কোন হোটেলের কোন রুমে থাকবেন তার লিস্ট, বেডটি থেকে ডিনার, ভিন্ন দিনে খাবারের ভিন্ন রকমারি মেনু, সাইটসিনের জন্য লোকাল লাক্সারি কতকগুলি বাস, কে কোন বাসে উঠবেন, সিটের সংখ্যা অনুযায়ী স্বপরিবারে 8 থেকে 80 বা তারও কম বেশি বয়সের সকলের বসার ব্যবস্থা, পথে জল, টিফিন, ওই অঞ্চলের পারমিশন, স্থানীয় গাইড, প্রফেশনাল ক্যামেরাম্যান, সেই সঙ্গে 24 ঘন্টার ডাক্তারও থাকতেন। অফিসে কাজের ফাঁকে প্রস্তুতি পর্বের মহাযজ্ঞ চলত কয়েকটা মাস ধরে। স্টাফ ক্লাবের এক্সিকিউটিভ কমিটি মেম্বার দ্রষ্টব্য স্থানে গিয়ে আগাম ব্যবস্থা করে আসতেন। কয়েক মাস ধরে স্যালারি অ্যাকাউন্ট থেকে নির্দিষ্ট হিসেব করে বেড়ানোর জন্য টাকা কাটা হতো এমপ্লয়ি স্বার্থে, যাতে একসঙ্গে মোটা অঙ্কের টাকা দিতে অসুবিধা না হয়। রইল বাকি ব্যক্তিগত প্রস্তুতি, পরনের জামাকাপড়টুকু গুছিয়ে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে পিক আপ পয়েন্ট থেকে বাসে উঠে পড়ে রেলওয়ে স্টেশন কিংবা এয়ারপোর্টে যাওয়া, আনন্দ করে ক্যালেন্ডারের পাতায় শরতে লাল কালি দেওয়া 4টে দিন কিংবা ডিসেম্বরের শেষ ছুটিতে
অফিসের ভ্রমণ পিপাসু এমপ্লয়।

0: পরিবার সহ একসাথে এক পংক্তিতে ওই এলাকার সংস্কৃতির সাথে নিজেদের সংস্কৃতি মিলিয়ে নাচে গানে আনন্দদায়ক সন্ধ্যা উপভোগ করা হতো। পায়ের তলায় সর্ষে, তাই ভ্রমণ শেষে ফেরার পথে হাসি ঠাট্টায় মৌখিক আলোচনায় শুরু হয়ে যেত আগামী বছরের ভ্রমণের প্রস্তুতি। বৃহৎ পরিবারে সে এক অনন্য অনুভূতি। সত্যি অন্যরকম অনুভূতি নিয়ে এই মেলটি করেছেন কালিকাপুর কলকাতা থেকে বন্ধু বনানী বিশ্বাস। পরের মেলটি পড়ছি গড়হরিপুর পশ্চিম মেদিনীপুর থেকে শিপ্রা সাঁত মেলটি করেছেন। চাকরি পাওয়ার পর মা বাবাকে ডুয়ার্সে বেড়ানোর প্রথম উপহার দিয়েছিল ছেলে। শুরু হল বেড়ানোর প্রস্তুতি। দক্ষিণেশ্বর থেকে রাত্রি 8:30 কাঞ্চন কন্যার কোলে শীতের সৌন্দর্য উপভোগ করতে করতে চলেছি। আলো আধারি কুয়াশায় ঘেরা নিঝুম রাতের নিস্তব্ধ নীরব স্টেশন। প্রায় 10:45 মাল জাংশনে নামলাম। অবশ্যই জঙ্গল লাগোয়া রিসর্ট নিলাম। একেবারে শান্ত নিরিবিলি পরিবেশ। চাপাতার উপর বিন্দু বিন্দু শিশির কণা যেন মুক্তমালা। মায়ের কপালে সিঁদুর টিপের মতো নরম সোনালী সূর্য পাহাড়ের ভেতর থেকে উঁকি দিচ্ছে। আহা, ওই দিন জিপসি গাড়িতে গরুমারা অভয়ারণ্য প্রদক্ষিণ। বড় গাছগুলো মিলেমিশে আত্মীয়ের মতো দাঁড়িয়ে আতিথেয়তার ভঙ্গিতে। নানান পাখি, ময়ূর, হরিণ, শিশু বাইসন, লেপার্ডও দেখলাম। বুনো হাতি দেখার সৌভাগ্য তবে হয়নি। কারখানার শব্দ নেই, কোলাহল নেই, শান্ত নিরিবিলি পরিবেশ। পরের দিন 7 পয়েন্ট দর্শন ফিরদৌসের বোলেরোতে। মায়েরা তাদের ফুল শিশুদের মাটির কোলে শুইয়ে সযত্নে চা পাতা তুলছে, কেউ বা পরিষ্কার করছে বাগান, কেউ বা জল দিচ্ছে। চারিদিকে সবুজের মেলা, সাদা মেঘ, নীল আকাশ, সবুজ পাহাড় মিলে মিশে একাকার। চড়াই উতরাই আঁকাবাঁকা পাহাড়ি পথে গোলক ধাঁধার মতো চলেছি লাভা থেকে লোলেগাঁও। হঠাৎ চোখে পড়ল বরফের চাদরে আবৃত কাঞ্চনজঙ্ঘার মায়াবী রূপমাধুর্য। মনে মনে আওড়েছিলাম, মরিতে চাহি না আমি এ সুন্দর ভুবনে। ছোট্ট পাহাড়ি গ্রাম সামসিং ও ভুটান শহর বড় সুন্দর। মূর্তি, মাল, তিস্তা, জলঢাকা নদীগুলো জলথৈথৈ না হলেও জলের গর্জন ও স্রোত ভয়াবহ। পাহাড়ি ঝর্ণাধারা বয়ে চলেছে অবিশ্রান্ত। উত্তরবঙ্গের নদীর বোরলি মাছ অসাধারণ স্বাদের। 6 দিনের ট্যুর বড়ই মধুময় ছিল। বন্ধু, আপনার সঙ্গে আমরাও যেন পৌঁছে গেলাম সেই সুন্দর জায়গায়। এই মেলটি করেছেন গড়হরিপুর পশ্চিম মেদিনীপুর থেকে শিপ্রা সাঁত।
1: অক্টোবর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় জমিয়ে বসে গল্প। আসলে গল্পটা না জমলে বসাটাও জমে না। কাজ আছে বলে উঠে যায় সবাই, কিন্তু যেদিন এবাড়ি সেবাড়ির হাঁড়ির খবর চলকে পড়ে সেদিন কেউ উঠতে চায় না আসর ছেড়ে। ননির পিসামশাই বেঁচে থাকতে ভূতের গল্পের আকাল পড়েনি কোনো দিন। সাত সাগর আর 70 দেশ ঘোরা জাহাজি অঘোরদা থাকলেও রাত 10টা অব্দি গড়িয়ে যেত গল্প। আর এখন আপনার অভিজ্ঞতা কেমন? আক্ষেপ করেন পুরনো দিনের গল্পের আসর মনে করে, নাকি বেশ জমিয়ে এখনো চলছে আসর? লিখে পাঠান আমাদের। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালে দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে একটু সমস্যা হয়। তাহলে অক্টোবর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় জমিয়ে বসে গল্প।
0: আরো কিছু চিঠির প্রাপ্তি স্বীকার করতে চাইব ঝিলিদাম ঝাড়গ্রাম থেকে চিঠি পাঠিয়েছেন শ্রীমতী রবণী মাহাতো।

জলপাইগুড়ি ক্রান্তিহাট থেকে চিঠি পাঠিয়েছেন ডাক্তার সুবল দাস। পশ্চিম বর্ধমান রানীগঞ্জ থেকে চিঠি পাঠিয়েছেন বন্ধু মিতুল ঘটক। এবং শেষে বলি, আমোদপুর বীরভূম থেকে চিঠি পাঠিয়েছেন বন্ধু আশিস কুমার চিত্রকর। চিঠি পাঠানোর জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এভাবেই চিঠি পাঠাতে থাকুন এবং আমাদের পাশে থাকুন। চলে যাই আমাদের পরের মেলে। মেলটি পাঠিয়েছেন খড়গ্রাম মুর্শিদাবাদ থেকে কাকলি মণ্ডল ঘোষ। বিয়ের পর প্রভু জগন্নাথ দেব দর্শনে একবার পুরী, ব্যাস। তারপর ছেলে, ঘর সংসার, বয়স্ক শ্বশুর শাশুড়ি নিয়ে এতটাই ব্যস্ত জীবন যে সেভাবে কোথাও ঘুরতে যাওয়া হয়নি। শ্বশুর শাশুড়ি গত হলেন, ছেলেও একটু বড় হল। ঘর কোনো কর্তামশাই একদিন সন্ধেবেলা অফিস থেকে বাড়ি ফিরে আমার হাতে একটা কাগজ দিয়ে বলেন, প্যাকিং শুরু করে দাও গিন্নি, এবার পুজোর ছুটিতে আন্দামান। কেমন দিলাম, হ্যাঁ, আনন্দে আটখানা আমি। এ তো মেঘনা চাইতেই জল। গদগদ হয়ে পরের দিন থেকেই প্রস্তুতি শুরু। ট্রলি ব্যাগ বের করা, লিস্ট বানানো, টুকিটাকি কেনাকাটি, একেবারে হই হই ব্যাপার আর কি। রওনা দেওয়ার আগের দিন চলছে শেষ পর্যায়ে প্রস্তুতি। জামাকাপড়, টুথপেস্ট, ব্রাশ, সাবান, শ্যাম্পু, ওষুধ, চপ্পল, প্লেনের টিকিট, তোমার দাড়ি কাটার যন্ত্রপাতি, আর কি আর কি আর তো সেরকম কিছু মনে একবার দেখো তো আর কিছু নিতে হবে কি না। রান্নাঘর থেকে দুটো মুখ বাঁধা প্যাকেট নিয়ে এসে আমার হাতে দিয়ে কর্তা মশাই বললেন, এই এই প্যাকেট দুটো ভরে নাও তো তোমার ওই ছোট ব্যাগটাতে। কি আছে এতে? মুড়ি আর এটাতে শশা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর একটা চানাচুরের প্যাকেট। প্লেনে বসে আরাম করে খেতে খেতে যাওয়া হবে, কি বলো গিন্নি? কি কি বললে, কি বললে তুমি? প্লেনে বসে পেঁয়াজ লঙ্কা মেখে তুমি মুড়ি খাবে? আরে গিন্নি, মশলা মুড়ি চিবোতে চিবোতে যখন তুমি প্লেনের জানলা দিয়ে মেঘ দেখবে, আকাশ দেখবে, তখন বেড়ানোর মজাটা আরও দ্বিগুণ হয়ে যাবে, বুঝলে? প্যাকেট দুটো কর্তামশায়ের হাত থেকে নিয়ে ছুঁড়ে দিয়ে চিৎকার করে বলি, আমি প্লেনে বসে মুড়ি চিবোবো না, যে চিবোবে সে তার নিজের ব্যাগে ভরে নিয়ে যাবে, যত্ত সব। ভাবা যায়, এই মজার মেলটি আমাদের খড়গ্রাম মুর্শিদাবাদ থেকে করেছেন কাকলি মণ্ডল ঘোষ। পরের মেলে যাই। এবারের মেলটি পড়ছি শ্রীরামপুর হুগলি থেকে পাঠিয়েছেন তিস্তা বেজ। হালখাতার সন্ধে ক্যালেন্ডারটা হস্তগত হতেই বিছানায় বিছিয়ে খুঁটিয়ে দেখা, পুজো কোন মাসে, কদিন পুজোর ছুটি, কোথায় যাওয়া যায়। বিপুল যুক্তিতর্কের পর গোল টেবিল বৈঠকে স্থির হল পুজোর ছুটিতে যাওয়া হবে গোয়া। শুরু হল প্রস্তুতি পর্ব। লফ থেকে নামানো হল বড়, মেজো, ছোট নানা সাইজের লাগেজ ব্যাগ। বাজেট পর্বও শেষ। বাড়ির খুদে সদস্যদের মনে খুশির তুফান। এখন প্রশ্ন হল, এবার বাড়ি পাহারার দায়িত্বে কে থাকবে? মা, বোন ভগ্নীপতি, না যা ভাসুর? বাড়ির সহায়িকারা তো থাকছেই, কিন্তু লাকিকে সামলাবে কে? সহায়িকাদের ইনস্ট্রাকশন দেবার মতো নিজের লোক কেউ? সে ব্যবস্থাও হল। ফ্লাইটের টিকিট হল, হোটেল বুক হল নামি এক ট্যুর সংস্থার মাধ্যমে। আজকাল কোডাক ক্যামেরা কাঁধে ঝোলানোর চল উঠে গেছে। স্মার্টফোনটি সঙ্গে থাকলেই সব চিন্তা মুক্ত। ব্যাংকের এটিএম কার্ডেরও দরকার নেই, ইউপিআই সিস্টেম আছে তো। তবুও নিরীহ কার্ড দুটো থাক না সঙ্গে। আর থাক পোশাকের সঙ্গে ম্যাচিং সানগ্লাস আর পছন্দের কজোড়া ফুটওয়্যার, ব্যাস। কোন কোন দিন কোন বিচ কোন চার্জ, ছকা হয়ে গেছে সেই প্ল্যানও। প্রস্তুতি প্রায় শেষ, কাউন্টডাউন শুরু। আকাশে ভাসমান তুলো মেঘেরা উড়ে যেতে যেতে বলছে, আমরা এগোই, তোমরা এসো সাবধানে। মনে ছুটির সুর বাজছে। একদিন দল বেঁধে কজনে মিলে যায় ছুটে খুশিতে হারাতে। তাহলে সেই খুশি খুশি নিয়ে আমাদের মেলটি লিখেছেন শ্রীরামপুর হুগলি থেকে তিস্তা বেজ। পরের মেলটি পাঠিয়েছেন কৃষ্ণনগর নদিয়া থেকে চন্দনা মুখোপাধ্যায়। গ্রামে গ্রামে সেই বার্তা রুটি গেল ক্রমে। ইচ্ছে ডানায় ভর করে

বেরিয়ে আসি গয়া বৃন্দাবন কাশী। এই কথা কানে কানে পৌঁছে গেল চপলা ঠাকুমার কানে। ঠাকুমা একমাত্র ছেলের বউকে বললেন, জানো বৌমা, আজ তোমার শ্বশুর বেঁচে থাকলে আমাকে ঠিক কাশী বৃন্দাবন নিয়ে যেতেন। যদিও চপলা ঠাকুমার 72 জীবনে বেড়াতে যাওয়া বলতে বিয়ের প্রথম প্রথম ওই পুজো পার্বণে বাপের বাড়ি, আর এখন সময় সুযোগে মাঝে মধ্যে পালা করে ঘুরে আসেন দুই জামাই বাড়ি, তবে ঠাকুমার একমাত্র ছেলের বউটিও বেশ ভালো। শাশুড়ির কথা শোনা মাত্র শাশুড়ি মায়ের কাশী যাত্রার বন্দোবস্ত করে দিলেন। টিকিট তো কাটা হল, এবার ঠাকুমার দুশ্চিন্তা তার পুষিকে নিয়ে। ঠাকুমার বিছানা ছাড়া ঘুম হয় না পুষির, আর বৌমা তুচ্ছ তাচ্ছিল্য করে একটু হয়তো খেতে দেবে, কিন্তু বিছানায় নইব নইব চ। ঠাকুমা পড়লেন মহাফাপড়ে। আদুরের পুষিকে নিয়ে ঠাকুমা এবার দরবার করলেন। মিলি বৌদি এক বুক ভরসা দিলেন ঠাকুমাকে, মাসিমা আপনার পুষি থাকবে আমার বাড়িতে আরও 6 পুষির সঙ্গে। এবার ঠাকুমা হাফ ছেড়ে বাঁচলেন। এবার খোঁজ পড়ল পানের ডিবে, ভালো লাঠিখানি মানে ওয়াকিং স্টিক, যেটি এমনি দিনে তোলা থাকে, আর বাকি জিনিস যেমন পরিধেয় বস্ত্র, আধার কার্ড, এসব বৌমাই গুছিয়ে দিয়েছে। আগামী পরশু ঠাকুমার কাশী যাত্রা, দুগ্গা দুগ্গা। আবারও বলি, এই মেলটি আমাদের কৃষ্ণনগর নদিয়া থেকে পাঠিয়েছেন চন্দনা মুখোপাধ্যায়। আজ বুধ সকালে অনুষ্ঠানটি এখানেই শেষ করছি বন্ধুরা। অক্টোবর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয়টি আরও একবার বলে দিই, জমিয়ে বসে গল্প। চিঠি লিখতে থাকুন বুধ সকালের দপ্তরে, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি সাক্ষ্যদীপা সরকার, সম্পাদনায় রিয়া ঘোষ, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস।

0: ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা। 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, শুনতে ভুলবেন না।
1: আকাশবাণী মৈত্রী, এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। আজ শুনবেন সেতারি রাগ জৌনপুরী, পরিবেশনায় সব্যসাচী সরখেল।

শুনলেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। সেতার পরিবেশনায় জনপুরী রাগ উপস্থাপন করলেন সব্যসাচী সরখেল, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

এই তো পায়ে চলার পথ, এসেছে বনের মধ্যে দিয়ে মাঠে, মাঠের মধ্যে দিয়ে নদীর ধারে, খেয়াঘাটের পাশে বটগাছতলায়, তারপরে ওপারের ভাঙা ঘাট থেকে বেঁকে চলে গেছে গ্রামের ভেতর, তারপর তিসির ক্ষেতের ধার দিয়ে, আমবাগানের ছায়া দিয়ে, পদ্মদীঘির পাড় দিয়ে, রথতলার পাশ দিয়ে কোন গায়ে গিয়ে পৌঁছেছে কে জানে।

কিন্তু শুধুই কি তিসির ক্ষেত, পদ্মদীঘির পার আর রথতলা? পথের সাক্ষী তো থাকে বাস স্টপ, ট্রেন স্টেশন, ট্যাক্সি স্ট্যান্ড, আরও কত কিছু। আসলে পথের চারপাশটা বদলাতে থাকলেও পথটা কিন্তু একই থাকে। সবার পথের চারপাশটা হয়তো একই না, কিন্তু পাড়ি তো দিতে হয় সকলকেই। আজকের মনের মতো গান তাই এই এগিয়ে চলা নিয়ে। দুঃখ, ভেঙে পড়া, আনন্দ, উল্লাস, হোঁচট, সব কিছুকে সঙ্গী করে এই পথের গল্প। আর পথের সাথে আমি বৃষ্টি। অন্তহীন চলার পথের আড্ডা শুরু হোক অন্তহীন ছায়াছবির গান দিয়ে।

সবকিছুর মূলেই কিন্তু এই ফেরারি মন। যেমন ধরুন, আমরা যখনই কোনো যাত্রায় বেরোই, আমাদের প্রধান উদ্দেশ্য কি থাকে? সঠিক সময়ে গন্তব্যে পৌঁছানো। কিন্তু সেখানে পৌঁছানোর জন্য যে পথ আমরা পাড়ি দেই, তার গুরুত্ব যে কতখানি, তা বোধ হয় পাড়ি দেওয়ার সময় ঠিক বুঝে উঠতে পারি না। মনে হয় প্রতিদিনই তো একই রাস্তা দিয়ে যাতায়াত করছি, কিন্তু সেই প্রতিদিনের রাস্তায় যে কতটা বদল আসতে পারে, আমাদের এই ফেরারি মনের ছোট্ট কলকাঠি নাড়ানোয় তা সহজে কুল পাওয়া বেশ মুশকিল। ধরুন, আজকে আপনি আপনার কর্মক্ষেত্রের উদ্দেশ্যে রওনা দিলেন, সেখানে যাওয়ার জন্য হয়তো আপনি যে সময় বেরোন তার থেকে বেশ খানিকটা দেরি করে ফেলেছেন, বা আপনার কাজের জায়গা বা পড়াশুনোর জায়গা যেখানেই হোক না কেন, সেখানে পৌঁছানোর পর মনে হচ্ছে একটা খারাপ পরিস্থিতি সামনে আসতে পারে, বা পাতি কথায় কোথাও গিয়ে ঝাড় খাওয়ার একটা চূড়ান্ত সম্ভাবনা আছে। ঠিক সেই মুহূর্তে আপনার যাত্রাপথে আপনার যে মানসিক স্থিতি থাকবে, তা কি আর বাদ বাকি গুলোর মতন হবে? সেদিন দেখবেন বাসের কন্ডাক্টর, ট্রেনের টিকিট যারা কাটেন, তারা একটু দেরি করলেই আপনার মাথাটা বড্ড বেশি গরম হয়ে যাচ্ছে, বা রাস্তায় কেউ আপনাকে হয়তো অজান্তে একটু ধাক্কা দিয়ে ফেলল, ব্যাস আর আপনার মনে হলো যে এক্ষুনি একটা তৃতীয় বিশ্বযুদ্ধ অবশ্যই শুরু করা দরকার। কিন্তু আবার ধরুন, যেদিন আপনার মনটা বেশ ভালো, সেই দিন কিন্তু এমনটা হয় না। সেই দিন আপনি ওই একই রাস্তা দিয়ে যেতে যেতে দেখবেন আপনি রাস্তার অনেক খুঁটিনাটি জিনিস নজরে পড়ছে আপনার, আর ভালোও লাগছে। রাস্তার ধারে বসে যারা পড়াশুনো করছে তাদের দেখে হয়তো আপনার উৎসাহ অনেকটা বেড়ে গেল, বা ছোট ছোট বাচ্চারা হয়তো কাঁধে ব্যাগ নিয়ে স্কুলে যাচ্ছে, সেটা দেখে হয়তো আপনারও মনে পড়তে পারে আপনার নিজের স্কুল জীবনের ছোট ছোট কথা, বা ওই বাচ্চাগুলোর বইয়ের ভারে নুয়ে পড়া দেখেও মনে হতে পারে এতটা চাপ তো আমাদের সময় ছিল না। আসলে আমাদের ওই ফেরারি মনের ওপর, আমাদের মানসিক পরিস্থিতির ওপর অনেকটা নির্ভর করে আমরা চারপাশটা কেমনভাবে দেখছি, আর আমাদের এই যাত্রাপথে যে কতদিন

এই যে একটু আগেই বলছিলাম না, আমাদের কি মানসিক পরিস্থিতি নিয়ে আমরা বাড়ি থেকে বেরোচ্ছি সেই অনুযায়ী অনেকখানি নির্ভর করে আমাদের পথঘাট কেমন লাগছে। এই বাড়ি থেকে বেরোনোর নিয়ে একটা কথা মনে পড়ল, দেরি হয়ে গেলে স্বভাবতই আমাদের মাথাটা খুব গরম হয়ে যায়, ইস রাস্তাঘাটে যদি আরও দেরি হয়, আর অনেকটা দেরি হবে পৌঁছতে, কাজের গণ্ডগোল হবে। কিন্তু জানেন কি, এই যে দেরি হয়ে যাওয়া বেরো

ওর আগে একটু দেরি হয়ে যাওয়া, সেই নিয়ে কিন্তু একটা বেশ থিওরি আছে, বার্ন টোস্ট থিওরি, মানে রুটি পুড়ে যাওয়া তত্ত্ব। সোজা বাংলা ভাষায় অনুবাদ করলে এটাই দাঁড়ায়। এই বার্ন টোস্ট থিওরি কি? আসলে সহজ কথায়, সকালে তাড়াহুড়ো করে বের হওয়ার সময় যদি আপনার টোস্ট বা রুটি পুড়ে যায়, তবে স্বাভাবিকভাবেই আপনার মেজাজ খারাপ হবে এবং নতুন করে টোস্ট বানাতে গিয়ে আরও 5 মিনিট দেরি হবে। এবার শুধু এই 5 মিনিট রুটি পুড়ে যাওয়া নয়, যে কোনো কারণেই হতে পারে। হয়তো আপনি যে জামাটি পরে বেরোচ্ছিলেন সেটা বেরোনোর একটু আগের মুহূর্তেই কোনো কিছু দাগ লেগে নষ্ট হয়ে গেল, তাই আপনাকে আবার চেঞ্জ করতে গিয়ে বেশ খানিকটা সময় গেল। বা জামা কাপড়ের জায়গায় ব্যাগ হতে পারে, কোনো জিনিস বেরিয়ে পড়েছেন হয়তো, একটু মনে পড়লো একটা দরকারি জিনিস বাড়িতে ফেলে এসেছেন, আবার যেতে হলো সেটা নিতে। এই করে আমাদের যেই সময়ে বেরোনোর কথা থাকে সেখান থেকে একটু দেরি হয়ে যায়। এবার এই থিওরি, এই বার্ন টোস্ট থিওরি বলে যে এই যে মিনিট খানেকের দেরি, এই কারণেই নাকি আমরা অনেক সময় রাস্তার কোনো বড় দুর্ঘটনা থেকে বেঁচে যাই, কিংবা হয়তো এমন একজন মানুষের সাথে আপনার দেখা হলো সেই দেরি হয়ে যাওয়ার কারণে, যেই পরিচয় হয়তো জীবনের মোড় ঘুরিয়ে দিল। বেশ কিছু বছর আগে মূলত সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হয়েছিল এই বার্ন টোস্ট থিওরি, তবে আমরা সত্যতা বিচারের দিকে বেশি নজর না দিয়ে বরং ওই গুড সাইডটা খুঁজে নেওয়ার চেষ্টা করি, তাহলেই তো আমাদের লাভ। কারণ দৈনন্দিন জীবনের ছোটোখাটো বিরক্তিকর এমন বেশ কিছু ঘটনা, যেমন এই বাস মিস করা, ট্রাফিক জ্যামে আটকে পড়া, জামা প্যান্টে দাগ লেগে যাওয়া, আর এই সবগুলোকেই যখন আমরা ধুস দিনটাই খারাপ এই বলে ধরে নিই, সেইখান থেকে ঘটনাগুলোকে অন্যভাবে দেখার কিন্তু একটা পথ খুঁজে পাই আমরা। ওই ঘটনাগুলোকে দিনটাই খারাপ বলে মনে না করে যদি জীবনের একটা অদৃশ্য সুরক্ষা কবচ মনে করি, বা জীবনের মোড় সুন্দর দিকে বেঁকে যাওয়ার দিকে মনে করি, তাহলেই তো আমাদের লাভ, তাই না? ফিরছি পথ নিয়ে আড্ডায়, এখন একটা গান।

পথ যে শুধু নির্দিষ্ট একটা গন্তব্যে পৌঁছবে তা তো নয়, এই পথের নানান রকম দৈনন্দিন ঘটনার সাথে কিন্তু আছে নিজের বেশ কিছু হাতছানিও। এই যেমন ছোটবেলায় স্কুলে বা টিউশন পড়তে যাওয়ার সময় পথের পাশের মাঠ থেকে বন্ধুরা হাতছানি দিত, আরে আজকে পড়তে যেতে হবে না, চল না খেলি, বা আরেকটু বড় হয়ে চায়ের দোকানে বন্ধুদের ঠেকে বসার হাতছানি, বা কখনো কখনো রাস্তার ধারের চটপটে খাবার খাওয়ার হাতছানি, বা নিজের কাজের চাপের দুনিয়ায় মজে থাকতে থাকতে হুট করে যখন আশেপাশে ওই বাচ্চাদের চেঁচামেচি হইহুল্লোড় শোনা যায়, যেই বয়সটা জানে না জীবনের বোঝা কি, অন্ধকার মানে কি, ডিপ্রেশন অ্যাংজাইটি এইসব শব্দের অস্তিত্ব, তাদের দেখে আরও একবার তাদের কাছে ফিরে যাওয়ার হাতছানি। আসলে এটাই তো হয়ে থাকে, কর্মক্ষেত্রে পৌঁছানোর হোক বা জীবনের পথ, সব রকমের হাতছানিকে টাটা দিয়ে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে এগিয়ে যাওয়াই তো লড়াই, জীবনে জিততে চাওয়ার লড়াই।

অজানাই পথে মাঝে মাঝে সঙ্গীও হয়ে যায় কেমন অজানা মানুষেরা। পথেই তৈরি হয় কত গল্প, কত সম্পর্ক।

আলাপ হয় কত নতুন মানুষের সাথে, জমাটি গল্পও হয়। আমরা কিন্তু জানি যে মাত্র আর কয়েকটা স্টপেজ অবধি আমাদের এই গল্পের অস্তিত্ব, কিন্তু তাও কি মন খুলে গল্প করি আমরা, তাই না? বোধহয় আমরা আরো অনেকটা নিশ্চিন্ত হয়ে গল্প করি, কারণ কিছু সময় নিজের লোকেদের সাথে কথা বলতে গিয়েও মনে হয় যে এই কথাটা যদি সে অন্য কাউকে বলে দেয় বা এই কথাটা যদি তার খারাপ লাগে। কিন্তু অজানা এই পথিক বন্ধুদের সঙ্গে গল্প করতে গিয়ে এই সংশয় আমাদের থাকে না, তাই আরো অনেকখানি নির্ভয়ে নিঃসংকোচে গল্প করতে পারি। এটা বলতে বলতেই আমার নিজের জীবনেরই একটা পথের গল্প মনে পড়ল, সেটাই বরং শেয়ার করি আপনাদের সাথে। প্রায় 2-2.5 বছর আগের কথা। এরকম একদিন মৈত্রী ডিউটি সেরে স্টুডিও ছেড়ে ফিরছি বাড়ির উদ্দেশ্যে। মোড়টাতে দাঁড়িয়েছিলাম বাস ধরব বলে। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরেও কোনো বাসের ঠিক ঠিকানা পাচ্ছি না। হঠাৎ একটি মেয়ে এলো, আমারই বয়সী বা হয়তো আমার থেকে সামান্য একটু বড়। আমাকে বলল, এখন কিন্তু আজকে এখান থেকে বাস যাচ্ছে না, এই রুটের সব বাস সামনের মোড় থেকে ঘুরিয়ে দিচ্ছে। তারপর আর কি, দুজনেই হাঁটা শুরু করলাম যে রাস্তা দিয়ে বাসগুলোকে ঘুরিয়ে দেওয়া হয়েছে সেই রাস্তার দিকে। যেতে যেতে টুকটাক নানা গল্প, কে কোথায় কাজ করি, কার বাড়ি কোথায়, বাড়িতে কারা আছে। ওই মেয়েটির বাড়িতে ওর বোন আর ওর মা ছিল, ও বাড়ির বড় মেয়ে, তাই অনেক দায়িত্ব কাঁধে, আর খুব আনন্দের সাথে সেগুলো পালনও করেও। তারপর বাসে উঠলাম, বাসে বেশ কিছুটা পথ একসাথে ছিলাম। তারপর কন্ডাক্টর যখন টিকিট কাটতে এলেন, আমি পার্স থেকে টাকাটা বের করার আগেই ও আমাদের দুজনের ভাড়াটাই দিয়ে দিল। আমি আপত্তি জানাতে বলল যে আরে ঠিক আছে, আবার যেদিন দেখা হবে সেদিন তুমি আমার ভাড়া দিয়ে দিও। ভাড়া দিয়ে দিয়েছিল, বাড়িতে কে আছে, কোথায় কে চাকরি করি, সবটুকু শুনে নিয়েছিলাম আমরা দুজনে। কিন্তু আশ্চর্যভাবে আমরা দুজন দুজনের নামটুকু শুনতেই ভুলে গেছিলাম। মৈত্রী তো অনেকের কানেই পৌঁছে যায়, যদি কখনো তার কানেও পৌঁছে যায় এই কথা, তাহলে জানাই আমার ভাড়া দেওয়াটা কিন্তু এখনো বাকি আছে, নিশ্চয়ই আবার দেখা হবে। চলে যাই আরেকটা গানে। আর এই গান শুনতে শুনতে বরং আপনারাও একটু মনে করুন না, আপনাদের পথের হুট করে সঙ্গী হয়ে যাওয়া কোনো বন্ধুর।

কিন্তু এই যে চলতি পথে হুট করে আসা বন্ধুরা, এদের সাথে কেন জানি না আর দ্বিতীয়বার দেখা হয় না। কিন্তু কি অগাধ বিশ্বাস করি না আমরা এই পথ চলতি মানুষদের ওপর। ধরুন আমরা এই কেউ একা যাতায়াত করছি, সাথে বেশ কিছু লাগেজ আছে, এবার হয়তো ট্রেনের টিকিট বা কিছু একটা প্রয়োজনীয় জিনিস আনতে যাওয়াটা দরকার, কিন্তু অত বড় লাগেজ সঙ্গে নিয়ে যাওয়াটা বেশ সমস্যা। তাই পথ চলতি কোনো একজনকে আমরা বলে যাই, আমার ব্যাগটা একটু দেখবেন, আমি এক্ষুনি আসছি, বা হয়তো বাসে ট্রেনে সিট রেখে জলের বোতল কিনতে যাওয়া, তখনও সেই একই, আমার ব্যাগটা একটু দেখবেন তো। অথচ পাশের ওই ব্যক্তিকে আমরা চিনি না, দেখিও নি কোনোদিন, কার চোখের থেকে সামলে যে তাকে দেখতে বলছি সেই চোখটা দিয়ে তার নয় তাও তো আমরা জানি না, আসলে আমরা জানতেও চাই না, মন খুলে বিশ্বাস করতে চাই শুধু। ধরুন আমাদের ব্যাগ বাচ্চার ওপর যার নজর আছে, কাকতালি হয়তো ভাবে হয়তো তাকেই বললাম এটা দেখে রাখবেন তো। আর এরকমটা কিন্তু খুব কমই হয়েছে দেখবেন, যে যাকে ব্যাগ দেখতে বলে গেছেন সে ব্যাগটি নিয়ে চোপাট হয়েছে। বা উল্টা দিকেও যদি, মানে আমাদেরকে কেউ যদি দায়িত্ব দিয়ে কারোর জিনিস দেখার কথা বলে যায়, আমরাও কিন্তু খুব মন দিয়ে সেটার খেয়াল রাখি। অদ্ভুত তাই না, মানুষের মন সত্যিই বড় অদ্ভুত। কিন্তু এটাই চলার পথ, এগিয়ে যাওয়ার রাস্তা, যুক্তি তক্ক বাস্তবতা এসবকে কিছুটা না মেনেই ভরসা করতে চাও।

যাতায়াতের কথা বলছিলাম, হুট করেই মনে পড়ে গেল ছোটবেলার স্কুল থেকে ফেরার কথা, স্কুলে যাওয়ার গল্পগুলো। স্কুলে যাওয়ার সময় ইউনিফর্ম নষ্ট হয়ে যাওয়ার ভয়ে খুব একটা হুটোপাটি না হলো, ফেরার সময় আর বাধা কে মানে। বন্ধুদের সঙ্গে হই হই, টিফিন বাক্স জলের বোতল খালি হয়ে যাওয়ায় দারুণ, ব্যাগটাও বেশ হালকা। স্কুলের পড়ার চাপ পেরিয়ে আরও বেশি হালকা। আর কেউ কেউ তো আবার আসতাম, মানে যাদের বাড়িটা একটু কাছাকাছি, মানে হাঁটা পথে, তারা পা গুনতে গুনতে আসতাম, মানে স্কুল থেকে বাড়ি ফিরতে ঠিক কত পা হাঁটছি। বা ফুটপাতে রাস্তায় পড়ে থাকা কোনো খালি বোতল বা কোনো একটা হালকা জিনিস, সেটা নিয়ে শুরু হতো দেদার ফুটবল খেলা। আর যদি বৃষ্টি নামতো বা কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে যাওয়ায় রাস্তার বেশ কিছু জায়গায় জল জমেছে, তাহলে আর আনন্দ কে পায়? জলের মধ্যে ছপছপ করার পর জুতো জামা ভিজে গেল, যখন জানাও থাকে যে এর কারণে বাড়ি ফিরে মায়ের কাছে দুমদাম পিঠের ওপর পড়তেও পারে, কিন্তু সেই সব ভয়কে উপেক্ষা করেই চলতো দেদার আনন্দ। কি আর করবো বলুন, আপনার আমার জীবনের

ওই দিনগুলো তো ফেরার নয়, কিন্তু চলার পথের ওই দিনগুলোর আনন্দ স্মৃতিকে মনে নিয়েই না হয় বাকি জীবনটা এগিয়ে চলুক। স্মৃতির হাত ধরেই না হয় বর্তমান দিনটাকে আরো সুন্দরভাবে বাঁচি, বন্ধুদের আঁকড়ে নিয়ে। বন্ধুদের কথা যখন এত হলোই, এখন বন্ধুদের

অন্য দিনগুলো একরকম হতো, কিন্তু স্কুল থেকে ফেরার সময় যখন ঠিক পুজো পুজো চলে আসতো, মানে ধরুন একদম এই সময়টা, মনে আছে স্কুল থেকে ফেরার পথে বাড়ির পথে যদি কোনো প্যান্ডেল থাকতো, সেই প্যান্ডেলটাকে প্রত্যেক দিন নজর করতে করতে আসা যে সে কতখানি আস্তে আস্তে বাড়ছে, আমাদের চোখে হিসেব থাকতো ঠিক কিভাবে আস্তে আস্তে তৈরি হলো, পুরোটা দেখতে পেতাম আমরা। আর এখনো তাই হয় অনেকটা, এই যে চারপাশটা একটা এখন সাজো সাজো রব উঠেছে না, ব্যানার পড়ছে, কোথাও আস্তে আস্তে লাইটগুলো ঝুলতে শুরু করেছে, প্যান্ডেলের বাঁশ তো বেশ মজবুত হয়ে গেছে, ঘন হয়ে গেছে, হালকা পুলকা কয়েকটা বাঁশ আর লাগালো নেই, আর কয়েকদিন পরেই হয়তো কাপড়টা পড়বে। এই যে অদ্ভুত একটা আনন্দ, আমাদের এখনকার দৈনন্দিন রুটিন কিন্তু সেমই আছে, মানে আমাদের পুজোর ছুটি কারোরই এত তাড়াতাড়ি পড়েনি, কিন্তু ওই যে চারপাশটা সেজে উঠছে তাতেই কিন্তু ছুটি না পড়লেও দৈনন্দিন জীবনের মধ্যেও একটা অদ্ভুত আনন্দ দেখা দিচ্ছে, তাই নয় কি? একটু সন্ধ্যের দিকে দোকানপাটগুলোতে বেশ ভিড়, মানুষজন যারা যাচ্ছে তাদের হাতে বড় বড় প্যাকেট ব্যাগ নতুন জামা কাপড়ের আর কি, সেগুলো দেখার আনন্দে যদি কখনো মনে হয় যে কাজের চাপে আমার আপনার জামা কাপড়টা কেনার সময় হয়নি, সেই কষ্টটা বা সেই আফসোসটাও অনেকটা লঘু হয়ে যায় না, যে না বাদবাকি সবাই তো আনন্দ করছে, এই যে চারপাশে সবাই একটা আনন্দ করবে বলে আমরা ভেবে নেই, এই মুহূর্তগুলো কিন্তু ওই পথটাই উপহার দেয়। ভাবুন না যদি পুজোর সময় বা এরকম অনুষ্ঠান উপলক্ষে বাড়ি থেকে সোজা প্যান্ডেল, আবার প্যান্ডেল থেকে বাড়ি, তাহলে কি পুজোর আনন্দ থাকতো? একদম না। ওই যে সেজে ওঠা রাস্তাগুলো, রাস্তার ধারের চুটুর পুটুর খাবার দোকান, খেলনার দোকান, বেলুন,

আরো কত কিছু, আর লাইট দিনের মতো আলো, এটাই তো পথের আনন্দ। আবারও সেই, আমরা গন্তব্যের জন্য এগোই না, গন্তব্যে পৌঁছানোর আনন্দটা দ্বিগুণ হয় হয়তো ঠিকই মনে হয় যে গন্তব্যে পৌঁছে গেছি বলে খুব আনন্দ হচ্ছে, আসলে তা নয়। ওই যে জার্নিটা আমরা করে আসি সেটার আনন্দটা ওখানে পৌঁছানোর পর দ্বিগুণ হয়ে যায়। সেই জন্য পথের আনন্দ আমরা খুব বেশি না করতে, অনুভব না করতে পারলেও একটু মন দিয়ে ভেবে দেখবেন ওটাই কিন্তু সর্বসেরা। আমরা যখন বেড়াতে যাই তখন তো সেই একই, তাই না? ধরুন ওই ডোরেমনের এনিওয়্যার ডোর, মানে যেই দরজাটা খুললে আপনি যেখানেই চাইবেন সেখানেই পৌঁছতে পারবেন, সেই রকমটা যদি আমার আপনার কাছে থাকতো তাহলে মজা হতো বেড়াতে যাওয়ার। অনেকের কাছেই তো ফ্লাইটে যাওয়ার মতন, প্লেনে যাওয়ার মতন আর্থিক সচ্ছলতা থাকে, কিন্তু তাও আমরা চুজ করি কি না ট্রেন। ওই যে চারপাশের ল্যান্ডস্কেপগুলো, পরিবেশগুলো বদলাতে বদলাতে যাওয়া, ওটাই আনন্দ। বারবার তাই, এখনও তাই, ওই যে আসার পথের প্যান্ডেলগুলো আমাদের আনন্দ দেয়। যখন এই পুজো পুজো সাজো সাজো রবের কথা বললামই, তখন বরং একটু গানের সুরেও সাজো সাজো রব থাকুক।

ওই রাংতা মোড়ানো দিনগুলো আপনাদের সবার খুব ভালো কাটুক। আমাদের পথ চলতি বন্ধু বাড়ুক, পথের গল্পগুলো আরও সুন্দর হোক। পথের গল্প করতে করতেই আমরাও অনেকটা পথ পাড়ি দিয়ে ফেলেছি মনের মতো গানের একদম শেষ পর্বে। এখন শুধুমাত্র বিদায় জানানোর সময়টুকুই আছে, সেটাই জানাই মনের মতো গানে। আজকে আড্ডা দিচ্ছিলাম পথ নিয়ে, আমি মৈত্রী বন্ধু বৃষ্টি আপনাদের সঙ্গে। এই পথ আমাদের জীবনের আরও অনেকখানি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠুক। বিভিন্ন বয়সে বিভিন্ন পরিস্থিতিতে চারপাশের পরিবেশগুলো আলাদা হতে থাকে, গল্পের ধরনগুলোও আলাদা হতে থাকে, কিন্তু যেটাই আলাদা হোক না কেন, সেটা আমাদের খুব কাছের হোক, সেটুকুই চাওয়া, সেটুকুই থাক। আর তাই নিয়ে পথের প্রান্তের সব গল্পগুলো নিজেদের কাছে রেখে দিয়ে আজকে বিদায় নিচ্ছি মনের মতো গান থেকে।

শুনছিলেন মনের মতো গান। উপস্থাপনায় ছিলাম আমি বৃষ্টিদেব, আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন রামধনু। রামধনু অনুষ্ঠানে আজকে প্রথমেই শুনবেন নজরুল গীতি, শিল্পী রূপা ভট্টাচার্য।

রামধনু অনুষ্ঠানে এতক্ষণ শুনছিলেন নজরুল গীতি, শিল্পী রূপা ভট্টাচার্য। এখন শুনবেন আধুনিক গান, শিল্পী সঞ্জীব ঘোষ।

0: শুনলেন আধুনিক গান সঞ্জীব ঘোষের কণ্ঠে। রামধনু অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।
1: ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা। 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।

আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন সংগ্রহশালা থেকে আলাপচারিতায় গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়।

0: আপনারা এতক্ষণ যে গানটি শুনছিলেন সেই গানটি লিখেছেন প্রখ্যাত গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়। খুবই আনন্দের কথা যে পুলকবাবু আজ আমাদের স্টুডিওতে এসেছেন এবং তাঁর কাছ থেকে আমরা তাঁর ব্যক্তিগত কিছু কথা শুনব। আচ্ছা পুলকবাবু, আপনি সর্বপ্রথম কবে আপনি গান লেখা শুরু করলেন?
1: গান লেখা শুরু করি ঠিক কবে সে তারিখটা আমার মনে নেই, তবে খুব ছোটবেলায় ছোটদের পত্রিকায় আমি ছোটদের ছড়া কবিতা লিখতাম। সেই সময় আমাদের বাড়িতে আমার বাবা ছিলেন নির্বাক যুগের চলচ্চিত্র নায়ক কান্তিভূষণ বন্দ্যোপাধ্যায়। উনি শান্তিনিকেতনের প্রথম ব্যাচের ছাত্র। তারই সুবাদে আমাদের বাড়িতে অনেক শিল্পীরা আসতেন, যেমন হেমন্তদা, সুধীরলাল চক্রবর্তী, তারপরে বাবার বন্ধু সুশীল মজুমদার, হীরেন বসু। আমাদের বাড়িতে এই পরিবেশের মধ্যে আমি ছোটবেলা থেকে শুনতাম এই গানটা এর লেখা, এই গানটা এর সুর। আমার একটু ইচ্ছে হতো,
0: মানে ছেলেবেলাতেই আপনি সঙ্গীত শিল্পীদের সঙ্গে পরিচিত হতে
1: পেরেছেন আমার বাবার দৌলতে। তারপরে আমি যখন স্কুলের ক্লাস টেনে আসি, সেই সময় এক ঘটনাচক্রে বিখ্যাত সঙ্গীত পরিচালক বম্বে টকিজের রামচন্দ্র পাল, যার নাম আর সি পাল, যিনি বম্বে টকিজের বন্ধন, কঙ্গন, পুনর্মিলন ইত্যাদি

0: ছবিতে সুর করেছিলেন, তার সঙ্গে পরিচিত হই। পরিচিত মানে চিঠির মাধ্যমে আমি গান পাঠিয়ে দিই। তারপর হঠাৎ একদিন উনি আমার বাড়িতে কলকাতায় এসে ফোন করেন যে আপনি আসুন, আপনার সঙ্গে দরকার আছে। তা আমি গেলাম, গিয়েই আমাকে দেখে চমকে উঠলেন। তখন আমি স্কুলের ক্লাস টেনের ছাত্র, আমার তখন সামনে বোধহয় পাঁচ ছ দিন বাদে টেস্ট পরীক্ষা, আমার এখনও মনে আছে। উনি আমায় বললেন, এরই গানগুলো যে আমি সুর করে ফেলেছি। আমি সুর করে ফেলেছেন শোনান, বললেন, মানে উনি রীতিমতো ঘাবড়ে গেলেন আর কি, তো ভালো করে গোঁপ বেরোয়নি। আমি প্রেমের গান লিখেছি এবং এই গানগুলো রেকর্ড করতে যাচ্ছেন। তখন আমায় বললেন, সমস্ত গানগুলো ঠিক আছে, একটা গান আমি রিরাইট করাবো, তোমাকে মেট্রো নামের ওপর লিখতে হবে। আমি তৎক্ষণাৎ রাজি হয়ে গেলাম। এই জন্যে আমার বাবা ছোটবেলায় পিয়ানো বাজাতেন, আমি সেই পিয়ানোর সুরের ওপর কিছু কিছু গান
1: সুর থেকেই
0: হ্যাঁ, আমার লিখতে কোনো অসুবিধা হয়নি। তারপর উনি গানগুলো রেকর্ড করলেন এবং প্রথম প্লেব্যাক আমার জীবনে, মানে আমার গান প্রথম রেকর্ড করলেন সন্ধ্যা মুখোপাধ্যায় এবং সুপ্রভা সরকার, যাকে আমরা বর্দি বলতাম, সেটা ১৯৪৯ সালে অভিমান ছবি।
1: ও, এই প্রথম রেকর্ড হলো। হ্যাঁ, আচ্ছা, একটা প্রশ্ন আপনাকে আমি করতে চাইছি, সেটা হচ্ছে সমসাময়িক কোনো গীতিকারের সান্নিধ্যে আপনি এসেছিলেন বা তাদের রচনা আপনাকে বিশেষ করে প্রেরণা দিয়েছে?
0: নিশ্চয়ই সান্নিধ্যে আমি ঠিক আসিনি, তবে আমি একলব্য ছিলাম বলতে পারেন। সেটা হচ্ছে দুজন, একজন হচ্ছেন অজয় ভট্টাচার্য, তাকে আমি দেখিনি কোনোদিন, আর একজন হচ্ছেন প্রেমেন্দ্র মিত্র। পরে উত্তর জীবনে আমি তার কাছে এসেছি এবং উনি আমাকে খুবই ভালোবাসতেন।
1: আর সঙ্গীত রচনা আর সঙ্গীত গান ইটসেলফ, যেটা আমরা বলি, দুটো এতই ওতপ্রোতভাবে জড়িত যে, এবং আপনি গান লিখেছেন, লোকের মুখে মুখে ফিরেছে, এত জনপ্রিয় হয়েছে, তা একটা প্রশ্ন আমাদের বিশেষ করে আমার মনে হয় যে, আপনি কি সঙ্গীতেও মানে সুরে রাগে এ কি আপনি তালিম পেয়েছেন কোনো গুরুর কাছে?
0: না, আমি ঠিক সেরম তালিম কিছু পাইনি, তবে ওই যে বললাম যে আমাদের বাড়িতে সাংগীতিক পরিবেশ ছিল, তার ফলে আমি নিজেও কিছু কিছু বাজনা বাজাতে পারতাম এবং গানও করতে পারতাম আপন মনে। এটা আমার পরবর্তী জীবনে কাজে লেগেছিল। আমাকে যখন শচীন্দেব বর্মনের কাছে পাঠানো হলো, শচীন্দা আমায় বললেন, তুমি শোনাও। তা আমি পকেট থেকে গানের কাগজ বার করে শোনাচ্ছি, উনি বললেন, না না শোনাও, বলে হারমোনিয়ামটা দেখিয়ে দেন। আমি, শচীন্দা আপনি ভুল করছেন, আমি গান গাইতে আসিনি, আমি গান লিখতে এসেছি, সেই জন্যই বলছি শোনাও। তখন বুঝলাম, তখন আমার গলাতেই আমার যা মনে আসে আমি হারমোনিয়াম বাজিয়ে দু লাইন গেয়ে দিলাম। তখন উনি বললেন, তোমার হবে হবে। আমি জানতে চাইছিলাম তোমার সুর বোধ কতটা। একটা গীতিকারকে, সার্থক গীতিকার হতে গেলে তার সুর জানতেই হবে।
1: আচ্ছা, ১৯৪৯ এবং তার পরবর্তীকাল বা সেই সময় থেকেই সম্পূর্ণ চার দশক ধরে আপনি লিখে আসছেন চলচ্চিত্রে, পাবলিক থিয়েটার এবং পরবর্তীকালে যাত্রায়, এবং এদিকেও আমরা দেখছি যে আধুনিক গানের ক্ষেত্রে সেই হেমন্তবাবুর সময় থেকে আরম্ভ করে অতি আধুনিক কালে বর্তমান কাল পর্যন্ত আপনি সঙ্গীত রচনা করেছেন। তা এই চার দশকের যে একটু ইতিহাস, সংক্ষিপ্তভাবে একটু আপনি যদি একটু বলেন যে কোন কোন শিল্পীদের সান্নিধ্যে বিশেষ করে আপনার গান লোকের মুখে মুখে ফিরেছে, বিশেষ জনপ্রিয়তা লাভ করেছে। যেমন প্রথমে আমি একটু বলতে চাইছি, একটু হেমন্তবাবুর কথা বলুন।
0: হেমন্তদার সঙ্গে আমার যোগাযোগ তো বললাম বাড়িতেই, কিন্তু প্রথম উনি আমার গান গান অপবাদ ছবিতে। অপবাদ ছবি ওই রামচন্দ্র পালেরই সুর ছিল, সতীনাথ মুখার্জি তখন তার সহকারী। এই অপবাদ ছবিতে উনি প্রথম আমার গান গান। তারপরে আমি পড়াশোনা শেষ করে বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে এসে পুরোপুরি গানের জগতে এসে গেলাম, এবং সেই সময় থেকে হেমন্ত দার সঙ্গে যোগাযোগ। আমার যদ্দূর মনে হচ্ছে সত্যিকারের হিট গান বলতে গেলে সেটা হচ্ছে ও আকাশ প্রদীপ জ্বেলো না আমার প্রিয়া লজ্জা পেতে পারে,
1: অত্যন্তই জনপ্রিয়।
0: হ্যাঁ, এই গানটা হেমন্ত দা নিজের সুরে গিয়েছিলেন।

0: এটাই আমার সব প্রথম হেমন্তদার সত্যিকারের জনপ্রিয় গান। তারপরে রবীন চ্যাটার্জির সুরে পরবর্তী মানে ষাটের দশকে জয়া ছবিতে হেমন্তদা নবমিনিশিরে তোর দয়া নাই রে, ওই গানটি ডম্বরু গুরু গুরু খুবই জনপ্রিয়তা লাভ করে। তারপর অনেক অজস্র
1: আধুনিক গানের ক্ষেত্রে হেমন্তবাবু
0: আধুনিক গানে ওই ওয়াকাশ
1: পর্যন্ত,
0: তারপরে তারপরে হলো ওই গানটা কোনোদিন বলাকারা অত দূরে যেত কি
1: অপূর্ব
0: আকাশ না ডাকলে। তারপরে হলো
1: ভাষা আমার এখনো পর্যন্ত শোনা মাত্রই একটা মনে প্রভাব বিস্তার করে।

0: একটু মান্না দের কথা বলুন যে আপনার গানে উনি রচনায়।
1: মান্না দের সঙ্গে যোগাযোগ, এটাও অদ্ভুত ব্যাপারে, সেটা হচ্ছে, সেটাও চিঠির মাধ্যমে। আমার এক বন্ধু বোম্বেতে ছিলেন, বোম্বে সেই ব্যাংকে কাজ করত, মান্না দের অ্যাকাউন্ট ছিল সেই ব্যাংকে। সে আমায় বলল, মান্না দেকে তুমি গান দাও না। আমি মান্না দের ভীষণ ভক্ত হয়েছিলাম অমর ভূপালী ছবিতে ওর গান শুনে। তা আমি তক্ষুনি বললাম যে মান্না দা যদি আমায় চিঠি দেন আমি এক্ষুনি গান পাঠাবো। তা মান্না দে আমাকে চিঠিতে গান পাঠালেন এবং বললেন আমি ব্লুজ ধরনের গান চাই। তা আমি, তার মানে ব্লুজ যেটা ইংরেজিতে ব্লুজ গান হয় সেই টাইপের গান, তখন প্যাডবুন ট্যাডবুন যারা যারা গিয়েছিল। তা আমি, আমার মনে আছে, আমি তোমার প্রেমের যোগ্য আমি তো নই, পাছে ভালোবেসে ফেলো তাই দূরে দূরে রই, এই গানটি, এবং আমার না যদি থাকে সুর তোমার আছে এরই নাম প্রেম, এই দুটি গান পোস্টে পাঠিয়ে দিয়েছিলাম। আমার এমনই কপাল, সেই গানটাই আবার আমি তারাদ মাহমুদকেও পাঠিয়ে দিয়েছি, আমার খেয়াল নেই। আর আমি বোম্বে গিয়েছি সেই সময় তারাদ মাহমুদের রেকর্ডিং হবে, তালাত আমাকে শোনাচ্ছে অন্য সুরে, আর এদিকে মান্না দেও শোনাচ্ছে, আমি মুশকিলে পড়ে গেলাম। এই ভুল, অদ্ভুত ভুল। তখন যে তালাতের সুরকার ছিলেন কানু ঘোষ, তা কানু বাবু আমায় বললেন যে ঠিক আছে আমি উইথড্র করছি, আপনি ওই সুরে
0: মান্নাবাবুর কণ্ঠে
1: কণ্ঠে গানটা রইল, তালাতের জন্য লেখা হলো বউ কথা কাও গায়ে যে পাখি, ওই গানটি।
0: সমস্ত শিল্পীদের কথা তো আমরা মনে করতে চাই, কিন্তু বিশেষ করে একটু লতা মঙ্গেশকরের কথা বলুন, আপনার তো রচনা তার কণ্ঠে।
1: লতা মঙ্গেশকরের প্রথম গান আমার কোরীয় কমল ছবিতে, কোরীয় কমল ছবিতে সেটি সুরকার ছিলেন ভূপেন হাজারিকা।
0: আচ্ছা,
1: ভূপেন হাজারিকার সুরে লতা আমার প্রথম গান করেন। তারপর ওই ভূপেন হাজারিকার এই সুরেতে লতা আধুনিক গান আমার করলেন, লতার জীবনের প্রথম বাংলা পুজোর গান, সেটা হচ্ছে রঙ্গিলা মাসিতে কে ডাকে।
0: এটা খুবই আজও মানে সমধিক জনপ্রিয় সমানভাবে।
2: হ্যাঁ,

0: তারপরে দীর্ঘদিন লতার সঙ্গে আমাদের যোগাযোগ, এবং মনিহার ছবিতে আমার জীবনের একটি সেরা গান লতার কণ্ঠে আজও অমর হয়ে আছে, সেটা হচ্ছে ওই গান নিঝুম সন্ধ্যায় পান
1: সন্ধ্যায়।
0: তারপরে অজস্র গান করেছি, তার মধ্যে স্মরণীয় হচ্ছে হেমন্ত দাস সুরে ওই গাছের পাতায় রোদের ঝিকিমিকি আমায় চুমকে,
1: ওই গাছের পাতায় সুন্দর।
0: আরেকটি
1: সুর আর কথা যেন মিশে গেছে।
0: আরেকটি গান আমার নিজের ব্যক্তিগত ভাবে খুবই ভালো লাগে, সেটা হচ্ছে আমার তুমি ছবিতে,
1: আচ্ছা
0: বলছি তোমায় কানে কানে আমার তুমি। আরেকটি গান যেটা এখানে বলা অবশ্যই প্রয়োজন, সেটা হচ্ছে একটি দ্বৈত গান, লতা আর মান্না দে দুজনে গিয়েছিলেন শঙ্খবেলা ছবিতে, কে প্রথম কাছে এসেছি কে প্রথম ভালোবেসেছি তুমি না আমি।
1: আচ্ছা পুলকবাবু, আপনার রচিত বেশ কিছু গান সতীনাথবাবু করেছেন, তা বিশেষ জনপ্রিয় কয়েকটি গানের কথা বলুন।
0: সতীনাথ আমার গান ছবিতে প্রথম সুরকার হিসেবে আত্মপ্রকাশ করেই করেছিল, সেটা হচ্ছে মর্যাদা বলে একটি ছবি, যেটা উত্তম কুমার অরূপ কুমার নাম দিয়ে অভিনয় করেছিল, তারপর অনুরাগ ছবিতে, তারপর সতীনাথ ছবির জগৎ থেকে সরে গিয়ে আধুনিক গান নিয়ে রইল। তা আধুনিক গানে সতীনাথের সঙ্গে যোগাযোগ আমার একটু পরে, সেটা হচ্ছে কারে আমি এ ব্যথা জানাব মরমিয়া তুমি দূরে গেলে, এটা প্রথম গান মানে আধুনিক গান হিসেবে সতীনাথের বেরোলো। তারপরে পরবর্তীকালে বহু গান আমরা করেছি সতীনাথের সুরে উৎপলার বা বিভিন্ন শিল্পীর, এর মধ্যে বিশেষ করে আমার মনে হয় একটি গান শৈলেন মুখোপাধ্যায় আমার বিশেষ বন্ধু মারা গেছে, তার কণ্ঠে ছিল এত যে সোনাই গান তবু মনে হয়, এটা খুবই আমার প্রিয় গান।
1: আচ্ছা মানবেন্দ্র মুখোপাধ্যায় তো আপনার রচনায় গান,
0: মানবেন্দ্র মুখোপাধ্যায় আমার রচনায় অনেক গান গেয়েছে, ছবিতে বহু গেয়েছে। আধুনিক গানের মধ্যে মানবেন্দ্রের দুটো একটি গান খুবই আমার নিজের ভালো লাগে, সেটা অবশ্য নচিকেতা ঘোষের সুরে মানব গেয়েছিল, ও আমার চন্দ্র মল্লিকা বুঝি চন্দ্র
1: যেমনি সুর। আর আচ্ছা একটা কথা আমার প্রায় মনে হয় যে আপনার এই গানের জনপ্রিয়তার সম্বন্ধে ভাবতে গিয়ে, যে লেখার সময় আপনার কি সবসময় মনে হয় যে জনসাধারণ আপনার গান কিভাবে নেবে, বা তাদের আপনার চোখের সামনে কি তারা থাকেন, বা কিভাবে নিজেকে আপনি এই যে বিস্তার করে দিয়েছেন সমস্ত জনসাধারণের মাঝখানে, তা আপনি যখন রচনা করেন যখন সেই যে ক্রিয়েটিভ মুড আসে তখন সম্পূর্ণ সেটা কি একা কি না জনসাধারণের কথা কিছু আপনি ভাবেন তখন?
0: এটার দুটো রকম ধারা ছিল, আগেকার যে ধারাটা ছিল সে হচ্ছে কবি বা বিশেষত লিরিক কবি যে আপন মনে ছবি আঁকেন, যেটা লিরিক কবি সংজ্ঞা, সেই লিরিক কবি আমরা লিখতাম গান, এরা সুর করতেন। কিন্তু পরবর্তীকালে দেখা গেল যে যেহেতু আপন মনে যারা গান লিখছেন তাদের ছন্দগুণও সীমায়িত হয়ে যাচ্ছে, সেই জন্য বিভিন্ন ছন্দের গান না হলে গানগুলো ঠিক জনপ্রিয়তা লাভ করছে না বা নতুনত্ব করা যাচ্ছে না, সেই ফলে সুরের ওপর গান লেখার প্ররোচন এলো, এবং এই চলতি ধারাতে আমরা গান লিখেছিলাম। ওই যে অনেক গান এরভাবে তৈরি হলো, একটি এই মানবেন্দ্রের ইয়েতেই ছিল একটা সাউথ আফ্রিকান গান গুঙ্গাং গুলি গুলি আচ্ছা, তার উপর আমি লিখেছিলাম লজ্জায় থরথর থরথর দৃষ্টি মিষ্টি, এরকম বহু গান। এবং আমি দেখেছি যে কি গান লোকে নেবে সেটা করবার আগে বা কোন শিল্পী গাইবে এটা আমি আগে ভাবি, যার ফলে আমাকে বলা হলো পপ গান করতে, পপ গান বোধহয় আমি প্রথম করলাম, কে শিল্পী না রানু হেমন্তদার মেয়ে, রানু তখন ছোট, আমি লিখলাম বুশিবল বুশিবল তুমি যে আমার, একটা কুকুরের উপর গান, তাই রেকর্ড কোম্পানি আমায় বললো

0: যে কি মশাই, কুকুর চাপা পড়লো গাড়িতে, একটা গান, আমি যে না এটাই গান, আপনি দেখুন কি হয়। এবং উত্তরকালে আপনারা জানেন বা রানু সেই বয়সটা নিয়ে, অ্যাডোলেসেন্স স্টেজটা নিয়ে আমি লিখেছিলাম, একটি বছর কাটলো সমুদ্র ফের ডাকলো, একটা মা আমায় বলেছে আমি নাকি বড় হয়েছি, মেয়েটি নিয়ে জানে না আমি বড় হয়েছি, এই যে পপের অ্যাঙ্গেলগুলো এইগুলো আমি করতে পেরেছিলাম।
1: আচ্ছা, পুজোর যখন প্রতিবার পুজো আসে, পূজা সংখ্যায় লেখার জন্য যারা লেখেন উপন্যাস কবিতা তাদের একটা বিশেষ চাপ আসে, আর যারা গান রচনা করেন পুজোর রেকর্ডের জন্য একটা বিশেষ চাপ তাদের উপর থাকে, তা পুজোর রেকর্ডে গান লেখার জন্য কিভাবে আপনার প্রতি বছরই, যেমন বর্তমান সময়ের কথা দিয়েও আপনি একটু বলতে পারেন যে পুজোর রেকর্ডের একটু অভিজ্ঞতা?
0: পুজোর রেকর্ডের চাপ তো এখন আসেই পুজোর সময়, কারণ আগে ছিল সারা বছরই রেকর্ড বেরোতো, পুজোর গানের একটা বিশেষ মানসিকতা তখন দরকার হতো, এখন শুধু পুজোর সময় আধুনিক গান বেরোয়, ছবির গান না, ছবির গান সারা বছরই বেরোয় কিন্তু আধুনিক গান পুজোর সময় বেরোয়, তার ফলে চাপ তো নিশ্চয়ই আসে এবং আমায় ভাবতে হয় কি গান করবে। যেবারে কিশোরদা মারা গেলেন তখন কুমার শানুর গলা আমি শুনলাম, তার আগে আমি ওর গান করেছি, আমার মাথায় এলো যে এই ছেলেটি একদম কিশোরদার মতন একাকার, তা আমি তখন ওকে দিলাম, অমর শিল্পী তুমি কিশোর কুমার, তোমাকে জানাই প্রণাম। এই যে এই যে সঙ্গে সঙ্গে
1: যারা রেকর্ড করেন তাদের দিক থেকে কি কোনো নির্দেশ থাকে?
0: না, তাদের অন্তত আমাদের আমার ক্ষেত্রে থাকে না, তারা বলেন যেটা আপনি ভালো বোঝেন করুন।
1: আচ্ছা আচ্ছা, চলচ্চিত্রের গান আর আধুনিক গান, চলচ্চিত্রের বহির্ভূত যে গান, চলচ্চিত্রের গানে অবস্থা পরিবেশ এগুলো আগে থেকে যিনি পরিচালনা করছেন পরিচালক সেগুলো আপনাদের বলে দেন, আর আধুনিক গান যখন আপনারা রচনা করছেন কবিতা এবং তাতে যে সুরের কীরকম প্রভাব থাকবে, সুর সম্পর্কে আপনারা কি কিছু আপনাদের পূর্বাভাস? যে
0: না, আধুনিক ওই যে বললেন চলচ্চিত্রের গানে যে পরিচালক বলে দেন বা যে এই সিচুয়েশনে গানটা হবে, কিন্তু আধুনিক গানে আমরা যখন সুরকারকে নিয়ে বসি তখন সুরকার সঙ্গে আলোচনা করে এই ধরনের একটা গান করা যায়, সে একটা সুর দিল আমি তার উপর লিখলাম, এভাবে গান।
1: আগে হয়তো সুর,
0: আগে সুর,
1: হ্যাঁ, তারপরে
0: এখন শতকরা মানে 95টি গানই আগে সুর তারপর লেখা।
1: আচ্ছা, এই এই সিস্টেম প্রবর্তিত হয়েছে। আচ্ছা, আরেকটি ছোট প্রশ্ন আপনার কাছে রাখছি, যে আপনার এই গত ধরুন স্কুল জীবন কলেজ জীবন থেকে বর্তমান কাল পর্যন্ত বিভিন্ন পর্যায়ে আপনি সঙ্গীত রচনা করেছেন, বিভিন্ন অবস্থার মধ্যে দিয়ে আপনাকে আসতে হয়েছে, তো এমন কোন অবস্থা যদি আপনি একটু উল্লেখ করেন যে আগে হয়তো আপনি ভাবেননি যে গান লিখব, বা এমন একটি অবস্থার মধ্যে হঠাৎ পড়লেন যেখানে আপনার একটা ক্রিয়েটিভ মুড, যাতে যেটাকে আমরা ইংরেজিতে বলি, একটা সঙ্গীত রচনা করার একটা সৃজন ক্ষমতা একটা হঠাৎ এলো, আপনি একটি গান, কোনো সঙ্গীত শিল্পীর সঙ্গে আপনি রয়েছেন?
0: না, এটাই আমি বলতে যাচ্ছিলাম। আমি একবার মনে আছে এয়ারপোর্ট থেকে মান্নাদাকে নিয়ে আমি আসছিলাম, আমি গাড়ি চালাচ্ছিলাম, মান্নাদের পাশে বসেছিলেন, উনি আমার গাড়ির হুডেতে তবলা করে বাজাতে বাজাতে বললেন, দেখুন একটা গান, আমি আমার কাকার ঘরানার একটা গান রেকর্ড করে এসেছি, কৃষ্ণচন্দ্র দে এর কাকার ঘরানার গান রেকর্ড করে এসেছি, বিন্দিয়া লাগে মোরে ছুটতে, হিন্দি গান বলে গানটা উনি গাইলেন। তা আমি গাড়ি চালাতে চালাতে আমি এত ইন্সপায়ার্ড হয়ে গেলাম, আমি সঙ্গে সঙ্গে লিখে ফেললাম মনে মনে, এবং ওকে বললাম আপনি গান তো ললিতা, ওকে আর চলে যেতে বল, ও ঘাটে জল আনিতে যাব না, এত ইন্সপায়ার হয়ে গেল আমি সঙ্গে সঙ্গে, আমার বাড়ি দূরে এয়ারপোর্ট থেকে, আমি ওখানে একটা সঙ্গীত স্কুলে আমার জানাশোনা ছিল, সেই বিদ্যালয়ে বললাম একটা ঘর আমায় খুলে দাও তো আমরা বসি, ওই গানটা শেষ করে আবার বাড়ি গেলাম।

0: আমার জীবনে এই ধরনের ঘটনা থেকে বলতে হয়,
1: সত্যি এই ঘটনা মানে উল্লেখযোগ্য, এই উল্লেখ করার মতো।
0: হ্যাঁ সত্যি বলতে হয় এরকম অনেক ঘটনা আছে, ঘটনা আছে। এই জন্যে আমি বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করতে সবসময় ভালোবাসি। আমি উত্তম কুমারকে সঙ্গীত পরিচালক করেছিলাম,
1: আচ্ছা,
0: কাল তুমি আলা ছবিতে। সে তার গান তো এখনো সবাই জানে, আমি যাই চলে যাই, উত্তম কুমারের সুর। তারপরে আমি জগজিৎ সিংকে দিয়ে প্রথম বাংলা গান গাওয়াই, আমি এই পঙ্কজ উদাসকে দিয়ে গাওয়া প্রথম। এই এই যে ব্যাপারগুলো, বা সুমন কল্যাণপুরকে দিয়ে মনে করো আমি নেই, এই প্রথম গান।
1: কবিতা কৃষ্ণমূর্তি,
0: কবিতা কৃষ্ণমূর্তি প্রথম
1: রচনা,
0: অলকাইয়া অগ্নিক প্রথম, প্রত্যেকটা শিল্পী। এবং বাংলাতেও অরুন্ধতী হোমচৌধুরী প্রথম, হৈমন্তী শুক্লা প্রথম। হ্যাঁ ওই আমার তারপরে
1: থেকে একটা আপনার বিশেষ কন্ট্রিবিউশন
0: আমার কিরকম একটা, যদি কারোর মধ্যে কিছু দেখি আমি সত্যি কিছু তার করবার জন্য প্রাণপণ চেষ্টা করি। এই যে ওই যে বললেন একটা, এতে কোনো প্রিপারেশন থাকে না, হঠাৎ হয়ে যায়।
1: আচ্ছা পুলকবাবু আরেকটু জিজ্ঞেস করছি, এই যে যুগের পরিবর্তন, সেই হেমন্তবাবুর যে প্রথম যখন গান উনি প্রথম রেকর্ড করলেন, বা এই বর্তমান কাল অব্দি এই যে চার পাঁচ দশক চলে গেছে এবং এটা যুগের বিরাট পরিবর্তন, সেই একটা পপ ধারা, একটা আগে শুধু হারমোনিয়াম আর কণ্ঠ, আমরা সুধীর লালবাবুর গান শুনেছি বসে, একটা হারমোনিয়াম আর তবলা থাকতো, আর এখন গানের সঙ্গে কত যন্ত্র থাকে এবং টোটাল এই যে স্প্যানিশ গিটার ছাড়া নাকি গান হয় না, সিনথেসাইজার।
0: এটা কিন্তু আপনার একতরফা অভিযোগ হচ্ছে, এই জন্যে আজকে সারা পৃথিবীর গান যে কোনো শ্রোতার কান হাতে মুঠো, টিভির দৌলতে বলুন বা রেডিওর দৌলতে বলুন, সারা পৃথিবীর যে গান লোকে গ্রহণ করছে সেটা আমরা গ্রহণ করব না, এই উন্নাসিকতা
1: পরিবর্তনটা আমরা মেনে নিই,
0: মানবই। কারণ আমরা যখন কলেজে পড়তাম, কলেজে আমরা দেখতাম শতকরা ষাট জন ছেলে ধুতি পরে আসতো, এখন রাস্তাঘাটে কটা ছেলেকে ধুতি পরা দেখতে
1: পান?
0: এইগুলো যুগের সঙ্গে মিশে গেছে,
1: মিশে গেছে।
0: সুতরাং আমরা যে গালিগালাজ করি এটা ঠিক নয়, ঠিক নয়। এই জন্য যুগকে মানতে হবে আপনাকে। নস্টালজিয়া ভুগে কিছু পুরনো গান হয়তো খুব ভালো লাগে, কিন্তু আধুনিক গান বা আজকের গান যে সবই খারাপ হচ্ছে এ আমি মানতে রাজি নই।
1: আর আরেকটি প্রশ্ন পুলকবাবু আপনার কাছে আমি রাখছি, সেটা হচ্ছে যে অতীত দিনে গান শোনা মাত্র আমাদের মনে ভীষণ দাগ কাটত, কিন্তু বর্তমান এই যে চলচ্চিত্রে বলুন বা আধুনিকে এত রেকর্ড হচ্ছে, কিন্তু ওই ধরনের যে একটা আমাদের মনের মধ্যে প্রভাব বা যেটা সারা, যেটা আমাদের চিরস্থায়ী হয়ে যায় মনের মধ্যে, সেইটা আমরা কিন্তু বর্তমানে অভাব দেখছি।
0: এটা উচিত প্রশ্ন এবং এটার একটাই উত্তর, এটা আমরা জেট এজে বাস করছি। আমি যদি আপনাকে প্রশ্ন করি, যেমন গানটা মনে লাগছে না, ঠিক তেমনি আপনাকে যদি বলি যে পূজা সংখ্যার কোন উপন্যাসটা আপনার মনে লেগেছে আজ পাঁচ বছরে, একটা উল্লেখ করুন।
1: ঠিক একই ধরনের
0: একই উত্তর, সেটা সেটা কিন্তু অভিযোগ হয় না, যত অভিযোগ গানের উপর, কিন্তু জিনিসটা একই তো। সে তারাও যে লিখছে খারাপ তা তো নয়, আসলে লোকে মনে রাখতে চায় না কিছু। ভালো গানের কদর ভারতবর্ষের সব জায়গাতেই আছে,
1: ভালো গানের।
0: হ্যাঁ এটা আমি যেখানে গেছি সেখানে আমার মনে আছে, কন্যাকুমারিকায় গিয়ে হোটেলে গেছি, আমাকে

0: একজন আলাপ করি উনি গান লেখেন, হঠাৎ দেখে একটা বাংলা ক্যাসেট মান্না দেরই গাওয়া গান সেই দোকানদার এসে বার করে এসে বাজিয়ে দিল।
1: আচ্ছা,
0: মানে আমরা খাচ্ছিলাম সেই ক্যাসেটটা বাজালো। সুতরাং এটা অস্বীকার করা যায় না, ভালো গানের জয়
1: আবেদন সবসময় থাকে।

শুনলেন সংগ্রহশালা থেকে আলাপচারিতায় পুলক বন্দ্যোপাধ্যায়কে, আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন রম্যগীতি।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন যুবাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা, উপস্থাপনায় অদ্রিজা অধিকারী।

আজকে রাস্তায় আসতে আসতে রাস্তার ধারে ভীষণ সুন্দর সুন্দর বেশ মাটির জিনিস বিক্রি হচ্ছিল। তাই ভাবলাম যে শুরুতেই তাহলে তোমাদের সেটাই বলি। এত সুন্দর সুন্দর মাটির জিনিস আরও কেন চোখে পড়ছে বলো তো? সামনেই পুজো না, তাই এই জামাটার সঙ্গে এই গয়নাটা পরতে হবে, ওই শাড়িটার সাথে ওইটা পরতে হবে। আর কি সুন্দর সুন্দর মাটির জিনিস বিক্রি হচ্ছিল, কিন্তু তার থেকেও আমার আগে চোখে গেছে ওই মাটির তৈরি যে সুন্দর হার দুলের যে সেটগুলো বিক্রি হচ্ছিল। আর দেখেই তো আমার এত ইচ্ছে করছে কিনতে, কিন্তু তখন হাতের সময় একদম কম, তাই ভেবেছি না না, ফেরার সময় তো আমাকে কিনতেই হবে। আর শুধু কি হার দুলের সেট কিনে থেমে থাকা যায় এত সুন্দর সুন্দর জিনিস দেখে? এক দুটো কাপ প্লেটও কিনে ফেলতে পারি আমার যা মনে হয়। আচ্ছা, এইটা তো গল্প করব আমরা, কিন্তু তার আগে আমি কে তোমাদের সঙ্গে গল্প করছি সেটা তো নিশ্চয়ই তোমাদের জানতে ইচ্ছে করছে। তোমাদের যুববাণীর বন্ধু আমি অদ্রিজা, আজ অল্প অল্প গল্প কথা অনুষ্ঠানে গল্প করব তোমাদের সঙ্গে। আর যারা আজকের অনুষ্ঠানের পোস্টার দেখেছো ফেসবুকে, তারা তো জানোই আমরা আজকে কী নিয়ে গল্প করব। আর যারা দেখোনি, তারা আমার শুরুর গল্পগুলো শুনে আশা করি বুঝতে পেরেছো আজকে আমরা কী নিয়ে গল্প করব। একদমই ঠিক ধরেছো, মানে মৃৎশিল্প বিষয়টা তো ঠিক আছে, আমরা মোটামুটি সবাই জানি। এই মৃৎশিল্পের একটু আধুনিকীকরণ নিয়ে আজকে আমরা গল্প করব। তো মৃৎশিল্প মানে মাটির জিনিস তৈরি, সেটা বিভিন্ন রকমভাবে হতে পারে, মাটির পাত্র, থালা বাটি যেটা বললাম, কিংবা এই যে সুন্দর সুন্দর গয়নাগুলো। আর তার আধুনিকীকরণ বলতে আমরা এই যে বুঝি, তোমরা অনেকেই হয়তো জানো, পটারি ডেট, এই বিষয়টা কিন্তু এখন বেশ ট্রেন্ডি। আর এই বিষয়টা নিয়ে কথা বলবো ভেবেই তো আমি খুব এক্সাইটেড। যাই হোক, তো শুরুতে পটারি বা আধুনিকীকরণে যাওয়ার আগে একটু মৃৎশিল্পটা দেখিনি, মানে কোনো কিছু শিকড় তো ভোলা যায় না, তাই আগে আসল গল্পটা একটু করে নিই, তারপরে তো আমরা আধুনিকীকরণে আসবই। তো মৃৎশিল্প তো অনেক পুরনো একটি শিল্প, আর মৃৎশিল্প হলো মাটি এবং অন্যান্য কাঁচামাল দিয়ে পাত্র এবং অন্যান্য বস্তু তৈরি করার প্রক্রিয়া। এবং এটা তো পণ্যও বলতে পারো, যা উচ্চ তাপমাত্রায় পোড়ানো হয় যাতে সেগুলি একটি শক্ত ও টেকসই আকার পায়। কাদামাটিকে পছন্দসই আকৃতি দিয়ে অগ্নিকুণ্ড, গর্ত বা চুল্লিতে উচ্চ তাপমাত্রা

তার মানে মোটামুটি ধরো ওই 600 থেকে 1400 ডিগ্রি সেলসিয়াস বা সেন্টিগ্রেড উত্তপ্ত করে মাটির জিনিস তৈরি করা হয়। মৃৎশিল্পকে তিন প্রকারে ভাগ করা হয়, তোমরা জানো সবাই এগুলো, মাটির পাত্র, পাথরের পাত্র, চীনামাটির পাত্র, আর এগুলো তো ঠিকই আছে। আর এর আধুনিকীকরণ নিয়ে যে আমরা গল্প করব, সেই আধুনিকতার মোড়কে কিন্তু এই মৃৎশিল্প পটারি নাম নিয়েছে। আর এই পটারি বললেই আমাদের মাথায় ভেসে ওঠে পটারি ডেট। বিভিন্ন ক্যাফেতে এখন পটারি ডেট বেশ ট্রেন্ডি, মানে এই ডিনার করা বা লাঞ্চ করা, শুধুমাত্র যে খাবার খাবো এমন না, টাইমটা কীভাবে স্পেন্ড করা, জায়গা ভাবতাম না চলো আড্ডা মারবো ঘুরবো, বা তার সঙ্গে যদি একটু ক্রিয়েটিভ কিছু কাজ করা যায় এবং ক্রিয়েটিভ কাজের মাধ্যমে যদি সময়টা একটু মানে প্রিয় মানুষের সাথেই হোক, বন্ধু বান্ধবের সাথেই হোক, যার সাথেই হোক না কেন, সময়টা কাটানো যায়, তাহলে তো আর মন্দ হয় না। তাই এই পটারি ডেট তো এখন ভীষণ ট্রেন্ডিং, আর এই ট্রেন্ডিং বিষয় নিয়ে তো কথা বলবই। আর কথা যখন বলবো, গান ছাড়া কি কথা শুনতে ভালো লাগে? আমার তো মনে হয় না একদমই ভালো লাগে, আর আমারও গান ছাড়া কথা বলতেও ভালো লাগে না। তাই শুরুতে একটা ভীষণ সুন্দর যদি গান শুনে নিই, তারপর তো আমরা গল্পে ফিরবই। তাই শুরুতে মেঘলা দাশগুপ্তর কণ্ঠে এই গানটা তোমাদের জন্য।

একদম তুমুল মেলবন্ধন। যাই হোক, এই পটারি ডেট নিয়ে তো কথা বলছি, তো এবার এই পটারি ডেট নিয়ে মূল গল্পে আসি। পটারি ডেট কিন্তু এখন খুব ট্রেন্ডি, ডিনারের জন্য রিজার্ভেশন, মুভি নাইট, নেটফ্লিক্স, এগুলোতে নতুন কিছু দেখার খোঁজেতে স্ক্রল করি আমরা এই যুগে। কিন্তু সবার হাতে কলমে করার অভিজ্ঞতাও কিন্তু আমরা খুঁজছি স্ক্রল করার পাশাপাশি, কারণ এটা খুব গভীর সংযোগ স্থাপন করতে সাহায্য করে। সাম্প্রতিক বছরগুলোতে মানুষ বস্তুগত উপহারের পরিবর্তে এমন অভিজ্ঞতার দিকেই ঝুঁকছে যা দীর্ঘস্থায়ী স্মৃতি তৈরি করে। বিশেষ করে ধরো যুগলরা বা বন্ধুরাও গতানুগতিক ডিনার বা মুভি ডেটের চেয়ে আরও বেশি ব্যক্তিগত এবং পারস্পরিক আলাপচারিতার সুযোগ খুঁজছে। আর রেস্তোরাঁয় মুখোমুখি বসার পরিবর্তে এই পাশাপাশি বসে হাতে কাদামাটি নিয়ে একসঙ্গে সুন্দর কিছু যে তৈরি করা হয় এই ডেটের মাধ্যমে, যা কিন্তু সত্যিই তুলনা করা যায় না। আর আমরা কোথাও গিয়ে একটু খাবার খেলাম, গল্প করলাম, হ্যাঁ সেটাও অবশ্যই আমাদের মনে থাকে অনেকদিন অবধি, কিন্তু তার সঙ্গে যদি কোনো একটা হাতে কলমে কাজ করা হয়, একটা ক্রিয়েটিভ মাইন্ড যদি সেইটার সঙ্গে যুক্ত হয় বা মেলবন্ধন ঘটে, তখন কিন্তু আমাদের এই স্মৃতিটা যেন আরও বেশি মধুর হয় এবং অনেক অনেক দিন ধরে থাকে। এবং এই যে হাতে কলমে যখন আমরা কিছু বানাচ্ছি, সেই জিনিসটা যেটা বানাবো সেটা তো আমাদের কাছে থেকেই যায়। এবার সেটা আমার নিজের বানানো জিনিসই থাক বা আমার সঙ্গে জেগেছিল তারটা আমার কাছে থাক বা আমি আমার বানানো জিনিসটা তাকে গিফট করলাম, তো সেই জিনিসটা যখন আমরা চোখের সামনে দেখতে পাই তখন যেন আরও বেশি করে প্রতি মুহূর্তে মনে পড়ে আমাদের একসঙ্গে কাটানো ওই মুহূর্তটা। আর সব থেকে যেটা ভালো বিষয় হলো, ধরো এই যে আমরা সময় কাটানোর কথা বলছি বারবার, ক্রিয়েটিভ বিষয়টা উঠে আসছে, তো এখানে তো অনেক কিছুই হতে পারতো। মাটির জিনিসই কেন বানাতে হবে, অন্য কিছুরও আধুনিকীকরণ হতে পারতো, কিন্তু মাটির জিনিস হয়েছে মানে মৃৎশিল্পটাকেই আমরা তুলে ধরছি, নিশ্চয়ই কারণ আছে। কারণ এই মৃৎশিল্পের মধ্যেই কিন্তু একটা চিরন্তন আবেদন রয়েছে। হাজার হাজার বছর ধরে মানুষ মাটি দিয়ে বাটি, মগ, ফুলদানি এবং ভাস্কর্য তৈরি করছে, আর শুধু শিল্প হিসেবেই নয় বরং ভাব প্রকাশ এবং যোগাযোগের একটি মাধ্যম হিসেবেই এটাকে আমরা ধরছি। এই যে ধরো যখন কুমোরের চাকায় বসা হয় বা হাতে করে কোনো শিল্পকর্ম তৈরি করা হয়, তখন সেই একই প্রাচীন সৃজনশীলতার সংস্পর্শে আসা যায় খুব সহজেই। আর মাটি নিয়ে কাজ করা কিন্তু মনকে গভীরভাবে স্থির করে, আর যখন আমরা কোনো একটা জিনিস বানাচ্ছি তখন আমাদের মধ্যে ধৈর্য বাড়ে এবং যে মন স্থির রেখে একাগ্র হওয়া, এই বিষয়টাও আমাদের মধ্যে দেখা যায়। আর এরই একে অপরের প্রতি বা কোনো জিনিসকে যে আমরা স্পর্শ করি তো সেটা বানাচ্ছি, তো এই স্পর্শানুভূতি কিন্তু বারবার একই কাজ করার প্রক্রিয়া এবং প্রয়োজনীয় মনোযোগ, এই সব কিছুই মনকে শান্ত করতে সাহায্য করে। আর এটি একটি শান্তিপূর্ণ, সব থেকে যেটা বড় কথা, স্ক্রিন মুক্ত, কারণ আমাদের এখন স্ক্রিন টাইম কিন্তু হাই, ফোন, ট্যাব, ল্যাপটপ, কম্পিউটার, তো এই যে স্ক্রিন মুক্ত একটা সময়, এটা কিন্তু এই দৈনন্দিন জীবনের যে ব্যস্ততা সেখান থেকে মুক্তি পাওয়ার কিন্তু একটি অন্যতম কারণ এবং উপযুক্ত একটা ব্যবস্থাও বলা যায়। এই যে বারবার যে কথাটা উঠে আসছে যে পাশাপাশি বসে হাতে কাদামাটি মেখে হাসি ঠাট্টা বিনিময়ের মাধ্যমে এক অনাবিল আনন্দ পাওয়া যায়, সৃজনশীল প্রক্রিয়াটি স্বাভাবিকভাবেই আমাদের আরও কাছাকাছি নিয়ে আসে। আর এতে সৃজনশীল মনোভাবের প্রকাশ পায়, সময়টাও প্রোডাক্টিভ ওয়েতে কাটানো যায়। আর অনেকে হয়তো আমরা সচরাচর তো ওইভাবে মাটির জিনিস আমরা দেখি কিনি, কিন্তু মাটি তো হাতের কাছে ওভাবে পাই না, কারণ এখন সবই ইটকাটের জঙ্গল, তো সেই জায়গায় হয়তো আমরা জানিও না যে আমাদের একটা ওই ক্রিয়েটিভিটি থাকতে পারে। তো সেদিন মাটি নিয়ে হাতে মাটির তাল পাকাতে পাকাতে হয়তো আমরা নিজের ক্রিয়েটিভ একটা দিকও খুঁজে পেতে পারি যে না, এই বিষয়টাও হতে পারে। তো এই বিষয়গুলো তো থাকেই, যেমন আমার মনে আছে যারা আঁকা শেখে তারা হয়তো খুব ভালো বলতে পারবে, মানে আমি যখন শিখতাম আর কি, আমাদের একটা সাবজেক্ট ছিল ক্লে মডেলিং, মানে সেই দিনটা সে ভীষণ, মানে যেদিন এই বিষয়গুলো আমরা করতাম মাটি নিয়ে বিভিন্ন রকমের জিনিস বানানো, হ্যাঁ হয়তো কেউ কেউ খুব সুন্দর বানাতো, আমার মতো মানুষ কাগের ঠ্যাং বগের ঠ্যাংই বানাতো, সেটা বড় কথা নয়, কিন্তু এই যে একসঙ্গে বানানো, এর মধ্যে কিন্তু একটা অনাবিল আনন্দ রয়েছে। এবং বারবার যেটা একই কথাই উঠে আসছে যে একটা শান্তি রয়েছে, ধৈর্য বাড়ে। আর এই পুরো বিষয়টার জন্যে আর কি এই পটারি ডেটটা ভীষণই এখন ট্রেন্ডিং। আর এইসব নিয়ে তো আমরা কথা বলছি, আর সব
থেকে যেটা বড় বিষয় যে মৃৎশিল্পটা আমাদের ঐতিহ্য, আর ঐতিহ্যকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে। হ্যাঁ, হতে পারে সেই ঐতিহ্যটা আমরা একটু আধুনিকীকরণ করলাম, তাতে কি আসে যায়, যুগ বদলাচ্ছে, আধুনিকীকরণ হতেই পারে, কিন্তু আমরা আমাদের ঐতিহ্যটাকে তো ধরে রেখেছি, এর চেয়ে বড় কথা কিছু হয় না। কারণ এটা আমাদের দেখে আমাদের পরবর্তী প্রজন্ম শিখবে, তার দেখে তার পরবর্তী প্রজন্ম শিখবে। দেখো, গল্প চলতেই থাকবে, আর তোমাদের সঙ্গে তো আজ আমি তোমাদের

যুবাণীর বন্ধু অদৃশা গল্প করছি, তোমরা জানো। আর আবারও যে একই কথা, গল্প তো আমাদের চলবে, কিন্তু গল্প শুধু গল্প শুনলে তো হবে না, গল্পের সঙ্গে সঙ্গে কিন্তু গানটা আমাদের সেই অক্সিজেনের মতন, তাই গান তো চাই চাই, গান তো শুনতেই হবে। আর পরবর্তী যে গান তোমাদের আমি শোনাবো, আবারও একটা ভীষণ সুন্দর গান, মানে মনেই হচ্ছে আমরাই ডেটে বসে আছি, মানে আমি তো এখানে একাই আছি কিন্তু তোমরা রেডিওর ওপারে আছো, কিন্তু তাও মনে হচ্ছে না তোমাদের সঙ্গেই ডেটে বসেছি। যাই হোক, তো সেই রকমই একটা ভীষণ সুন্দর গান শুনে নেব শ্রেয়া ঘোষালের কণ্ঠে।

আবারও একটা ভীষণ সুন্দর গান শুনে ফিরে এলাম। মানে এই যে আমরা পটারি ডেট নিয়ে গল্প করছি, মানে আমার তো মনে হয় গান আর গল্প সব মিলিয়েমিশে একটা পুরোপুরি ডেটের পরিবেশ মানে চলে এসেছে আশেপাশে। আর সামনেই তো পুজো আসছে, তাই আমার জানি মানে তোমাদের সকলের মনটাই বেশ কিছুটা উড়ু উড়ু, আর মনে মনে নিশ্চয়ই ভাবছ এই প্ল্যান করবো ওই প্ল্যান করবো। আর পুজোর সময় কিন্তু এই পটারি ডেটটা সেরে ফেলতেই পারো, মানে বেশ একটা পুজো পুজো ব্যাপার, বাঙালিয়ানা ঐতিহ্য, রোম্যান্টিক, আকাশে বাতাসে প্রেম প্রেম গন্ধ, তার মধ্যে একটা যদি এরকম পটারি ডেট হয় মন্দ হয় না কিন্তু, কি বলো? যাই হোক, পটারি ডেটে তো যাবেই, তার আগে এই পটারি ডেটের একটু খুঁটিনাটিগুলো জেনে নিলে আমার মনে হয় সুবিধা হবে, তাহলে ডেট করতেও বেশ ভালো হবে, মানে মজা হবে আর কোনো অসুবিধা হবে না, আগে থেকেই সব জানা থাকবে। যাই হোক, যেটা নিয়ে কথা বলছিলাম, তো এই মৃৎশিল্পের মতো সৃজনশীল অভিজ্ঞতা, এটা তো আবার মানে আগেও বললাম যে একে অপরের আরও কাছাকাছি নিয়ে আসে, আর এর পেছনে কিন্তু একটা প্রকৃত মনস্তত্ত্ব রয়েছে। যখন মানুষ হাতে কলমে বা সম্মিলিত কোনো কাজে অংশ নেয়, তখন মস্তিষ্ক অক্সিটোসিন নিঃসরণ করে, যা একটি বন্ধন সৃষ্টিকারী হরমোন হিসেবে পরিচিত এবং বিশ্বাস, সংযোগ, স্নেহের সঙ্গে কিন্তু জড়িত। এমনকি প্রতিবন্ধকতাগুলো যেমন মাটি ঠিক করা বা নড়বড়ে বাটি সামলানো, পরস্পরকে সমর্থন করার সুযোগ হয়ে ওঠে। একে অপরকে উৎসাহ দেওয়া, ভুল দেখে হাসা এবং ছোট ছোট জয়গুলো একসঙ্গে উদযাপন করা যায় খুব সহজে। অনেকে কিন্তু আবার এই মৃৎশিল্পকে একটা শখ হিসেবেও দেখে, প্রতি সপ্তাহে নতুন নতুন শিল্পকর্ম করতে, নিজেদেরকে চ্যালেঞ্জ জানাতে এবং একসঙ্গে মানসিক চাপ মুক্ত থাকতে কিন্তু বারবার ফিরে আসে। আর এটি কিন্তু সুন্দর সময় কাটানোর একটা চমৎকার উপায়, যার মাধ্যমে শুধু যে সময় কাটানো হচ্ছে তা নয়, একটা সৃজনশীল দক্ষতা অর্জন করা যায় এবং এটি দীর্ঘমেয়াদী আনন্দ দেয়। আর এই যে বারবার পটারি ডেট বা ক্লে ডেটের কথা উঠে আসছে, তো এর কিন্তু অন্যতম কিছু বিশেষত্ব রয়েছে। এই বিশেষত্বগুলো হলো, ধরো এটি আমাদের সযত্নে রাখার মতন একটা স্মৃতিচিহ্ন উপহার দেয়। এই যে রেস্তোরাঁ বা সিনেমা হল থেকে বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে কিন্তু নর্মাল যে ডেট নাইটগুলো হয় সেখানেই শেষ হয়ে যায়, কিন্তু তার থেকে ভিন্ন হচ্ছে এই মৃৎশিল্প আমাদেরকে একটি বাস্তব জিনিস উপহার দেয়, একসঙ্গে কাটানোর সময়ের সঙ্গে একটি মানে হাতে তৈরি জিনিস যেটা আমরা একসঙ্গে বানালাম। ভাবো তো, প্রতিদিন সকালে ধরো তুমি ঘুম থেকে উঠে একটা মগে কফি খাচ্ছ, কিংবা বাড়িতে একটা সুন্দর ফুলদানি রাখা আছে, আর এই যে বারবার তোমার চোখে পড়ছে বা তুমি সেটা ব্যবহার করছো, সেটা যদি হয় তোমার এবং তোমার সঙ্গে তোমার প্রিয় মানুষ বা তোমার বন্ধু দুজনের একসঙ্গে বসে হাতে বানানো কোনো জিনিস, বিষয়টা কেমন হবে? বারবার সেই সুন্দর সুন্দর স্মৃতির কথা মনে আসবে এবং নিজেরই ভীষণ মনটা ভালো লাগবে। আর এই জিনিসগুলোই কিন্তু সৃজনশীলতা, দলবদ্ধ প্রচেষ্টা এবং ভাগ করা স্মৃতির প্রতীক হয়ে ওঠে। তবে এই পটারি কিন্তু বিভিন্ন রকমের হয়, অনেক রকমের ক্লে পাওয়া যায়, কিছু কিছু ইনস্ট্যান্ট মানে হয় যেগুলি ইনস্ট্যান্ট সেট হয়ে যায়, আগুনে পোড়াতে হয় না। তো কলকাতার বিভিন্ন মৃৎশিল্প যে স্টুডিওগুলো আছে সেগুলোতে সাধারণত হাতে গড়া বা প্রাথমিক পর্যায়ের কাজের জন্য স্থানীয় নদীর পলিমাটি এবং চাকা ঘুরি ও চুল্লি পোড়ানোর জন্য যে বাণিজ্যিক সিরামিক সরবরাহকারীদের কাছ থেকেই সংগ্রহ করা হয়, স্টোনওয়্যার বা মাটির পাত্রের মাটি ব্যবহার করা হয়। স্টোনওয়্যার ক্লেটা কীরকম না, এটি একটি ঘন টেকসই সিরামিক মাটি যা ধরো আধুনিক স্টুডিওগুলোতে ব্যবহার করা হয়, কারণ এটি উচ্চ তাপমাত্রায় পোড়ানো যায়, গ্লেজিং করার পরেও নিরাপদে জল ধরে রাখে। আর মাটির পাত্র বা টেরাকোটা ক্লে আরেক রকমের হয়, এটা হচ্ছে একটা ছিদ্রযুক্ত লালচে বাদামি মাটি যা কম তাপমাত্রায় পোড়ানো যায় এবং সাধারণত ওই যে মাটির ভাঁড়ে আমরা চা খাই না, সেই চায়ের কাপ এবং বিভিন্ন যে আলংকারিক পাত্র যেগুলো সুন্দর সুন্দর দেখতে হয় সেগুলোর হচ্ছে ঐতিহ্যবাহী যে জিনিস তৈরির জন্য এগুলো ব্যবহার করা হয়। তো মাটি তো বিভিন্ন রকমের হচ্ছে, আর এই যে আধুনিকতার মোড়কে কিন্তু মৃৎশিল্পকে নতুন প্রজন্মের হাত ধরে এগিয়ে যেতে দেখে সত্যি ভীষণ ভালো লাগে। মানে বারবার বলি না যে না এটা আমাদের ঐতিহ্য, এটা আমাদের হারিয়ে যাচ্ছে বা এটা বিলুপ্ত হয়ে যাচ্ছে, আমাদের দায়িত্ব নিতে হবে এটাকে এগিয়ে নিয়ে যাওয়া, হারিয়ে যেতে না দেওয়া, কিন্তু সেই জায়গা থেকে আজকের এই যে বিষয়টা নিয়ে আমরা কথা বলছি, মানে বারবারই আমার এটা বলতে বা ভাবতে ভীষণ ভালো লাগছে যে এখানে কাউকে বলতে হচ্ছে না যে না এটা হারিয়ে যাচ্ছে, এটা বিলুপ্ত হয়ে যাচ্ছে, এখানে বরং নতুন প্রজন্ম সেটাকে আরো নতুন ভাবে রিপ্রেজেন্ট করছে, আরো আকর্ষণীয় ভাবে রিপ্রেজেন্ট করছে। আর সত্যি

নির্মিত মাটির পাত্র বা মাটির শিল্প এখন অনেকে আমরা দেখতে পাই ভীষণ সুন্দর সুন্দর, তাদের হাতের কাজের মাধ্যমে তাদের উপার্জনেরও একটা মাধ্যম হয়ে উঠছে। ঘরে বসে সুন্দর সুন্দর গয়না বানাচ্ছে, সুন্দর সুন্দর মাটির পাত্র বানাচ্ছে, মানে খুব সহজে ঘরে বসে উপার্জন করতে পারছে। খুব সুন্দর এস্থেটিক ক্লাসি বিভিন্ন রকমের ঘর সাজানোর জিনিস বানাচ্ছে। তো বারবার এটা সত্যি বলতে বা ভাবতে ভীষণই ভালো লাগছে। আর এই যে ভালো তো লাগছে, কিন্তু এটাকে আমাদেরকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে। এগিয়ে তো আছে, এটাকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে, আশেপাশে বিষয়টাকে আরও ছড়িয়ে দিতে হবে, যাতে আমাদের পরবর্তী প্রজন্ম বিষয়টা আরও আকর্ষণীয়ভাবে বা আরও ইন্টারেস্টের সঙ্গে গ্রহণ করতে পারে এবং তাদের হাত ধরে আরও প্রজন্মের পর প্রজন্ম চলতে থাকে। কারণ এই যে আমাদের এক একটা ঐতিহ্য, এরকম মাটির পাত্র বানানো বা মৃৎশিল্প যাই বলো না কেন, আর হ্যাঁ, যেটা আরেকটা কথা ভুলে গেলে একদমই নয়, সামনে আমাদের দুর্গাপুজো আসছে, এই যে মাটি দিয়ে শুধু যে বিভিন্ন রকমের থালা বাটি পাত্র বানানো হয় এমনটা তো নয়। এই যে আমাদের ঠাকুর, আমাদের দুর্গা প্রতিমাই বলো বা বিভিন্ন যে ঠাকুর বানানো হয় বিভিন্ন পুজোতে, এই সমস্ত কিছুই কিন্তু মাটি দিয়ে বানানো হয়। আর যে সমস্ত শিল্পীরা বানান তাদেরকে তো কিছু বলারই নেই, মানে তাদের ক্রিয়েটিভিটি ভীষণ ধৈর্যের সঙ্গে আর এত নিখুঁতভাবে যে ফুটিয়ে তোলা, যেটা সত্যিই ভাবা যায় না। তো এই মাটির অবদান তো শেষ নেই, তো সেসব জায়গায় গেলে আমাদের গল্প আর শেষ হবে না। তাই জন্য আমরা আমাদের আজকে পটারি ডেটের মধ্যেই সীমাবদ্ধ থাকি, আর গল্প তো পটারি ডেটের মধ্যে সীমাবদ্ধ থাকলেও কোনো দিনই শেষ হবে না, কারণ গল্প কখনোই শেষ হয় না। গল্প করতে থাকলে তো গল্প চলতেই থাকে, কিন্তু সময় তো আমাদের আটকে দেয়, কারণ সময় অলরেডি চোখটা লাল লাল করে আমার দিকে তাকিয়ে আছে। আর কত আর কত না, গল্প তো শেষ হয় না, আমরা আবারও গল্প করতে আসব। আর আজ আমি এতক্ষণ তোমাদের সঙ্গে ছিলাম, তোমাদের যুববাণীর বন্ধু আমি অদ্রিজা। আবারও অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে অনেক অনেক অনেক অনেক গল্প করতে আসব। আর তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো সময় একদমই শেষ। আর পটারি ডেটে যারা এখনো যাওনি, এই পুজোটাই কিন্তু বেস্ট টাইম, না হলে তার পরে যখন সময় হবে অবশ্যই ঘুরে এসো। আর সকলে খুব ভালো থেকো, সঙ্গে সঙ্গে কানে যুববাণী রাখতে কিন্তু একদম ভুলবে না। আর আজকের মতো টাটা, আর যেতে যেতে এই সুন্দর গানটা তোমাদের জন্য।

শুনছিলেন যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা। উপস্থাপনা ছিলেন অদ্রিজা অধিকারী, আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন নজরুল গীতি। আজকের নজরুল গীতির অনুষ্ঠানে প্রথম গান অনুপ ঘোষালের কণ্ঠে।

শুনছেন নজরুলগীতির অনুষ্ঠান। আর আজকের নজরুলগীতির অনুষ্ঠানের শেষ নিবেদন থাকলো প্রবীর বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে।

0: শুনছিলেন নজরুলগীতির অনুষ্ঠান আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।
1: অক্টোবর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় জমিয়ে বসে গল্প। আসলে গল্পটা না জমলে বসাটাও জমে না, কাজ আছে বলে উঠে যায় সবাই। কিন্তু যেদিন এবাড়ি সেবাড়ির হাঁড়ির খবর চলকে পড়ে, সেদিন কেউ উঠতে চায় না আসর ছেড়ে। ননির পিসে মশাই বেঁচে থাকতে ভূতের গল্পের আকাল পড়েনি কোনো দিন। সাত সাগর আর 70 দেশ ঘোরা জাহাজি অঘোরদা থাকলেও রাত 10টা অবধি গড়িয়ে যেত গল্প। আর এখন আপনার অভিজ্ঞতা কেমন? আক্ষেপ করেন পুরনো দিনের গল্পের আসর মনে করে, নাকি বেশ জমিয়ে এখনো চলছে আসর? লিখে পাঠান আমাদের। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে, চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-এর মধ্যে।

001 পশ্চিমবঙ্গ ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে একটু সমস্যা হয়। তাহলে অক্টোবর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় জমিয়ে বসে গল্প।

আজকের নাটক গায়িকা দলের মেয়ে। মূল কাহিনী আন্তন শেখব, বেতার রূপ অজিতেশ বন্দ্যোপাধ্যায়, প্রযোজনা অশোক বিশ্বনাথন। নাটক গায়িকা দলের মেয়ে।

আমার আবার গল্প কি? এখন তো ধরো ঢের বয়স হয়ে গেছে, চারদিকে দিন তালো গেছে পাল্টে, তা আমি যখনকার গল্প বলছি তখন দেশ পাল্টায়নি, এমন করে যে পাল্টাবে সে কথা আমাদের কারো স্বপ্নেও ছিল না। যেমন ধরো আমার মা, কি তার মা যে ব্যবসায় ছিল সে মেয়েদের পক্ষে বড় লজ্জায়। যে কথা বলছিলাম, আমি ছিলাম ওই নোংরা ব্যবসায়ে, কাজেই যেমন ছিল আমার দিদিমা আমার মা, তেমনি ছিলাম আমি। একবার তখন আমার বয়স বেশ কম, এক থিয়েটার দলের ম্যানেজার মাকে বললে আমাকে থিয়েটারে দিতে, মা রাজি হল। তখনও মায়ের আশা, যদি আমি কোনো ক্রমে এই জাল থেকে উদ্ধার পাই। গানের গলা ছিল, নাটকে গান গাইত, নিজেদের কোনো স্টেপ ছিল না, ঘুরে ঘুরে বেড়াতুম সার্কাস পার্টির মতো। লোকেরা বলতো ভ্রাম্যমান দল, গোটা পাঁচেক নাটক তৈরি ছিল, তার মধ্যে একটা বেশ মনে আছে, ইংল্যান্ডের মহাকবি শেক্সপিয়ারের নাটক। নাটকটির নাম ঝড়, তাতে আমি আইরিশের পাঠ করতুম, মানে যাকে তোরা বলিস বসন্তের দেবী। আমার মনে আছে, এখনো মনে আছে, একটা সিন ছিল আমার চতুর্থ অঙ্কের প্রথম দৃশ্য, গানও ছিল আমার একটা।

0: এরপরেই শুরু হতো জলকন্যা আর ধান কাটিয়েদের নাচ। উফ, সে কি হাততালি! মস্কো থেকে মাইল দশেক দূরে একটা বস্তির কাছে প্যান্ডেল বাঁধা হয়েছে। মাসখানেক ধরে ঘুরিয়ে ঘুরিয়ে চলছে 5টা নাটক। রোজ লোক গিসগিস করত, আর রোজ ম্যানেজার বলতো ভালো চলছে না। রোজ সকালে শুনতুম আমাদের দলের ছেলেরা বাজনা বাজিয়ে প্রচারে বেরিয়েছে।
1: শুনুন শুনুন শুনুন, শহরের অধিবাসী বৃন্দ, যে বিখ্যাত নাট্যদল কলতান আপনাদের এখানে নাট্য পরিবেশন করতে এসেছেন, তারা দর্শকদের বিশেষ অনুরোধে আজ রাতে আবার বিদেশের মহাকবি উইলিয়াম শেক্সপিয়ারের ঝড় নাটকটি অভিনয় করবেন। ভূমিকা লিপিবদ্ধ, আসুন আসুন শুনুন অধিবাসী বৃন্দ, তিনি বিখ্যাত নাট্যদল কলতান।
0: ভূমিকা লিপি পূর্ববত মানে হল আবার সন্ধ্যেবেলায় আইরিস সাজলুম, বসন্তের দেবী। আমার স্পষ্ট মনে আছে আমি তখন ঠিক ওই লাইনগুলোই গাইছিলাম।

0: হঠাৎ দেখি স্টেজের সামনে একজন ভদ্রলোক, হ্যাঁ একজন বেশ ভদ্রলোক এগিয়ে এসে একটা ফুলের তোড়া তুলে দিলেন আমার হাতে।
1: আমার নাম নিকোলাই পেট্রোভিচ কোলপাকভ।
0: আমার নাম পাশা।
1: আপনার গান আমার ভালো লেগেছে। কতদিন আছেন এ দলে?
0: বছর খানেক
1: মাত্র।
0: মাত্র কেন?
1: এক বছরের পক্ষে আপনি তো দুর্দান্ত ভালো গান। কোথায় থাকেন, মানে কোথায় উঠেছেন এখানে?
0: দলের ম্যানেজার সব ব্যবস্থা করেছে, নানাজন নানা জায়গায়, মানে যে যেরকম মাইনে পায় তার ব্যবস্থা সেরকম আর কি।
1: আপনি কোথায়?
0: 14 নম্বর ওলিকা স্ট্রিট।
1: একা?
0: একা। সেদিন থেকে আমি আর একা রইলুম না, ভদ্রলোকের সঙ্গে আমার ভাব হলো যাকে তোরা বলিস প্রেম। শুনলুম ভদ্রলোক মোটামুটি ভালো চাকরি করেন, পড়াশুনো মন্দ নেই, 2-3টে পাস তো করেছেনই। বেচারাকে দেখলে আমার বড় কষ্ট হতো। আমার কাছে বার বার করেও বলতো, ইস কি যে ভুল করেছি, কেন যে বিয়েটা করতে গেলাম, কেন তোমার সঙ্গে আমার আগে দেখা হলো না। হাত বোতল মদ খেয়ে ধীরে ধীরে মাতাল হয়ে পড়ত, কিছুতেই আর সামলাতে পারত না নিজেকে। কত রকম নাটক থেকে কত কথা আওড়াত, আমি অবাক হয়ে তাকিয়ে

0: আর দুঃখ করো না, যা করেছো সেজন্য একবারও গোলাপে কণ্টক আছে, রূপালী ঝর্ণায় কত কাদা, মেঘ আর গ্রহণে তো চন্দ্র সূর্যে ছায়া পড়ে গাঢ়, সুগ্রাণ কুঁড়ের বক্ষে দুষ্ট ক্ষত থাকে বাসা বেঁধে। এ হল সনেট, চতুর্দশ পদী থেকে শেক্সপিয়ারের লেখা।
1: জানতুম আর কদিন বাদে আমরা এখান থেকে চলে যাব, আর হয়তো জীবনে কখনো দেখাই হবে না নিকোলাইয়ের সঙ্গে। কিন্তু তোরা যারা কখনো সত্যিকারের প্রেমে পড়েছিস, মেয়েরা, তোরা তো জানিস প্রেমের কি ভীষণ টান, কি ভীষণ জোর, সমাজ সংসার বাবা মা আত্মীয় স্বজন প্রতিষ্ঠা টাকা পয়সা ভবিষ্যৎ সব সব কিছু থেকে একটানে মানুষকে উপরে নিয়ে আসতে পারে প্রেম। ও সকালবেলায় চলে আসতো আমার কাছে, সারাদিন থাকতো আমার কাছে, অফিসের কথা তুললে অল্প একটু হাসত, কিচ্ছু বলতো না। একদিন একদিন ওর লেখা কি একটা নাটক পড়ে শোনালো সারা দুপুর, আমি ভালো বুঝিনি, শুনতে শুনতে ওর কোলেই ঘুমিয়ে পড়েছিলুম কখন, আমাকে এক ধাক্কায় তুলে দিয়ে খুব রাগ করে চেঁচামেচি করতে লাগলো।
2: আমি আর জীবনে আসবো না তোমার কাছে, মাথা মোটা অশিক্ষিত মেয়ে ছেলে কোথাকার, একে তো অন্যায় করেইছ তার উপর আবার হাসছো, লজ্জা করে না তোমার? যথেষ্ট যথেষ্ট হয়েছে, আমি তোমাকে যা উপহার দিয়েছি আমি ভুল করেছি, আমি তোমার জন্য যা করেছি তার মতো বড় অন্যায় আমি জীবনে আর কখনো করিনি, আমি চললুম, ব্যাস এই শেষ।
1: দুম করে দরজাটা বন্ধ করে ও বেরিয়ে গেল। বলি তোদের, ওই যে ও বলল না আমি তোমাকে যা উপহার দিয়েছি, সেই কদিনে কি উপহার দিয়েছিল জানিস? একটা ফাঁপা সোনার বালা আর চুনি বসানো একটা হালকা সোনার আংটি, ব্যাস আর কিচ্ছু না। আর ওই যে বলল আমি তোমার জন্য যা কিছু করেছি তার মতো বড় অন্যায় আমি কখনো করিনি, ওই বড় অন্যায়টা কি জানিস? উনি অফিসের ক্যাশ ভেঙেছিলেন, সে ঘটনা জানলুম তো একদিন পরেই, পরের দিনই সকালে রাগিকর্তা ফিরে এলেন সঙ্গে এক প্যাকেট কেক আর এক বোতল সস্তা মদ, পায়ে ধরে ক্ষমা চাইল আমার, আর সে কি কান্না, সে কি বলবো তোদের, বুঝিসই তো কান্নায় আমরা মরি, মরলুম, রেঁধে খাওয়ালুম, পায়ে হাত বুলিয়ে দিতে থাকলুম, মদ খেয়ে বক বক করছিল, ভুল করেছি জীবনে যে কটা বড় ভুল করেছি তার অন্যতম হলো এটাই, একটা বদমাইশ হৃদয়হীন নিষ্ঠুর মেয়ে ছেলে বিয়ে করা, কোনো ভাব নেই, অনুভূতি নেই, প্রেম।

0: নেই, আর প্রেমহীন জীবন সে তো মরুভূমি। পাশা, তুমি আমাকে কথা দাও পাশা, তুমি থিয়েটার ছেড়ে দেবে, আমি ওই রাক্ষসী মেয়ে ছেলেটাকে ডিভোর্স করব, তুমি দেবি, তোমাকে নিয়ে আসবো আমার সংসারে। বলো পাশা, জীবনের বুদ্ধির দোষে, ভাগ্যের অভিশাপে যে ভুল করেছি, তুমি আমাকে তার থেকে বাঁচাবে?
1: আর ছেলে মেয়েদের কি হবে বলো, ছেলে মেয়েদের কি হবে?
2: আমি সব কিছু ত্যাগ করে যেতে চাই, কিছুই নিয়ে যাব না আমার সঙ্গে। আমার এখানকার সংসারের স্মৃতিও আমার কাছে অসহ্য, আর ভুল বুঝতে পেরেও যে মানুষ শোধরাতে চায় না সে তো শয়তান। আমাকে তুমি, আমাকে তুমি কথা দাও একবার, এই শেষবার আমাকে সুযোগ দাও পাশা, বলো পাশা।
1: আচ্ছা আচ্ছা, সে হবে কোন
2: না, আমাকে তুমি কথা দাও, কথা দাও। কে?
1: বোধহয় আমাদের দলের কোনো মেয়ে, অ্যানা কিংবা এলেনা কিংবা পেউন।
2: হ্যাঁ, ওরা কেউ হলে কোনো অসুবিধে নেই, আসুক। ঠকঠকের ধরন শুনে মনে হচ্ছে দলের মেয়েটে নয়, পিয়ন নয়, অন্য কেউ।
1: অন্য আর কে হবে?
2: মানে তোমার জানাশোনা কেউ?
1: এই শহরে আমাদের দলের লোক ছাড়া একমাত্র তুমি আমার জানাশুনো।
2: এই শোনো শোনো, দরজা খুলো না, আগে আমার কোট আর জুতো জোড়াটা দাও, আমি বাথরুমে লুকিয়ে পড়ি।
1: যাও, আগে তুমি নিশ্চিন্তে বাথরুমে ঢোকো, দরজা লাগাও, তারপর আমি সদরের দরজা খুলব।
2: বেশ, এবার সদরের দরজা খুলতে পারো।
3: কে? আমার নাম স্তেপানিদা, নিকোলাই পেট্রোভিচ কলপাকোভ আমার স্বামী। আমি নিচের খাড়া সিঁড়ি ভেঙে ছুটতে ছুটতে আসছি, বড় হাঁপিয়ে পড়েছি, একটু ভেতরে বসবো?
1: বসুন।
3: আমি কথা বলতে পারছি না, মানে মানে আমার কথা বলতে কষ্ট হচ্ছে।
1: আপনি আপনি কাঁদছেন কেন, আমাকে বলুন কি হয়েছে, কি বলবেন বলুন।
3: আমার স্বামী কি এখানে আছেন?
1: স্বামী? মানে কে, কার স্বামী?
3: আমার স্বামী নিকোলাই, নিকোলাই পেট্রোভিচ কলপাকোভ।
1: না,
3: ওকে আপনি চেনেন?
1: না।
3: তুমি মিথ্যে কথা বলছো, এই শহরের সবকটা অলিগলি প্রত্যেকটা মানুষ জানে, গত কদিন ধরে তুই ওকে নিয়ে কি খেলা খেলছিস। আমার স্বামী কোথায়, সে এখানে আছে কিনা তাই নিয়ে অবশ্য আমার কোনো মাথা ব্যথা নেই, সে বাঁচুক মরুক উচ্ছনে যাক, আমি তার দিকে ফিরেও চাইব না। কিন্তু জানো তুমি, সে তোমার প্রেমে ডুবে কি কাণ্ড করেছে? গত সপ্তাহে তার অফিসের ক্যাশ ভেঙেছে, 900 টাকা শর্ট। পরশু শনিবার সপ্তাহ শেষে ক্যাশ মেলাতে গিয়ে ওর অফিসে ধরা পড়েছে, চাকরিটা ওর গেল বলে। এরপর পুলিশে ধরবে ওকে, তারপর জেল। উফ মাগু, শুনলাম অফিসের যে 2-4 জন লোক ওর উপর আগে থেকে খেপেছিল, তারা যেন হাতে স্বর্গ পেয়েছে। ওই নিরীহ সাদা মাটা সরল গেও মাথাকুটা লোকটাকে এই অবস্থায় তুই এনে ফেলেছিস? বাজে মেয়ে ছেলে কোথাকার, তোর অনেক ছল চাতুরি জানিস শুনেছি, পড়তিস যদি আমার পাল্লায় খুবলে নিতাম তোর চোখগুলো, ছুরি দিয়ে তোর মুখ চিরে চিরে সারা জন্মের মতন দাগ করে দিতাম সারা মুখে। উফ উফ বাবা, কেউ নেই, কেউ নেই আমার সংসারে, কেউ নেই, বাবা নেই, মা নেই, ভাই বোন আত্মীয় স্বজন কেউ কোথাও নেই, আমার শুধু ও ছিল, ও আমাকে ছাড়া আর কাউকে জানতো না, ছেলে মেয়েদের বুকে জড়িয়ে নাড় ধরলে ওর ঘুম আসতো না। আর সেই মানুষটাকে কিরকম বোস করেছিস তুই! একদিন ছিল আমি শুধু অভিমান করেছি বলে অফিসে যাওয়া বন্ধ করেছিল, আর এখন রাতের পর রাত
4: পাশে শুয়ে শুয়ে কেঁদে কেঁদে পালিশ বেচাই, আরো পাশে নাক ডাকিয়ে ঘুমোয় তোকে স্বপ্ন দেখবে বলে। আর আমি যদি সত্যি হই আমার অভিশাপ তোর কষ্ট হবে, তুই না খেতে পেয়ে রাস্তায় ভিকিরের মতো মুখে রক্ত তুলে মরবি মরবি মরবি।
1: আমি এসব কিছুই জানি না, বিশ্বাস করুন আমি এসব কিচ্ছু জানি না।
4: কেন বিশ্বাস করব কেন? বদমাইশ কোথাকার, তুই মনে করেছিস আমি আন্দাজে তোর বাড়িতে এসেছি? আমি প্রতিদিন প্রতিটি সময় খবর নিয়েছি, ও কোথায় যায় কি করে কতক্ষণ তোর কাছে থাকে সব সব আমি জানি। তোরা যতদিন এখানে থিয়েটার করতে এসেছিস তার দু একদিনের মধ্যেই তোর সাথে ওর প্রেম হয়েছে, আর তারপর থেকেই রোজ একটানা চলছে এই নোংরামি।
1: নোংরামি কি আছে, আপনি সত্যি হতে পারেন, আমি কিছু সত্যি নই। যা ভাবছেন সেটা আমার ব্যবসার ভেতরে পড়ে, যান পারেন তো নিজের স্বামীকে সামলান গে, এখানে আসার জন্য আমি ওকে পায়ে ফেলে সারতে যাইনি।
4: শোনো ভাই, অফিসে ক্যাশ মিলছে না, ক্যাশের দায়িত্ব তো ওর, সত্যি ওর ক্যাশ থেকে 900 টাকাও নষ্ট করেছে, এ বিষয়ে কোনো ভুল নেই, আর করেছে তো তোমারই জন্যে। ভেবে দেখো ওর বউ আছে ছেলে মেয়ে আছে, আমি ওর ছেলে মেয়েরা না খেয়ে মরবো, শুধু আজকের দিনের আর মোটে কটা ঘন্টা হাতে আছে, ক্যাশের ওই 900 টাকা কোনো রকমে আমাদের পূরণ করে দিতেই হবে ভাই। দেবে না তুমি, তুমি তোকে ভালোবাসো।
1: আমি 900 টাকার কিচ্ছু জানি না, 900 টাকা ও আমাকে দেয়নি, আপনি বিশ্বাস করো।
4: পুরো 900 আমি তোমার কাছে চাইছি না, কিন্তু কিছুটা তো তুমি আমাকে সাহায্য করতে পারো ভাই।
1: আচ্ছা টাকা না হয় নাই দিলে, হয়তো সত্যি সত্যি বেশি টাকা তোমার কাছে নেই, বিদেশে এসেছো কেই বা টাকা পয়সা দেবে তোমাদের। শোনো আমার স্বামী তোমায় যা যা উপহার দিয়েছে শুধু সেই কটা জিনিস তুমি আমাকে ফিরিয়ে দাও, কেমন?
4: শুনুন, এতক্ষণে আমি আপনার কথার অর্থ বুঝতে পারছি, আপনি বিশ্বাস করুন উনি যদি কখনো আমাকে কোনো উপহার দিতেন তাহলে নিশ্চয়ই আমি তা ফিরিয়ে দিতাম, কিন্তু বিশ্বাস করুন উনি আমাকে কখনো কিচ্ছু দেননি।
1: কি বলছো তুমি, টাকাগুলো তাহলে কোথায় গেল?
4: শোনো ভাই শোনো, আমার উপর তুমি রাগ করো না, যদি তেমন কিছু আমি খারাপ কথা বলেও থাকি আমি তো তোমার চেয়ে বড়, ওই কথা ভেবে আমায় ক্ষমা করো। শোনো আমি ক্ষমা চাইছি, ওর জিনিসগুলো আমায় ফিরিয়ে দাও।
1: কেন বারবার জিনিসের কথা বলছেন বলুন তো, ভগবান সাক্ষী তিনি কখনো আমাকে কোনো জিনিস, না না একটু দাঁড়ান, হ্যাঁ আজ পর্যন্ত 2 জিনিস তিনি আমাকে দিয়েছেন, একটা, দাঁড়ান দাঁড়ান, এই যে এই একটা ফাঁপা সোনার বালা, আর কোথায় গেল কোথায় গেল, এই যে এই একটা চুনি বসানো হালকা সোনার আংটি, এই নিন এগুলো কি আপনার? তাহলে আপনি ফেরত নিন আপনার জিনিস।
4: সে কি আর কিছুই কখনো দেয়নি তোমায়?
1: হ্যাঁ 2 দিয়েছে।
4: কি?
1: ছোট ছোট 2 প্যাকেট মিষ্টি কেক।
4: ওহ কি মানুষ, পুরুষেরা এমনি হয়, বাড়িতে ছেলে মেয়েগুলোর খাবার জুটছে না আর উনি ওর অফিসের ক্যাশ ভেঙে পেয়ারের মেয়ে মানুষের জন্য কেক কিনে আনছেন।
1: এই যে শোনো তুমি তাহলে আর কিছু ফেরত দেবে না?
4: ওহ আপনি তো আচ্ছা, বুঝতে পারছেন না আর কিছু নেই, আমি কি দেব আপনাকে? আমি এখন কি করি, কিন্তু এক্ষুনি 900 টাকা জোগাড় করতে না পারলে তো চাকরি যাবে জেল হবে। আচ্ছা তুমি কি চাও আমি তোমার পায়ে ধরি, আমার স্বামীর জীবনের জন্য তার সম্মানের জন্য আমি তোমার পায়েও ধরতে পারি, তুমি ওকে বাঁচাও ভাই, তুমি তো মা হওনি, মা হওয়ার যে কি জ্বালা সে তুমি কে বুঝবে, আমার ছোট ছোট কচি ছেলে মেয়েগুলোর মুখগুলো একবার মনে করো, তারা কি দোষ করেছে তুমি বলো ভাই, তাদের কি পাপ, তুমি যা চাও আমি তাই করব। আচ্ছা আমি কি তোমার পায়ে ধরবো বলো? না না না না শুনুন শুনুন, অমন করবেন না, আমার কাছে যা যা আছে আমি সব দিয়ে দিচ্ছি সব দিয়ে দিচ্ছি, দাঁড়ান দাঁড়ান, হ্যাঁ এই নিন এই নিন একটা হীরের ব্রোচ, এই প্রবালের হার, আর এই 2 আংটি, এই একটা বালা, এই আমার শেষ সম্বল, এগুলো আমার নিজের, একেবারে নিজের, আপনার স্বামীর দেওয়া নয়, মনে রাখবেন।

0: আপনি যদি ভদ্র ঘরের মেয়ে হন, যদি তাঁর ধর্ম সাক্ষী করে বিয়ে করা বউ হন, তাহলে চেষ্টা করবেন স্বামী যাতে অন্য মেয়ে ছেলের কাছে না পালায়।
1: মোটে মোটে এই কোটা জিনিস, এ তো সব মিলিয়ে 500 টাকা হবে না।
0: বেশ, টেবিলের ওপর থেকে ঘড়িটাও নিয়ে যান, আর এই একটা সোনার বোতাম, আর কিচ্ছু নেই আমার, আমার আর দিবার মতো কিচ্ছু নেই, কিচ্ছু না। বিশ্বাস না হয় ঘরের যেখানে ইচ্ছে খুঁজে দেখুন।
1: বেশ বেশ, আমি যাচ্ছি। তুমি আমাকে ঠকালে, ওর দেওয়া জিনিসগুলো সব আমাকে দিলে না, আমার ছেলে মেয়েগুলোর জন্য তোমার প্রাণ একটুও কাঁদল না। এই আমি বলে যাচ্ছি, আমি যদি সত্যি হই।
2: হ্যাঁ সত্যি, মেয়ে ডাকাত একটা, ছিনতাই বাজ।
3: এই যে স্যার, বেরিয়ে আসুন, খুব বিরক্ত দেখিয়েছেন, আর বউয়ের ভয়ে বাথরুমে লুকিয়ে থাকতে হবে না।
4: ভীষণ হতাশ হয়ে চলে গেল।
0: কে?
4: স্তেপা, আমার স্ত্রী।
3: আহা, কি ঢঙের স্ত্রী, আর তেমনি তুমি স্বামী। একটা জিনিস দিলে না এ পর্যন্ত, আর নটার জিনিস ডাকাতি করিয়ে নিলে, এবার আমি খাই কি?
4: ওটা আবার তোমার কাছে একটা ব্যাপার নাকি? তুমি তো একটা জাতা, আজ আমি আছি, কাল আরেকজন আসবে, পরশু আরেকজন। কিন্তু হা ভগবান, স্তেপা আমার, আমি তাকে ধর্ম সাক্ষী করে বিয়ে করেছি, সে আমার ছেলে মেয়ের মা, একটা ভদ্র ঘরের মেয়ে, একটা ভদ্রলোকের বউ, তুই একটা বাজারের মেয়ে ছেলে, তোর পা ধরতে যাচ্ছিল।
0: কার মানে?
4: কি নিচ আমি, ভগবান, নরকেও ঠাঁই হবে না আমার। আমি একটা ভদ্রবংশের ছেলে, কোথায় এসে নেমেছি? নিজের স্ত্রীকে আমি এই নরকে টেনে আনলাম।
0: কি বলছো? কি
4: তোর গয়নাগুলো ও যে হাত দিয়ে ছুঁলো, এই তোর বাপের ভাগ্যে। সরে যা, সরে যা আমার কাছ থেকে। মানুষ যে কি সাধে এই নরকে আসে, উফ, আমি আর কোনোদিন তোর মুখ দর্শন করব না।
2: নিকোলাই চলে গেল, সত্যি সে আর কোনো দিন আসেনি, মাটিতে বুক ঠুকে লুটিয়ে লুটিয়ে কাঁদতে লাগলুম। তার 3 বছর আগে একটা পয়সাওয়ালা লোক খুব মদ খেয়ে আমাকে লাথি মেরে আমার মুখ দিয়ে রক্ত বের করে দিয়েছিল। বুকে পিঠে সেই ব্যথাটা মনে করে কাঁদছিলাম।

যত জোরে কেঁদেছিলুম এবার তার চেয়েও বেশি জোরে কাঁদতে লাগলুম।

0: চল মেয়েরা, উইংয়ে গিয়ে দাঁড়াই, গল্প করছি দেখলে ম্যানেজার ভীষণ বকবে। এই দাঁড়িয়ে উস্কা, শুরুর গানটা স্কেলে ধরিস বাপু। দু তিন দিন ধরে লক্ষ্য করছি তুই এক পর্দার নিচে ধরিস।
1: আঙ্ক

0: আকাশবাণী খবর পড়ছি পার্থপ্রতি মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কাতারে বাণিজ্য প্রতিনিধিদের ভারতে বাণিজ্য বিনিয়োগের অংশীদারিত্ব আরও বৃদ্ধির আহ্বান জানিয়েছেন। কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক বর্তমানে জোরালো গতি লাভ করেছে। সরকার যাত্রীবাহী যানবাহনের জন্য নতুন কর্পোরেট অ্যাভারেজ ফুয়েল ইকোনমি নীতির বিজ্ঞপ্তি জারি করেছে। গুজরাটের আনন্দে আহমেদাবাদ ভদোদরা এক্সপ্রেসওয়েতে একটি বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 5 জন যাত্রী নিহত হয়েছে। দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলাদেশে দুর্গাপুজো উদযাপন নিরাপদ, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশ সুনিশ্চিত করতে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সেদেশের সরকার জানিয়েছে। এশিয়ান গেমসে ভারত এ পর্যন্ত 9টি সোনা, 21টি রূপো এবং 27টি ব্রোঞ্জ সহ মোট 55টি পদক পেয়েছে। ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কাতারের বাণিজ্য প্রতিনিধিদের ভারতে বাণিজ্য বিনিয়োগের অংশীদারিত্ব আরও বৃদ্ধির আহ্বান জানিয়েছেন। দোহায় কাতারের বাণিজ্য অ্যাসোসিয়েশনের এক বৈঠকে তিনি ভারতের শক্তিশালী অর্থনৈতিক বৃদ্ধি, ক্রমবর্ধমান বিনিয়োগ এবং 2025-26 অর্থবর্ষে 94.5 বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি রেকর্ড প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের কথা তুলে ধরেন। এর আগে অর্থমন্ত্রী কাতারের বাণিজ্য বিষয়ক প্রতিমন্ত্রী ডক্টর আহমেদ বিন মোহাম্মদ আল সায়েদের সঙ্গেও বৈঠক করেন। বৈঠকে পরিকাঠামো, খাদ্য নিরাপত্তা, ওষুধ শিল্প, পেট্রোকেমিক্যাল, শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা এবং স্টার্ট আপ ক্ষেত্রে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। ভারত ও কাতার সহ উপসাগরীয় দেশগুলির মধ্যে স্বাভাবিক বাণিজ্য যোগাযোগ পুনঃস্থাপনের গুরুত্বের উপর জোর দেন শ্রীমতী সীতারামন। হরমুজ প্রণালী দিয়ে অবাধ সামুদ্রিক চলাচল ও বাণিজ্য নিশ্চিত করার উপরও তিনি গুরুত্ব আরোপ করেন। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক বর্তমানে জোরালো গতি লাভ করেছে। আমেরিকার ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ম্যানুফ্যাকচারার্স আয়োজিত এক ব্যবসায়িক গোলটেবিল বৈঠকে মন্ত্রী ভারতের বিস্তৃত শিল্পক্ষেত্র এবং দক্ষ কর্মীদের বিষয়টি তুলে ধরেন। তিনি মার্কিন শিল্প সংস্থাগুলিকে ভারতে তাদের উপস্থিতি জোরদার করা, দেশের ক্ষুদ্র মাঝারি শিল্পগুলির সঙ্গে অংশীদারিত্ব গড়ে তোলা এবং উন্নত উৎপাদন শিল্পে যৌথ বিনিয়োগের সুযোগ খুঁজে নেওয়ার আহ্বান জানান। মার্কিন যুক্তরাষ্ট্র সফররত বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল আজ এবং আগামীকাল উইসকনসিনের মিলৌকিতে G20 বাণিজ্য মন্ত্রীদের বৈঠকে অংশ নেবেন। মার্কিন যুক্তরাষ্ট্রে বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিডের আমন্ত্রণে এই বৈঠকের আয়োজন করা হয়েছে। সফরকালে শ্রী গোয়েল ভারত মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি সংক্রান্ত আলোচনা ত্বরান্বিত করার বিষয়ে আমেরিকার বাণিজ্য মন্ত্রীর সঙ্গে মত বিনিময় করবেন। G20 বৈঠকে সদস্য দেশগুলির সঙ্গে ভারত নিয়ম মাফিক, স্বচ্ছ, অন্তর্ভুক্তিমূলক এবং মুক্ত বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থা আরও মজবুত করার বিষয়ে আলোচনা করবে। আলোচনার মূল কেন্দ্রবিন্দু হবে বিশ্ব বাণিজ্য সংগঠন। বরিষ্ঠ বিজেপি নেতা, কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, একটি স্বচ্ছ ভোটার তালিকা গণতন্ত্রের প্রাণ। নতুন দিল্লিতে আজ সাংবাদিকদের তিনি বলেন, ভোটার তালিকায় ভুল বা অযোগ্য ব্যক্তিদের নাম অন্তর্ভুক্ত থাকলে নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরপেক্ষতা ক্ষুণ্ণ হতে পারে। নির্বাচনী অনিয়ম সংক্রান্ত বিরোধী দলগুলির অভিযোগ নিয়ে প্রশ্ন তুলে মন্ত্রী বলেন, মৃত ব্যক্তিদের নাম তালিকা থেকে বাদ দেয় এবং যোগ্য নাগরিকরাই যাতে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত থাকেন তা নিশ্চিত করার কারো কোন আপত্তি থাকা উচিত নয়।
1: আর ভোটার লিস্ট মে গলত নাম জুড়ে তো লোকতন্ত্র হি মর জায়েগা। আপকো কি আপত্তি আগর কোই ইস দুনিয়া মে হাই নি উসকা নাম ভোটার লিস্ট সে কাট দিয়া জায়ে। কই ডুপ্লিকেশন হে গাঁও মে ভি নাম, শহর মে ভি নাম, আগর নাম এক জায়গা কট জায়ে তো আপকো দিক্কত কা হে? কোই দেশ কা নাগরিক হি নাই হে তো উসকা নাম ভোটার লিস্ট মে কিউ জোড়না চাহিয়ে? পবিত্র লোকতন্ত্র কে লিয়ে ভোটার লিস্ট শুদ্ধ হোনা হি চাহিয়ে।
0: সরকার যাত্রীবাহী যানবাহনের জন্য নতুন কর্পোরেট অ্যাভারেজ ফুয়েল ইকোনমি নীতির বিজ্ঞপ্তি জারি করেছে। 2027 সালের 1 এপ্রিল থেকে বর্তমান ক্যাফে নীতির বদলে নতুন নিয়মাবলী কার্যকর হয়ে 2032 সালের 31 মার্চ পর্যন্ত বহাল থাকবে। ভারতে বিক্রয়ের উদ্দেশ্যে নির্মিত বা আমদানি করা নতুন সব যাত্রীবাহী যানবাহনের ক্ষেত্রে

0: এটি প্রযোজ্য হবে। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন আগামীকাল শতবর্ষে পা রাখছে। 1926 সালে পয়লা অক্টোবর থেকে এক পরামর্শদাতা গোষ্ঠী হিসেবে ইউপিএসসির পথ চলা শুরু। স্বাধীন ভারতে যা এক সাংবিধানিক গোষ্ঠীতে পরিণত করা হয়। 1950-51 বর্ষে 42,427 সরকারি পদের জন্য আবেদন গ্রহণ থেকে বর্তমানে 2022-23 বর্ষে যা পৌঁছেছে 45 লক্ষেরও বেশি। সেবা সংকল্প অভিযান কর্মসূচির অধীনে জল জীবন মিশন এবং স্বচ্ছ ভারত অভিযান এই দুই বিশেষ পদক্ষেপ নিয়ে শুনবেন পরপর দুটি পর্বে আলোচনা। ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট কলকাতার প্রাক্তন অধ্যাপক ডক্টর সুজয়া বসুর সঙ্গে কথা বলেছেন কাশ্মীর নাহার। আজ প্রথম পর্বে জল জীবন মিশন নিয়ে বিশেষ আলোচনা শুনবেন রাত 10:10 গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। গুজরাটের আনন্দে আহমেদাবাদে ভাদোদরা এক্সপ্রেসওয়েতে একটি বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 5 জন যাত্রী নিহত হয়েছেন, আহত আরও 5 জন। দুর্ঘটনাগ্রস্ত বাসটিতে 30-40 জন যাত্রী ছিলেন বলে অনুমান। এই দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শোকাহত পরিবারগুলির প্রতি সমবেদনা জানিয়ে তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। পাঞ্জাব পুলিশ অমৃতসরে গতকাল দুটি পৃথক অভিযানে এক দম্পতি সহ 8 জনকে গ্রেপ্তার করেছে। অভিযানে তাদের কাছ থেকে অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল, পিস্তল, তাজা কার্তুজ এবং বিপুল পরিমাণে মাদক উদ্ধার করা হয়। জম্মু কাশ্মীরের বাদগাঁও জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে গত সন্ধ্যায় লস্করে তৈয়বার এক কুখ্যাত জঙ্গি নিহত হয়েছে। নিহত ফৌজি মুসা ওই জঙ্গি সংগঠনের একজন শীর্ষ কমান্ডার। সমাজ মাধ্যমের এক পোস্টে সেনাবাহিনী চিনার কোর্ট জানিয়েছে, বাদগাঁওয়ের ইউস মার্গের কাছে কোরাগে সেনাবাহিনী, পুলিশ ও সিআরপিএফ যৌথভাবে অপারেশন কোরাক নামে অভিযান চালায়। জম্মু কাশ্মীরের একাধিক হামলায় জড়িত মুসা এতদিন পলাতক ছিল। কংগ্রেস অঞ্চল, ভাষা ও জাতির ভিত্তিতে দেশের জনগণকে বিভক্ত করার চেষ্টা করছে বলে বিজেপি অভিযোগ করেছে। হিন্দু দেবদেবী সম্পর্কে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্ত রেড্ডির মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বিজেপি মুখপাত্র সুধাংশু ত্রিবেদী অভিযোগ করেন, কংগ্রেস হিন্দুদের উত্তর ও দক্ষিণে ভাগ করার চেষ্টা করছে।
1: अब भगवानों को विभाजित करने की सीमा तक आ गए हैं। मुझे लगता है यह भारत में राजनीति करने के सबसे निकृष्टतम उदाहरणों में से एक है। इसलिए मैं कांग्रेस पार्टी के लिए कहना चाहूंगा कि अंग्रेजों ने हमको बांटा, फिर भी अपने देश की खातिर इन्होंने हर परिवेश को बांटा कुर्सी के उद्देश्य की खातिर।
0: বাংলাদেশ সরকার দুর্গাপুজো উদযাপনে নিরাপদ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছে সেদেশের ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার। আসন্ন দুর্গাপুজো যাতে শান্তিপূর্ণ, আনন্দময় ও নিরাপদে অনুষ্ঠিত হয় সেই লক্ষ্যে ওই দেশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের প্রধান এই ধর্মীয় উৎসবটি যেন নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে পালিত হয় তা নিশ্চিতে সরকার বদ্ধপরিকর। এশিয়ান গেমসে ভারত এ পর্যন্ত 9টি সোনা, 21টি রূপ এবং 27টি ব্রোঞ্জ সহ মোট 55টি পদক পেয়েছে। জাপানের আইচি নাগায় আজ ট্রাম্প মিক্সড টিম শুটিংয়ে সোনা জিতেছে ভারতের নিরু ধান্দা ও কিয়ানান চেনাই। অন্যদিকে ভারতের সাহিল যাদব ও চিকিতা পানিপার্থীর কম্পাউন্ড মিক্স আর্চারি দল ফাইনালে শুট অফে কোরিয়াকে হারিয়ে সোনা জিতেছে। এর আগে ফাইনালে চীনকে 238-234 ব্যবধানে হারিয়ে ভারতের মহিলা কম্পাউন্ড আর্চারি দলও সোনা জয় করে। অন্যদিকে বক্সিংয়ে ভারতের প্রিয়া ঘাঙ্গাস 60 কেজি বিভাগে ব্রোঞ্জ পদক পেয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 2026 এশিয়ান গেমসে সোনাজয়ী ভারতীয় মহিলা তীরন্দাজ দলকে অভিনন্দন জানিয়েছেন। কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী ডক্টর মনসুখ মান্ডাভিয়া এশিয়ান গেমসে কম্পাউন্ড মিক্স টিম ইভেন্টে সোনাজয়ের জন্য সাহিল, রাজেশ যাদব এবং চিকিতা তানিপার্থীকে অভিনন্দন জানান। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কাতারের বাণিজ্য প্রতিনিধিদের ভারতে বাণিজ্য বিনিয়োগের অংশীদারিত্ব আরও বৃদ্ধির আহ্বান জানিয়েছেন। কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক বর্তমানে জোরালো গতি লাভ করেছে। খবর এখনকার মতো শেষ হলো। এরপরে

0: Un insanio shangbat.
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন ব্যান্ডের গান। শ্রোতা বন্ধুরা, দুপুরবেলার এই পুজো পুজো আসছে এই আমেজে আজকের ব্যান্ডের গানের অনুষ্ঠান নিয়ে চলে এসেছি আমি মৈত্রী বন্ধু বৃষ্টি দেব আপনাদের সঙ্গে। সামনেই পুজো, কেনাকাটা, বন্ধুদের সঙ্গে প্ল্যানিং, ফ্যামিলির সাথে প্ল্যানিং তো চলছেই, তার সাথে এই আলসে দুপুরে থাকুক বরং পরপর দুটো গান দ্য ইস্টার্ন ব্লুজের নিবেদনে।

ব্যান্ডের গানের অনুষ্ঠানটি এখানেই শেষ হলো। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে।

আকাশবাণী মৈত্রী, শুরু হল দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় বিকেল 3:30 হয়ে 10 সেকেন্ড এবং বাংলাদেশ সময় বিকেল 4:01 হয়ে 24 সেকেন্ড। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: শ্রোতা বন্ধুরা, প্রথমেই জানিয়ে দেব আজকের আবহাওয়ার খবর। আগামী 24 ঘন্টায় কলকাতা ও তার আশেপাশের অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে 33 ডিগ্রি।

সেলসিয়াস এবং 27 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27.6 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ 96% এবং সর্বনিম্ন 60%। গত 24 ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। এখন মৎস্যজীবী ভাইদের জন্য বিশেষ সতর্কবার্তা। আগামী 12 ঘন্টার মধ্যে উত্তর পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন বাংলাদেশ উপকূলীয় এলাকায় ঘন্টায় 35 থেকে 45 কিলোমিটার বেগে বাতাস বইতে পারে এবং দমকা হাওয়ার গতিবেগ ঘন্টায় সর্বোচ্চ 55 কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। পশ্চিমবঙ্গীয় উপকূলের জন্য কোনো সতর্কবার্তা নেই, তবে জেলেদের পরামর্শ দেওয়া হচ্ছে যেন তারা আগামী 12 ঘন্টার মধ্যে উত্তর পূর্ব বঙ্গোপসাগর এবং বাংলাদেশ উপকূল ও তৎসংলগ্ন গভীর সমুদ্রে মাছ ধরতে না যান। আবহাওয়ার খবর আপাতত এই পর্যন্তই।

শ্রোতা বন্ধুরা, এখন জানিয়ে দেব আকাশবাণী মৈত্রীর আজকের দ্বিতীয় অধিবেশনের অনুষ্ঠান সূচি। ভারতীয় সময় দুপুর 3:35 শুনবেন অনুরোধের আসর, বিকেল 4:05 মহিলাদের আসর ঘর কন্যা। অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন শর্মিষ্ঠা দত্ত, উপস্থাপনায় শ্রীতমা মুখোপাধ্যায়। বিকেল 4:35 শুনবেন কলকাতা কলতান, 5:05 শুনবেন আজ সন্ধ্যায়, উপস্থাপনায় পৌলমি ঘোষ, 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় শুভজিৎ সরকার, 6:20 শুনবেন ক্ষেত খামারের কথা। সুস্থায়ী কৃষির উন্নতিতে এফপিসি এফপিওর ভূমিকা, সাক্ষাৎকারে ড. সৈকত কুমার সাহা, সাক্ষাৎকার গ্রহণে স্বাগতা মণ্ডল মল্লিক। 6:50 শুনবেন আপনার স্বাস্থ্য, শিশুর হৃদরোগ কিভাবে বুঝবেন, এই নিয়ে একটি কথিকা বলবেন ডাক্তার জয়ত্রী মজুমদার। সন্ধ্যে 7:00 বেতার নাটক গায়িকা দলের মেয়ে, রচনা অ্যান্টন শেকফ, বেতার নাট্যরূপ অজিতেশ বন্দ্যোপাধ্যায়, প্রযোজনা অশোক বিশ্বনাথন। রাত 8:00 আশার কথা, 8:30 বাংলা ব্যান্ডের গান, রাত 9:00 কথায় গানে, উপস্থাপনায় স্বর্ণাভ রায়, 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 সিনেমা জগৎ, বাসব মল্লিকের সাক্ষাৎকার গ্রহণে প্রিয়াঙ্কা ভট্টাচার্য, শুনবেন দ্বিতীয় পর্ব, 10:15 শাস্ত্রসঙ্গীতের আসরে খেয়াল, পরিবেশনায় শ্যামলী সরকার, রাগ বাগেশ্রী, 10:45 উপমহাদেশের খবর, রাত 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় স্বর্ণাভ রায়, রাত 12:00 আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন অনুরোধের আসর। শ্রোতা বন্ধুরা, আপনাদের প্রিয় গানের অনুরোধ নিয়ে আজ অনুরোধের আসর পরিচালনায় আমি মৈত্রী বন্ধু বৃষ্টি আপনাদের সঙ্গে। আর আজকের প্রথম অনুরোধের গান শাহানা বাজপেয়ীর কণ্ঠে। এই গানের অনুরোধ জানিয়েছেন হীরামন শেখ এবং রেহানা শেখ, গোংড়া চাপড়া নদিয়া ভারত থেকে।

এবারের গান হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে, আর এই গানের অনুরোধ জানিয়েছেন তাপস মাইতি এবং প্রতিমা মাইতি, বাওয়ালি, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে।

এবারের গানের অনুরোধে রত্না চক্রবর্তী এবং শেফালী চক্রবর্তী অনুরোধ জানিয়েছেন রামনগর বীরভূম থেকে। আপনাদের অনুরোধে থাকলো অরুন্ধতী হোম চৌধুরীর কণ্ঠে এই গান।

এবারের অনুরোধ ওপার বাংলা থেকে। মাগুরা বাংলাদেশ থেকে অনুরোধ জানিয়েছেন সুজন চক্রবর্তী। আপনার অনুরোধে থাকলো মান্না দের কণ্ঠে এই গান।

এখন আজকের অনুরোধের আসরের শেষ অনুরোধের গান, অনুরোধ এসছে ওপার বাংলা থেকে। প্রকাশ বিশ্বাস, সুচিত্রা বিশ্বাস, বিশ্বজিৎ হাজরা, সুনীল বিশ্বাস এবং যাদব বিশ্বাস, মাগুরা বাংলাদেশ থেকে আপনাদের অনুরোধে থাকলো এই গান।

অনুরোধের আসর এখানেই শেষ হল। উপস্থাপনায় ছিলেন বৃষ্টিদেব, শুনছেন আকাশবাণী মৈত্রী। আকাশবাণী মৈত্রীতে এখন শুনবেন মহিলাদের আসর, ঘরকন্যা উপস্থাপনায় শ্রীতমা মুখোপাধ্যায়।

দুই বাংলা শ্রোতা বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ঘরকন্যা। ঘরকন্যা বিষয়ে আপনারা জানেন যে বিভিন্ন অতিথিরা আমাদের সঙ্গে থাকেন, তারা অনেক সময় নানান রকম পরামর্শ দেন, আবার আমরাও চেষ্টা করি যে আপনাদের সঙ্গে নতুন নতুন ভাবনা শেয়ার করে নিতে। সব মিলিয়েই আমাদের এই বিকেলের সফর এগিয়ে চলে, যদিও আগামী

0: আজ থেকে আমাদের সফরের হয়তো কিছু পরিবর্তন হবে, সেটা সময়ের সঙ্গে সঙ্গে আপনারা নিশ্চয়ই জানতে পারবেন। আজ এই মুহূর্তে ঘরকন্যায় শর্মিষ্ঠা দত্ত আমাদের উপস্থাপক, বা আপনারা জানেন শর্মিষ্ঠাদের সাক্ষাৎকার নিয়েছেন ঋতু ভট্টাচার্যের। আসুন প্রথমে শুনে নি তাঁদের কথোপকথন।
1: কুমকুম আর চন্দন চুয়া অঙ্গ সাজাই রঙ্গে বধুয়া, চন্দন চুয়া দিয়ে অঙ্গ সাজায় কিনা সে নিয়ে আমরা আজকে কথা বলবো না, কিন্তু যার প্রসাধনে কুমকুম একটি বড় অংশ নিয়ে রয়েছে আমরা কথা বলবো আজ তার সঙ্গে। তিনি ঋতু ভট্টাচার্য, একজন সফল উদ্যোক্তা বা যাকে আমরা বলি এন্টারপ্রেইনার বা অতপ্রণব। আসুন শুনি তার কথা। আমাদের সঙ্গে রয়েছেন অন্তপ্রণর শ্রীমতী ঋতু ভট্টাচার্য।
2: নমস্কার, আকাশবাণী মহিলাদের আসরে আপনাকে স্বাগত। আপনার যে সাজসজ্জা আমরা দেখি তাতে অন্যরকম, এটা হচ্ছে যে আপনি সাজসজ্জার মধ্যে কুমকুম ব্যবহার করেন। তো এই কুমকুম বললে মানে আমার আমার কাছে যেটা মনে পড়ে সেই রবীন্দ্রনাথের যে একটি গান আছে না, আজি যে রজনী যায়, তাতে দুটি লাইন আছে যে কেতকিতে কেশে কেশে কে অরে কুমকুমে চন্দনে। এই যে ব্যাপারটা, এইটা কিন্তু আপনার যে সাজসজ্জা তার মধ্যে আমি খুঁজে পেয়েছি। তো আপনি যদি একটু বলেন এই কুমকুমের ব্যবহার, এইটা নিয়ে যদি আপনি একটু বলেন।
3: প্রথমত কুমকুম বিষয়টার সাথে খুব ছোটবেলায় যে আমি পরিচিত ছিলাম তেমনটা নয়। কুমকুম বলতে যেটা আমরা ছোটবেলায় পরিচিত ছিলাম সেটা হচ্ছে একটা ছোট্ট এরকম শিশির মধ্যে একটা লিকুইড আসতো, নেল পলিশের মতো দেখতে, যাই আমরা বিভিন্ন রকম নকশা করে করে ছোটবেলায় কপালে পরতাম, নানান রঙের আসতো। কিন্তু বড় হওয়ার সাথে সাথে সেটা আস্তে আস্তে আমাদের জীবন থেকে হারিয়ে যায়। কয়েক বছর আগে আমি বাংলার বাইরে কিছুটা সময় থাকার সুযোগ পাই, তো তখন আমি এই কুমকুম বিষয়টা দেখি যেটা আমাকে ভীষণ অ্যাট্রাক্ট করেছিল, এবং পরবর্তীতে এবং আমি সেই সময় তাদের সঙ্গে থাকতে গিয়ে জানতে পারি যে এই কুমকুমের অনেক রকম এটা অনেক রকম গুণাবলী আছে। অর্থাৎ যেহেতু মেয়েরা যখন কপালে পড়ে একটা ফেমিনাইন এনার্জি সেটা থেকে মানে চার্জ করে ফেমিনাইন এনার্জিকে, তো সেইটা থেকেই প্রথম আমার ওটা ব্যবহার শুরু হয়, এবং পরবর্তীতে এটা আমার প্রসাধনের একটি বিশেষ অঙ্গ। এবং আমি এই যে সোয়েটের টিপ যেগুলো এখন বাজারে পাওয়া যায় বা সিঁদুরের টিপ যেটা মানে বাজার চলতিতে সিঁদুর, সেগুলোতে যেটা হয় এখানে অনেক রকমের কেমিক্যাল থাকে। ইভেন আপনি দেখবেন যে সোয়েটের টিপ পরলেও দীর্ঘদিন পরে থাকতে থাকতে ওখানে একটা সাদা স্পট হয়ে যায়,
2: দাগ হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ
3: হ্যাঁ। আবার সিঁদুর সবসময় সকলের ক্ষেত্রে খুব একটা স্যুট করে না, তাদের বিভিন্ন রকম অ্যালার্জিক রিয়াকশন হয়। কুমকুম যেটা সেটা এতটাই প্রাকৃতিক উপায়ে তৈরি হয় পদ্ধতিতে, বিভিন্ন ফুলের রেণু এবং বিশেষ করে হলুদ এই বিষয়গুলোকে মিক্সড করে কুমকুমটি তৈরি হয়, এবং এটা বিশেষভাবে তৈরি হয় হচ্ছে দক্ষিণ ভারতে।
2: আচ্ছা,
3: সেই সেইটারই মানে দক্ষিণ ভারত থেকেই আমি আনাই, এবং তারপরে সেটা আমি আমার স্বাদের একটি অঙ্গ হিসেবে এখন এটা আমার সবসময় সঙ্গী হয়ে গেছে, আমি তাই সেই জন্যই আরো বেশি করে ব্যবহার করি।
2: আচ্ছা, তো এই কুমকুমের ব্যবহারটা যদি একটু বলেন।
3: কুমকুম নানান মানুষ নানান এটা নানান মানে মত আছে, স্পিরিচুয়াল ভাবে অনেকেই অনেক রকম ভাবে ব্যবহার করে। তবে হ্যাঁ, যেরকম তিন ধরনের কুমকুম আমার যতটুকু জ্ঞান ততটুকু আমি তিন ধরনের কুমকুম পেয়েছি, তার মধ্যে একটি হচ্ছে সবুজ রঙের কুমকুম যেটা বেসিক্যালি কুবের কুমকুম বলে। এটা যারা মানে স্পিরিচুয়ালি অনেক রকম অনেক অনেক মতবাদ আছে যেগুলোর ভেতরে আমি যেতে চাই না, কারণ আমি এতটাও এই বিষয়ের সাথে খুব যে এটার সাথে জড়িত তা তো নয়। তবে এটা কুবের কুমকুম বলে যেটা অনেকে কারোর হয়তো কেউ করছেন বা মানে ধন সম্পত্তির সমৃদ্ধির জন্য বেসিক্যালি এই কুবের কুমকুমটা ব্যবহার করা হয়, এবং বাইরে ভীষণ ভাবে এটি মানে প্রচলিত। আমি বিশেষভাবে লাল কুমকুমটি ব্যবহার করি, যেটা আমার ব্যবহার করার পরে মনে হয় যে

0: পুরোই, কিন্তু এটা যে পদ্ধতি লাগানোর সেটা
1: হুম
0: হচ্ছে তেল জাতীয় কোনো কিছু প্রথমে লাগিয়ে নিয়ে
1: হুম
0: তারপরে এই গুঁড়োটা লাগানো হয়। এটা যদি আমরা ডাইরেক্ট এই কুমকুমটা লাগাই
1: হুম
0: তাহলে এটা ঝরে যাবে। সিঁদুর যেরকম আপনি
1: আচ্ছা
0: ডাইরেক্ট লাগালে একটু
1: হুম
0: থেকে দেয়, কিন্তু
1: হুম
0: কুমকুম কখনো থাকবে না, ওটা ঝরে যাবে। সেই জন্য সব সময় ঘিতে,
1: হুম
0: বেশিরভাগ সময় ঘিটাই ব্যবহার করা হয়,
1: হুম
0: অথবা নারকেল তেল বা মাখন একটুখানি
1: আচ্ছা
0: আঙুলে করে নিয়ে কপালে লাগিয়ে, তারপরে ওই আঙুলে
1: হুম
0: কুমকুমটাকে নিয়ে ওই সেম জায়গায় অ্যাপ্লাই করলে ওটা ওইভাবেই লাগানো হয় আর কি।
1: আচ্ছা তো এটা মানে কতক্ষণ থাকে মোটামুটি?
0: যদি আমাদের আমাদের এখানে যেহেতু একটু গরম প্রধান, তো
1: হুম
0: ভীষণ
1: হুম
0: মানে হিউমিডিটি প্রচন্ড বেশি,
1: হুম
0: তার জন্যে এটার একটু তো ডেফিনেটলি মানে খুব তাড়াতাড়ি গলে যায়।
1: হুম
0: কিন্তু আদারওয়াইজ অনেকে যেটা হয় যে অনেকে কুমকুম পেস্ট দিয়ে ব্যবহার করে, একটা পেস্ট পাওয়া যায়, সেই
1: আচ্ছা
0: পেস্ট দিয়ে যদি অ্যাপ্লাই করা হয় তাহলে অনেকটা থেকে যায়। কারণ আমি যেহেতু নিজে ব্যবহার করি,
1: হুম
0: আমি কিন্তু একদম সকাল হয়তো 7টার সময় আমি বাড়ি থেকে বেরোই, আমি
1: হুম
0: ঢুকি হচ্ছে 7টায়, আমার
1: আচ্ছা
0: কিন্তু একই রকম থাকে, একদম মুখে চলে যায় না,
1: আচ্ছা
0: থেকে
1: মানে
0: যায়।
1: আপনি কি গুঁড়োটাই ব্যবহার করেন না পেস্ট?
0: আমি গুঁড়োটাই না, আমি
1: আচ্ছা
0: গুঁড়োটাই ব্যবহার করি। পেস্ট ব্যবহার করলেও তার উপরে ওই পেস্টটা হচ্ছে ওই অয়েলের কাজটা করে, গুঁড়োটা
1: আচ্ছা
0: দেওয়ার আগে পেস্টটা ব্যবহার করা হয়।
1: ও আচ্ছা আচ্ছা তো এই গুঁড়ো মানে এই যে কুমকুমের যে গুঁড়ো বলছেন, তো সেটা কি ওই বাইরে থেকে আনানোর মানে এখনো আনাতে হয় নাকি এখানেও পাওয়া যায় কোথাও?
0: দেখুন, কলকাতায় আমি এখনো অব্দি পাইনি, আমি
1: আচ্ছা
0: আনাই হচ্ছে মাদুরাই থেকে।
1: আচ্ছা
0: এখন তো সবটাই অনলাইনে, সব জায়গায়
1: হুম
0: মানে
1: হুম
0: সব
1: হুম
0: জায়গাতেই পাওয়া যায়, পেতে অসুবিধে হয় না, এবং এটা এতটাই প্রাকৃতিক উপায়ে তৈরি,
1: হুম
0: সেই জন্য আমি খুব একটা বাইরের অন্য কোথাওকার জিনিস ব্যবহার করি না। এবং আমি এই কুমকুমটি ব্যবহার করবার পরে আমি
1: হুম
0: দেখেছি যে যখনই হাতে নিই তার পরে না একটা হলুদের গন্ধ পাওয়া যায়। এখানে আপনি কোনো আর্টিফিশিয়াল কোনো কিছুর গন্ধ বা কোনো রকম অ্যালার্জিক রিয়াকশন আমি এই কুমকুমটা থেকে কখনো পাইনি, আমি দীর্ঘদিন ব্যবহার করছি,
1: হুম
0: তো সেই জন্য আমি ওটা ওটাই বেশি প্রেফার করি। এবং যারা আমার থেকে জানতে চেয়েছেন আমি
1: হুম
0: প্রত্যেককে ওখানকার বিষয়ে জানিয়েছি যে যেটা আমার আমার ব্যবহার করে ভালো লেগেছে, আমি এখানকারটা আমি ঠিক বলতে পারবো না।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা একটা কথা বলুন যে আপনার যে সাজসজ্জা বা প্রসাধন আমরা দেখি, তো এইটার প্রতি আপনি মানে এই রকম সাজসজ্জা আপনি হঠাৎ করে শুরু করলেন নাকি আপনার ছোট থেকেই এই রকম রুচির দিকেই আপনার নজর ছিল?
0: হ্যাঁ, ভালো ডেফিনেটলি লাগাটা একটা এই ধরনের
1: মানে
0: ছিল।
1: যেমন আমি বলছি আপনি মাথায় ফুল লাগান এবং কপালে কুমকুম পরেন, এইটা কিন্তু একটু অন্য রকম, মানে সবার সাথে গড়পড়তা সাজের সাথে মেলে না, তো এটা কি কোনো নির্দিষ্ট কোনো কারণ আছে নাকি শুধুই ভালো লাগা বা হঠাৎ করে ভালো লাগা এরকম?
0: নির্দিষ্ট সেইভাবে কোনো কারণ নেই, আমার এই সাজটা ভীষণ ভালো লাগতো। আমি যখনই কোনো উপন্যাস পড়তাম,
1: হুম
0: বই পড়তাম, যে কোনো সেটা গল্পে যদি কোনো নারী চরিত্র থাকতো, সেই নারী চরিত্র সাজটা না আমাকে ভীষণ আকর্ষণ করতো। সেটা
1: আচ্ছা
0: শাড়ি বিশেষ করে যে ধরনের সেই বর্ণনাটা একজন নারী, এবং আমি যখনই ছোটবেলায় ওই পূজা বার্ষিকী আসতো তাতে বিভিন্ন ছবি আসতো শাড়ি পরা নারীদের, সেইটাকে আমি খুব ভালোভাবে দেখতাম, আমি খুব ফলো করতাম। এবার তখন তো শাড়ি পরতাম না,
1: হুম
0: ভেতরে ওই সাজটা কোনোভাবে ঢুকে গেছিল। এবং আরো যেটা আমাকে ভীষণ ভাবে এই সাজের প্রতি ভীষণ মানে এইভাবে সাজার একটা ইন্সপায়ার বলা যায়
1: হুম
0: যেখান থেকে আমি পেয়েছি, সেটা হলো স্কুলের টিচার, আমার দিদিমণি ভীষণ এইভাবে সাজতেন। আমি যে স্কুলে বড় হয়েছি,
1: আচ্ছা
0: গ্রামে বড় মানে হয়েছি, তো
1: আচ্ছা
0: সেখানে যে দিদিমণি তারা কিছু ভাবে সাজতেন, কখনো একটা অনুষ্ঠান হলো মাথায় একটা ফুল লাগিয়ে আসতেন, একটা লালটি দিতেন, খুব ছিমছাম
1: হুম
0: কিন্তু দেখতে বড় ভালো লাগতো।
1: খুব আকর্ষণীয়
0: হ্যাঁ, এবং আরো যেটা আমাকে ভীষণ ভাবে অ্যাট্রাক্ট করতো, সেটা হচ্ছে দূরদর্শনে যখন খবর পড়তেন যারা বা যারা
1: হুম হুম হুম
0: সেই সময়, তাদের সাজগুলো না আমার অত্যন্ত ভালো লাগতো, তো আমি সেভাবে ফলো করতাম। এবং পরবর্তীতে যত আমি বড় হয়েছি এবং এখন বিশ্বে
1: হুম
0: ওইটার প্রতি আমার মানে ভালো লাগাটা এতটাই তীব্র ছিল, সেই সাজগুলোই কোনো কোনো ভাবে আমার সাজের অঙ্গ হয়ে গেছে।
1: আচ্ছা, তো এরপরে আরেকটা প্রশ্ন খুব অবধারিত ভাবে এসে যায় যে আপনি নিজে যেমন

0: সাজেন, তেমন ভাবেই কি আপনার চারপাশটা আপনি সাজিয়ে রাখেন বা সাজাতে চেষ্টা করেন?
1: চেষ্টা করি, হ্যাঁ, আমার আমার একটু সাজানোর ইচ্ছে, মানে এই ন্যাকটা আছে, আমি আমার আমার আশপাশটুকু যতটা সম্ভব ততটুকু আমি আমার মতো করে সাজিয়ে রাখার চেষ্টা করি।
0: তাহলে আপনার মানে আপনার মতে বা আপনার রুচিতে একটি ঘর যদি খুব সুন্দর করে, মানে আপনি যদি সাজাতে চান তাহলে কেমন ভাবে সাজাবেন? এই তো উৎসবের মরশুমে মনে করুন আপনি ঘরটা সাজাতে চাইছেন, তো সেটা কিভাবে সাজাবেন?
1: আমার ভীষণ নরম আলো ভালো লাগে, এবং আমি ভীষণ রবীন্দ্রনাথ ঘেঁষা একজন মানুষ, তো আমার কিন্তু যদি আপনি আমাকে বলেন যে আমি প্রচুর কিছু দিয়ে কি ঘর সাজাতে চাই না, আমি একদম প্রচুর কিছু দিয়ে ঘর সাজাতে চাই না, আমি ভীষণ ছিমছাম একটা ঘর চাই, যে ঘরটার একটা পাশে একটা একটা ছোট্ট টেবিল থাকবে, একটা একটা খুব ছোট্ট একটা চৌকি থাকবে, আমার খাটের থেকেও চৌকি ভীষণ ভালো লাগে, একটা দক্ষিণের জানালা থাকবে, সেই জানালাটায় হাফ পর্দা থাকবে, আর দিনের বাড়িতে হাফ পর্দা থাকবে, উপর দিকটা খালি, নিচের দিকটা পর্দাটা ছোট, এমন একটা হাফ পর্দা থাকবে, আর ওই জানলা দিয়ে চোখ গেলেই দেখা যাবে ওদিকে একটা বিস্তীর্ণ মাঠ, আমার মাঠ খুব ভালো লাগে, খোলা প্রান্তর আমার খুব ভালো লাগে। তার পাশে একটা আমার জানলার পাশে একটা লেবু থাকতে হবে, সেই লেবু ফুলের ঘ্রাণ আসতে হবে, আর ঘরের ওই টেবিলের ওপরে থাকবে একটা খুব সুন্দর ফুলদানি, যাতে অনেক রজনীগন্ধা থাকবে, রজনীগন্ধার গন্ধ আমার কাছে ভীষণ বিষাদময়, কিন্তু সেই গন্ধের প্রতি আমার একটা অমুখ টানও আছে কোথাও, যেটা আমার খুব ভালোও লাগে, মানে ওই বিষাদটা আমার খুব লাগে আসলে, তো ওই একটা ওখানে কিছু ফুল থাকবে, আর আমার ভীষণ প্রিয় একজন মানুষের ছবি এবং রবীন্দ্রনাথের ছবি থাকবে, তার সাথে আমার একগুচ্ছ একটা রচনা বলি পুরো খণ্ড, সকল খণ্ড একসাথে সাজানো থাকবে, এর বেশি আমি আর আমার জীবনে আমার ঘরে।
0: বাহ, তাহলে শেষে যেটা জানতে চাইবো যে আমার শ্রোতা বন্ধুদের জন্য আপনি যদি বলেন যে কিভাবে সাজলে এবং কিভাবে সাজালে তার মনটা ভালো লাগবে এবং অন্যদেরও ভালো লাগাবে।
1: সাজটা যদিও ভীষণ রকম আপন আপন একটি বিষয়, যার যার নিজের উপর এটা ডিপেন্ড করে, কিন্তু আমি ব্যক্তিগত ভাবে মনে করি যে কোন জিনিসের না একটা নিজস্ব সৌন্দর্য থাকে, সে হয়তো মানে একজন মানুষ জন্ম থেকে একটা রূপ নিয়েই জন্মায়, সেটা ভালো কি মন্দ সেটা পরের কথা, কিন্তু আমরা সকলেই একটা নিজস্ব রূপ নিয়ে আসছি, ঈশ্বর আমাদেরকে যে রূপটা দিয়েছেন আমরা যদি তার উপর অনেক কিছু চাপিয়ে দিতে, অর্থাৎ অনেক রং, অনেক কিছু, অনেক প্রলেপ, তাহলে না ঈশ্বরের সৃষ্ট যে স্নিগ্ধতা সেটা কোথাও একটা হারিয়ে যায়। তাই আমি সবসময় বলি, যারা আমার কাছে জানতে চান সবসময় আমি বলি যে তার আগে নিজেকে তুমি ভীষণ ভাবে বোঝো যে তুমি আসলে কেমন, তারপরে তুমি তার সেই সাজের মধ্যে দিয়ে নিজেকে বাইরে আনো। একটা কিছু পরে নিলাম, অপরজনকে আমার দেখে ভালো লাগলো, আমি সেই জিনিসটাই পরে নিলাম, কিন্তু আমি তো ওই মানুষটি নই, আমি কেমন মানুষ হিসেবে কেমন সেটাকে আমাকে জানাটা খুব প্রয়োজন, তারপরে আসলে আমার সাজটাকে বেরিয়ে আসে। এটা যদি আমি নিজেকে দিয়ে বলি, আমি একটা বয়স ছিল যখন আমার মনে হতো যে আমি যা দেখতাম সেটাই আমার ভালো লাগতো, আমার চোখে আমি খুব খুব গাঢ়ে কখনো রং লাগিয়েছি, কখনো খুব গাঢ় রঙের লিপস্টিকও ব্যবহার করেছি, যত সময় গেছে আমি যত নিজেকে বুঝতে শিখেছি এবং এই উপলব্ধি হয়েছে যে ঈশ্বর আমাকে যেভাবে সৃষ্টি করেছেন আমি যদি তারপরে অনেক বেশি কিছু খোদাই করতে যাই তাহলে তার যে সৃষ্টি সেটা নষ্ট হয়ে যাবে, তাই ঠিক যতটুকু প্রয়োজন ওই একটা চোখের জন্য একটু কাজল প্রয়োজন, একটু হালকা লিপস্টিক প্রয়োজন, একটু টিপ প্রয়োজন, আর বাকি যা কিছু আমার প্রকৃতি আমাকে দিয়েই রেখেছে, রয়েছে পাতা, রয়েছে ফুল, না পেলে আমি পাতাও মাথায় লাগাই, সেই এইটা আমাদের প্রকৃতি সমস্তটা দিয়ে রেখেছে, প্রকৃতির বাইরে গিয়ে কোনো কিছু আসলে আমার মনে হয় করলে সেটা এটা বরং বেশি মেকি হয়ে যায়, নিজে যেরকম মনটা থাকে সেটাই সবচেয়ে সুন্দর।
0: বাহ, খুব ভালো লাগলো, আপনি এইভাবেই সাজুন, আপনার প্রসাধন এইভাবেই আরো উন্নত হোক, আরো রুচিশীল হোক, এটাই আমরা চাইব। তাহলে আজকের মতো ধন্যবাদ, নমস্কার।
1: ভালো থাক।
2: কুমকুম, তাহলে

কেন, কিভাবে আমরা তাকে ব্যবহার করতে পারি, ব্যবহার করলে আমাদের কি হতে পারে, কি হয়, এই সমস্ত কিছু আমরা জেনে নিলাম শ্রীমতী ঋতু ভট্টাচার্যের কাছ থেকে। আমাদের ঘরকন্যায় আজকে প্রসাধনে কুমকুম কিভাবে, কেন, এই সমস্ত কিছুই আমরা জানলাম। আপনাদের সঙ্গে ছিলাম আমি শর্মিষ্ঠা দত্ত।

দ্বিজেন মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি শুনলেন এবং এই গানটা শোনার সঙ্গে সঙ্গে মনে হচ্ছিল যে আপনাদের সঙ্গে কতকগুলো কথা ভাগাভাগি করে নি। এই যে বাঙালি নারীর কপালে টিপ পড়ার প্রচলন, তা কিন্তু হাজার বছর ধরে, কোনো বিশেষ জাতি ধর্ম বর্ণ এই প্রথা চালু করেনি। এটি বাঙালির সাজের একটা অংশ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। আজ থেকে হাজার হাজার বছর আগে শুধুমাত্র যে বাঙালি জাতি বা হিন্দু সম্প্রদায়ের মধ্যেই এর ব্যবহার ছিল এমন না, 1800 শতকে টিপের ব্যবহার খুব সাধারণ ছিল। সেই সময় ভারত, নেপাল, বার্মা অর্থাৎ এখনকার মায়ানমার, ফিলিপাইন, ইন্দোনেশিয়ার নারীরাও টিপ ব্যবহার করতেন। সব ধর্মের নারীদের মধ্যেই টিপ পরার প্রচলন ছিল। এমনকি যে সময়টার কথা আমি বলছি অর্থাৎ 1800 শতক, সেই 1800 শতকে মুসলিম নারীদের মধ্যেও সমানভাবে টিপের ব্যবহার দেখা যায়। 1800 বা 1900 শতকের আগে টিপ নারীদের শ্রেণী, মর্যাদা ইত্যাদির প্রতীক হিসেবে ধরা হতো। এরপর থেকে টিপ সবার কাছে ধীরে ধীরে সাধারণ সৌন্দর্য চর্চার উপাদান হয়ে ওঠে। টিপকে এখন তো মানুষ সৌন্দর্য হিসেবেই ব্যবহার করে, কিন্তু এই টিপের একটা প্রতীকী দিকও আছে। এটি ব্যক্তির থার্ড আই হিসেবে চিহ্নিত, যার অর্থ হচ্ছে দূরদৃষ্টি প্রকাশক। নারীরা যখন শাড়ি বা কোনো রঙিন

পোশাক পরেন, তখন কপালে একটা ছোট টিপ তার চেহারাই বদলে দেয়। তাই নারীর অঙ্গসজ্জার অনুষঙ্গ হয়ে যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে তারও পরিবর্তন হয়েছে, বিস্তৃত রূপ নিয়েছে। কপালেটি বাঙালি তথা আধুনিক বাঙালি নারীর প্রাত্যহিক জীবনের এক অবিচ্ছেদ্য অঙ্গ। স্থান, কাল, পাত্র, ধর্ম, বর্ণ নির্বিশেষে নারীরা পুরুষের তুলনায় সৌন্দর্য চর্চা করেন অনেক বেশি। বাঙালি নারীর ক্ষেত্রে কপালে একটা বড় টিপ দেওয়া তার সৌন্দর্য চর্চার অন্যতম এক অনুষঙ্গে পরিণত হয়েছিল একটা সময়। টিপের প্রচলন বা টিপ পরা শুরু কবে থেকে সেই ইতিহাস যদি ঘাঁটতে বসি তাহলে দেখব 9500 থেকে 11500 বছর আগে, অর্থাৎ প্রায় বাল্মীকির যুগের কথা। সেই সময় তৎকালীন হিন্দু সমাজে জাতিভেদ বা শ্রেণীভেদ প্রবল ছিল। ব্রাহ্মণরা উচ্চ শ্রেণীর, তারা ঈশ্বরের অতি নিকট জন, এমনই মনে করা হতো। পবিত্রতার প্রতীক হিসেবে তখন তারা কপালে সাদা তিলক অর্থাৎ চন্দনের তিলক দিতেন। ক্ষত্রিয়রা হল যোদ্ধা শ্রেণী, তাদেরকে বীর হিসেবে গণ্য করা হতো। ক্ষিপ্রতা, হিংস্রতা ও সাহসের প্রতীক হিসেবে তারা কপালে পরতেন লাল জয়টিকা। বৈশ্য শ্রেণী হল ব্যবসায়ী, পেশাই ছিল তাদের ব্যবসা, কপালে হলুদ রঙের টিপ ব্যবহার করতেন তারা। আর সমাজের সবচেয়ে নিচু শ্রেণী হল শূদ্ররা, তাদের জন্য বরাদ্দ ছিল কালো রঙের টিপ, তারা কপালে কালো রঙের টিপ ব্যবহার করতেন। নারীদের মধ্যেও টিপ পরার ভিন্ন মাত্রা প্রতিষ্ঠিত হয়। শ্রেণীভেদ অনুসারে নারীরাও ভিন্ন ভিন্ন টিপ ব্যবহার করেছেন। যেমন সেই সময় যেসব নারীদের দেবদাসী হিসেবে মন্দিরে উৎসর্গ করা হতো, তাদের চিহ্নিত করার জন্যেও টিপ দেওয়ার রীতি চালু ছিল। সমাজের উচ্চবর্ণের বিবাহিত নারীরা বিয়ের চিহ্নস্বরূপ কপালে সিঁদুরের টিপ পরতেন। তবে যুগের সঙ্গে সঙ্গে টিপ বস্তুটি অবশ্যই আর ধর্মীয় বলয়ের মধ্যে আবদ্ধ নেই। আমাদের বাঙালির পোশাক সজ্জা সংস্কৃতিতে সে একটা গুরুত্বপূর্ণ স্থান দখল করেছে। বা ধরা যাক, এই আজকেই যার সাক্ষাৎকার আপনারা শুনলেন, সেরকমই অনেক মানুষের ক্ষেত্রে টিপটা কিন্তু স্টাইল স্টেটমেন্ট, বা বলা যায় যে টিপটাই তার অন্যতম পরিচয়। একটি মুখ বললেই মনে হয় যে বড় গোল একটা টিপ, অথবা মনে পড়ে না আপনার মায়ের হাসি মুখ, আর সেই মুখে একটা বড় গোল লাল টিপ, যে মুখটা আপনার কাছে এসে বা আমার কাছে এসে দুহাত দিয়ে জড়িয়ে পরম স্নেহে মমতায় ভরিয়ে দিচ্ছে, আমার মায়ের সেই আপন মুখখানা। দেখতে দেখতে সময় প্রায় শেষ হয়ে যাচ্ছে। এই সৌন্দর্য চর্চার কথাই যখন হচ্ছে, তাই সৌন্দর্য চর্চার একটা গান শুনিয়েই না হয় আজকের এই ঘরকন্যার সফর শেষ করব। আমি আপনাদের সঙ্গে ছিলাম শ্রুতমা মুখোপাধ্যায়। নির্মলা মিশ্রের গানের রেশ রেখে আজকের আসর শেষ করব। সবাই খুব ভালো থাকবেন, আর একটু একটু করে মেঘ নিম্নচাপ সব ছড়ে গিয়ে ঝলমলে একটা রোদ উঠছে শরতের আকাশ। আজকে মাসের শেষ, সামনে উৎসবের মাস, পুজোর মাস। আসুন, পেঁজা তুলোর মতো এরকম শরতের আকাশ এবং প্রকৃতি যখন রতনে ভূষণে সেজে উঠেছে, সেই প্রকৃতিকে আমরা স্বাগত জানাই। অপেক্ষা করি আসন্ন উৎসবের, যে উৎসবে আপনি সেজে উঠবেন, এবং সেই উৎসবে সাজের অন্যতম অঙ্গ হবে টিপ। তাহলে আপনি সেজে উঠুন, সাজিয়ে রাখুন, ভালো থাকুন, ভালো রাখুন। আমরা সবাই মিলে ভালো থাকলে আমাদের পরিবার ভালো থাকবে, সমাজ ভালো থাকবে। মহিলাদের আসর শেষ করব নির্মলা মিশ্রের কণ্ঠে এই গান দিয়ে। সবাই খুব ভালো থাকবেন, আমরা ভাষায় এক, ভালোবাসায় এক। মহিলা মহল এবং মহিলাদের আসরের সঙ্গে জুড়ে থাকবেন এভাবেই।

আকাশবাণী মৈত্রীতে এতক্ষণ শুনলেন মহিলাদের আসর। ঘরকন্যা উপস্থাপনায় ছিলেন শ্রীতমা মুখোপাধ্যায়। শুনছেন আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন কলকাতা কলতান।

আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে কলকাতা কলতান। আজকের অনুষ্ঠানে শুনবেন কলকাতার রামমোহন লাইব্রেরি ও ফ্রি রিডিং রুমের গ্রামোফোন সংগ্রহশালা সম্পর্কে। সাক্ষাৎকার গ্রহণ ও সম্পাদনা অঙ্কিতা দাস, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস।

0: সময়ের স্রোতে বদলে গেছে গান শোনার মাধ্যম, বদলে গেছে প্রযুক্তি, তবু হাতছানি দেয় অতীত। গ্রামোফোনের কালো রেকর্ডে আজও ধরে রাখা আছে সেই অতীত, শিল্পীর কণ্ঠ, সুরের মাধুর্য আর সময়ের সাংস্কৃতিক দলিল। কলকাতার বুকে আজও কিছু প্রতিষ্ঠান সেই ঐতিহ্যকে যত্নে সংরক্ষণ করে চলেছে। সেই ঐতিহ্যের খোঁজেই সুকিয়া স্ট্রিটের রামমোহন লাইব্রেরির গ্রামোফোন সংগ্রহশালায় পৌঁছে গিয়েছিলেন আমাদের প্রতিনিধি অঙ্কিতা দাস। প্রথমেই কথা হল রামমোহন লাইব্রেরির সাধারণ সম্পাদক সঞ্জিত মিত্রের সঙ্গে। উঠে এলো রামমোহন লাইব্রেরির দীর্ঘ ইতিহাস এবং এই গ্রামোফোন লাইব্রেরি সম্পর্কে নানা তথ্য।
1: এটা শুরু হয়েছিল ১৯০৪ সালে সুইডিশ থেকে এক ভদ্রলোক।

0: অভিভাবক ছিলেন কার্ল এরিখ হ্যামারগেন। তিনি রামমোহন রায় সম্বন্ধে খুবই উৎসাহিত ছিলেন এবং এখানে উনি চেষ্টা করছিলেন যে রামমোহন রায়ের নামটা কী করে প্রচার করা যায়। এবং তখন ওনার মাথায় হয়েছিল যে এখানে একটা যদি লাইব্রেরি করা যায় তাহলে মনে হয় রামমোহন রায়ের নামটা থেকে যাবে। উনি নিজে উদ্যোগ নিয়ে এই কাজটা শুরু করেছিলেন, কিন্তু অত্যন্ত দুর্ভাগ্য উনি খুব অল্প বয়সে মৃত্যু হয়। এবং ওনার মৃত্যুর পরে বিভিন্ন মনীষী ব্যক্তিরা, বর্ধমানের মহারাজা ছিলেন, ঋষিকেশ লাহা ছিলেন, ঠাকুর পরিবারের লোকেরা ছিলেন, তারা তখন শপথ গ্রহণ করেন যে ওনার এই ইচ্ছেটা আমরা পূরণ করব। এবং সেইভাবেই আমাদের এই লাইব্রেরি 1904 সালে প্রথমে শুরু হয়। এবং তারপরে 1913 সালে তখনকার দিনের কলকাতা কর্পোরেশনদের কাছে একটা আবেদন করা হয় যে আমাদের একটা নিজস্ব বাড়ি করার জন্য জমি দিতে হবে। এবং কলকাতা কর্পোরেশন সেই জমিটা এইখানে 6 কাঠা জমি আমাদের লিজে দেন। এবং সেখানে এই সমস্ত মানুষের উদ্যোগে, তাদের নিজস্ব পয়সায়, স্যার আরএন মুখার্জির তত্ত্বাবধানে এই বিল্ডিংটি তৈরি হয়। এবং 1913 সালের থেকেই যাত্রা শুরু। আমরা প্রায় 125 বছরে পদার্পণ করেছি। এবং 1913 সালে যখন এই লাইব্রেরি শুরু হলো, এর সভাপতি ছিলেন আচার্য জগদীশচন্দ্র বোস, সহসভাপতি ছিলেন আচার্য প্রফুল্লচন্দ্র রায় এবং রবীন্দ্রনাথ ঠাকুর। এবং জগদীশ বোসের মৃত্যুর পরে সভাপতি হন আচার্য প্রফুল্লচন্দ্র রায় এবং তার মৃত্যু অবধি রবীন্দ্রনাথ ঠাকুর এই লাইব্রেরির সঙ্গে যুক্ত ছিলেন এবং সহসভাপতি ছিলেন। মূলত এই গ্রন্থাগারটা বই নিয়েই চর্চা হতো। বহু মানুষ এখানে আসতেন, এখান থেকে বই নিতেন, অথবা তাদের সংগ্রহে যদি কোনো বই থাকে সেগুলো আমাদেরকে দিতেন। এইভাবেই নৈহাটি থেকে এক ভদ্রলোক একদিন এখানে আসেন কিছু বই নিয়ে। এবং বইগুলো দেওয়ার পরে উনি আমাদের, যিনি তখন তদানীন্তন সম্পাদক ছিলেন, ওনাকে অনুরোধ করেন যে আমার কাছে এরকম পুরোদিনের কিছু রেকর্ড আছে, এই রেকর্ডগুলো যদি আপনাদের দিই তাহলে আপনারা এই রেকর্ডগুলো কি রাখবেন? তখনকার যিনি সেক্রেটারি ছিলেন তিনি সেটাকে গ্রহণ করেন, বলেন হ্যাঁ আমরা রাখবো। কিছুদিন বাদেই উনি গোটা 20-25 গ্রামফোন রেকর্ড আমাদের কাছে নিয়ে আসেন এবং আমরা সেটা অতি সযত্নে আমাদের একটি মিউজিয়াম আছে সেই মিউজিয়ামে রেখেছিলাম। কিছুদিন বাদে এই ভদ্রলোক আবার আসেন এবং এসে দেখেন যে যেহেতু রেকর্ডগুলো আমরা অত্যন্ত ভালোভাবে সংগ্রহ করে রেখে দিয়েছি, উনি বলেন ঠিক আছে আমি একটা গ্রামাফোন আপনাকে প্রেজেন্ট দিতে চাই। তো আমরা সঙ্গে সঙ্গে সেটি গ্রহণ করি এবং সেই আগেকার দিনের পুরনো গ্রামাফোন রেকর্ড প্লেয়ারটা আমাদের কাছে উনি দেন। এবং তার কিছুদিন বাদে আমরা ঠিক করি যে এই যে রেকর্ড পেলাম বা রেকর্ড প্লেয়ারটাও পেলাম, তা মানুষকে আমরা যদি গানটা শোনাবার ব্যবস্থা করি তাহলে অনেক ভালো হয়। সেই চিন্তাভাবনা নিয়ে আমরা একটা ঘর ঠিক করি যে আমরা একটা সংগ্রহশালা মতো গড়ে তুলব যেখানে এই রেকর্ডগুলো থাকবে এবং মানুষরা যেমন এখানে এসে বই পড়েন সেরকম যদি কেউ গান শুনতে চান তাহলে আমরা সেই গানগুলো এই রেকর্ড প্লেয়ারে বাজিয়ে শোনাবো। এই আমাদের শুরু। এটা বোধহয় 3-4 বছর আগে। এরপর আমরা আরও চিন্তাভাবনা করলাম যে এরকম মাঝে মাঝে কিছু মানুষ আসছেন, তারা এখানে বসে একটু একটা গান শুনছেন চলে যাচ্ছেন, এরকম যদি না করে আমরা যদি কোনো একটা দিন ধার্য করি যে দিনটাতে আমরা কিছু মানুষকে এখানে ডাকবো, ডেকে তাদের একসাথে আমরা গানটা শোনাবো। সেই মতো প্রায় 1 বছর আগে আমরা সেই মতো একটা সিদ্ধান্ত নিই এবং সেই সিদ্ধান্তের মতোই আমরা প্রত্যেক মাসের 2 শুক্রবার এইখানে আমরা আমাদের যে একটা কনফারেন্স হল আছে সেই হলেতে বিভিন্ন মানুষ আসেন, তারা এই গানগুলো উপভোগ করেন। পরবর্তীকালে আমরা আরেকটা জিনিসও ভাবলাম যে এই গানের রেকর্ডগুলো খালি শুধু শুধু চালিয়ে দিলে হবে না, এটা মানুষকে উৎসাহিত করার জন্যে আমরা যদি খুব ভালো করে উপস্থাপনা করি তাহলে মনে হয় আরও জিনিসটা ভালো হয়। সেই মতো আমরা এটাকে উপস্থাপনার একটা ব্যবস্থা করি। কেউ না কেউ একজন আমাদের ভেতর থেকে এই রেকর্ডগুলো চালাবার সময় সেটা অত্যন্ত যত্ন সহকারে উপস্থাপিত করেন এবং দিনের দিন আমাদের এই অনুষ্ঠানটা অত্যন্ত জনপ্রিয় হয়ে যাচ্ছে।
1: রামমোহন লাইব্রেরির সদস্য চন্দন চট্টোপাধ্যায় জানালেন, গ্রামোফোন রেকর্ড সংরক্ষণ করতে গিয়ে কি ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়।
2: সংরক্ষণের ক্ষেত্রে বিশাল বড় চ্যালেঞ্জ হচ্ছে রেকর্ডগুলো বহু লোকের কাছে ছিল যেগুলো মানে অনাদরে পড়েছিল, এখন সেগুলোর মধ্যে প্রচুর ধুলো জমেছে, এই ধুলোটা পরিষ্কার করা হচ্ছে খুব চ্যালেঞ্জিং কাজ। এটাকে সাবান জল দিয়ে ধুতে হয়, স্ক্রাবার দিয়ে পরিষ্কার করতে হয়, মেথিলেটেড স্পিরিট দিয়ে, তুলো দিয়ে পরিষ্কার করতে হয়। একবারে হয় না, বারবার ঘষে ঘষে ঘষে

0: সেটাকে তো মোটামুটি একটা বাজানোর কন্ডিশনে নিয়ে আসতে হয়। রেকর্ড যদি ইটসেলফ খুব পরিষ্কার এবং পিন যদি ভালো থাকে তাহলে কিন্তু আপনাকে সে A1 কোয়ালিটির সার্ভিস দেবে, কিন্তু সেটা অনেক ক্ষেত্রে হয় না, সেটা আমাদের ফিজিক্যালি করে নিতে হয়।
1: রামমোহন লাইব্রেরির সংগ্রহে থাকা বেশ কিছু দুর্লভ গ্রামোফোন রেকর্ডের কথাও উঠে এলো তার আলোচনায়।
0: দুর্লভ রেকর্ড বলতে আপনি আমাদের এখানে কমলা ঝরিয়া পাবেন, কৃষ্ণচন্দ্র দে কিংবা পঙ্কজ মল্লিক, এরা তো আছেনই, সুচিত্রা মিত্র, কণিকা বন্দ্যোপাধ্যায়, এরাদের সঙ্গীত জীবনের শুরু থেকে পরের দিক পর্যন্ত যা গান করেছেন তা প্রচুর আছে। তারপরে আপনি আমাদের এখানে পূর্ণময়ী দাসী, আশ্চর্যময়ী দাসী, এদের গানও আপনি আমাদের এখানে পাবেন। রবীন্দ্রনাথের নিজের গলার আবৃত্তি, নিজের গলার গান আমাদের কাছে আছে। নজরুলের নিজের গলার গান আছে, যেটা রবীন্দ্রনাথের প্রয়াণের পরে উনি যে কবিতাটা লিখেছিলেন রবিহারা, সেটাও আছে। তাই এগুলো আমরা মোটামুটিভাবে বাজিয়ে বাজিয়ে সবাইকে শোনাই।
1: কথা হয় রামমোহন লাইব্রেরির সদস্য জয়ন্ত ঘোষের সঙ্গেও। বিশেষ বিশেষ দিন উপলক্ষে আয়োজিত গ্রামোফোন রেকর্ড ভিত্তিক অনুষ্ঠান এবং তার নানা দিক সম্পর্কে মূল্যবান তথ্য জানান তিনি।
2: গত আগস্ট মাসে 14 আগস্ট আমরা স্বাধীনতার যে গানগুলো আছে দেশবন্দনা শিরোনাম দিয়ে আগস্ট মাসটা আমরা পুরো 2 ঘন্টা দেশাত্মবোধক দেশের গান শুনিয়েছি। তার মধ্যে বিশেষভাবে শুনিয়েছি 1972 সালের একটা গান। 1972 সালে স্বাধীনতার 25 বছর পূর্ণ হয়েছে, সে সময় দূরদর্শন আসেনি। আকাশবাণী কলকাতা সলিল চৌধুরীকে রিকোয়েস্ট করলেন আপনি 25 বছরের একটা গান তৈরি করুন। তখন সলিল চৌধুরী বোম্বেতে ভীষণভাবে ব্যস্ত, বলে আমার পক্ষে তো কলকাতা যাওয়া সম্ভব নয়, আমি এখান থেকে করে কিছু পাঠাবার চেষ্টা করছি। তো সলিল চৌধুরী বোম্বেতে রেকর্ড করে মান্না দে, সবিতা চৌধুরী মানে ওনার স্ত্রী, আর বোম্বে ইউথ কর্কে নিয়ে একটা গান তৈরি করেছিলেন, এই দেশ এই দেশ আমার এই দেশ, এই দেশেতেই জন্মেছি মা, জীবন মরণ তোমায় স্মরণ, তোমার চরণ ধুলি দাও মা, অসাধারণ একটা কম্পোজিশন করেছিলেন। সেটা উনি স্কুলে করে কলকাতায় স্টেশনে পাঠিয়ে দিয়েছিলেন। ওই গানটা স্বাধীনতার 1.5 মাস আগে থেকে রেডিওতে রাত 8টার সময় বাজানো হতো, ঠিক খবরের পরে। তখন যে ঘোষক বা ঘোষিকা থাকতো সে প্রথমে গানের লাইনগুলো বলে দিত, তারপরে স্কুলটা চালাতো, চালিয়ে গানের শেষে অ্যাপিল থাকতো যেখানে যেখানে স্বাধীনতার 25 বছর উদযাপন হবে সেখানে সেখানে যেন এই গানটা গাওয়া হয়। ওই গানটাও আমরা ইউটিউব থেকে নিয়ে টিভি স্ক্রিনে আমরা ওটা শুনিয়েছিলাম আর কি, এই দেশ এই দেশ আমার এই দেশ। প্রচুর কণ্ঠশিল্পী, গীতিকার, সাহিত্যিক, সুরকারের জন্ম তারিখ মৃত্যু তারিখ সেপ্টেম্বর মাসে, তাদের নিয়ে আমরা অনুষ্ঠান করেছি সেপ্টেম্বর মাসে। সেখানে সলিল চৌধুরী আছেন, রজনীকান্ত সেন আছেন, আশা ভোঁসলে আছেন, লতা মঙ্গেশকর ছিলেন, আকাশবাণীর প্রাক্তন ঘোষক সত্য চৌধুরী, তিনি একজন প্রতিষ্ঠাতা শিল্পী ছিলেন, তার রেকর্ড আমরা বাজিয়েছি। এইভাবে আমরা সেপ্টেম্বরটা করেছি। অক্টোবরে একটা বিশেষ অনুষ্ঠান করছি আমরা, আগামী 9 অক্টোবর কিংবদন্তি গীতিকার সুরকার সুধীন দাশগুপ্তের জন্ম তারিখ, সেদিনকে আমরা সুধীন দাশগুপ্তর কম্পোজিশনে গান শুনব। গান আমরা শুনতেই পারি, কিন্তু ইউটিউবে গান শুনতে পারি, কিন্তু যে তথ্যগুলো আমরা শুনবো আর কি সেই তথ্যগুলো কিন্তু কোথাও পাওয়া যাবে না, সুধীন দাশগুপ্তর জন্ম থেকে একদম মৃত্যু পর্যন্ত। আর 13 নভেম্বর লতাজিকে নিয়ে আমরা অনুষ্ঠান করতে চলেছি। লতাজির রেকর্ডে যিনি সংগ্রাহক স্নেহাশিষ চট্টোপাধ্যায়, উনি শ্রীরামপুরে থাকেন, ওনার কাছে আজ পর্যন্ত লতাজি যত রেকর্ড করেছেন যত ভাষায় সব রেকর্ড ওনার কাছে আছে, প্রায় 3,500 রেকর্ড ওনার কাছে আছে। উনি নভেম্বর মাসে ওই রেকর্ডগুলো নিয়ে আসবেন এবং ওনার সম্বন্ধে কিছু বলবেন, এটা নভেম্বরের ভাবনা আমাদের। আর ডিসেম্বরে ভাবনা আছে সত্য চৌধুরীকে নিয়ে, কারণ সত্য চৌধুরীর প্রয়াণ মাস হচ্ছে ডিসেম্বর মাস, তো সত্য চৌধুরীকে নিয়ে আমরা অনুষ্ঠান করব 11 ডিসেম্বরে। এই মোটামুটি আমরা সাজিয়ে রেখেছি আর কি। এই অনুষ্ঠানে কোনো প্রবেশ মূল্য নেই, সবার জন্য প্রবেশ অবাধ।
1: নতুন প্রজন্মের কাছে গ্রামোফোন ও তার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে পৌঁছে দিতে কি কি উদ্যোগ গ্রহণ করা হয়েছে সে সম্পর্কে বিস্তারিত জানান প্রতিষ্ঠানের সদস্য সাম্যদীপ রায়।
3: আমরা দুরকম উদ্যোগই নিচ্ছি, যেটাকে এখনকার ভাষায় অনলাইন আর অফলাইন বলা হয়। অফলাইন বলতে গেলে আমরা প্রত্যেক মাসের দ্বিতীয় শুক্রবার একটা অনুষ্ঠান করি, এই যে গ্রামোফোন যন্ত্র সেই গ্রামোফোন যন্ত্রে আমরা রেকর্ড চালিয়ে আমরা শোনাই, এবং সেই রেকর্ড সম্বন্ধে বা যে শিল্পীর গান বা যে সুরকার বা গীতিকারের গান তার সম্বন্ধে কিছু বলা বা সেই গানের সঙ্গে সম্পৃক্ত কোনো ইতিহাস সম্বন্ধে বলা,

0: এবং স্বাভাবিকভাবেই সেখানে রেকর্ডের ইতিহাসের প্রসঙ্গ চলেই আসে। তো সেই জিনিসগুলোকে আমরা তুলে ধরার চেষ্টা করি এবং সেটাকে অ্যাডভার্টাইজ করা হয়। এটা তো অফলাইন গেল, আর অনলাইন বলতে আমাদের এই যে রামমোহন লাইব্রেরি অ্যান্ড রিডিং রুম, আমাদের ফেসবুক পেজ আছে এবং সেই ফেসবুক পেজে আমরা বিভিন্ন রকম পোস্ট দিই। যদি সেই গ্রুপকে ফলো করেন কেউ, তারা অনেক পোস্ট দেখতে পাবেন। আমরা যে অনুষ্ঠানগুলো করি সেগুলোর ফেসবুক লাইভ হয় একদম অনুষ্ঠানের মুহূর্তে, সেই লাইভ প্রোগ্রামগুলো তারা অনলাইনেও দেখতে পারেন। যদিও আমরা সবসময় চাইবো যে অনলাইনের পাশাপাশি তারা সশরীরে এসে উপস্থিত থেকে আমাদের অনুষ্ঠানকে আরো সমৃদ্ধ করুন, তাহলে তাদের উপস্থিতিও আমাদের আরো এনকারেজ করবে, তারাও হয়তো কিছু শিখতে পারবেন।
1: এই অনুষ্ঠান শুনে যে সমস্ত শ্রোতা সরাসরি এই অনন্য সংগ্রহ ও আয়োজনের স্বাদ পেতে আগ্রহী হবেন, তাদের জন্য বিশেষ বার্তা দেন তিনি।
0: আমাদের এই রামমোহন লাইব্রেরি রিডিং রুম, যেটা যদি আপনি ঠিকানার কথা জানতে চান, তাহলে আমাদের ঠিকানা হচ্ছে 267 আচার্য প্রফুল্লচন্দ্র রায় রোড, সুকিয়া স্ট্রিট আর প্রফুল্লচন্দ্র রায় রোডের জাংশনে, সেখানেই হচ্ছে রামমোহন লাইব্রেরি কাম রিডিং রুম এবং সেখানেই আমাদের অনুষ্ঠান। এই যে অনুষ্ঠানটি করি এটা আমরা চারতলায় আমাদের রেকর্ডিং লাইব্রেরি যেখানে, সেইখানেই আমরা করি রায়া দেবনাথ হলে। এবং এই সংস্থার একজন সদস্য হিসেবে আমি সবাইকেই আহ্বান জানাবো যে আপনারা আসুন, আপনারা এলে আমাদেরও ভালো লাগবে, আশা করি আপনাদেরও ভালো লাগবে।

কলকাতা কলতান অনুষ্ঠানে শুনলেন কলকাতার রামমোহন লাইব্রেরি ও ফ্রি রিডিং রুমের গ্রামোফোন সংগ্রহশালা সম্পর্কে। সাক্ষাৎকার গ্রহণ ও সম্পাদনা অঙ্কিতা দাস, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। আকাশবাণী মৈত্রী।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: আকাশবাণী মৈত্রী শুরু হচ্ছে লালন গাথা। উপস্থাপনায় রয়েছি আমি, পৌলমী ঘোষ।

লালন গাথার শুরুতেই লালন ফকিরের একটি গান পূর্ণদাস বাউলের কণ্ঠে।

একটা জাতি হিসাবে মননশীল বিষয়সমূহে আগ্রহ ও শৈল্পিক দিকে ঝোঁক কিংবা দর্শনের ক্ষেত্রে আমাদের বাঙালিদের অবদান কিন্তু একদমই কম নয়। লালন ফকির ও তার দর্শন এই ক্ষেত্রে এক উল্লেখযোগ্য মাইলফলক বলেই মনে করা হয়। কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই লালন ফকির দার্শনিক জিজ্ঞাসার কিছু মূল মূল প্রশ্ন তুলে ধরেছিলেন। অস্তিত্ববাদী ও সৃষ্টির রহস্য সংক্রান্ত এসব প্রশ্ন তোলা এবং যেভাবে লালন ফকির এসব প্রশ্নের উত্তর দিতে চেয়েছেন তা আমাদের সংস্কৃতি ও ইতিহাসে কিন্তু ব্যতিক্রমী। অতুলান্ত গভীরতা, শৈল্পিক সৌন্দর্য ও আধ্যাত্মিক সূক্ষ্মতা নিয়ে লালন ফকির ছিলেন সবচেয়ে প্রতিভাবান এবং শীর্ষ এক মহামানবীয় ব্যক্তিত্ব। বাউল সম্রাট ফকির লালন শাহ বাঙালি সংস্কৃতির এক মহান প্রতিনিধি, এ কথা তো অনস্বীকার্য। বাংলা সংস্কৃতির মূল ধারাই তো লোকসংস্কৃতি, আর এই ধারাকে যারা পুষ্ট করেছে ফকির লালন তাদেরই একজন। সম্প্রদায় সম্প্রীতি ও ধর্মান্ধ মৌলবাদের বিরুদ্ধে তাঁর ফকিরিবাদ বাউলতত্ত্ব মানুষের প্রধান দর্শন। বাউল সম্রাট ফকির লালন শাহ বাঙালি সংস্কৃতির এক মহান প্রতিনিধি, কথা তো আগেই বললাম। তার গানে ও সাধনায়, তার দর্শনে সেই মানবিক মূল্যবোধ, সেই সামাজিক চেতনায় গভীর। লালন ফকির একই সঙ্গে কিন্তু মরমী এবং দ্রোহী। তার গানের ভেতর দিয়ে বাউল সাধনার নানা প্রসঙ্গ অনুসৃত হয়েছে। তার গানের ভেতর দিয়ে সমাজের অসঙ্গতি, কুপ্রথা, সকল জাতপাতেরও অন্যায়ের বিরুদ্ধেই তিনি লড়াই করেছেন। তার গানগুলোর মধ্যে যেমন আছে দেহতত্ত্ব, আত্মতত্ত্ব, গুরুতত্ত্ব, ভক্তিতত্ত্ব, ঈশ্বরতত্ত্ব, আছে মোহাম্মদ, কৃষ্ণ, যীশু, বেদ, কোরআন, বাইবেল প্রভৃতি বিষয়কে নিয়ে তার সুচিন্তিত জিজ্ঞাসা, মতামত, উত্তর এবং নির্দেশনা। এই সঙ্গীত নির্ভর চিরন্তন দর্শনই তাকে মহাত্মা লালন ফকিরে উন্নীত করেছে। শুধু বাংলাদেশ বা ভারতেই নয়, সমগ্র পৃথিবীতে সুফিবাদী দর্শনের সঙ্গে একাত্ম হয়ে আছেন লালন। লালন দর্শনের মূল কথা হল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার উপর মানুষ। এই বিশ্বব্রহ্মাণ্ডের যিনি স্রষ্টা তিনি বিরাজ করেন মানুষেরই অন্তরে, তাই প্রমাণ করতে চেয়েছেন ধর্ম বর্ণ গোত্র কালো সাদা বৈচিত্র্যে মানুষকে আলাদা না করে মানুষে মানুষে প্রেম ও ভালোবাসার মাধ্যমেই পরম আরাধ্য স্রষ্টার সান্নিধ্য লাভ করা সম্ভব। তার বিশ্বাস ছিল মানুষকে মানুষ হিসেবে বিবেচনা না করে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জৈন প্রভৃতি আকৃতিতে বিচার করলে সমাজে শান্তি কখনোই আসবে না। শুধু তারই নয়, আধুনিক সভ্যতার সকলেরই বিশ্বাস যে মানুষকে মানুষ হিসেবে বিচার করে ভালোবাসার মধ্যেই কিন্তু বিশ্ব শান্তি নিহিত। তাই প্রায় দেড় শতাব্দী পূর্বে লালন যে ভাব চিন্তার পত্তন করে গেছেন তা আজও পৃথিবীর প্রেমিক, ভাবুক, রসিক, শিক্ষিত, বিদ্বৎ সমাজকে প্রাণিত করছে এবং করে যাবে আরও সুদীর্ঘকাল। কারণ হিংসা বিদ্বেষ বিভেদমুক্ত সমাজ রাষ্ট্র

নক্ষত্র তথা পৃথিবী বিনিশ মানে লালন দর্শন এক অনন্য আলোক পত্রিকা। কি বলে মানুষ মরে ও মানুষ মরলে পরে বিচার হবে কার, আমি বুঝলাম না ব্যাপার। কে বলে মানুষ মরে, এই গানের লাইনগুলো কানে আসলেই কিন্তু এরকম শিরোনাম কোথাও চোখে পড়লেই দেখবেন মনের মধ্যে বিশুদ্ধ এক আধ্যাত্মিক চিন্তা, এক অনুভূতি জারিত হয়ে যায় মানুষের হৃদয়ে। এরকম মানুষের মনকে শীতল করার মতো, জাগিয়ে তোলার মতো, অনুভূতি প্রবণ করার মতো 10,000-এরও বেশি গান রচনা করে গেছেন মহাত্মা লালন ফকির, 1774 থেকে 1890 সাল পর্যন্ত। লালন শাহ সমাজে কিন্তু একজন গণ্যমান্য ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। সমাজের অনেক জ্ঞানীগুণী ব্যক্তির সঙ্গে তার সদ্ভাব ছিল এবং তারা লালন শাহের সঙ্গে মত বিনিময় করে নিজেদের উৎকর্ষতা আরও বাড়িয়ে তুলতেন। তাদের মধ্যে যেমন ছিলেন তৎকালীন ভারতের ব্রাহ্মধর্ম রচয়িতা বিশিষ্ট পণ্ডিত আমাদের সকলের প্রিয় কবি রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা জমিদার মহর্ষি দেবেন্দ্রনাথের নাম এক উল্লেখযোগ্য সারিতে ছিল। তিনি তার জমিদারিতে লালন ফকিরকে ডেকে নিয়ে ধর্মালাপে তৃপ্ত হতেন। বঙ্গের অনেক গণ্যমান্য ব্যক্তি, সেই সময়ের অনেক গণ্যমান্য ব্যক্তি, এমনকি ব্রাহ্মধর্ম রচয়িতা, সমাজ সংস্কারক, ধর্ম সংস্কারক, রাজনৈতিক উপদেষ্টা, এরা সকলেই কিন্তু লালন ফকিরকে নিমন্ত্রণ করে তার সঙ্গে ধর্মালাপে, তার সঙ্গে মত বিনিময় করে পরিতৃপ্ত হতেন। ফকির লালনের ধর্মলালন ধর্মজীবন ছিল উন্নত। জুয়াচুরিকে যেমন তিনি বড় ঘৃণা করতেন, তার গানেও মিথ্যা ও জুয়াচুরি এবং পররমণীর প্রতি লোভকে কিন্তু ঘৃণার চোখে দেখা হয়েছে। লালন দর্শনে বিমোহিত কবিগুরু বলেছেন, লালন ফকির নামে একজন বাউল সাধক হিন্দু মুসলমান বৌদ্ধ জৈন ধর্মের সমন্বয় করে কি যেন একটা বলতে চেয়েছেন, আমাদের সবারই সেদিকে মনোযোগ দেওয়া উচিত। তাহলেই বুঝতে পারছেন কোন জায়গায় ছিলেন লালন ফকির, তার ধর্মজীবন, তার মতামত। চলুন আবারও একটা গান শোনাব লালন ফকিরের, আশা করব এটাই শেষ গান লালন গাথার আজকের দিনে। শুনব কার্তিক দাস বাউলের কণ্ঠে।

শুনলেন লালন গাথা কার্তিক দাস বাউলের কণ্ঠে। শুনলেন গানটি, স্বপ্নকে কয়ে লালন কে জাত এই সংসারে, এটাই তো সবচেয়ে বড় বার্তা দিয়ে গেছেন বোধহয় লালন ফকির। তার জীবন দর্শনে, তার তিনি যেভাবে যে দর্শন আমাদের শিখিয়ে দিতে চেয়েছিলেন, বলতে চেয়েছিলেন যে জীবন দর্শনের কথা, যে ভাবধারার কথা, তাকে তাতে সবার হচ্ছে কিন্তু মানুষের স্থান। আর তাই মানুষের মনে আজও এত বছর পরেও লালন ফকিরের স্থান এরকমই ঊর্ধ্বে বিরাজ করবে। শেষ করছি আজকের লালন গাথা, সঙ্গে ছিলাম আমি পৌলমী ঘোষ। আকাশবাণী মৈত্রীতে এখন শুনবেন আজ সন্ধ্যায় উপস্থাপনায় আবারও থাকব আমি পৌলমী ঘোষ।

শুরু করছি আজকে রাত সন্ধ্যায় এবার বাংলা ওবার বাংলা দুই বাংলার শ্রোতা বন্ধুদের সঙ্গে আজকে রাত সন্ধ্যায় গানে গল্পে মেতে উঠতে স্টুডিওতে রয়েছি আমি পৌলমী ঘোষ। বন্ধুরা, আশা করি নিশ্চয়ই আপনারা খুব ভালো আছেন। আর হ্যাঁ, আকাশের মেঘ কেটে গিয়ে যেমন শরতের রুদ্রকর উজ্জ্বল আকাশ দেখা যাচ্ছে, আমি জানি আপনাদের মনের মধ্যেও কিন্তু সেই ভিজে ভাব কেটে গিয়ে একটা ঝলমলে ব্যাপারও উঁকি দিচ্ছে আপনাদের মনের মধ্যে। কারণ সেই সময়টা চলে এসছে, আমাদের বড় বড় উৎসবের সময় আসছে সামনে, যাতে আমরা

মেতে উঠতে চায় এবং আমাদের মনকে মাতিয়ে তোলার জন্য প্রকৃতিও কিন্তু সেভাবেই সেজে উঠছে। তাই আশা করব আপনারা খুব ভালো থাকবেন এবং আমাদের সঙ্গে থাকবেন যেমন আজ রয়েছেন। আজ সন্ধ্যায়, আজ সন্ধ্যায় গান তো শোনাবই বন্ধুদের, সেই সঙ্গে জানিয়ে রাখি আজ যে নাট্য ব্যক্তিত্ব এবং আমাদের বাচিক ব্যক্তিত্ব, যে দুজন মহান মানুষের জন্মদিন, যারা আমাদের মধ্যে আজ না থাকলেও চিরকালীন উপস্থিতি আমাদের মনের মধ্যে, তাদের শ্রদ্ধার্ঘ্য জানাবো। তাদের কাদের কাদের সেটা জানতে হলে তো থাকতেই হবে আমাদের সঙ্গে, নিশ্চয়ই জানাবো তাদের কথা। সেই সঙ্গে জানাবো আজকের দিনটা কী হিসেবে পালন করি আমরা, কী বিশ্ব অনুবাদ দিবস কিন্তু আজকের দিন, তো সেই দিনের গুরুত্ব আমাদের জানতে হবে, একটু তো শুনতেও হবে, জানাবো সে কথাও। আর সেই সঙ্গে কিছু নিশ্চয়ই মজার তথ্য নিয়ে থাকবো বা একটু অন্যরকম অদ্ভুত কিছু যা সচরাচর আমরা জানতে পারি না হয়তো, সেরকম কিছু অবাক করা তথ্য নিয়ে আপনাদের সঙ্গে ভাগ করে নেব সেই সব গল্প। আর অবশ্যই শোনাতে থাকবো গান। তাহলে চলুন, অনেকক্ষণ কথা বললাম, আজকের প্রথম গানে চলে যাই জয়তী চক্রবর্তীর কণ্ঠে। এই গান দিয়ে শুরু করি আজকের আজ সন্ধ্যার আড্ডার গানের সময়।

জয়তী চক্রবর্তীর কণ্ঠে ভীষণ সুন্দর একটি গান দিয়েই শুরু হলো আজকের আড্ডা আমাদের। এরপর যাব আজকের দিনে। আজকের দিনে এমন এক মানুষ জন্মগ্রহণ করেছিলেন, বলবো তার কথা। আসলে বাংলা নাট্য জগতের ইতিহাসে না এমন কিছু শিল্পীর নাম রয়েছে যাদের প্রতিভা একটি নির্দিষ্ট ক্ষেত্রের গণ্ডিতে আবদ্ধ ছিল না। অভিনয়, নাট্যচর্চা, নাট্য রচনা, অনুবাদ, শিল্পের নানা ক্ষেত্রে তারা নিজেদের স্বতন্ত্র স্বাক্ষর রেখে গিয়েছেন। তাদেরই একজন অজিতেশ বন্দ্যোপাধ্যায়। 1933 সালের আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন তিনি, আর মাত্র 50 বছর বয়সেই তার প্রয়াণ হয়। যদিও জীবন সংক্ষিপ্ত ছিল, কিন্তু তার সৃষ্টির পরিধি ছিল বিস্ময়কর। অভিনেতা হিসেবে তিনি যেমন ছিলেন অনন্য সাধারণ, তেমনি নাট্যকার হিসেবেও রেখে গেছেন শক্তিশালী ও স্বতন্ত্র পরিচয়। শুধু অভিনয় নয়, নাটকের সামগ্রিক নির্মাণ ও নাট্যচর্চার নানা দিকেই তার অসাধারণ দক্ষতা ছিল। অজিতেশ বন্দ্যোপাধ্যায় ছিলেন ইংরেজি সাহিত্যের গভীর অনুরাগী এবং অবশ্যই বিপুল পড়াশোনার অধিকারী। সেই জ্ঞান ও মননের ছাপ তার সৃষ্টিতে কিন্তু আমরা স্পষ্ট দেখতে পাই। অন্য ভাষার সাহিত্য ও নাটককে বাংলায় রূপান্তর করার ক্ষেত্রেও তার কৃতিত্ব ছিল উল্লেখযোগ্য। তার হাতে অনুবাদ কেবল ভাষান্তর হয়ে থাকেনি, বাংলা ভাষা ও সংস্কৃতির সঙ্গে মিশে তা পেয়েছে এক স্বতন্ত্র শিল্পরূপ। অল্প সময়ের মধ্যেই তিনি বাঙালি পাঠক ও নাট্যপ্রেমীদের উপহার দিয়েছেন বহু মূল্যবান সৃষ্টি। বাংলা শিল্প সংস্কৃতির জগতে তার কাজ আজও এক গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। তার সেই সৃষ্টি সম্ভারকে সংরক্ষণ ও পাঠকের কাছে পৌঁছে দেওয়ার একটি উল্লেখযোগ্য উদ্যোগ নিচ্ছে বিভিন্ন প্রকাশনা সংস্থা। এভাবেই তিনি আমাদের মধ্যে বিরাজ করুন আরও অনেক অনেক বছর।

অজিতেশ বন্দ্যোপাধ্যায় নাট্য জগতের এক স্বতন্ত্র নাম। তার জন্মদিনে তার চরণে শ্রদ্ধার্ঘ্য থাকল আমাদের পক্ষ থেকে। আর সেই সঙ্গে আমরা শ্রদ্ধা জানাব আরেকজন নক্ষত্রকে, বাংলা আবৃত্তি ও বাচিক শিল্পের জগতে যিনি ছিলেন আরেক মহান ব্যক্তিত্ব, গৌরী ঘোষ। তার নাম উচ্চারণের সঙ্গে সঙ্গেই মনে পড়ে যায়, কানে ভাসে বলা যেতে পারে, তার কণ্ঠের মাধুর্য, তার উচ্চারণের স্বচ্ছতা এবং শব্দের যথাযথ প্রয়োগ, যা ভূকাল ধরে শ্রোতাদের মুগ্ধ করে রাখত। রাখত বলবো কেন, মুগ্ধ তো এখনও করে চলেছে তার কণ্ঠ। কবিতার প্রতিটি শব্দকে অনুভব করে তার আবেগ ও অর্থকে কণ্ঠের ওঠানামায় ফুটিয়ে তুলতে পারতেন তিনি। ফলে তার আবৃত্তি শুধু যে শ্রুতি মধুর ছিল তা তো নয়, এক অনন্য শ্রুতি নাট্যের অভিজ্ঞতা হয়ে থাকত তার কণ্ঠ। 1938 সালে আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন গৌরী ঘোষ। কর্মজীবনের দীর্ঘ সময় তিনি যুক্ত ছিলেন কিন্তু আমাদের এই আকাশবাণীর সঙ্গে। বেতার যে সময়ে মানুষের ঘরে ঘরে বিনোদন, সংবাদ এবং সংস্কৃতির অন্যতম প্রধান মাধ্যম, সেই সময়ে তার কণ্ঠ পৌঁছে গিয়েছিল অগণিত শ্রোতার কাছে। বিশেষ করে তার জীবন ও শিল্পী সত্তার সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে থাকত আরেক বিশিষ্ট বাচিক শিল্পীর নাম, অবশ্যই আপনারা সকলেই জানেন, পার্থ ঘোষ। তাদের দুজনের কণ্ঠ, আবৃত্তি ধরন এবং একসাথে করা বেশ কিছু শ্রুতি নাটক এক বিশেষ অধ্যায় তৈরি করেছিল বাংলার বাচিক শিল্প জগতে। গৌরী ঘোষের জন্মদিনে তার চরণে শ্রদ্ধার্ঘ্য জানাই আমরা। জানালাম দুই মহান মানুষকে, তাদের জন্মদিনে আমাদের আন্তরিক শ্রদ্ধা। যদিও তারা আমাদের মধ্যে নেই, কিন্তু তাদের সৃষ্টি তো অমর, তাদের কণ্ঠ অমর, তাদের কাজ অমর, তা সেসবই চিরকালীন হয়ে থেকে যাবে বাংলার বাঙালির মনের মধ্যে। চলে যাব আবারও একটা গানে, শ্রীকান্ত আচার্যর কণ্ঠে শুনে নেব পরবর্তী গানটি, আর শোনাব দুই বাংলার সকল শ্রোতা বন্ধুদের।

0: বাইকে উঠছেন, হেলমেটটা সঙ্গে নিন, ট্রাফিক নিয়ম মেনে চলুন।
1: নিজের ফোনের 15 সংখ্যার IMEI নম্বরটি কোনো একটা নিরাপদ জায়গায় লিখে রাখুন। সেলফোন কোনো কারণে হারিয়ে গেলে অভিযোগ জানানোর সময় কাজে লাগবে এই 15 সংখ্যার IMEI নম্বর। সুরক্ষিত থাকুন ডিজিটালি।
2: গাছ লাগান, আগামী প্রজন্মের জন্য মুক্ত বায়ু নিশ্চিত করুন।
3: নিকাশি ব্যবস্থা আটকে গেলে সহজে প্লাবিত হয় এলাকা, ভারী বর্ষণের দাপটে নাজেহাল হয় জনজীবন। প্লাস্টিক থেকে শুরু করে বালিশ তোশকও এখন খুঁজে পাওয়া যায় অবরুদ্ধ নালায়। আমরা কি তাহলে নিজের পায়ে কুড়ুল মারার সিদ্ধান্তে অটল?
4: উচ্চ রক্তচাপ, ঘুমোতে না পারা, শরীরে অস্থিরতা, লাউডস্পিকার বা সাউন্ড বক্সের প্রচণ্ড শব্দে এগুলো স্বাভাবিক পরিণতি।
5: নিজের আনন্দের জন্য অন্যকে অসুস্থ করবেন না, নষ্ট করবেন না উৎসবকে।
6: সাইক্লোনের সময় যাতে বাড়ির ক্ষতি না হয় সেটা সুনিশ্চিত করতে প্রায় ভেঙে পড়া গাছের ডাল বা মৃতপ্রায় গাছ সরিয়ে ফেলুন। আলগা টিনের পাত, সাইনবোর্ড, ইট ইত্যাদি সরিয়ে নিরাপদ জায়গায় রাখুন।

আজ বিশ্ব অনুবাদ দিবস। একটি ভাষায় বলা কথা যখন অন্য একটি ভাষার মানুষের কাছেও পৌঁছে যায়, তখন তৈরি হয় এক অদৃশ্য সেতু, আর সেই সেতুর নামই অনুবাদ। 30শে সেপ্টেম্বর বিশ্ব অনুবাদ দিবস পালন করা হয়ে থাকে। ভাষার সীমারেখা পেরিয়ে মানুষে মানুষে যোগাযোগ, জ্ঞান ও সংস্কৃতির আদান প্রদান এবং পারস্পরিক বোঝাপড়ায় অনুবাদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা স্মরণ করতেই কিন্তু এই বিশেষ দিনটি পালন করা হয়। জাতিসংঘের সাধারণ পরিষদ 2017 সালের 24শে মে একটি প্রস্তাব গ্রহণ করে 30শে সেপ্টেম্বর দিনটিকে আন্তর্জাতিক অনুবাদ দিবস হিসেবে ঘোষণা করে। তবে এই দিনটি বেছে নেওয়ার সঙ্গে কিন্তু রয়েছে খ্রিস্টীয় ধর্মযাজক ও বাইবেলের অনুবাদক সেন্ট জেরামের স্মৃতি। 420 খ্রিস্টাব্দের 30শে সেপ্টেম্বর আজকের দিনে তাঁর মৃত্যু হয়। অনুবাদকদের পৃষ্ঠপোষক সন্ত হিসেবেও তাকে বিবেচনা করা হয়ে থাকে। তাই হয়তো আজকের দিনটিকে এই বিশ্ব অনুবাদ দিবস হিসাবে পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে অনুবাদ মানে কি শুধুই একটি ভাষার শব্দকে অন্য ভাষার শব্দে বদলে দেওয়া? তা কিন্তু একেবারেই নয়। একজন দক্ষ অনুবাদককে শুধু শব্দের অর্থ জানলেই চলে না, জানতে হয় ভাষাটির সংস্কৃতি, ইতিহাস, মানুষের জীবনযাপন এবং সেই ভাষার অন্তর্নিহিত আবেগ। কারণ একটি ভাষার কোনো শব্দ বা বাক্যের অর্থ অনেক সময় তার আক্ষরিক অনুবাদের চেয়েও অনেক বেশি গভীর হয়। একটি বাংলা কবিতা যখন ইংরেজি, স্প্যানিশ বা ফরাসি ভাষায় অনুদিত হয়, তখন শুধু কবিতার শব্দই অন্য ভাষায় পৌঁছয় না, পৌঁছে যায় একটি সংস্কৃতির অনুভূতি। আবার বিশ্বের কোনো প্রান্তের সাহিত্য বাংলায় অনুদিত হলে সেই সংস্কৃতির গল্পও আমাদের কাছে পরিচিত হয়ে ওঠে। আজকের পৃথিবী ক্রমশ আরও বেশি সংযুক্ত। শিক্ষা, বিজ্ঞান, সাহিত্য, প্রযুক্তি, কূটনীতি, সংবাদ মাধ্যম, আদালত কিংবা আন্তর্জাতিক সম্মেলন, প্রায় প্রতিটি ক্ষেত্রেই অনুবাদক, দোভাষী এবং পরিভাষাবিদদের ভূমিকা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। জাতিসংঘ বহুভাষিকতাকে তার কাজের একটি গুরুত্বপূর্ণ মূল্যবোধ হিসেবে বিবেচনা করে। সংস্থাটির 6টি সরকারি ভাষা হল আরবি, চীনা, ইংরেজি, ফরাসি, রুশ ও স্প্যানিশ। 2026 সালের বিশ্ব অনুবাদ দিবসের জন্য ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ট্রান্সলেটার্স বা এফআইটি এর নির্ধারিত ভাবনাটি হল লিঙ্গুইস্টিক ডাইভার্সিটি অ্যান্ড ল্যাঙ্গুয়েজ রাইটস, অর্থাৎ ভাষার বৈচিত্র্য, ভাষার অধিকার। আর এর সঙ্গে কিন্তু একটি তাৎপর্যপূর্ণ শিরোনামও রয়েছে, যেটি হল দ্য পাওয়ার অফ বিং আন্ডারস্টুড। এই ভাবনার কেন্দ্রে রয়েছে একটি গুরুত্বপূর্ণ বার্তা। পৃথিবীর প্রতিটি ভাষায় মানুষের পরিচয়, সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে যুক্ত। কোনো ভাষা যাতে অবহেলিত বা প্রান্তিক হয়ে না পড়ে এবং প্রত্যেক মানুষ নিজের ভাষায় তথ্য, শিক্ষা, পরিষেবার সুযোগ পায়, সেক্ষেত্রেও কিন্তু অনুবাদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রযুক্তির যুগে মেশিন ট্রান্সলেশন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা অনুবাদের জগতে নতুন সম্ভাবনা।

পরিকল্পনা তৈরি করেছে। মুহূর্তের মধ্যে এক ভাষার লেখা অন্য ভাষায় রূপান্তর করা কিন্তু এখন সম্ভব, কিন্তু ভাষা সূক্ষ্মতা, সাংস্কৃতিক প্রেক্ষাপট, রস, আবেগ এবং দায়িত্বশীল যোগাযোগের ক্ষেত্রে মানব অনুবাদকদের দক্ষতার গুরুত্ব এখনও বিশেষভাবে আলোচিত। আসলে অনুবাদ আমাদের মনে করিয়ে দেয় ভাষা আলাদা হতে পারে কিন্তু মানুষের অনুভূতি আলাদা নয়। আনন্দ, দুঃখ, ভালোবাসা, বিষয় কিংবা স্বপ্ন, এই অনুভূতিগুলি অনুবাদের মাধ্যমে এক ভাষা থেকে অন্য ভাষায় যাত্রা করে। তাই বিশ্ব অনুবাদ দিবসে সম্মান জানায় সেই সমস্ত অনুবাদক, দোভাষী ও ভাষা বিশেষজ্ঞদের, যারা প্রতিদিন শব্দের সীমানা পেরিয়ে তৈরি করে চলেছেন বোঝাপড়ার সেতু। কারণ পৃথিবীকে কাছে আনার জন্য কখনো কখনো একটি সঠিক শব্দই যথেষ্ট, আর সেই সঠিক শব্দটি খুঁজে দেওয়ার শিল্পের নামই কিন্তু অনুবাদ। চলুন আবারও একটা গান শোনানোর সময় তো হয়ে গেছেই, অনেকক্ষণ গল্প হলো, গানে যাব লোপামুদ্রা মিত্রের কণ্ঠে।

আচ্ছা বলুন তো, প্রাণ খুলে আনন্দ করা এই অধিকার কি শুধুই পুরুষদের থাকে? না, তা কেন, আমরা বলে থাকি না যে নারী পুরুষ সমানাধিকারের কথা সবসময়, তাই নারীদেরও তো এই পৃথিবীতে সমান অংশীদার রয়েছে। তবুও দেখুন, বাস্তব সমাজে কিন্তু নানা বাধা বিপত্তি নিয়ম আর দৃষ্টিভঙ্গির কারণে মেয়েরা নারীরা অনেক সময় নিজেদের ইচ্ছে মতো জীবনযাপন করতে পারে কি? সবসময় বোধহয় পারে না। এই ভাবনা থেকে এমন একটি জায়গার সৃষ্টি করা হয়েছে, হ্যাঁ, পৃথিবীর বুকেই রয়েছে এক ব্যতিক্রমী জায়গা, জায়গাটির নাম সুপার শি আইল্যান্ড। ফিনল্যান্ডের এই দ্বীপ যেন নারীদের জন্য, মেয়েদের জন্য এক মুক্তির ঠিকানা। কিভাবে এটি মুক্তির ঠিকানা হয়ে উঠল বলছি সেই কথা। আসলে এই দ্বীপের পেছনে রয়েছেন এক সাহসী নারী, ক্রিস্টিনা রথ। তিনি এই দ্বীপটি কিনে সেটিকে এমনভাবে গড়ে তুলেছেন যেখানে কিন্তু শুধুমাত্র নারীরাই থাকতে পারেন এবং নিজের মতো করে জীবন উপভোগ করতে পারেন। এখানে কোনো রকম কোনো সামাজিক বাধা নেই, নেই কোনো সংকোচ। শুধু কি আছে, আছে প্রকৃতির শান্ত পরিবেশ, আনন্দের নানা আয়োজন, সুস্বাদু খাবার এবং নিজের যত্ন নেওয়ার অসংখ্য সুযোগ। নারীরা এখানে এসে যেন নতুন করে নিজেদের আবিষ্কার করেন, নিজেদের ভেতরের ইচ্ছা, স্বপ্ন আর ভালোবাসাকে আবিষ্কার করেন আরও একবার। আসলে এই দ্বীপ শুধুমাত্র একটি পর্যটন স্থল নয়, কিন্তু অনেকের কাছে এটি নারীর আত্মমুক্তির প্রতীক, যেখানে তারা কিছু দিনের জন্য হলেও সমস্ত সম্পর্ক, দায়িত্ব আর চাপ থেকে দূরে গিয়ে শুধুমাত্র নিজের সঙ্গে সময় কাটাতে পারে। সত্যি কথা বলুন তো, এত কাজের মাঝে সারাদিন ধরে ছুটতে ছুটতে, আমি বিভিন্ন বয়সের মেয়েদের কথা বলছি, নারীদের কথা বলছি, সংসার, চাকরি, কর্মক্ষেত্রের চাপ সব কিছু সামলাতে গিয়ে নিজের জন্য আমরা কতটুকু সময় বার করতে পারি? তা বলে পুরুষ বন্ধুরা রাগ করবেন না, তারাও, তাদেরও অনেকেই থাকেন এই দলে, কিন্তু আজ এই জায়গাটি থাক না শুধুমাত্র মেয়েদের জন্য, নারীদের জন্য, তাদের নিজেকে, নিজের সঙ্গে সময় কাটানোর জন্য, নিজেকে একটু ভালোবাসবার জন্য একটা ছোট্ট স্বপ্ন পূরণের বাসা হয়ে থাকুক। সমাজের নিয়মের বাইরে গিয়ে নিজের মতো করে বাঁচার সুযোগ এই পৃথিবীতে কিন্তু খুবই বিরল। তাই এই জায়গাটির কথা জানালাম আমার সকল, বিশেষ করে নারীরা যারা রয়েছেন সেই সকল বন্ধুদের কাছে, কখনো সুযোগ পেলে যাদের পক্ষে সম্ভব ঘুরে আসতে পারেন, যেতে পারেন, অনুভব করে আসতে পারেন নিজেকে আরও একবার সুপার শি আইল্যান্ডে গিয়ে। আবারও চলে যাব একটি গানে, শুনব শুভমিতার কণ্ঠে গানটি।

শুভমিতা ভট্টাচার্যের কণ্ঠে শুনলেন আজকের আজ সন্ধ্যায় শেষ গান বলা যেতেই পারে, তবে শেষ হয়েও হইল না শেষের মতো, যেতে যেতে আরেকটা তথ্য আরেকটা গল্প আমরা শেয়ার করে যাই। বর্তমানে ডিজিটাল যুগে যখন আমরা মোবাইল ব্যাংকিং আর ক্রিপ্টোকারেন্সির উপর নির্ভরশীল হয়ে পড়ছি, তখন জানেন তো পৃথিবীতে এমনও এক জায়গা আছে যেখানে বিশালাকার পাথরের চাকতি কিন্তু টাকা হিসেবে ব্যবহার করা হয়। যে জায়গার কথা বলছি সেটি হলো প্রশান্ত মহাসাগরের মাইক্রোনেশিয়ার ইয়াপ দ্বীপপুঞ্জ। এখানকার বাসিন্দারা কিন্তু আজও তাদের প্রাচীন রীতি অনুসরণ করে চলে। তারা কি করে, রাইস্টোন নামে পরিচিত বিশাল আকারের পাথরের চাকতিকে মুদ্রা হিসেবে ব্যবহার করে। আর এই পাথরগুলো আকারে এতটাই বড় যে একটি সাধারণ রাইস্টোনের ব্যাস 4 মিটার পর্যন্ত হতে পারে, আর ওজন হতে পারে 4 টনেরও বেশি। কি অদ্ভুত লাগছে তো শুনতে, আসলে এরকমও জায়গা আছে। মনে করা হয় কিছু কিছু পাথর 200 বছর ধরে একই পরিবারে চলে আসছে। অবিশ্বাস্য হলেও প্রাচীন মুদ্রার এই ব্যবহার ইয়াপ দ্বীপপুঞ্জে কিন্তু আজও প্রচলিত। হ্যাঁ, এই মজার তথ্যটি জানানোর সঙ্গে সঙ্গেই কিন্তু শেষ করব আজকের রাত সন্ধ্যায়। সঙ্গে ছিলাম আমি পৌলমী ঘোষ।

আকাশবাণী মৈত্রীতে এতক্ষণ শুনলেন আজ সন্ধ্যায়। এখন শুরু হবে ক্রীড়াঙ্গন। উপস্থাপনায় থাকবেন শুভজিৎ সরকার।

0: நொசூரி.
1: মৈত্রী ক্রীড়াঙ্গনের শুরুতেই এক নজরে দেখে নেওয়া যাক এই মুহূর্তে খেলার দুনিয়া। এশিয়ান গেমসে ভারতের সোনালী দৌড় অব্যাহত। তীরন্দাজিতে ভারতের তিনটি স্বর্ণপদক, মহিলাদের 4x400 মিটার রিলে দৌড়ে ভারতের ঐতিহাসিক সোনা, ট্র্যাপ শুটিংয়ে নেরু ধান্দার ব্যক্তিগত ও মিশ্র দলগত বিভাগে জোড়া স্বর্ণপদক। গুয়াহাটিতে চলছে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় একদিবসীয় আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ। টসে জিতে ভারতের প্রথম বোলিংয়ের সিদ্ধান্ত এবং এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজ 47.4 ওভারে 7 উইকেটে 391 রানের বড় ইনিংস, 3-3টি 100 রান ওয়েস্ট ইন্ডিজ ইনিংসে। আইপিএল শিল্ডে ইস্টবেঙ্গলকে 1-0 গোলে হারালো পাঞ্জাব এফসি। উয়েফা নেশনস লিগ ফুটবলে স্পেন 4-1 গোলে হারালো ক্রোয়েশিয়াকে। ইংল্যান্ডের 2-0 গোলে জয় চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধে। ভারত অনূর্ধ্ব-19 ক্রিকেট দল 1 ইনিংস 48 রানে হারিয়ে দিল অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-19 দলকে। পুদুচেরিতে অস্ট্রেলিয়া এ বনাম ভারতীয় এ দলের দ্বিতীয় বেসরকারি টেস্টে অস্ট্রেলিয়া এ দলের প্রথম ইনিংসে 358 রান। নমস্কার বন্ধুরা, মৈত্রী ক্রীড়াঙ্গনে আপনাদের সঙ্গে আমি শুভজিৎ। খেলা দুনিয়ার নানান খবর তো আজকের মৈত্রী ক্রীড়াঙ্গনে থাকছেই এবং আজকের দিনের কথাও আপনাদের শোনাব। তবে সবার আগে আসুন চলে যাওয়া যাক

0: আতশ কাঁচের তলায়।
1: আতশ কাঁচের তলায়,
0: আতশ কাঁচের তলায় এশিয়ান গেমস। এশিয়ান গেমসের আজ দ্বাদশ দিন। এশিয়ান গেমসের দ্বাদশ দিনে ভারতের সোনার দৌড় অব্যাহত। তীরন্দাজিতে ভারতের সোনা জয়, একটি নয় তিনটি সোনা জিতেছে ভারত আজ তীরন্দাজিতে, সবগুলি কম্পাউন্ড বিভাগে। কম্পাউন্ড তীরন্দাজির দলগত মহিলা বিভাগে চীনকে 238-234 স্কোরে হারিয়ে ভারত আজ স্বর্ণপদক জিতে নিয়েছে। ভারতের 238 স্কোর এই ইভেন্টে বিশ্ব রেকর্ডের সমতুল্য। চিকিয়া তানিপার্থী, জ্যোতি সুরেখা ভেন্নাম এবং পৃথিকা প্রদীপের ভারতের এই তিন মহিলা তীরন্দাজ অসাধারণ ঠান্ডা মাথায় লক্ষ্যভেদ করে চীনের বিরুদ্ধে 4 পয়েন্টের ব্যবধানে জয় তুলে নেন। এছাড়া স্বর্ণপদক জয়ের সঙ্গেই ভারতীয় তীরন্দাজরা বড় এক নজিরও গড়লেন। ফাইনালে শুরু থেকেই আত্মবিশ্বাসী ছিল ভারতীয় দল। চিকিতা দৃঢ়তা, জ্যোতির অভিজ্ঞতা এবং পৃথিকার সংকল্প, এই তিন শক্তির অসাধারণ দলগত প্রয়াসে ভারতের হাতে আসে সোনালী সাফল্য। চীনও কঠিন লড়াই দিয়েছিল, কিন্তু গুরুত্বপূর্ণ মুহূর্তে ভারতের তিন তীরন্দাজ নিজেদের সেরাটা তুলে ধরেন। এশিয়ান গেমসের মতো বড় মঞ্চে কঠিন প্রতিপক্ষ চীনকে হারিয়ে ভারতের সোনা জয় ভারতীয় তীরন্দাজির সোনালী দিনের আগমন ঘটাল। এবং ঠিক তাই, চলতি এশিয়ান গেমসে ভারত 10টি স্বর্ণপদক জিতল, আজ এল 4টি। প্রথম স্বর্ণপদকটির কথা আপনাদের বললাম। কম্পাউন্ড তীরন্দাজির পুরুষদের দলগত বিভাগে কুশাল দালাল, সাহিল যাদব এবং গণেশ মানিরত্নম থিরুমুরু পিছিয়ে থেকে চীনকে 238-237 স্কোরে হারিয়ে স্বর্ণপদক জিতল। এর আগে ভারত 236-229 কোরিয়াকে হারিয়ে সেমিফাইনালে ওঠে। এছাড়া চিকিতা থানিপার্থী ও সাহিল যাদব মিশ্র দলগত বিভাগে কম্পাউন্ড তীরন্দাজির স্বর্ণপদক জিতলেন। অর্থাৎ তীরন্দাজির সবকটি স্বর্ণপদকই কিন্তু ভারতের দখলে এল। তিনটি স্বর্ণপদক আজ ভারত জিতেছে তীরন্দাজি থেকে। আরেকটি স্বর্ণপদক ভারতের ঘরে এসেছে শুটিং থেকে। শুটিংয়ে ভারতীয় ট্র্যাপ শুটিং মিশ্র দলগত জুটি কিনান চিনাই ও নিরুধান্দা এশিয়ান গেমস রেকর্ড ভেঙে নবম এই স্বর্ণপদকটি ভারতের ঘরে নিয়ে আসেন। তারপরে তীরন্দাজদের হাত ধরে দশম স্বর্ণপদকটি আসে। ট্র্যাপ মিক্স টিম ইভেন্টে এটি ভারতের প্রথম স্বর্ণপদক জয় এশিয়ান গেমসে। ভারত এখনো পর্যন্ত 10টি স্বর্ণপদক জিতেছে, দশটি স্বর্ণপদক জিতেছে, 10টি সোনা, 21টি রূপো, 28টি ব্রোঞ্জ, মোট 59টি পদক নিয়ে ভারত এখন রয়েছে পদক তালিকার সপ্তম স্থানে। বাংলাদেশ 2026 এশিয়ান গেমসে 22টি খেলার 188 জন অ্যাথলিট অর্থাৎ ক্রীড়াবিদ তারা অংশ নিচ্ছে। পুরুষদের টি-20 ক্রিকেট অর্থাৎ যে ক্রিকেট হচ্ছে এবারের এশিয়ান গেমসে, সেই টি-20 ক্রিকেটের সেমিফাইনালে বাংলাদেশ পাকিস্তানের বিরুদ্ধে খেলবে। বাংলাদেশ সেমিফাইনালে উঠেছে, যেহেতু কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়ার বিরুদ্ধে তাদের খেলাটি পরিত্যক্ত হয় ভারী বৃষ্টির জন্য, এবং র্যাঙ্কে বাংলাদেশ মালয়েশিয়ার থেকে অনেকটাই এগিয়ে থাকার জন্য বাংলাদেশ সেমিফাইনালে উঠেছে। বাংলাদেশ এবং পাকিস্তানের সেমিফাইনাল ম্যাচ আগামীকাল 1 অক্টোবর অনুষ্ঠিত হবে জাপানের নিশানের আইচি প্রেফেকচার কুং স্পোর্টস পার্কে। এছাড়া পুরুষদের হকিতে বাংলাদেশ তাদের পুল এর অভিযান শেষ করেছে, ভারতের কাছে 10-0 গোলে হেরে। পুরুষদের ব্যাডমিন্টনে বাংলাদেশ প্রি কোয়ার্টার ফাইনালে ভারতের কাছে 3-0 পরাজিত হয়ে পুরুষদের ব্যাডমিন্টনে তারা বিদায় নিয়েছে। বাংলাদেশ এখনও পর্যন্ত একটি ব্রোঞ্জ পদক পেয়েছে। উশুতে ব্রোঞ্জ পদক জিতেছেন জিনাত আখের বাংলাদেশের হয়ে একমাত্র পদকটি জিতেছে। বাংলাদেশের হয়ে একমাত্র পদকটি এসেছে উশু এই ইভেন্ট থেকে। আজ মহিলাদের

60 কেজি দলগত বিভাগে মহিলাদের 60 কেজি বক্সিংয়ে প্রিয়া ঘাঙ্গাস তিনি সেমিফাইনালে এক চারে হেরে গিয়ে ব্রোঞ্জ পেলেন। পুরুষদের 90 কেজি বক্সিংয়ের সেমিফাইনালে বিশ্ব চ্যাম্পিয়ন তুরাবেক খাবি বুলায়েবের কাছে 4-1 হেরে ব্রোঞ্জ জিতলেন কপিল পোখারিয়া। 10টি সোনা 21টি রূপা 28টি ব্রোঞ্জ মোট 59টি পদক নিয়ে ভারত এখন পদক তালিকায় রয়েছে সপ্তম স্থানে। পুরুষদের দলগত স্কোয়াশের সেমিফাইনালে উঠেছে ভারত। টেনিসে পুরুষ সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে পৌঁছলেন সুমিত নাগাল। বক্সিংয়ে মহিলাদের 75 কেজি বিভাগের ফাইনালে উঠলেন লাভলিনা বোরগোহাঁই। প্রথম রাউন্ডে হেরে গিয়ে 3-2 তিনি ম্যাচ জেতেন কাজাখস্তানের নাতালিয়া বোগডানোভার বিরুদ্ধে সেমিফাইনালে নিশিও জিমনাশিয়ামে। সুনীল কুমার পুরুষদের গ্রেকো রোমান কুস্তির 87 কেজিতে ব্রোঞ্জ জিতলেন ফিলিপিন্সের ক্যালাম রবার্টসকে হারিয়ে। এটি সুনীল কুমারের দ্বিতীয় এশিয়ান গেমস ব্রোঞ্জ পদক। মহিলা হকির সেমিফাইনালে গতবারের চ্যাম্পিয়ন চীন পেনাল্টি শুট আউটে 4-2 গোলে আয়োজক জাপানকে হারিয়ে ফাইনালে উঠল। নির্ধারিত সময় খেলার ফল ছিল গোলশূন্য। জুডোতে ভারতের অস্মিতা দে তিনি ব্রোঞ্জ পদকের লড়াইয়ে হেরে গেলেন মঙ্গোলিয়ার নারান্ত সেতসাক গান বাটোরের কাছে। টেনিসে পুরুষদের ডাবলসে ভারতের অনিরুদ্ধ চন্দ্রশেখর ও এন বালাজি 7-6, 6-7, 8-10 চীনের জিয়াং ফুসিন ও ঝ্যাং তিয়ান হুইয়ের কাছে হেরে গেলেন কোয়ার্টার ফাইনালে। ভারতের ইউকি ভামরি ও দক্ষিণেশ্বর সুরেশ জুটি 6-7, 3-6 হারলেন চীনা জুটির কাছে। এর ফলে 1998 পর এই প্রথমবার ভারতীয় টেবিলস জুটির পদক জয় অধরাই রইল।

এশিয়ান গেমসের আরও কিছু খবরাখবর আপনাদের দেব এবং অন্যান্য খেলার খবরও রয়েছে। ভারত ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় একদিবসীয় আন্তর্জাতিক ম্যাচ রয়েছে, আইএফএ শিল্ডের খবর রয়েছে, এশিয়ান গেমসের যে কথা আপনাদের বলছিলাম, ভারতের তীরন্দাজরা এবং শুটাররা তারা আজকে পদক জিতেছেন, স্বর্ণপদক জয় করেছেন। ভারতীয় তীরন্দাজরা তিনটি স্বর্ণপদক তারা জয় করেছেন। ভারত বনাম কোরিয়ার হকি সেমিফাইনাল এই মুহূর্তে চলছে, ভারত বনাম কোরিয়া হকি সেমিফাইনাল। হ্যাঁ, ভারত কোরিয়াকে 2-0 গোলে হারিয়ে মহিলা হকির ফাইনালে পৌঁছে গেছে। আপনাদের কাছে খবরটি দিয়ে দিই, সর্বশেষ খবর, ভারত কোরিয়াকে 2-0 গোলে হারিয়ে মহিলা হকির ফাইনালে পৌঁছে গেছে। ফাইনালে ভারত চীনের মুখোমুখি হবে। দক্ষিণ কোরিয়াকে 2-0 গোলে হারিয়ে ভারত পৌঁছে গেছে এশিয়ান গেমস মহিলা হকির ফাইনালে। এই খবরটি আপনাদের দিয়ে দিলাম এবং এরপরে আমরা চলে যাব ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ, যে দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচ চলছে, সেই ম্যাচটির কথা, সেই ম্যাচের ফলাফল আপনাদের জানিয়ে দেব। তবে এই মুহূর্তে আমরা পদক, এশিয়ান গেমসের পদক তালিকাটি একটু আপনাদের সামনে রাখি। এই মুহূর্তে চীন পদক তালিকায় সবার উপরে রয়েছে। ভারত এই মুহূর্তে পদক তালিকায় রয়েছে সপ্তম স্থানে। একটু আগেই আপনাদের বললাম যে ভারত পদক তালিকায় রয়েছে সপ্তম স্থানে। আজ ভারত 4টি স্বর্ণপদক জিতেছে, গতকাল পর্যন্ত ভারতের ঘরে এসেছিল 6টি স্বর্ণপদক, আজ আরও 4টি স্বর্ণপদক এসেছে এবং অন্যান্য পদকও এসেছে ভারতের ঘরে। এখনো পর্যন্ত ভারত 10টি সোনা জিতেছে এবং

সপ্তম স্থানে রয়েছে তারা, 10টি সোনা, 21টি রূপো এবং 28টি ব্রোঞ্জ পদক জিতে ভারত এই মুহূর্তে রয়েছে পদক তালিকার সপ্তম স্থানে। আপনাদের পুরো পদক তালিকাটি আমি একটুখানি আপনাদের জানিয়ে দিচ্ছি। এই মুহূর্তে পদক তালিকায় কোনো হেরফের হয়েছে কিনা আপনাদের একটু জানিয়ে দিই। চীন সবার আগে রয়েছে পদক, তারা প্রথম দিন থেকেই কিন্তু চীন পদক তালিকার একেবারে উপরের সারিতে রয়েছে। এই মুহূর্তে ভারত আগের বললাম আপনাদের যে ভারত এই মুহূর্তে সপ্তম স্থানে রয়েছে। এশিয়ান গেমসের 2026-এ ভারত রয়েছে এই মুহূর্তে পদক তালিকায় সপ্তম স্থানে। আমরা পুরো পদক তালিকাটি আপনাদের সামনে রাখার চেষ্টা করছি, তবে তার আগে আমরা চলে যাই ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ যে দ্বিতীয় একদিবসীয় আন্তর্জাতিক ম্যাচ গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে, সেই খেলার খবরটি আপনাদের দিয়ে দিই। ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় একদিবসীয় ম্যাচে টসে জিতে ভারত আজ প্রথম বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। ওয়েস্ট ইন্ডিজ প্রথম উইকেট 37 রানে হারায়। ওপেনার কিসি কার্টি, তিনি 9 রানে আউট হন। প্রসিদ্ধ কৃষ্ণার বলে নমন ধীরের হাতে ক্যাচ দিয়ে দ্বিতীয় উইকেটে অপর ওপেনার জন ক্যাম্বেল এবং অধিনায়ক শাই হোপ 110 রানে জুটি বাঁধেন। ক্যাম্বেল আক্রমণাত্মক ব্যাটিং করে মাত্র 68 বলে 101 রান করেন, মারেন 9টি 4, 5টি 5টি ছক্কা। গুডনুর ব্রাডের বলে নমন ধীরের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন ক্যাম্বেল, আসেন আমির জাঙ্গু। আমির জাঙ্গু 17 রান করেছেন, 17 রান করেছেন অধিনায়ক সাই হোপ। সাই হোপ এবং আমির জাঙ্গু তারা দুজনে মিলে ওয়েস্ট ইন্ডিজ ইনিংসকে একটা নির্ভরতার জায়গায় তারা পৌঁছে দেন। তারা মোট 183 রানের জুটি করেছেন তৃতীয় উইকেটে, 183 রানের জুটি করেছেন তৃতীয় উইকেটে। জো ক্যাম্বেল আউট হয়ে যাবার পর জাঙ্গু আসেন এবং তিনি সাই হোপ, অধিনায়ক সাই হোপের সঙ্গে যোগ দেন। তারা মোট জুটি করেন 182 রানের জুটি বাঁধেন। সাই হোপ তিনি সেঞ্চুরি করেছেন, অধিনায়ক সাই হোপ তিনি 94 বলে 104 রান করেছেন, 8টি 4 এবং 3টি 6 মেরেছেন। কুলদীপ যাদবের বলে আকিব নাইবের হাতে ক্যাচ দিয়ে তিনি প্যাভিলিয়নে ফিরেছেন। আর জাঙ্গু 77 বলে 114 রান করেছেন, 13টি 4 এবং 3টি 6 সাহায্যে রবীন্দ্র জাডেজার বলে ঋতুরাজ গায়কোয়াড়ের হাতে ক্যাচ দিয়ে তিনি আউট হন। রাদারফোর্ড 0 রানে আউট হয়েছেন। রাস্টন চেজ 29 রানে অপরাজিত। কিমো পল 3 রানে আউট হন। আলজারি জোসেফ তিনি 8 রানে আউট হন এবং সারমান সামার জোসেফ তিনি অপরাজিত রইলেন 14 রানে। 50 ওভারে ওয়েস্ট ইন্ডিজ 7 উইকেট হারিয়ে 405 রানের এক বিশাল ইনিংস করেছে আজ গুয়াহাটিতে দ্বিতীয় একদিবসীয় আন্তর্জাতিক ম্যাচে। ওয়েস্ট ইন্ডিজ 7 উইকেট হারিয়ে 405 রান করেছে, 3-3টি 17 রান হয়েছে ওয়েস্ট ইন্ডিজের ইনিংসে। আপনাদের বলছিলাম জন ক্যাম্বেল 101 রান করেছেন, সাই হোপ 104 রান করেছেন এবং আমির জাঙ্গু তিনি 114 রান করেছেন। ভারতের হয়ে প্রসিদ্ধ কৃষ্ণা 5 ওভারে 45 রান দিয়ে একটি উইকেট পেয়েছেন। আকিব নবী 8.5 ওভারে 84 রান দিয়েছেন, কোনো উইকেট পাননি। গুর্নুর ব্রার 10 ওভারে 96 রান দিয়েছেন, 2টি উইকেট পেয়েছেন। নমন ধীর 6.1 ওভারে 38 রান দিয়েছেন, উইকেট পাননি। রবীন্দ্র জাডেজা 10 ওভারে 75 রান দিয়ে 2টি উইকেট পেয়েছেন এবং কুলদীপ যাদব 10 ওভারে 65 রান দিয়ে 2টি উইকেট পেয়েছেন। অর্থাৎ ভারতের সামনে এখন জয়ের লক্ষ্যমাত্রা 406 রানের। 50 ওভারে ওয়েস্ট ইন্ডিজ প্রথম ব্যাট করে 7 উইকেট হারিয়ে 405 রান করেছে। এই হল ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারতের দ্বিতীয় একদিবসীয় আন্তর্জাতিক ম্যাচের খবরাখবর। এবারে আপনাদের জানিয়ে দেব একটু আইএফএ শিল্ডের খবর। আইএফএ শিল্ডে আজকে গ্রুপ পর্বের একটি ম্যাচে ইস্টবেঙ্গল মুখোমুখি হয়েছিল পাঞ্জাব এফসির। এই ম্যাচে পাঞ্জাব এফসির কাছে 0-1 গোলে পরাজিত হল ইস্টবেঙ্গল।
দুই দলই প্রথম ম্যাচে ক্যালকাটা কাস্টমসকে হারিয়ে নিশ্চিত করে ফেলেছিল সেমিফাইনাল, কিন্তু আজকে পাঞ্জাব এফসি বনাম ইস্টবেঙ্গল ম্যাচটি ছিল গ্রুপ শীর্ষে শেষ করার লড়াই। শেষ পর্যন্ত পাঞ্জাবের কাছে 0-1 গোলে হেরে গেল ইস্টবেঙ্গল। এই হারের ফলে ইস্টবেঙ্গল গ্রুপ পর্বে কিন্তু গ্রুপ পর্বে দ্বিতীয় স্থানে শেষ করল পাঞ্জাব এফসির পিছনে। আজ ইস্টবেঙ্গলের প্রথম একাদশে দুই বিদেশি, ক্রিস ইকনোমিডিস এবং দিওগো জিবুলিচকে রেখেছিলেন ইস্টবেঙ্গল কোচ আন্তোনিও লোপেজ হাবাস। দানি র্যামিরেজ এবং মোহাম্মদ রশিদকে রেখেছিলেন তিনি রিজার্ভ বেঞ্চে। ইস্টবেঙ্গলে খেলে যাওয়া রাফায়েল মেসি বৌলি, তিনি এখন পাঞ্জাবে খেলেন, তিনি কিন্তু আজকে ইস্টবেঙ্গলের বিপক্ষে একটা দারুণ একটা ভূমিকা, তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন। শুরু থেকে আক্রমণ ছিল ইস্টবেঙ্গলের, কিন্তু পাঞ্জাব এফসি মেসি বৌলির সঙ্গে সংঘর্ষে মাঠে পড়ে যান যখন জিবুলিচ, তিনি দ্রুত মাঠে ফেরেন। পাঞ্জাব এফসি বেশ কিছু আক্রমণ তুলে আনে ইস্টবেঙ্গল রক্ষণে, ইস্টবেঙ্গলও কিছু আক্রমণ, পাঞ্জাব এফসির পেনাল্টি বক্সে তারা ভাসিয়ে দিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত গোল পায়নি। পাঞ্জাবের ফুটবলাররা পায়ে কিছুক্ষণ বল বেশি রেখে খেলছিলেন, যার ফলে ইস্টবেঙ্গলের খেলার স্বাভাবিক ছন্দ কিছুটা কমতে থাকে, আর পক্ষান্তরে সুযোগ তৈরি করছিল পাঞ্জাব, এবং সেটি করতে করতেই তারা গোল করে। মেসি বৌলি ডান দিক থেকে ক্রস তুলেছিলেন রাপোসোর উদ্দেশ্যে, তিনি বল ধরেই শট মারেন, দূরপাল্লার শটে গোল করেন। ইস্টবেঙ্গলের গোলকিপার ফুরবা লাচেনপার কিছু করা ছিল না। বিরতির পর ইস্টবেঙ্গল খেলার ঝাঁজ বাড়ে, 1-0 গোলে ইস্টবেঙ্গল পিছিয়ে পড়ে। বিরতির পর ইস্টবেঙ্গল গোল শোধের জন্য মরিয়া হতে থাকে। আক্রমণ সচল করতে পিভি বিষ্ণুকে নামান হাবাস, কিন্তু তাতেও বিশেষ লাভ হয়নি। ইস্টবেঙ্গলের একের পর এক আক্রমণ প্রতিহত করতে থাকে পাঞ্জাব। মেসি বৌলিও কিছু সুযোগ তৈরি করেন। ম্যাচ যত এগোতে থাকে তত ইস্টবেঙ্গলের দাপট কিন্তু কমতে থাকে। শেষের দিকে পাঞ্জাব একের পর এক আক্রমণ করেছে। সংযুক্তি সময়ে পাঞ্জাবের নিখিল প্রভু, তিনি লাল কার্ড দেখেন, তাতে অসুবিধা হয়নি, কারণ বাকি সময় গোল করতে পারেনি ইস্টবেঙ্গল। অর্থাৎ ইস্টবেঙ্গল আজ পাঞ্জাব এফসির কাছে 1-0 গোলে পরাজিত হল আইএফএ শিল্ডের গ্রুপ পর্বের খুব গুরুত্বপূর্ণ ম্যাচে। এই ছিল আইএফএ শিল্ডের খবর। এবার আমরা চলে যাব আজকের দিনের কথায়। আজকের দিন 30 সেপ্টেম্বর 1854। 30 সেপ্টেম্বর ঐতিহাসিক মেলবোর্ন ক্রিকেট মাঠে প্রথম ক্রিকেট ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল। মেলবোর্নের মাঠে প্রথম ক্রিকেট ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল 1854-র 30 সেপ্টেম্বর তারিখে। এবারে কিছু বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্বের জন্মদিনের কথা বলব। আজ অনেক বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্বের জন্মদিন, যেমন ডাচ রেসিং ড্রাইভার ম্যাক্স ভেরস্টাপেন, তার জন্ম বেলজিয়ামে। ফর্মুলা ওয়ানের রেড বুলের প্রতিনিধিত্ব করেন ম্যাক্স ভেরস্টাপেন। টানা 4 বার ফর্মুলা ওয়ান ওয়ার্ল্ড ড্রাইভার্স চ্যাম্পিয়নশিপ খেতাব জিতেছেন। রেড বুলের হয়ে 2021 থেকে 2024 12 মরশুমে তিনি 71টি গ্রাঁ প্রি জিতেছেন। 2021-এ নেদারল্যান্ডসের প্রথম ওয়ার্ল্ড ড্রাইভার্স চ্যাম্পিয়ন হন, 2025-এ হন রানার্স। সর্বকনিষ্ঠ গ্রাঁ প্রি জয়ী হওয়ার সঙ্গে এক মরশুমে সর্বাধিক গ্রাঁ প্রি জয়ী ম্যাক্স ভেরস্টাপেন টানা জয়ের ক্ষেত্রে রেকর্ড করেছেন। 1997-এর 30 সেপ্টেম্বর তার জন্ম হয়। নিউজিল্যান্ডের ক্রিকেটার মার্টিন গুপ্তিল, 1986-র আজকের দিনেই তার জন্ম। নিউজিল্যান্ড ক্রিকেটার মার্টিন গুপ্তিল, তিনি সব ফরম্যাটেই খেলেছেন ওপেনার হিসেবে। নিউজিল্যান্ডের প্রথম ক্রিকেটার যিনি একদিবসীয় আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিশতরান করেছেন। ক্রিকেট বিশ্বকাপে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ডও তার দখলে। 2021-এ অপরাজিত 237 রান করেন, যা একদিবসীয় আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত রান। 2015 ও 2019 দুই ক্রিকেট বিশ্বকাপেই রানার্স আপ নিউজিল্যান্ড দলের সদস্য ছিলেন মার্টিন গুপ্তিল। নিউজিল্যান্ডের হয়ে 47টি টেস্ট, 198টি একদিবসীয় আন্তর্জাতিক ও 122টি টি-20 আন্তর্জাতিক খেলেছেন

প্রথম ভারতীয় ক্লাব হিসেবে অপরাজিত থেকে এএফসি কাপ কোয়ার্টার ফাইনালে ওঠে ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গলের সবচেয়ে সফলতম বিদেশি কোচ এবং ভারতীয় ফুটবলে অন্যতম সেরা বিদেশি কোচ ট্রেভর মর্গান। খেলোয়াড় হিসেবে তিনি ছিলেন সেন্টার ফরওয়ার্ড। ইংল্যান্ডের নিচের সারির লিগে বেশ কিছু ক্লাবের হয়ে খেলোয়াড় হিসেবে সাফল্য পেয়েছেন এবং কোচ হিসেবেও দারুণ সফল। ট্রেভর মর্গানের জন্ম 1956-র 30শে সেপ্টেম্বর তারিখে। ভারতীয় প্যারা অ্যাথলিট দীপা মালিকের জন্ম 1970-র 30শে সেপ্টেম্বর তারিখে। 2016 প্যারালিম্পিক্সে শর্টপাটে রৌপ্য পদক জয়ী দীপা মালিক প্রথম ভারতীয় মহিলা হিসেবে প্যারালিম্পিক্সে পদক জেতেন। এছাড়াও বিশ্ব চ্যাম্পিয়নশিপে রূপো, এশিয়ান প্যারা গেমসে একটি রূপো, তিনটি ব্রোঞ্জ জেতেন দীপা মালিক। প্যারালিম্পিক কমিটি অল ইন্ডিয়ার সভাপতি হন। প্যারালিম্পিক কমিটি অফ ইন্ডিয়ার সভাপতি দীপা মালিক 1970-র 30শে সেপ্টেম্বর তার জন্ম। ভারতীয় ক্রিকেটার উইকেটকিপার ব্যাটসম্যান চন্দ্রকান্ত পণ্ডিত 1961-র 30শে সেপ্টেম্বরই তার জন্ম হয়েছিল। টেস্ট এবং একদিবসীয় আন্তর্জাতিক খেলেছেন দেশের হয়ে। 1988 এশিয়া কাপ জয়ী দলের সদস্য ছিলেন চন্দ্রকান্ত পণ্ডিত। কোচ হিসাবেও দারুণ সাফল্য পেয়েছেন। টানা দুবার রঞ্জি ট্রফি জয়ী বিদর্ভ দলের কোচ ছিলেন। তার কোচিংয়ে মধ্যপ্রদেশ প্রথম রঞ্জি চ্যাম্পিয়ন হয় 2022-এ। তার কোচিংয়েই 10 বছর পর 2024-এ কলকাতার নাইট রাইডার্স আইপিএল চ্যাম্পিয়ন হয়। ভারতের জুনিয়র নির্বাচক কমিটির চেয়ারম্যান ছিলেন চন্দ্রকান্ত পণ্ডিত। 1961-র 30শে সেপ্টেম্বর তার জন্ম। ভারতীয় মহিলা ক্রিকেটার মোনা মেশরামের জন্ম হয় 1991-এর আজকের দিনে। 2017 মহিলা বিশ্বকাপের রানার্স ভারতীয় দলের সদস্যা মোনা মেশরাম। প্যারা পাওয়ার লিফটার সচিন চৌধুরীর জন্ম 1983-র 30শে সেপ্টেম্বর তারিখে। 2012 প্যারালিম্পিক্সে তিনি অংশ নেন। 2017 পাওয়ার লিফটিং বিশ্বকাপে রূপজয়ী সচিন চৌধুরী 2018 কমনওয়েলথ গেমসে তিনি ব্রোঞ্জ পদক পেয়েছিলেন। ফ্রান্সের বিখ্যাত ফুটবলার অলিভার জিরু 1986-র 30শে সেপ্টেম্বর তার জন্ম। স্ট্রাইকার অলিভার জিরু ফ্রান্সের হয়ে 137 ম্যাচে 57টি গোল করেছেন। 2018 ফিফা বিশ্বকাপ জয়ী ফ্রান্স দলে তিনি ছিলেন। 2022 ফিফা বিশ্বকাপ রানার্স ফ্রান্স দলেও ছিলেন অলিভার জিরু। 2021 উয়েফা নেশনস লীগ জয়ী ফ্রান্সের সদস্য। 2016 ইউরোকাপে রানার্স ফরাসি দলেও ছিলেন অলিভার জিরু। ইউরোপিয়ান ক্লাব ফুটবলে আর্সেনালের হয়ে জিতেছেন 3 বার এফএ কাপ, চেলসির হয়ে এফএ কাপ, চ্যাম্পিয়ন্স লীগ, ইউরোপা লীগ, এসি মিলানের হয়ে সিরি এ লীগ খেতাব। অলিভার জিরুর জন্ম হয়েছিল 1986-র আজকের দিনে। উরুগুয়ের ফুটবলার ক্রিস্টিয়ান রড্রিগুয়েজের জন্ম 1985-র আজকের দিনে। সুইস টেনিস খেলোয়াড় মার্টিনা হিঙ্গিস 1980-র 30শে সেপ্টেম্বর তার জন্ম। মার্টিনা হিঙ্গিস ডাব্লিউটিএ র্যাঙ্কিংয়ে বিশ্বের প্রাক্তন 1 নম্বর সিঙ্গলস ও ডাবলসে। 5 বার মহিলা সিঙ্গলসে গ্র্যান্ড স্ল্যাম জয়ী মার্টিনা হিঙ্গিস, 13 বার মহিলা ডাবলস ও 7 বার মিক্স ডাবলসে গ্র্যান্ড স্ল্যাম খেতাব বিজয়িনী। এছাড়াও ট্যুর ফাইনালসে 2 বার সিঙ্গলসে ও 3 বার ডাবলসে চ্যাম্পিয়ন। মহিলা ডাবলসে অলিম্পিক রূপজয়ী মার্টিনা হিঙ্গিস মহিলা সিঙ্গলসে 2 বার ফরাসি ওপেন গ্র্যান্ড স্ল্যাম রানার্স। 1980-র আজকের দিনেই তার জন্ম হয়েছিল। ফুটবলার সামাদ আলী মল্লিকের জন্ম 1994-এর আজকের দিনে। ইস্টবেঙ্গল, মোহামেডান এবং ভবানীপুরে খেলেছেন সামাদ আলী মল্লিক। ভারতীয় অনূর্ধ্ব-23 দলেও ছিলেন সামাদ আলী মল্লিক। 2023-24 মোহামেডানের হয়ে তিনি আই লিগ জয় করেন। 2016 দক্ষিণ এশীয় গেমসে রূপজয়ী ভারতীয় দলে ছিলেন সামাদ আলী মল্লিক। 1994-এর আজকের দিনেই তার জন্ম। 1970-এ 30শে সেপ্টেম্বর জন্ম হয়েছিল ভারতীয় টেনিস খেলোয়াড় অর্জুন পুরস্কারে সম্মানিত আসিফ ইসমাইল। 1970-এর 30শে সেপ্টেম্বর তার জন্ম হয়েছিল। আজকের দিনের কথা বললাম, আরও বেশ কিছু ক্রীড়াবিদ রয়েছেন, সবার কথা বলা গেল না। খেলার খবর আরেকটু আপনাদের বলে দিই। উয়েফা নেশনস লীগের খবর দিয়ে দিই। উয়েফা নেশনস লীগে স্পেন 4-1 গোলে ক্রোয়েশিয়াকে হারিয়েছে। গোল করেছেন লামিনে ইয়ামাল 2টি,

মার্ক পুবেল ও নিকো উইলিয়ামস একটি করে। ইংল্যান্ডের 2-0 গোলে হারায় চেক প্রজাতন্ত্রকে। গোল করেন অ্যান্টনি গর্ডন ও হ্যারি কেন। আইসল্যান্ড 3-0 গোলে লুক্সেমবার্গকে হারায়। স্লোভাকিয়া 2-1 গোলে জয় পায় কাজাকস্তানের বিরুদ্ধে। সুইজারল্যান্ড 3-0 গোলে হারায় স্কটল্যান্ডকে। আলবানিয়া 3-0 গোলে জিতল সান মারিনোর বিরুদ্ধে। বুলগারিয়া এস্টোনিয়া ম্যাচ গোলশূন্য। স্লোভেনিয়া 2-0 গোলে হারাল নর্থ মেসিডোনিয়াকে।

বন্ধুরা, ক্রীড়াঙ্গনের সময় কিন্তু একেবারে শেষ। আবার আগামীকাল ঠিক একই সময় কানপাতুন মৈত্রী ক্রীড়াঙ্গনের আসরে। নমস্কার।

0: ক্রীড়াঙ্গন অনুষ্ঠানটি এখানেই শেষ হল। উপস্থাপনায় ছিলেন শুভজিৎ সরকার, আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন ক্ষেত খামারের কথা।
1: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আপনাদের বন্ধু স্বাগতা চলে এসেছি আজকেও। কেমন আছেন সকলে? নিশ্চয়ই ভালো আছেন। আর বন্ধুরা, আজকে যখন এসেছি বুঝতেই পারছেন আমরা আজকে আবারও একটি নতুন বিষয় নিয়ে কথা বলবো। দেখুন, আমাদের প্রত্যেকেরই পরিবারে কিন্তু পরিবারের একজন মাথা বা অভিভাবক থাকেন, এবং এটা যদি আমরা দেখি যে সমাজেও কিন্তু প্রত্যেকটা স্তরেই সর্বক্ষেত্রেই একজন অভিভাবক থাকেন, এবং সেই অভিভাবকের অধীন বা একজন মাথার অধীন, একজন ছাতার অধীনে আমরা সকলে সমস্ত বিষয়গুলো বা সমস্ত আমাদের যে কার্যকলাপগুলো রয়েছে সেই নিয়ে এগিয়ে যাই বা উন্নতির পথে এগিয়ে যাই, এ কথা আমরা বলতে পারি। কৃষিক্ষেত্রেও কিন্তু তার ব্যতিক্রম নয়, এবং এই ভাবনা যখন আমাদের এলো, বিশেষত সরকারি স্তরে যখন এলো, যে এই কৃষকদেরও কিন্তু একটি ছাতার অধীন যদি করে দেওয়া যায়, তাহলে হয়তো সেটা অনেক বেশি কৃষকদের উন্নয়নের ক্ষেত্রে সুস্থায়ী হয়, এবং তাদের যে লাভের জায়গাটা সেটাকে অনেক বেশি সুনির্দিষ্ট করা যায়। এই সমস্ত নানান ছোটখাটো ভাবনা চিন্তার জায়গা থেকে 2016 সালের পর থেকে একটি নতুন ধারণা উঠে আসলো, এবং সেই ধারণা থেকে আমরা পেলাম ফার্মার্স প্রোডিউসার অর্গানাইজেশন অর্থাৎ FPO এবং FPC অর্থাৎ ফার্মার্স প্রোডিউসার কোম্পানি। তো এই যে সংস্থা যার অধীনে আজকে কিন্তু প্রায় 10,000-এরও বেশি আমাদের রাজ্যে কৃষকরা উপকৃত তো হচ্ছেনই, এবং সেই সঙ্গে সঙ্গে বিস্তৃত ভারতবর্ষেও বহু কৃষক এই ছাতার অধীনে রয়েছেন, এবং তারা আজকে সুস্থায়ী কৃষি উন্নয়নের কথা ভাবতে পারছেন। আমরা আজকে কথা বলবো সুস্থায়ী কৃষি উন্নয়নে FPO ও FPC-র ভূমিকা এই বিষয়ে, এবং এই বিষয় নিয়ে আমার সঙ্গে আজকে স্টুডিওতে যিনি রয়েছেন, খুঁটিনাটি সবকিছু বুঝিয়ে যিনি বলবেন, তিনি হলেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অধীন হুগলি কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিষয়বস্তু বিশেষজ্ঞ কৃষি সম্প্রসারণ ডক্টর সৈকত সাহা। ডক্টর সাহা, আপনাকে আকাশবাণী স্টুডিওতে স্বাগত জানাই।
2: হ্যাঁ, নমস্কার আপনাকে এবং আমাদের কৃষক বন্ধুদেরকে যারা এখানে এই প্রোগ্রামটা শুনছেন সবাইকেই।
1: আচ্ছা ডক্টর সাহা, আমি তো মোটামুটি বলার চেষ্টা করলাম যে সুস্থায়ী কৃষি উন্নয়নে FPO বা FPC-র ভূমিকা, কিন্তু এই ভূমিকাটা বলার আগে এর যে পেছনের গল্পটা অর্থাৎ এর যে প্রেক্ষাপটটা, কেন এই ভাবনাটা এলো সেটা যদি একটুখানি আমাদের বলেন।
2: সুস্থায়ী কৃষি উন্নয়ন মূলত আমরা কৃষকরা আস্তে আস্তে চাষ করছেন, চাষাবাদে বিভিন্ন রকম নতুন নতুন

0: প্রযুক্তি আসছে, তাদের যে রোজগারের জায়গাটা কৃষকরা, সেই জায়গাটাকে সুনিশ্চিত করার জন্য এবং কৃষিটাকে বাঁচিয়ে রাখার জন্য, তার মানে কৃষকদের যে আমরা চাষের একটা খরচ, সেই খরচটা দিনকে দিন বেড়ে যাচ্ছে এবং চাষে যে আমাদের যে লাভের পরিমাণটা সেটা সংকুচিত হয়ে যাচ্ছে। সেই লাভের পরিমাণটাকে সঠিক রেখে এবং কৃষিটাকে দীর্ঘকালীন আমি যদি কৃষিটাকে বাঁচিয়ে রাখতে চাই, সেইখান থেকেই মূলত এই সুস্থায়ী কৃষি ভাবনা চিন্তার পরিকল্পনা। মানে কৃষির ক্ষেত্রে আমরা একদিকে যেরকম বিভিন্ন জিনিসপত্রগুলো ব্যবহার করব, সেগুলো অনেক নিরাপদ হবে এবং কৃষকের আয়টাকে অনেকটা বাড়াবে কৃষির খরচাটা কমিয়ে। সেইখান থেকেই মূলত এই সুস্থায়ী কৃষি যে উন্নয়ন সেটার চিন্তা ভাবনা আমাদের আসে।
1: অর্থাৎ আয় ব্যয়ের একটা ভারসাম্য বজায় রাখা এবং সেই সঙ্গে সঙ্গে লাভটাকেও সুনির্দিষ্ট করা,
0: অবশ্যই
1: এটাই মূল ভাবনা, তাই তো?
0: অবশ্যই।
1: তো সেক্ষেত্রে এই যে কৃষক উৎপাদক সংস্থা FPO বা কৃষক উৎপাদক কোম্পানি FPC, এইটা বলতে আমরা আসলে কি বুঝছি?
0: হ্যাঁ, খুবই প্রাসঙ্গিক একটা প্রশ্ন যে ফার্মার্স প্রডিউসার্স অর্গানাইজেশন বা কৃষি উৎপাদক সংস্থা, কৃষকদের যে উৎপাদক সংস্থা এবং কৃষকদের উৎপাদক যে কোম্পানি, এই দুটোই মূলত চাষিদেরকে একত্রিত করে এক জায়গায় করে সংঘবদ্ধ করার একটা প্রয়াস। এবার সেক্ষেত্রে আমরা যখনই কৃষকদেরকে দেখি, আমরা মূলত যারা কৃষির সঙ্গে অল্প বিস্তর যুক্ত আছি কৃষি গবেষণা বা কৃষি প্রযুক্তি সম্প্রসারণের ক্ষেত্রে, আমরা প্রায়শই একটা জিনিস দেখি যে কৃষকদের আমরা যে প্রযুক্তিগুলো হয়তো দিচ্ছি সেগুলো কৃষকদের কাছে সবসময় পৌঁছচ্ছে না বা লাভজনক হচ্ছে না। পরবর্তীতে আলোচনায় আমি আরো বিস্তারিত আসব। প্রথমেই যেটা বলি যে লাভজনক হচ্ছে না বা কৃষকরা সেটা নিতে পারছেন না, তার মূল কারণ কৃষকরা হচ্ছে ভারতবর্ষের বা পশ্চিমবঙ্গের, যদি একটু আমরা কৃষির পরিসংখ্যান দেখি, বেশিরভাগ কৃষকই হচ্ছে আমাদের ক্ষুদ্র বা হচ্ছে আমাদের মাঝারি কৃষক, মানে যাদের জমির পরিমাণটা কম। এবার তাতে কি হচ্ছে, সেই প্রযুক্তিগুলো তাদের কাছে পৌঁছচ্ছে না, এবং যদিও প্রযুক্তি পৌঁছচ্ছে তারপরে কিন্তু তাদের অন্যান্য চাষের পরবর্তী চাষের মধ্যবর্তী সমস্যাগুলো প্রচন্ড পরিমাণে কিন্তু তাদের কৃষিটাকে সেই আয়ের জায়গায় আর ঠিকঠাকভাবে রাখছে না। সেই জন্য কৃষিটাকে আয়ের জায়গায় ঠিকঠাক যাতে তারা রাখতে পারেন এবং কৃষিটাকে নিয়েই যাতে তারা বেঁচে থাকতে পারেন, সেই জন্যই কৃষকদেরকে একত্রিত করার একটা জায়গা হলো আমাদের এই কৃষক উৎপাদক সংস্থা বা কৃষক উৎপাদক কোম্পানি।
1: আচ্ছা, একটা সময় অবধি তো ছিল বা এখনো কোনো কোনো ক্ষেত্রে আছে যে পরিবার ভিত্তিক চাষাবাদ, মানে পরিবারের প্রয়োজন অনুযায়ী চাষাবাদটা হচ্ছে, কিন্তু সেখান থেকে আস্তে আস্তে এই স্তরে আমরা উন্নীত হওয়ার চেষ্টা করছি যে সেটা যেমন হচ্ছে, পাশাপাশি সেই ওই একই পরিমাণ জমি থেকে আমি আরো একটি বেশি ফলন নিতে পারলাম এবং সেটা থেকেই আমি আয়ের উৎসটাকে বাড়াতে পারলাম, আয়টাকে একেবারে আমার যে পরিবারের প্রয়োজন অনুযায়ী সুনির্দিষ্ট করতে পারলাম, সেই ক্ষেত্রে কি এই FPO বা FPC-র প্রয়োজনীয়তা রয়েছে?
0: হ্যাঁ, একদম যে জায়গাটা আপনি বাস্তবের এখন জায়গাটা আপনি তুলে ধরলেন, যে আমরা কৃষিটাকে আগে কৃষকরাও পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষের ক্ষেত্রে বেশিরভাগ কৃষকরাই কৃষিটাকে একটা পারিবারিক জীবিকা হিসেবে ভাবতেন, যে পরিবারের লালন পালনের জন্য কৃষি। কিন্তু এখন কিন্তু আস্তে আস্তে বিশ্বায়নের প্রভাবে কৃষিরও কিন্তু দিক পরিবর্তন হয়েছে, মানে কৃষিটা এখন পারিবারিক একটা জীবন জীবিকার থেকে কৃষিটা একটা ব্যবসায়িক আঙ্গিকে উত্তীর্ণ হয়েছে। এই যে ব্যবসায়িক আঙ্গিকে যখনই কৃষি উত্তীর্ণ হলো, তার মানে কৃষিটাকে নিয়ে আমরা ব্যবসায়িক আঙ্গিকে ভাবনা চিন্তা করতে পারি। ঠিক এইখানেই কৃষকদের, একজন ক্ষুদ্র বা মাঝারি কৃষকের যে সমস্যা, সেই সমস্যাগুলোকে আমরা যদি একত্রিত করে এক জায়গায় দেখি, তাহলে কিন্তু যখন একসঙ্গে অনেক কৃষক এক জায়গায় আসছে, তখন কৃষিক্ষেত্রে মূলত আমরা যদি দেখি, একদম শুরুর থেকে যখন আমরা ফসল বুনছি, সেইখান থেকে যখন ফসল তুলছি বা কাটছি, তার মাঝখানে বিভিন্ন রকম রোগপোকার সমস্যা, তার মাঝখানে বিভিন্ন রকম চাষাবাদের সমস্যা, মানে চাষের যে পদ্ধতিগুলো সেই বিষয়ে যে সমস্যা, এবং ফসল তোলার পরবর্তীতে তো সব থেকে বড় সমস্যা হচ্ছে সেই ফসলটা বাজারজাতকরণ, মানে ঠিকঠাক প্রক্রিয়াকরণ, বাজারজাতকরণ এবং সঠিক মূল্য পাওয়া। ঠিক এই জায়গাগুলোকেই একই সঙ্গে যদি আমরা দেখি, কারণ এখানে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে আমাদের ভারতবর্ষের প্রেক্ষাপটে আমরা যারা কৃষি নিয়ে ধরুন বিভিন্ন রকম আধিকারিকরা আছি, বৈজ্ঞানিকরা আছি, আমাদের সংখ্যাটা কৃষকদের তুলনায় দিনকে দিন অপ্রতুল হয়ে যাচ্ছে, মানে পরিমাণটা আমাদের এতটাই কম যে আমরা কৃষকদের অব্দি পৌঁছতে পারছি না। সেইখানে আমরাই কৃষকদেরকে যদি একটা ছাতার তলায় নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু আমরা খুব সুন্দরভাবে তাদেরকে একটা মানে পথ একটা দর্শন করাতে পারবো, যেখানে কিন্তু তাদের একদম শুরুর থেকে শেষ অবধি এবং তারপরে মার্কেট লিঙ্কেজ বা আমরা বাজারীকরণ যেটা

0: কৃষি দ্রব্যের সেই সমস্ত জায়গাটাকেই আমরা তাদের অ্যাড্রেস করতে পারবো। সেই জন্যই এফপিও বা এফপিসির প্রয়োজনীয়তা।
1: কিন্তু ধরুন আপনি তো বলছেন বারবারই যে ক্ষুদ্র চাষী বা যারা একেবারে ক্ষুদ্র থেকে একটু তাদের উন্নয়ন হয়েছে বা জমির পরিমাণটা কিছুটা বেশি, অর্থাৎ মধ্যম গোষ্ঠীর যে চাষি, তারা এই এফপিও বা এফপিসির আন্ডারে যদি আসতে পারে তারা লাভবান হবেন, এই যে ভাবনাটা, এই ভাবনাটা কি তাদের মধ্যে পৌঁছে দেওয়া যাচ্ছে? কারণ আমি এখনো দেখেছি, এটা আমার দেখার জায়গা থেকে আমি বলছি, যে অনেক ছোট চাষি আছেন যারা তাদের নিকটবর্তী বাজারে চলে যান এবং সেখানে গিয়ে দৈনন্দিন কিছু অল্প স্বল্প যা চাষবাস করলেন করে বিক্রি করে দিলেন, বা এছাড়াও যেটা হয় কোনো মাধ্যম বা খুব চলতি ভাষায় যেটাকে আমরা বলি ফোরে, তাদের মাধ্যম দিয়ে তারা এই ব্যবসায়িক পদ্ধতিতে তারা সেটাকে বাজারজাত করেন, সেই যে একটা ধ্যান ধারণা, সেখান থেকে বেরিয়ে আসা, সেটা কতটা ফলপ্রসূ? অর্থাৎ আমি সোজাসুজি যেটা জানতে চাইছি যে গঠন কেন করবেন তারা এফপিও বা এফপিসি?
0: হ্যাঁ, একদম এই জায়গাটাতেই যদি আমরা আরো একটু বিশদে বলতে থাকি, যে কৃষকদের এর আগেই আমি যে আলোচনাটা করলাম যে বিভিন্ন রকম যে সমস্যাগুলো, সেগুলো কিন্তু ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গের কৃষকদের একই সমস্যা। ঠিক এই জায়গাটাতেই এই সমস্যাগুলোকে যদি আমরা ধরে ধরে ধরে ধরে অ্যাড্রেস করতে পারি কৃষকদের ক্ষেত্রে, সেইখানেই হচ্ছে তাদের এই এফপিও বা এফপিসি গঠন করার উপযোগিতা। যেমন ধরুন একজন নির্দিষ্ট একজন মাঝারি বা ক্ষুদ্র কৃষকের ক্ষেত্রে যদি বলি, তিনি কোনো রকম সবজি চাষ করছেন, তো এই যে সবজিটা উনি চাষ করছেন, সবজি শুরুতে কোথা থেকে ভালো বীজ পাবেন, উন্নত প্রশিক্ষণ পদ্ধতি কিভাবে তিনি পাবেন, কোথা থেকে সেটা পাবেন, এবং তার পরবর্তীতে যখন ধরুন ফসলে বিভিন্ন রোগ পোকা আসছে, সেই রোগ পোকার সম্বন্ধে সঠিক তথ্য, রোগ পোকার সঙ্গে আবহাওয়ার সঠিক তথ্য, এবং সেই রোগ পোকার ক্ষেত্রে বিভিন্ন রকম যে রাসায়নিক ঔষধ ব্যবহার করা হয় সেইগুলো, এবং তার সঙ্গে কোনো এরকম সবজির ক্ষেত্রে সেটার মূল্য সংযোজন বা পরবর্তীতে সেটার বাজার, বিভিন্ন রকম যে বাজারের যে বিভিন্ন রকম ঠিকঠাক খোঁজখবর দেওয়া, সেইগুলোর ব্যাপারে কিন্তু একজন নির্দিষ্ট একজন ক্ষুদ্র বা মাঝারি চাষির তার পক্ষে কিন্তু জানা সম্ভব না। হয়তো তিনি একদিকটা সামলাতে গেলে তার কিন্তু আরো দশটা দিক কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েই যাচ্ছে। ঠিক এই জায়গাটাতেই আমরা সবাইকে এই পরামর্শটা দিয়ে থাকি যে আপনাদের এফপিও বা এফপিসির ছাতার নিচে আসুন। যখনই সেই ছাতার নিচে সেই ক্ষুদ্র বা মাঝারি কৃষক আসছেন, তিনি কিন্তু লাভবান হচ্ছেন, কারণ এই দশটা দিকের যে সমস্যাটা সেটা তিনি এক জায়গায় পেয়ে যাচ্ছেন।
1: বেশ, তবে এখান থেকে আরেকটা প্রশ্ন, যেটা যে কিভাবে কৃষকরা এটা গঠন করবে?
0: হ্যাঁ, এই জায়গাটাতে মূলত কিন্তু খুব মাথায় রাখা প্রয়োজন যে ফার্মার্স প্রোডিউসার্স কোম্পানি বা ফার্মার্স প্রোডিউসার্স অর্গানাইজেশন যেটাই আমরা বলছি, এখানে কিন্তু প্রথমেই ফার্মার্স বা কৃষক নামটা কিন্তু উল্লেখ আছে। অতএব গঠন করতে গেলে আমাদের কিন্তু প্রথম যারা কৃষক আছেন বা কৃষি ভাইরা, তারাই কিন্তু এটা সহায়তা পাবেন। এর বাইরে, কৃষকদের বাইরে কিন্তু সাধারণ কোনো জনগণ, মানে যিনি কৃষক নন, তিনি কিন্তু ফার্মার্স প্রোডিউসার্স অর্গানাইজেশন বা ফার্মার্স প্রোডিউসার্স কোম্পানি করতে পারবেন না। এবার তাহলে যদি তারাই করতে পারেন, কৃষকরাই, তাহলে সেক্ষেত্রে পরপর পরপর কিছু ধাপ আছে বা পদ্ধতি আছে, আমি সেগুলো মানে একদম বিস্তারিত আলোচনাই বলতে পারেন, সেটা সম্বন্ধে ধাপ বাই ধাপ করছি। তো প্রথম আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে, একটা অর্গানাইজেশন বা কোম্পানি করতে গেলে প্রথম তো কিছু সদস্য লাগে, যে যারা এই কোম্পানিটা বা অর্গানাইজেশনটা করবেন। তো প্রথম সেই সদস্যই হতে হবে 10 জন ন্যূনতম, এবং তাদেরকে কৃষক হতে হবে। এবার তাহলে কৃষক, আপনি কৃষক সেটা তো মানে ধরুন আমাদের কাউকে দেখে তো বোঝা যাবে না, সাধারণ মানুষকে, যে আমরা কৃষক। তো সেই জন্য কৃষক ভাইরা যারা এটার জন্য উৎসাহী, তাদের নির্দিষ্ট তথ্য, যেমন আধার কার্ড, ভোটার কার্ড, এরকম এই যে তথ্যগুলো আছে, এবং তিনি যে চাষবাসের সঙ্গে যুক্ত, সেইটা একটা দরখাস্ত করে, এবং তার সাথে এই বিভিন্ন রকম ডকুমেন্টস গুলো যেগুলো আমি বলছি, সেগুলো দিয়ে আমাদের সংশ্লিষ্ট ব্লকের, মানে কৃষক ভাইয়ের যে সংশ্লিষ্ট ব্লক, সেই ব্লকের যিনি কৃষি আধিকারিক আছেন, যাকে আমরা সহকৃষি অধিকর্তা বলি, তার কাছে গিয়ে এটা সম্বন্ধে আবেদন করে, সেখান থেকে তিনি যে কৃষক, সেই কৃষকের একটা সার্টিফিকেট উনি প্রদান করবেন সহকৃষি অধিকর্তা, সেইটা নিয়ে আসতে হবে। নিয়ে আসার পরে আমাদের বিভিন্ন সরকারি দপ্তরগুলোর মধ্যে প্রথমেই যেটা বলবো, ভারত সরকারের কৃষি দপ্তর, মানে ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ার, সেই দপ্তরের অধীনে এই কাজগুলো, মানে এফপিও বা এফপিসি গঠনের কাজ হয়ে থাকে। সেখানে এই বিভিন্ন রকম 10 জন ন্যূনতম ফার্মারের নথি দিয়ে নথিভুক্ত করার

0: পরে আপনারা এপিএফপিসি গঠন করতে পারেন। দু নম্বর সংস্থা হচ্ছে আমাদের রাজ্যের যে কৃষি দপ্তর, মানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার, তো সেই এগ্রিকালচার দপ্তরের অধীনে জেলাতে যিনি কৃষি অধিকর্তা আছেন, জেলা কৃষি অধিকর্তা, তো তার দপ্তরে আমরা এই যারা কৃষক ভাইরা মানে ইন্টারেস্টেড আছেন তারা সেরকম 10 জন 20 জন এরকম ন্যূনতম উনাদের যে ক্রাইটেরিয়া বাঁধা আছে সেই ক্রাইটেরিয়া অনুযায়ী সেই ন্যূনতম কৃষকদের কৃষকের যে পরিচয় পত্র এবং তার সঙ্গে নিজেদের যে পরিচয় পত্রগুলো সেই ডকুমেন্টস গুলো সাবমিট করে আপনারা এফপিও বা এফপিসি করতে পারেন। এছাড়াও আমাদের যে কেন্দ্রীয় যে সমবায় উন্নয়ন প্রকল্প আছে সেগুলোর মাঝখানেও আমরা কিন্তু সেইখান থেকেও আমরা এই এফপিও বা এফপিসি তৈরি করতে পারি। এছাড়াও কিছু প্রাইভেট কিছু সংস্থা আছে যারাও কিন্তু বিভিন্ন ব্লক স্তরে, বিশেষত আরেকটা না বললেই নয়, আরেকটা সংস্থাও যারা এই এপিএফপিসির ক্ষেত্রে বিভিন্ন জেলাতে বিশেষ করে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সেই সংস্থাটি, সেটা হচ্ছে নাবার্ড, ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। এবার প্রথম ধাপ হলো আমরা বা কৃষক ভাইয়েরা কোথা থেকে এই এপিও বা এফপিসিটা তৈরি করাবেন, কোন দপ্তর থেকে। এবার পরবর্তীতে চলে আসি এই 10 জনের, যে প্রথমে আমি উল্লেখ করলাম যে 10 জন কৃষকের আমার এই সম্পূর্ণ পরিচয়পত্র এবং তাদের কৃষক যে তারা সেই পরিচিতি, যেটা আমি সহকারী কৃষি অধিকর্তার কাছ থেকে আমি যেটা নিলাম সেই সহকারী অধিকর্তার কাছ থেকে নেওয়া ওই প্রমাণপত্র এবং তার সঙ্গে নিজের ডকুমেন্টসগুলো দিয়ে সেইগুলোকে আমরা কোম্পানি রেজিস্ট্রেশন অ্যাক্টের আওতায় সেগুলোকে আমরা দাখিল করে আমরা কোম্পানি হিসাবে রেজিস্টার করলাম। সেখান থেকে আমাদের প্রথম ফার্মার্স প্রডিউসার্স কোম্পানি তৈরি হলো। এইবার যদি আমরা সরকারি আনুকূল্যে আমরা যদি তৈরি করি তাহলে সরকারের কাছ থেকে প্রথম 3 বছরের যাবতীয় যা আমাদের খরচ খরচা কোম্পানি রক্ষার্থে সেইগুলো আমরা সাবসিডি স্কিম হিসাবে আমরা সরকারের কাছ থেকে পাবো।
1: সেক্ষেত্রে কি কি সরকারি সহায়তা পাচ্ছে?
0: আচ্ছা, এবার আমি সরকারি সহায়তাটা আসার আগে জাস্ট বেসরকারি উদ্যোগে কিন্তু এই ফার্মার্স প্রডিউসার্স কোম্পানি তৈরি করা যায়, তো সেটাও আমি কৃষকদের স্বার্থে আমি এই জিনিসটাও বলে রাখলাম, সেক্ষেত্রে এই সরকারি আনুকূল্যগুলো পাওয়া যাবে না। এবার আপনার প্রশ্নটা আরও এখানে খুব উল্লেখযোগ্য যে সরকারের কাছ থেকে বিভিন্ন কিরকম সাহায্য পাওয়া যেতে পারে। আমরা একটু ঠিকুজি কুষ্টি মানে সরকারি যে প্রকল্পগুলো সেগুলো একটু যদি ঠিকুজি কুষ্টিগুলো দেখি, তো অতীতে আমাদের যে সরকারি প্রকল্পগুলো ছিল সেইগুলো কিন্তু মূলত ছিল একজন ক্ষুদ্র মাঝারি বা কৃষক ওরিয়েন্টেড, মানে একজন নির্দিষ্ট কৃষককে ঘিরেই কিন্তু সরকারি প্রকল্পগুলো। কিন্তু বর্তমানে আমরা প্রকল্পগুলো যদি দেখি সেগুলো কিন্তু কোনোটাই নির্দিষ্ট একজন কৃষককে ভিত্তি করে নয়, সেই প্রকল্পগুলো কিন্তু ক্লাস্টার অফ ফার্মার্স বা কৃষক গোষ্ঠীকে উদ্দেশ্য করেই কিন্তু গভর্নমেন্টের বা সরকারি প্রকল্পগুলো সব আবদ্ধ। যেমন আমরা যদি দেখি আমাদের এখন ভারতবর্ষের ক্ষেত্রে ন্যাশনাল মিশন অন ন্যাচারাল ফার্মিং বা ক্লাস্টার ফ্রন্টলাইন ডেমনস্ট্রেশন অন পালসিস অ্যান্ড অয়েলসিড, এই যে ক্লাস্টার কথাটা বা এই যে ন্যাশনাল মিশন, এইখানেই দেখুন আমাদের কিন্তু রূপরেখাগুলো খুব স্পষ্ট, মানে সরকারও বিভিন্ন যে পূর্ববর্তী প্রকল্পগুলোর থেকে সরকারি যে বিভিন্ন আধিকারিকরা আছেন তারা দেখছেন যে এই প্রকল্পগুলো কিন্তু কৃষকদের কাছে, কিন্তু একজন নির্দিষ্ট কৃষকের কাছে লাভবান হচ্ছে না। তার আরো যদি কারণগুলো তলিয়ে দেখা যায় তাহলে ওই যেগুলো আগেই আমরা উল্লেখ করলাম এই আলোচনায়, যে কৃষক যখন একা তখন কিন্তু তিনি ওই চাষের ক্ষেত্রে যে ঝড়ঝাপটাগুলো সেগুলোকে একা সামলে উঠতে পারছেন না, সেই জন্যই কিন্তু এই ক্লাস্টার বা গ্রুপ ভিত্তিক এই প্রকল্পগুলো কিন্তু আসছে। এবং এই প্রকল্পগুলো সুবিধাটা নিতে গেলে তখনই কিন্তু কৃষককে যথারীতি একটা ছাতার তলায় বা এই ফার্মার্স প্রডিউসার্স অর্গানাইজেশন বা কোম্পানির তলায় আসতে হবে, তবেই কিন্তু তিনি লাভবান হবেন। এইবার প্রকল্পগুলোর মধ্যে ন্যাশনাল মিশন অন ন্যাচারাল ফার্মিং, ক্লাস্টার ফ্রন্টলাইন ডেমনস্ট্রেশন অন অয়েল সিড অ্যান্ড পালসেস, যেহেতু পশ্চিমবঙ্গ বা তথা ভারতবর্ষের ক্ষেত্রেই আমাদের কিন্তু যে মূলত বিভিন্ন রকম যে আমাদের অয়েল সিড এবং পালস এগুলোর ক্ষেত্রে কিন্তু ঘাটতি আছে, তো সেই জন্যই এই রকম বিভিন্ন প্রকল্পগুলো আসছে।
1: তো এখান থেকে আমরা আরেকটা জায়গায় যেতে পারি, যে আমরা তো প্রথম আমাদের যেটা লক্ষ্য যে দিনের শেষে আমার কৃষক বা আমার চাষি ভাইরা একটা লাভবান হবেন এবং সচ্ছলভাবে তিনি তার জীবনটা কাটাবেন, সেই রোজগারের জায়গাটা কতটা দিক নির্দেশ করতে পারছে?
0: হ্যাঁ, এইটা হচ্ছে মানে আজকের এই আলোচনার সব থেকে প্রাসঙ্গিক জায়গায় এবার আমরা ঢুকছি, যে

0: দেখুন, কৃষি ক্ষেত্রে কি হচ্ছে, কৃষি ক্ষেত্রে কিন্তু কৃষি সবসময় লাভজনক থাকছে না।
1: একদম,
0: কারণটা হচ্ছে এক, আবহাওয়ার খামখেয়ালিপনা, দুই হচ্ছে কোনো সময় বাজারে যে বিভিন্ন দামের উত্থান পতন, ঠিক আছে, বিভিন্ন কৃষি সামগ্রীর। তো আমাদেরকে কিন্তু এবার কিছুটা কৃষি এবং কৃষির সঙ্গে যে আনুষঙ্গিক দিকগুলো আছে, যেমন পোলট্রি চাষ, মাশরুম চাষ বা এরকম আরও যেরকম বিভিন্ন রকম যে দিকগুলো আছে, সেই দিকগুলোর কথা ভাবতে হবে, যেখানে কিন্তু আবহাওয়ার খামখেয়ালিপনা বা এগুলোর জন্য অতটা ঝুঁকির জায়গা নেই,
1: ঝুঁকিটা কম।
0: কিন্তু একজন কৃষক যিনি ফসল চাষ করছেন, তার পক্ষে হঠাৎ করে অন্য একটা কিছু করা কিন্তু সমস্যা, যতক্ষণ না তিনি প্রকৃত প্রশিক্ষণ পাচ্ছেন বা প্রকৃতভাবে তিনি ওটা সম্বন্ধে জানছেন, কোন একটা নির্দিষ্ট জিনিস সম্বন্ধে। সেই জায়গাটাতেই কিন্তু আমাদের প্রধান গাফিলতি, এবং এই এফপিও বা এফপিসি গঠনের মাধ্যমে আমরা কিন্তু এই জায়গাটাকেই সব থেকে আগে মোকাবিলা করতে পারি, এবং করতে পারি বলেই আজকে কিন্তু বিভিন্ন রকম যে দিক নির্দেশ, যেটা আমরা এর পরের আলোচনাতেই হয়তো মানে একটু একটু করে আমরা ঢুকবো,
1: যে একটু শুনবো, সেটাও সময় কমেই আসছে। তো পশ্চিমবঙ্গে এফপিও এফপিসি সম্পর্কিত কিছু সাফল্যের গল্প আপনি আমাকে করছিলেন যখন আমরা এই বিষয় নিয়ে আলোচনা করছিলাম, সেরকম যদি দু একটা।
0: একদম এই জায়গাটাতেই আমি এবার পয়েন্ট আউট করব যে আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিভিন্ন মানে একদম উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, বিভিন্ন জায়গায় প্রচুর এফপিসি কাজ করছে। সারা ভারতবর্ষ জুড়ে এরকম 10,000-এর বেশি এফপিসি, এবং গোটা পশ্চিমবঙ্গে হয়তো কয়েকশো এফপিসি যারা কিন্তু ইতিমধ্যেই কাজ করছেন, এবং সফলভাবে বাণিজ্যিক পদ্ধতিতে ওনারা কিন্তু চাষবাসটাকে একটা ভালো জায়গায় উত্তীর্ণ মানে নিয়ে গেছেন। এই জায়গাতে প্রথম আমি একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে আমাদের নদিয়া জেলার নাকাশিপাড়ায় নাকাশিপাড়া ফার্মার্স প্রডিউসার্স কোম্পানি। ওনারা মূলত, আমরা যদি একটু পিছিয়ে যাই, ওনাদের 10 বছর আগের যদি আমরা যদি চাষবাস দেখি, ওনারা মূলত সবজি, নিচু জমিতে ধান বা এই রকম জাতীয় জিনিসপত্রই চাষ করতেন। পরবর্তীতে এই 10 বছরের মধ্যে ওনারা কিন্তু নিজেদের যারা সদস্য আস্তে আস্তে নিয়েছেন, সদস্য তৈরি করেছেন, এবং এখন সদস্য প্রায় 1200 থেকে 1500।
1: বেশ,
0: তো সেই সদস্যদেরকে ওনারা বিভিন্ন কৃষি বিজ্ঞান কেন্দ্র এবং গভর্নমেন্টের আনুকূল্যে ওনারা বিভিন্ন রকম ট্রেনিং দিয়ে এখন ওনারা পুরোপুরি কিন্তু অর্গানিক পদ্ধতিতে বিভিন্ন রকম ফুল এবং অন্যান্য হাই ভ্যালু যে হর্টিকালচারাল ফসল বা উদ্যান পালনের যে উদ্যানজাত যে ফসল, সেইগুলো চাষ করছেন, এবং ওনারা এইখান থেকে ফসল বাইরে, ফুল বিশেষ করে বাইরে ওনারা এক্সপোর্টও করছেন। এবং এই 10 বছরের মধ্যে ওনাদের যে মেন আউটকাম বা আসল জায়গাটা আমি যদি কৃষক বন্ধুদেরকে উদ্বুদ্ধ করার জন্য বলতে চাই, ওনাদের এক্সপোর্ট এবং সমস্ত কিছু আজকে ওনাদের ব্যবসার জায়গা প্রায় 5.5 কোটি টাকা বছরে ওনাদের টার্নওভার, যেটা কিন্তু 10 বছর আগে ওনারা হয়তো 30-40 লাখ টাকাও ভাবতে পারতেন না।
1: হ্যাঁ, নদীয়া জেলার রানাঘাটের চাঁদরা তো এখন ফুলের জন্য একেবারে বিখ্যাত হয়ে গেছে।
0: একদম একদম, এবং সেইখানেও যারা ইয়েরা আছেন মানে কৃষকরা আছেন, কৃষক ভাইরা, ওনারা নদীয়া কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে নিরন্তর ট্রেনিং নিয়ে গেছেন বিভিন্ন, এবং অবশ্যই পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তর থেকে ওনারা ট্রেনিং নিয়েছেন চাষের ব্যাপারে, এবং ওনারা ভালো পরিমাণ রজনীগন্ধা যে ফুলটা ওইখান থেকে কিন্তু এখন বিদেশে চলে যাচ্ছে। এছাড়াও আমি যদি অন্যান্য এফপিও এফপিসির ক্ষেত্রে আসি, সেখানে আরেকটা যে মূল এফপিও এফপিসি বলতে, হুগলি জেলার পোলবাদাতপুর ব্লকে আমাদের হচ্ছে সোনার মদিনা অ্যাগ্রো ফার্মার্স প্রডিউসার্স কোম্পানি, ওনাদের ক্ষেত্রে যারা মহিলারা আছেন বেশিরভাগের কোনো জমিই ছিল না, মানে ওনারা চাষে বর্গা খাটতেন অন্যের জমিতে, এবং দিন আনি দিন খাই, কারোর কারোর ক্ষেত্রে মানে খাওয়া হয়তো জুটত না। তারা এখন খুব সফলভাবে পোলট্রি চাষের সঙ্গে যুক্ত হয়ে, এবং আমাদের হুগলি ওখানে যে কৃষি বিজ্ঞান কেন্দ্র এবং যে সরকারি যে দপ্তরগুলোর থেকে আছে, সেখান থেকে ওনারা ট্রেনিং নিয়ে আজকে ওনারা প্রতি মহিলা মাসে 50,000 টাকার থেকেও বেশি রোজগার করছেন, এবং ওনাদের মহিলা সংখ্যা প্রায় 300 থেকে 350।
1: বেশ,
0: এবং সবাই কিন্তু মাসে 50,000 টাকার উপরে কিন্তু সবার আর্থিক রোজগার আছে,
1: অর্থাৎ আমরা বেশ আশার আলো দেখতে পাচ্ছি।
0: অবশ্যই, একদমই এটাতে আশার আলো আছে।
1: এছাড়াও আর কি সাকসেস স্টোরি আছে যদি একটু বলেন?
0: এর পাশাপাশি যেমন আমি দুটো দিক দেখালাম, উদ্যান পালনের ক্ষেত্রে এবং আমাদের পোলট্রি বা হচ্ছে এইগুলোর ক্ষেত্রে, এছাড়াও আমি যদি মাশরুমের ক্ষেত্রে যাই, তো সেক্ষেত্রে একটা বড় ফার্মার্স প্রডিউসার কোম্পানি হলো আমাদের পোলবাদাতপুরের পোলবার ওখানে, এবং দক্ষিণ চব্বিশ পরগনায় একটা এফপিসি আছে আমাদের ওইখানকার যে কৃষি দপ্তরের অধীনে, তারা এই এফপিসিগুলো তারা কিন্তু আজকে মাশরুমটাকে যে আমাদের একদম চাষ

0: কে আর করে একদম প্লেটে, মানে
1: হুম
0: খাবার প্লেটে আনা
1: হুম
0: যায়,
1: হুম
0: সেইটার যে ব্যবস্থাটা, সেইটার ব্যবস্থাটা খুবই মানে
1: মানে
0: একটা খুব
1: প্রক্রিয়াজাতন করাটাও
0: প্রক্রিয়াজাত করে একদম মানুষের প্লেটে নিয়ে আসা, এই যে ভ্যালু চেনটা তৈরি করেছেন এইটার ব্যাপারে খুব অগ্রণী ভূমিকা পালন করছে এই এফপিসি গুলো।
1: হুম
0: এবং তাতে কিন্তু তাদের যে শ্রীবৃদ্ধি এবং তাদের আরো সদস্য সংখ্যা যে বৃদ্ধি হয়েছে
1: হুম
0: সেটাও খুব দেখার মতো।
1: হুম
0: এর পাশাপাশি আরেকটা উদাহরণ দেব, সেটা হচ্ছে আমাদের এগ্রিকালচার বা কৃষির ক্ষেত্রে যে পেস্টিসাইড নিরন্তর ইউজ হচ্ছে,
1: হুম
0: সেই পেস্টিসাইড ফ্রি, একদম তো পেস্টিসাইড ফ্রি হয়তো করা যায় না, সেক্ষেত্রে চাষের ক্ষেত্রে প্রচুর কীটপোকার আক্রমণ হবে, কিন্তু সেফ ইউজ অফ পেস্টিসাইড এই জায়গার থেকে করে কিন্তু আমাদের নদিয়া জেলার বিস্তীর্ণ অঞ্চলে, বিশেষ করে এই হরিণঘাটা জাগুলিয়া এই অঞ্চলে এই এফপিসি বগলামুখী ফার্মার্স প্রডিউসার্স কোম্পানি লিমিটেড, তারা কিন্তু আজকে দেশের বিভিন্ন প্রান্তে তাদের সবজি পাঠাচ্ছেন এবং ওইখানে প্রায় 3,500-এর কাছাকাছি আমাদের হচ্ছে কৃষক বন্ধুরা ওই এফপিসির সঙ্গে যুক্ত আছেন, বেশিরভাগই তার মধ্যে 80% তারা কিন্তু ক্ষুদ্র এবং মাঝারি কৃষক। তো এইগুলোই সাফল্যের কাহিনী, যা আশা করি যে শ্রোতা কৃষক ভাই বন্ধুরা আছেন তাদেরকে। আচ্ছা, আর বলাগড়ের ক্ষেত্রে আমরা যদি একটু যদি বলি, বলাগড় ফার্মার্স প্রডিউসার্স ভেজিটেবল প্রডিউসার্স কোম্পানি লিমিটেড, তো তাদের ক্ষেত্রে হুগলি জেলায় তারা আলুর ক্ষেত্রে আলুর বীজ উৎপাদন করছেন, পেঁয়াজের ক্ষেত্রেও পেঁয়াজের বীজ উৎপাদন করছেন এবং সেইগুলো বিস্তীর্ণ কৃষকদের কাছে, বিস্তীর্ণ অঞ্চলে পৌঁছে যাচ্ছে, শুধু রাজ্যে নয়, রাজ্যের বাইরে দেশেরও বিভিন্ন জায়গায়। এইখান থেকে প্রায় এই বলাগড় ভেজিটেবল প্রডিউসার্স কোম্পানি লিমিটেডে আগে এদের সদস্য সংখ্যা শুরু হয়েছিল 350 থেকে 370 জনকে দিয়ে, এখন সেটা প্রায় 1300 থেকে 1400, এবং উনাদের সঙ্গে আরেকটা এফপিসি, উনারা নিজেদের সদস্য সংখ্যা এতটাই অতিক্রান্ত হয়ে গেছে, তা আরেকটা এফপিসি ভাগ করে উনারা দুটো এফপিসি দিয়ে কিন্তু এখন এই রকম প্রচুর পরিমাণে ইয়ে উৎপাদন করছেন এবং দেশে বিদেশে বিভিন্ন জায়গায়, মানে দেশেরই বিভিন্ন অঙ্গরাজ্যে কিন্তু উনাদের এই বীজ কিন্তু পৌঁছচ্ছে এবং উনাদের এই যত ক্ষুদ্র এবং মাঝারি কৃষক আছে তাদের কিন্তু রোজগার বেশ ঊর্ধ্বমুখী।
1: তবে এই কথা আজকের এই অনুষ্ঠানের শেষে আমাদের কাছে উঠে আসছে আশার কথা, যে আমাদের যারা অন্নদাতা অর্থাৎ আমাদের যে চাষি ভাইরা যারা আমাদের মুখে প্রতিদিনের খাবার তুলে দিচ্ছেন, তারা কিন্তু ক্রমশ উন্নয়নের দিকে যাচ্ছেন, অর্থাৎ সুস্থায়ী কৃষি উন্নয়নের দিকে তারা এগিয়ে যাচ্ছেন এবং সেক্ষেত্রে এফপিও ও এফপিসির ভূমিকা কিন্তু একেবারেই অনস্বীকার্য। আজকে আমরা এই বিষয় নিয়েই কথা বললাম, সুস্থায়ী কৃষি উন্নয়নে এফপিও ও এফপিসির ভূমিকা, এবং এই বিষয় নিয়ে এতক্ষণ স্টুডিওতে আমাদের যিনি খুঁটিনাটি বিষয় বুঝিয়ে বললেন তিনি হলেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অধীন হুগলি কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিষয়বস্তু বিশেষজ্ঞ কৃষি সম্প্রসারণ ডক্টর সৈকত সাহা। ডক্টর সাহা, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
0: ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে,
1: এবং শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজ এখানেই শেষ করছি। নমস্কার।
2: ক্ষেতখামারির কথা এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: অক্টোবর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় জমিয়ে বসে গল্প। আসলে গল্পটা না জমলে বসাটাও জমে না, কাজ আছে বলে উঠে যায় সবাই। কিন্তু যেদিন এবাড়ি সেবাড়ির হাঁড়ির খবর চলকে পড়ে, সেদিন কেউ উঠতে চায় না আসর ছেড়ে। ননির পিসা মশাই বেঁচে থাকতে ভূতের গল্পের আকাল পড়েনি কোনো দিন। সাত সাগর আর 70 দেশ ঘোরা জাহাজি অঘোরদা থাকলেও রাত 10টা অবধি গড়িয়ে যেত গল্প। আর এখন আপনার অভিজ্ঞতা কেমন? আক্ষেপ করেন পুরনো দিনের গল্পের আসর মনে করে, নাকি বেশ জমিয়ে এখনো চলছে আসর? লিখে পাঠান আমাদের। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে, চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikotha, maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে একটু সমস্যা হয়। তাহলে অক্টোবর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় জমিয়ে বসে গল্প। ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।
2: শুনছেন আকাশবাণী মৈত্রী। আকাশবাণী মৈত্রীতে এখন শুনবেন আপনার স্বাস্থ্য।
3: শুরু হচ্ছে অনুষ্ঠান আপনার স্বাস্থ্য। আজকের বিষয়, শিশুর হৃদরোগ কিভাবে বুঝবেন, এই বিষয়ে একটি কথিকা শুনবেন হৃদরোগ বিশেষজ্ঞ
4: ডাক্তার জয়িত্রী মজুমদার।
5: মা বাবা জিজ্ঞেস করতে পারেন, ডাক্তারবাবু আমার একটি বাচ্চার হার্টে কিন্তু ফুটো ছিল, ওপেন হার্ট সার্জারির মাধ্যমে ভালো হয়েছে, পরে আমরা আরেকটি বাচ্চা নেওয়ার জন্য তো প্রস্তুত হচ্ছি, তার ক্ষেত্রে কি হবে ডাক্তারবাবু? হ্যাঁ, আমি তাহলে বলি, বাচ্চা জন্মের আগেই কিন্তু, বাচ্চা যখন মায়ের গহ্বরে থাকে বা পেটে থাকে, তখন সেক্ষেত্রে বাচ্চার ফিটালিকো অর্থাৎ 22 থেকে 24 সপ্তাহ মধ্যে যদি আমরা বাচ্চার হার্টটিকে দেখতে পারি ফিটালিকোর মাধ্যমে, আমরা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু হার্টের সমস্ত ফুটোগুলি বা সমস্ত শিরা উপশিরা এবং মেজর সমস্যা বা জটিল সমস্যাগুলি আমরা ধরে ফেলতে পারব। এটাকে বলা হয় ফিটালিকো এবং এটি এখন এতটাই প্রচলিত হয়েছে যে প্রত্যেকটি প্রেগনেন্সিতে ফিটালিকো করানো খুবই গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে। কারণ সমস্ত বাচ্চাদের ক্ষেত্রে এই যে হার্টের যে রোগের যে ফ্রিকোয়েন্সি বা হার্টের যে রোগ যে ঘন ঘনভাবে দেখা যাচ্ছে, সেটা কিন্তু আমরা ফিটাসের মধ্যেই ধরে ফেলতে পারছি এবং এক্ষেত্রে বাবা মাকেও আমরা মানসিকভাবে প্রস্তুত করতে পারছি যে আপনার বাচ্চার হার্টে কিন্তু এটা রয়েছে। অর্থাৎ কিনা ধরুন, আমি একটা উদাহরণ দিয়ে বলি, টফ টেট্রোলজি অফ ফ্যালো, যেটা বাচ্চার বাবা মা কাছে আমি বলবো যে বাচ্চার কিন্তু হার্টে একটি বড় ফুটো রয়েছে এবং ফুসফুসে শিরাটি চাপা রয়েছে, জন্মের পরপরই কোনো অসুবিধা না হলেও বাচ্চা হওয়ার পরে কিন্তু নিয়মিতভাবে শিশুর হৃদরোগ বিশেষজ্ঞর কাছে ইকো করাতে হবে এবং বাচ্চা যদি নীল হয়ে যায় তখন হাঁটুটাকে বুকের কাছে নিয়ে গিয়ে অর্থাৎ নিচেস পজিশন করে বাচ্চাকে অক্সিজেনের দিকে নিয়ে যেতে হবে। 2-3 মাসের পর থেকে বাচ্চা নীল হতে পারে, 6 থেকে 8 মাস বয়সে বাচ্চার পুরোপুরি ওপেন হার্ট সার্জারি করে ভালো হওয়া সম্ভব। এই যে পুরো গল্পটা কাহিনীটা বাবা মাকে বুঝিয়ে বলা, এর জন্য এই যে ব্যাকগ্রাউন্ড বা এর জন্য যে ভূমিকা উত্থাপন করে দেয় ফিটালিকো, অর্থাৎ এটা অত্যন্ত ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ। আরেকটা আমি শেষ বলবো, সেটা হচ্ছে যে কখন আমরা বাবা মাকে বলবো পেডিয়াট্রিক কার্ডিওলজিস্ট হিসেবে যে বাচ্চাটিকে আর আপনি কন্টিনিউ করতে পারবেন না, অর্থাৎ অ্যাবর্শন বা বাচ্চা ভ্রূণ হত্যার দিকে আপনাদের এগোতে হবে। সেটা হচ্ছে একটি রোগ আমি না বলে পারছি না, সেটা হচ্ছে হাইপোপ্লাস্টিক লেফট হার্ট সিনড্রোম বা HLHS, যেখানে কিনা বাচ্চার হার্টের বাম দিকের কামরা একেবারেই তৈরি হয়নি। বাম অলিন্দ, বাম নিলয় এবং বাম দিকের থেকে যে উঠছে মহাধমনী সেটা অত্যন্তভাবে সরু বা চাপা, সেক্ষেত্রে কিন্তু বাচ্চার প্রচন্ডভাবে মর্টালিটি বা চিকিৎসা থাকলেও বাচ্চার প্রাণহানির আশঙ্কাই 50% বেশি। সেক্ষেত্রে আমরা বাবা মাকে বলি 24 সপ্তাহের আগে যদি ধরা পড়ে আমরা অ্যাবর্শন বা ভ্রূণ হত্যার দিকে হাঁটতে বলি।
3: এতক্ষণ আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে একটি কথিকা শুনলেন।

0: যার শিরোনাম ছিল শিশুর হৃদরোগ কিভাবে বুঝবেন। কথিকাটি বললেন হৃদরোগ বিশেষজ্ঞ
1: ডাক্তার জয়িত্রী মজুমদার।
0: আপনার স্বাস্থ্য আজ এ পর্যন্তই।
2: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানটি এখানেই শেষ হল। শুনছেন আকাশবাণী মৈত্রী।
3: কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক, শহর কলকাতার শত কথা, 594 কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি, প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00।
4: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 কিলোহার্টজে অথবা নিউজ অন এআইআর অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।
2: আকাশবাণী মৈত্রীতে এখন শুনবেন আজকের অর্থাৎ 30শে সেপ্টেম্বর আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের বাকি সময়ের অনুষ্ঠান সূচি। সন্ধ্যা 7:00 শুনবেন নাটক গায়িকা দলের মেয়ে, রচনা আন্তন চেকভ, বেতার নাট্যরূপ অজিতেশ বন্দ্যোপাধ্যায়, প্রযোজনা অশোক বিশ্বনাথন। রাত্রি 8:00 আশার কথা, 8:30 বাংলা ব্যান্ডের গান। রাত্রি 9:00 শুনবেন কথায় গানে, উপস্থাপনায় থাকবেন স্বর্ণাভ রায়। 9:15 বিশ্ব পরিক্রমা। রাত্রি 9:45 শুনবেন সিনেমা জগৎ, বাসু মল্লিকের সাক্ষাৎকার গ্রহণে প্রিয়াঙ্কা ভট্টাচার্য, এদিন শুনবেন অনুষ্ঠানটির দ্বিতীয় পর্ব। রাত্রি 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে খেয়াল শুনবেন শ্যামলী সরকারের কণ্ঠে, রাগ রাগেশ্রী। 10:45 উপমহাদেশের খবর। রাত্রি 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় স্বর্ণাভ রায়। রাত্রি 12:00 আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। শুনলেন আজকের আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের বাকি সময়ের অনুষ্ঠান পরিচিতি। এখন জানিয়ে রাখি আরেকবার আজকের হারানো দিনের গানের বিষয়ে। 70শের দশকের রূপলী পর্দায় এক মায়াবী উপস্থিতি, চোখে স্বপ্ন, হাসিতে দুষ্টুমি, অভিনয়ে অনায়াস দীপ্তি। মর্জিনা আবদুল্লার প্রাণ চঞ্চল মর্জিনা, মৌচাকের নিপা স্বয়ং সিদ্ধার অন্যরকম মিঠু, যার সৌন্দর্যের ছটায় অনুরাগীরা ভালোবেসে নাম দিয়েছিলেন কলকাতার রেখা, তার অভিনয়, তার ছবির গান, তার সময়ের বাংলা সিনেমা এবং বাঙালির স্মৃতিতে অমলিন হয়ে থাকা সেই শিল্পীকে ফিরে দেখার আয়োজন আজকের হারানো দিনের গান অনুষ্ঠানে। কলকাতার রেখা মিঠু মুখার্জি, উপস্থাপনায় স্বর্ণাভ রায়। আর সঙ্গে থাকতে ভুলবেন না অবশ্যই আপনারা। ঠিক রাত্রি 11:00 আজকের হারানো দিনের গানে শুনছেন আকাশবাণী মৈত্রী।

আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন নাটক গায়িকা দলের মেয়ে। এই নাটকটি পুনঃপ্রচারিত হচ্ছে।

আজকের নাটক গায়িকা দলের মেয়ে, মূল কাহিনী আন্তন শেখব, বেতার রূপ অজিতেশ বন্দ্যোপাধ্যায়, প্রযোজনা অশোক বিশ্বনাথন। নাটক গায়িকা দলের মেয়ে।

আমার আবার গল্প কি? এখন তো ধরো ঢের বয়স হয়ে গেছে, চারদিকে দিন কালো গেছে পাল্টে, তা আমি যখনকার গল্প বলছি তখন দেশ পাল্টায়নি। এমন করে যে পাল্টাবে সে কথা আমাদের কারো স্বপ্নেও ছিল না। যেমন ধরো আমার মা, কি তার মা যে ব্যবসায় ছিল সে মেয়েদের পক্ষে বড় লজ্জায়। যে কথা বলছিলাম, আমি ছিলাম ওই নোংরা ব্যবসায়ে, কাজে যেমন ছিল আমার দিদিমা আমার মা, তেমনি ছিলাম আমি। একবার তখন আমার বয়স বেশ কম, এক থিয়েটার দলের ম্যানেজার মাকে বললে আমাকে থিয়েটারে দিতে, মা রাজি হলো। তখনও মায়ের আশা, যদি আমি কোনো ক্রমে এই জাল থেকে উদ্ধার পাই। গানের গলা ছিল, নাটকে গান গাইত, নিজেদের কোনো স্টেজ ছিল না, ঘুরে ঘুরে বেড়াতুম সার্কাস পার্টির মতো। লোকেরা বলতো ভ্রাম্যমান দল, গোটা পাঁচেক নাটক তৈরি ছিল, তার মধ্যে একটা বেশ মনে আছে, ইংল্যান্ডের মহাকবি শেক্সপিয়ারের নাটক। নাটকটির নাম ঝড়। তাতে আমি আইরিশের পাঠ করতুম, মানে যাকে তোরা বলিস বসন্তের দেবী। আমার মনে আছে।

এখনো মনে আছে একটা সিন ছিল আমার, চতুর্থ অঙ্কের প্রথম দৃশ্য, গানও ছিল আমার একটা।

0: এরপরেই শুরু হতো জলকন্যা আর ধান কাটিয়েদের নাচ। উফ, সে কি হাত তালি! মস্কো থেকে মাইল দশেক দূরে একটা বস্তির কাছে প্যান্ডেল বাঁধা হয়েছে। মাসখানেক ধরে ঘুরিয়ে ঘুরিয়ে চলছে 5টা নাটক। রোজ লোক কিশকিশ করত, আর রোজ ম্যানেজার বলতো ভালো চলছে না। রোজ সকালে শুনতুম আমাদের দলের ছেলেরা বাজনা বাজিয়ে প্রচারে বেরিয়েছে।
1: শুনুন শুনুন শুনুন, শহরের অধিবাসী বৃন্দ, যে বিখ্যাত নাট্যদল কলতান আপনাদের এখানে নাট্য পরিবেশন করতে এসেছেন, তারা দর্শকদের বিশেষ অনুরোধে আজ রাতে আবার বিদেশের মহাকবি উইলিয়াম শেক্সপিয়ারের ঝড় নাটকটি অভিনয় করবেন। ভূমিকা লিপি পূর্ব, আসুন আসুন শুনুন অধিবাসী বৃন্দ, তিনি বিখ্যাত নাট্যদল কলতান।
0: ভূমিকা লিপি পূর্ববত মানে হল আবার সন্ধ্যেবেলায় আইরিস সাজলুম বসন্তের দেবী। আমার স্পষ্ট মনে আছে আমি তখন ঠিক ওই লাইনগুলোই গাইছিলাম।

0: হঠাৎ দেখি স্টেজের সামনে একজন ভদ্রলোক, হ্যাঁ একজন বেশ ভদ্রলোক এগিয়ে এসে একটা ফুলের তোড়া তুলে দিলেন আমার হাতে।
1: আমার নাম নিকোলাই পেট্রোভিচ কোলপাকভ।
0: আমার নাম পাশা।
1: আপনার গান, আপনার গান আমার ভালো লেগেছে। কতদিন আছেন এ দলে?
0: বছর খানিক
1: মাত্র।
0: মাত্র কেন?
1: এক বছরের পক্ষে আপনি তো দুর্দান্ত ভালো গান। কোথায় থাকেন, মানে কোথায় উঠেছেন এখানে?
0: দলের ম্যানেজার সব ব্যবস্থা করেছে, নানাজন নানা জায়গায়, মানে যে যেরকম মাইনে পায় তার ব্যবস্থা সেরকম আর কি।
1: আপনি কোথায়?
0: 14 নম্বর ওলিকা স্ট্রিট।
1: একা?
0: একা। সেদিন থেকে আমি আর একা রইলুম না, ভদ্রলোকের সঙ্গে আমার ভাব হলো যাকে তোরা বলিস প্রেম। শুনলুম ভদ্রলোক মোটামুটি ভালো চাকরি করেন, পড়াশুনো মন্দ নেই, 2-3টে পাস তো করেছেনই। বেচারাকে দেখলে আমার বড় কষ্ট হতো।

0: আমার কাছে বার বার করেও বলতো, ইস কি যে ভুল করেছি, কেন যে বিয়েটা করতে গেলাম, কেন তোমার সঙ্গে আমার আগে দেখা হলো না। হাত বোতল মদ খেয়ে ধীরে ধীরে মাতাল হয়ে পড়ত, কিছুতেই আর সামলাতে পারত না নিজেকে। কত রকম নাটক থেকে কত কথা আওড়াত, আমি অবাক হয়ে তাকিয়ে থাকতুম।
1: হে দেবগণ, এদের পুরস্কার দাও। শোনো, আমার অনুরোধ, তুমি আনন্দ করো। এই সব প্রবীণেরা জন্ম থেকে অকৃতজ্ঞ, এদের রক্ত ঠান্ডা জমাট অনর, এ রক্তে দয়ার উত্তাপ নেই, এরা দয়াবান নয়, এরা গাছের থেকে জন্মায়, গাছের মতো মাটিতে এদের শেষ। কোথেকে বললাম জানো পাশা, এ হলো টাইমনের সংলাপ, টাইমন অফ অ্যাথেন্স। আর দুঃখ করো না, যা করেছ সেজন্য একবারও, গোলাপে কণ্টক আছে, রূপালী ঝর্ণায় কত কাদা, মেঘ আর গ্রহণে তো চন্দ্র সূর্যে ছায়া পড়ে গাঢ়, সুগ্রাণ কুঁড়ির বক্ষে দুষ্ট ক্ষত থাকে বাসা বেঁধে। এ হল সনেট, চতুর্দশপদী থেকে শেক্সপিয়ারের লেখা।
0: জানতুম আর কদিন বাদে আমরা এখান থেকে চলে যাব, আর হয়তো জীবনে কখনো দেখাই হবে না নিকোলাইর সঙ্গে। কিন্তু তোরা যারা কখনো সত্যিকারের প্রেমে পড়েছিস, মেয়েরা, তোরা তো জানিস প্রেমের কি ভীষণ টান, কি ভীষণ জোর, সমাজ সংসার বাবা মা আত্মীয় স্বজন প্রতিষ্ঠা টাকা পয়সা ভবিষ্যৎ সব সব কিছু থেকে একটানে মানুষকে উপড়ে নিয়ে আসতে পারে প্রেম। ও সকাল বেলায় চলে আসতো আমার কাছে, সারাদিন থাকতো আমার কাছে, অফিসের কথা তুললে অল্প একটু হাসত, কিচ্ছু বলতো না। একদিন একদিন ওর লেখা কি একটা নাটক পড়ে শোনালো সারা দুপুর, আমি ভালো বুঝিনি, শুনতে শুনতে ওর কোলেই ঘুমিয়ে পড়েছিলুম কখন, আমাকে এক ধাক্কায় তুলে দিয়ে খুব রাগ করে চেঁচামেচি করতে লাগলো।
1: আমি আর জীবনে আসবো না তোমার কাছে, মাথা মোটা অশিক্ষিত মেয়ে ছেলে কোথাকার, একে তো অন্যায় করেইছ, তার উপর আবার হাসছো, লজ্জা করে না তোমার? যথেষ্ট যথেষ্ট হয়েছে, আমি তোমাকে যা উপহার দিয়েছি আমি ভুল করেছি, আমি তোমার জন্য যা করেছি তার মতো বড় অন্যায় আমি জীবনে আর কখনো করিনি, আমি চললুম, ব্যাস এই শেষ।
0: দুম করে দরজাটা বন্ধ করে ও বেরিয়ে গেল। বলি তোদের, ওই যে ও বলল না, আমি তোমাকে যা উপহার দিয়েছি, সেই কদিনে কি উপহার দিয়েছিল জানিস? একটা ফাঁপা সোনার বালা আর চুনি বসানো একটা হালকা সোনার আংটি।

0: কান্না, সে কি বলবো তোদের, বুঝিসই তো কান্নায় আমরা মরি, মরলুম রেঁধে খাওয়ালুম, পায়ে হাত বুলিয়ে দিতে থাকলুম, মদ খেয়ে বকবক করছিল, ভুল করেছি জীবনে যে কটা বড় ভুল করেছি তার অন্যতম হলো এটাই, একটা বদমাইশ হৃদয়হীন নিষ্ঠুর মেয়ে ছেলে বিয়ে করা, কোনো ভাব নেই, অনুভূতি নেই, প্রেম নেই, আর প্রেমহীন জীবন সে তো মরুভূমি। পাশা, তুমি আমাকে কথা দাও পাশা, তুমি থিয়েটার ছেড়ে দেবে, আমি ওই রাক্ষুসি মেয়ে ছেলেটাকে ডিভোর্স করব, তুমি দেবি, তোমাকে নিয়ে আসবো আমার সংসারে, বলো পাশা, জীবনের বুদ্ধির দোষে, ভাগ্যের অভিশাপে যে ভুল করেছি তুমি আমাকে তার থেকে বাঁচাবে।
1: আর ছেলে মেয়েদের কি হবে বলো, ছেলে মেয়েদের কি হবে?
2: আমি সব কিছু ত্যাগ করে যেতে চাই, কিছুই নিয়ে যাব না আমার সঙ্গে, আমার এখানকার সংসারের স্মৃতিও আমার কাছে অসহ্য, আর ভুল বুঝতে পেরেও যে মানুষ শোধরাতে চায় না সে তো শয়তান। আমাকে তুমি, আমাকে তুমি কথা দাও একবার, এই শেষবার আমাকে সুযোগ দাও পাশা, বলো পাশা।
1: আচ্ছা আচ্ছা, সে হবে কোন
2: না, আমাকে তুমি কথা দাও, কথা দাও। কে?
1: বোধহয় আমাদের দলের কোনো মেয়ে, অ্যানা কিংবা এলেনা কিংবা পেউন।
2: হ্যাঁ, ওরা কেউ হলে কোনো অসুবিধে নেই, আসুক। হ্যাঁ, কিন্তু ঠকঠকের ধরন শুনে মনে হচ্ছে দলের মেয়েটে নয়, পিয়ন নয়, অন্য কেউ।
1: অন্য আর কে হবে?
2: মানে তোমার জানাশোনা কেউ?
1: এই শহরে আমাদের দলের লোক ছাড়া একমাত্র তুমি আমার জানাশোনো।
2: এই শোনো শোনো, দরজা খুলো না, আগে আমার কোট আর জুতো জোড়াটা দাও, আমি বাথরুমে লুকিয়ে পড়ি।
1: যাও, আগে তুমি নিশ্চিন্তে বাথরুমে ঢোকো, দরজা লাগাও, তারপর আমি সদরের দরজা খুলবো।
2: বেশ, এবার সদরের দরজা খুলতে পারো।
3: কে? আমার নাম স্তেপানিদা, নিকোলাই পেট্রোভিচ কলপাকভ আমার স্বামী, আমি নিচের খাড়া সিঁড়ি ভেঙে ছুটতে ছুটতে আসছি, বড় হাবিয়ে পড়েছি, একটু ভেতরে বসবো?
4: বসুন।
3: আমি কথা বলতে পারছি না, মানে মানে আমার কথা বলতে কষ্ট হচ্ছে।
4: আপনি আপনি কাঁদছেন কেন, আমাকে বলুন কি হয়েছে, কি বলবেন বলুন।
3: আমার স্বামী কি এখানে আছেন?
4: স্বামী মানে কি, কার স্বামী?
3: আমার স্বামী নিকোলাই পেট্রোভিচ কলপাকভ।
4: না,
3: ওকে আপনি চেনেন?
4: না।
3: তুমি মিথ্যে কথা বলছো, এই শহরের সবকটা অলিগলি প্রত্যেকটা মানুষ জানে, গত কদিন ধরে তুই ওকে নিয়ে কি খেলা খেলছিস? আমার স্বামী কোথায়, সে এখানে আছে কিনা তাই নিয়ে অবশ্য আমার কোনো মাথা ব্যথা নেই, সে বাঁচুক মরুক উচ্ছনে যাক, আমি তার থেকে ফিরেও চাইব না। কিন্তু জানো তুমি, সে তোমার প্রেমে ডুবে কি কাণ্ড করেছে, গত সপ্তাহে তার অফিসের ক্যাশ ভেঙেছে, 900 টাকা শর্ট, পরশু শনিবার সপ্তাহ শেষে ক্যাশ মেলাতে গিয়ে ওর অফিসে ধরা পড়েছে, চাকরিটা ওর গেল বলে, এরপর পুলিশে ধরবে ওকে, তারপর জেল। উফ মাগু, শুনলাম অফিসের যে 2-4 জন লোক ওর উপর আগে থেকে খেপেছিল তারা যেন হাতে স্বর্গ পেয়েছে, ওই নিরীহ সাদামাটা সরল গেও মাথা গোটা লোকটাকে অবস্থা তুই এনে ফেলেছিস, বাজে মেয়ে ছেলে কোথাকার, তোর অনেক ছল চাতুরি জানি শুনেছি, পড়তিস যদি আমার পাল্লায় খুবলে নিতাম তোর চোখগুলো,

0: দিয়ে তোর মুখ চিড়ে চিড়ে সারা জন্মের মতন দাগ করে দিতাম সারা মুখে। উফ উফ বাবা, কেউ নেই, কেউ নেই আমার সংসারে, কেউ নেই, বাবা নেই, মা নেই, ভাই বোন আত্মীয় স্বজন কেউ কোথাও নেই, আমার শুধু ও ছিল, ও আমাকে ছাড়া আর কাউকে জানতো না। ছেলে মেয়েদের বুকে জড়িয়ে নাড় ধরলে ওর ঘুম আসতো না। আর সেই মানুষটাকে কিরকম বোস করেছিস তুই! একদিন ছিল আমি শুধু অভিমান করেছি বলে অফিসে যাওয়া বন্ধ করেছিল, আর এখন রাতের পর রাত পাশে শুয়ে শুয়ে কেঁদে কেঁদে পালিশ বেচায়, আরো পাশে নাক ডাকিয়ে ঘুমোয় ঘুমোয় তোকে স্বপ্ন দেখবে বলে। আর আমি যদি সত্যি হই আমার অভিশাপ তোর কষ্ট হবে। তুই না খেতে পেয়ে রাস্তায় ভিখিরের মতো মুখে রক্ত তুলে মরবি মরবি মরবি।
1: আমি এসব কিছুই জানি না, বিশ্বাস করুন আমি এসব কিচ্ছু জানি না।
0: কেন বিশ্বাস করবো? কেন বদমাইশ কোথাকার, তুই মনে করেছিস আমি আন্দাজে তোর বাড়িতে এসেছি? আমি প্রতিদিন প্রতিটি সময় খবর নিয়েছি, ও কোথায় যায়, কি করে, কতক্ষণ তোর কাছে থাকে, সব সব আমি জানি। তোরা যতদিন এখানে থিয়েটার করতে এসেছিস তার দু একদিনের মধ্যেই তোর সাথে ওর প্রেম হয়েছে, আর তারপর থেকেই রোজ একটানা চলছে এই নোংরামি।
2: নোংরামি কি আছে, আপনি সত্যি হতে পারেন, আমি কিছু সত্যি নই। যা ভাবছেন সেটা আমার ব্যবসার ভেতরে পড়ে, যান পারেন তো নিজের স্বামীকে সামলান গে, এখানে আসার জন্য আমি ওকে পায়ে ধরে সাধতে যাইনি।
0: শোনো ভাই, অফিসে ক্যাশ মিলছে না, ক্যাশের দায়িত্ব তো ওর, সত্যি ওর ক্যাশ থেকে 900 টাকাও নষ্ট করেছে, এ বিষয়ে কোনো ভুল নেই, আর করেছে তো তোমারই জন্যে। ভেবে দেখো ওর বউ আছে, ছেলে মেয়ে আছে, আমি ওর ছেলেমেয়েরা না খেয়ে মরবো, শুধু আজকের দিনের আর মোটে কটা ঘন্টা হাতে আছে, ক্যাশের ওই 900 টাকা কোনো রকমে আমাদের পূরণ করে দিতেই হবে ভাই। দেবে না তুমি, তুমি তোকে ভালোবাসো।
1: আমি 900 টাকার কিচ্ছু জানি না, 900 টাকা ও আমাকে দেয়নি, আপনি বিশ্বাস করুন।
0: পুরো 900 আমি তোমার কাছে চাইছি না, কিন্তু কিছুটা তো তুমি আমাকে সাহায্য করতে পারো ভাই।
2: আচ্ছা টাকা না হয় নাই দিলে, হয়তো সত্যি সত্যি বেশি টাকা তোমার কাছে নেই, বিদেশে এসেছো, কেই বা টাকা পয়সা দেবে তোমাদের। শোনো আমার স্বামী তোমায় যা যা উপহার দিয়েছে শুধু সেই কটা জিনিস তুমি আমাকে ফিরিয়ে দাও, কেমন?
1: শুনুন, এতক্ষণে আমি আপনার কথার অর্থ বুঝতে পারছি, আপনি বিশ্বাস করুন উনি যদি কখনো আমাকে কোনো উপহার দিতেন তাহলে নিশ্চয়ই আমি তা ফিরিয়ে দিতাম, কিন্তু বিশ্বাস করুন উনি আমাকে কখনো কিচ্ছু দেননি।
0: কি বলছো তুমি, টাকাগুলো তাহলে কোথায় গেল? শোনো ভাই শোনো, আমার উপর তুমি রাগ করো না, যদি তেমন কিছু আমি খারাপ কথা বলেও থাকি আমি তো তোমার চেয়ে বড়, ওই কথা ভেবে আমায় ক্ষমা করো। শোনো আমি ক্ষমা চাইছি, ওর জিনিসগুলো আমায় ফিরিয়ে দাও।
1: কেন বারবার জিনিসের কথা বলছেন বলুন তো, ভগবান সাক্ষী তিনি কখনো আমাকে কোনো জিনিস, না না একটু দাঁড়ান, হ্যাঁ আজ পর্যন্ত 2টো জিনিস তিনি আমাকে দিয়েছেন, একটা, দাঁড়ান দাঁড়ান, এই যে এই একটা ফাঁপা সোনার বালা, আর কোথায় গেল, কোথায় গেল, এই যে এই একটা চুনি বসানো হালকা সোনার আংটি, এই নিন, এগুলো কি আপনার? তাহলে আপনি ফেরত নিন আপনার জিনিস।
0: সে কি আর কিছুই কখনো দেয়নি তোমায়?
1: হ্যাঁ 2 দিন দিয়েছে।
0: কি?
1: ছোট ছোট 2 প্যাকেট মিষ্টি কেক।
0: ও কি মানুষ, পুরুষেরা এমনি হয়, বাড়িতে ছেলে মেয়েগুলোর খাবার জুটছে না, আর উনি ওর অফিসের ক্যাশ ভেঙে পেয়ারের মেয়ে মানুষের জন্য কেক কিনে আনছেন। বাহ, এই যে শোনো তুমি তাহলে আর কিছু ফেরত দেবে না?
1: উফ আপনি তো আচ্ছা, বুঝতে পারছেন না আর কিছু নেই, আমি কি দেব আপনাকে?
0: আমি এখন কি করি, কিন্তু এক্ষুনি 900 টাকা জোগাড় করতে না পারলে ওর তো চাকরি যাবে, জেল হবে। আচ্ছা তুমি কি চাও আমি তোমার পায়ে ধরি, আমার স্বামীর জীবনের জন্য তার সম্মানের জন্য আমি তোমার পায়েও ধরতে পারি, তুমি ওকে বাঁচাও ভাই, তুমি তো মা হওনি,

0: মা হওয়ার যে কি জ্বালা সে তুমি কি বুঝবে? আমার ছোট ছোট কচি ছেলে মেয়েগুলোর মুখগুলো একবার মনে করো, তারা কি দোষ করেছে তুমি বলো ভাই, তাদের কি পাপ?
1: তুমি যা চাও আমি তাই করব। আচ্ছা আমি কি তোমার পায়ে ধরবো বলো?
0: না না না না, শুনুন শুনুন, অমন করবেন না। আমার কাছে যা যা আছে আমি সব দিয়ে দিচ্ছি, সব দিয়ে দিচ্ছি। দাঁড়ান দাঁড়ান, হ্যাঁ এই নিন, এই নিন একটা হীরের ব্রোচ, এই প্রবালের হার, আর এই দুটো আংটি, এই একটা বালা, এই আমার শেষ সম্বল, এগুলো আমার নিজের, একেবারে নিজের, আপনার স্বামীর দেওয়া নয়। মনে রাখবেন, আপনি যদি ভদ্র ঘরের মেয়ে হন, যদি তার ধর্ম সাক্ষী করে বিয়ে করা বউ হন, তাহলে চেষ্টা করবেন স্বামী যাতে অন্য মেয়ে ছেলের কাছে না পালায়।
2: মোটে মোটে এই কোটা জিনিস, এ তো সব মিলিয়ে 500 টাকা হবে না?
0: বেশ, টেবিলের ওপর থেকে ঘড়িটাও নিয়ে যান, আর এই একটা সোনার বোতাম, আর কিচ্ছু নেই আমার, আমার আর দেবার মতো কিচ্ছু নেই, কিচ্ছু না। বিশ্বাস না হয় ঘরের যেখানে ইচ্ছে খুঁজে দেখুন।
2: বেশ বেশ, আমি যাচ্ছি, তুমি আমাকে ঠকালে, ওর দেওয়া জিনিসগুলো সব আমাকে দিলে না, আমার ছেলে মেয়েগুলোর জন্য তোমার প্রাণ একটুও কাঁদল না, এই আমি বলে যাচ্ছি, আমি যদি সত্যি হই।
1: হ্যাঁ সত্যি, মেয়ে ডাকাত একটা, ছিনতাই বাজ।
3: এই যে স্যার বেরিয়ে আসুন, খুব বিরক্ত দেখিয়েছেন, আর বউয়ের ভয়ে বাথরুমে লুকিয়ে থাকতে হবে না।
4: ভীষণ হতাশ হয়ে চলে গেল।
0: কে?
4: স্টেপা, আমার স্ত্রী।
3: আহা, কি ঢঙের স্ত্রী, আর তেমনি তুমি স্বামী, একটা জিনিস দিলে না এ পর্যন্ত, আর নটার জিনিস ডাকাতি করিয়ে নিলে, এবার আমি খাই কি?
4: ওটা আবার তোমার কাছে একটা ব্যাপার নাকি? তুমি তো একটা জাতা, আজ আমি আছি, কাল আরেকজন আসবে, পরশু আরেকজন। কিন্তু হা ভগবান, স্টেপা আমার, আমি তাকে ধর্ম সাক্ষী করে বিয়ে করেছি, সে আমার ছেলে মেয়ের মা, একটা ভদ্র ঘরের মেয়ে, একটা ভদ্রলোকের বউ, তুই একটা বাজারের মেয়ে ছেলে, তোর পা ধরতে যাচ্ছিল।
0: তার মানে
4: কি? নিচ আমি, ভগবান নরকেও ঠাঁই হবে না আমার, আমি একটা ভদ্রবংশের ছেলে কোথায় এসে নেমেছি, নিজের স্ত্রীকে আমি এই নরকে টেনে আনলাম।
0: কি বলছো? কি
4: তোর গয়নাগুলো ও যে হাত দিয়ে ছুঁলো, এই তোর বাপের ভাগ্যে, সরে যা, সরে যা আমার কাছ থেকে। মানুষ যে কি সাধে এই নরকে আসে, উফ, আমি আর কোনোদিন তোর মুখ দর্শন করব না।
5: নিকোলাই চলে গেল, সত্যি সে আর কোনো দিন আসেনি, মাটিতে বুক ঠুকে লুটিয়ে লুটিয়ে কাঁদতে লাগলো। তার 3 বছর আগে একটা পয়সাওয়ালা লোক খুব মদ খেয়ে আমাকে লাথি মেরে আমার মুখ দিয়ে রক্ত বের করে দিয়েছিল, বুকে পিঠে সেই ব্যথাটা মনে করে কাঁদছিলাম।

তখন যত জোরে কেঁদেছিলাম এবার তার চেয়েও বেশি জোরে কাঁদতে লাগলো।

0: জল মেয়েরা, উইংয়ে গিয়ে দাঁড়াই, গল্প করছি, দেখলে ম্যানেজার ভীষণ বকবে। এই দাঁড়িয়ে উস্কা, শুরুর গানটা স্কেলে ধরিস বাপু। দু তিন দিন ধরে লক্ষ্য করছি তুই এক পর্দা নিচে ধরিস।
1: আন্তান চেকাবের কাহিনী অবলম্বনে গায়িকা দলের মেয়ে নাটকটির অভিনয় এখানেই শেষ হল। বেতার রূপ অজিতেশ বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন চরিত্রে রূপদান করলেন স্তেপানিদা, বাসবী নন্দী, নিকোলাই, অরুণ মুখোপাধ্যায় এবং পাশার ভূমিকায় শুক্লা বন্দ্যোপাধ্যায়। সম্পাদনা শোভনলাল মুখোপাধ্যায়। নাটকটির প্রযোজনায় ছিলেন অশোক বিশ্বনাথ।
2: শুনলেন নাটক গায়িকা দলের মেয়ে। নাটকটি এখানেই শেষ হল। শুনছেন আকাশবাণী মৈত্রী।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: অক্টোবর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় জমিয়ে বসে গল্প। আসলে গল্পটা না জমলে বসাটাও জমে না, কাজ আছে বলে উঠে যায় সবাই। কিন্তু যেদিন এবাড়ি সে বাড়ির হাঁড়ির খবর চলকে পড়ে, সেদিন কেউ উঠতে চায় না আসর ছেড়ে। ননির পিসা মশাই বেঁচে থাকতে ভূতের গল্পের আকাল পড়েনি কোনো দিন। সাত সাগর আর 70 দেশ ঘোরা জাহাজি অঘোরদা থাকলেও রাত 10টা অবধি গড়িয়ে যেত গল্প। আর এখন আপনার অভিজ্ঞতা কেমন? আক্ষেপ করেন পুরনো দিনের গল্পের আসর মনে করে, নাকি বেশ জমিয়ে এখনো চলছে আসর? লিখে পাঠান আমাদের। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে, চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikotha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে একটু সমস্যা হয়। তাহলে অক্টোবর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় জমিয়ে বসে গল্প। ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না। কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক শহর কলকাতার শত কথা 594 কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00।
2: আকাশবাণী মৈত্রীতে একটু পরেই শুনবেন বাংলা সংবাদ।

0: আকাশবাণী, খবর পড়ছি রঞ্জনা চৌধুরী। বিশেষ বিশেষ খবর। অর্থনৈতিক বিষয় সম্পর্কিত ক্যাবিনেট কমিটি 2027-28 অর্থবর্ষে রবিশস্যের ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধিতে অনুমোদন দিয়েছে। সবচেয়ে বেশি ন্যূনতম সহায়ক মূল্য বাড়ানো হয়েছে কুসুম ফুলের কুইন্টাল প্রতি 675 টাকা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 2029 সালের মধ্যে পাঞ্জাবকে মাদকমুক্ত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। গুজরাট সন্ত্রাস বিরোধী স্কোয়াড ATS ভারতের অর্থনৈতিক জলসীমায় থাকা একটি ইরানি জলযান থেকে 526 কেজি মেথ, অ্যাম্ফিটামিন ও হেরোইন সহ 5 পাকিস্তানি নাগরিককে গ্রেপ্তার করেছে। দুর্গাপুজোর উৎসবে 5 ছুটি ঘোষণা বাংলাদেশ সরকারের। এশিয়ান গেমসে কম্পাউন্ড আর্চারি ও শুটিংয়ে ভারত আজ 4 সোনা জিতেছে। মোট 10 সোনা জিতে ভারত পদক তালিকায় অষ্টম স্থানে। পদক জয়ীদের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা। বিস্তারিত খবর। কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটি 2027-28 বিপণন মরশুমের জন্য সমস্ত অপরিহার্য রবিশস্যের ন্যূনতম সহায়ক মূল্য MSP বৃদ্ধির অনুমোদন দিয়েছে। আজ নতুন দিল্লিতে সাংবাদিকদের তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, কৃষকদের তাঁদের ফসলের উপযুক্ত দাম পাইয়ে দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সবচেয়ে বেশি কুসুম ফুল বা সানফ্লাওয়ারের MSP কুইন্টাল প্রতি 675 টাকা করে বাড়ানো হয়েছে। এছাড়া রাই সর্ষের দাম কুইন্টাল প্রতি 413 টাকা, মসুরের দাম 390 টাকা, বার্লির দাম 136 টাকা, ছোলার দাম 83 টাকা এবং গমের MSP কুইন্টাল প্রতি 25 টাকা বাড়ানো হয়েছে। এই বৃদ্ধি 2018-19 সালের কেন্দ্রীয় বাজেটের ঘোষণা অনুযায়ী উৎপাদন খরচের অন্তত 1.5 সহায়ক মূল্য দেওয়ার নীতি মেনেই করা হয়েছে।
1: রবি সিজন কি MSP বাড়ানে সে টোটাল 84,263 কারোড় রুপিস হমারে কিসান ভাইয়ো কে মেহনত কে ইসমে জায়েঙ্গে। আপ জানতে হ্যায় কি ইসকা এক প্রপার মেকানিজম হ্যায় CACP, কমিশন ফর এগ্রিকালচার কস্ট এন্ড প্রাইসেস। CACP কি রেকমেন্ডেশন আই অর জো রবি সিজন কে 6 বড়ে ক্রপস হ্যায় হুইট, বার্লে, গ্রাম, লেন্টিল, রেপসিড, মাস্টার্ড অর সানফ্লাওয়ার। ইনকে জো কমিটমেন্ট হ্যায় কস্ট সে মিনিমাম 50% অধিক হোনা, উস কমিটমেন্ট কো ধ্যান মে রাখতে হুয়ে ইয়ে নয়ে MSP আজ অপ্রুভ হুয়ে।
0: গ্রিন এনার্জি করিডর Phase 3 প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এর মাধ্যমে 135 গিগাওয়াট পর্যন্ত পুনর্নবীকরণযোগ্য শক্তি জাতীয় গ্রিডে যুক্ত করা সম্ভব হবে। সেই সঙ্গে গ্রিডের ভারসাম্য বজায় রাখতে 50 গিগাওয়াট ঘণ্টা ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেমও স্থাপন করা হবে বলে মন্ত্রী জানান।
1: 1,86,000 करोड़ रुपीस का ये पूरा प्रोग्राम बनाया गया है। इस प्रोग्राम में 135 गीगावाट को रिन्यूएबल एनर्जी को बैटरी एनर्जी स्टोरेज सिस्टम, स्टेट की जो ट्रांसमिशन यूटिलिटीज है उनको अपग्रेड करना और नई ग्रीन फील्ड लाइन्स को बनाकर इसको और एग्जिस्टिंग लाइन्स को अपग्रेड करना, इन सब को ध्यान में रखते हुए इस प्रोग्राम को इम्प्लीमेंट किया जाएगा।
0: খরিফ বিপণন মরশুম 2026-27 জন্য উত্তরপ্রদেশ, কর্ণাটক এবং তেলেঙ্গানায় প্রধান প্রধান ডাল, শস্য, তৈলবীজ কেনার লক্ষ্যে মূল্য সহায়তা প্রকল্প PSS এর আওতায় 5,547,99,00,000 টাকার ন্যূনতম সহায়ক মূল্য MSP মঞ্জুর করেছে কেন্দ্র। কৃষি মন্ত্রক জানিয়েছে, খোলাবাজারে ফসলের দাম কমে যাওয়ার হাত থেকে কৃষকদের রক্ষা করতে এবং তাদের পণ্যের ন্যায্য মূল্য সুনিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকার খসড়া পেট্রোলিয়াম সংশোধনী বিল 2026 এর উপর সংশ্লিষ্ট সমস্ত পক্ষ এবং সাধারণ মানুষের মন্তব্য ও পরামর্শ চেয়েছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক জানিয়েছে, 30 অক্টোবরের মধ্যে মন্ত্রকের অফিসিয়াল ওয়েবসাইটে বা sodist.png@gov.in এবং richa.86@nic.in এই ইমেলে মতামত পাঠানো যাবে। নির্বাচন কমিশনের ভূমিকা এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী SIR সংক্রান্ত বিষয়ে পরবর্তী কৌশল ঠিক করতে আজ নতুন দিল্লিতে বৈঠকে বসেছিলেন ইন্দিজোটের শীর্ষ নেতারা। নতুন দিল্লির কনস্টিটিউশন ক্লাবে আয়োজিত এই

0: থাকে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, আরজেডির তেজস্বী যাদব, সিপিআই এম এর জন ব্রিটাস এবং এনসিপি শরদ পাওয়ার গোষ্ঠীর সুপ্রিয়া সুলে সহ অন্যান্য জোট শরিকরা উপস্থিত ছিলেন। এদিকে আজ নতুন দিল্লিতে আয়োজিত ইন্ডি জোটের বৈঠকে বেশ কয়েকটি দল যোগ না দেওয়ায় জোটের ভেতরের ফাটল আবার প্রকাশিত হয়ে পড়েছে বলে বিজেপি দাবি করেছে। নতুন দিল্লিতে আজ এক সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেন, ডিএমকে, সমাজবাদী পার্টি ও আম আদমি পার্টি সহ বেশ কিছু শরিক দল এই বৈঠক এড়িয়ে গেছে। তিনি দাবি করেন, এই জোট গণতন্ত্র বাঁচানোর নাম করে আসলে কংগ্রেস ও তার সঙ্গীদের রাজনৈতিক স্বার্থ রক্ষার চেষ্টা করছে।
1: अगर वोटर लिस्ट शुद्ध नहीं हुई तो लोकतंत्र मर जाएगा। वोटर लिस्ट की शुद्धिकरण का काम क्यों नहीं होना चाहिए? क्यों वो व्यक्ति जो इस दुनिया में है नहीं है, जीवित ही नहीं बचा, उसका नाम वोटर लिस्ट में क्यों होना चाहिए? जो शहर में गांव में दो जगह रह रहा है तो एक जगह नाम क्यों नहीं कटना चाहिए? वोटर लिस्ट का तो शुद्धिकरण होना ही चाहिए। सच बात यह है कि एंटी इनकम्बेंसी की बात करती है कांग्रेस, इंडी गठबंधन में ही एंटी आईएनसी है, एंटी इनका।
0: সেবা সংকল্প অভিযান কর্মসূচির অধীনে জল জীবন মিশন এবং স্বচ্ছ ভারত অভিযান এই দুই বিশেষ পদক্ষেপ নিয়ে শুনবেন পরপর দুটি পর্বে আলোচনা। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট কলকাতার প্রাক্তন অধ্যাপক ডক্টর সুজয় বসুর সঙ্গে কথা বলেছেন কাশফিন নাহার। আজ প্রথম পর্বে জল জীবন মিশন নিয়ে বিশেষ আলোচনা শুনবেন রাত 10:10 গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। আগামীকাল দ্বিতীয় পর্ব সম্প্রচারিত হবে একই প্রচার তরঙ্গে রাত 8:00। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআইএন নিউজ কলকাতাতে। গুজরাট সন্ত্রাসবিরোধী স্কোয়াড এটিএস, ভারতীয় উপকূলরক্ষী বাহিনী এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলির যৌথ অভিযানে ভারতের একচ্ছত্র অর্থনৈতিক অঞ্চল থেকে 526 কেজি মেদ, অ্যাম্ফিটামিন ও হেরোইন উদ্ধার করেছে। এই ঘটনায় একটি ইরানি নৌকা বাজেয়াপ্ত সহ 5 পাকিস্তানি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, যুব সমাজকে মাদকমুক্ত রাখতে মোদী সরকার দৃঢ়প্রতিজ্ঞ। 16 দিনব্যাপী এই সফল যৌথ অভিযান বিভিন্ন সংস্থার মধ্যে চমৎকার সমন্বয়ের উজ্জ্বল নিদর্শন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, 2029 সালের মধ্যে পাঞ্জাবকে মাদকমুক্ত করা হবে। আজ জলন্ধরে আয়োজিত নেশামুক্ত পাঞ্জাব র্যালিতে যোগ দিয়ে তিনি বলেন, মাদকের অভিশাপ থেকে পাঞ্জাবকে মুক্ত করার বিষয়কে সামনে রেখে রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি প্রতিদ্বন্দ্বিতা করবে। সরকার জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদ মোকাবিলা করেছে এবং দেশের উত্তর পূর্বে উগ্রবাদের অবসান ঘটিয়েছে। স্বাধীনতা সংগ্রামী শহীদ ভগৎ সিং এবং উধম সিং সহ পাঞ্জাবের অন্যান্য শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শ্রী শাহ বলেন, বীরত্ব, কৃষি এবং সমৃদ্ধির জন্য একসময় পরিচিত এই রাজ্যে বর্তমানে মাদক সমস্যায় জর্জরিত। পাঞ্জাবে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দুর্নীতি এবং মাদক সংক্রান্ত সমস্যা বৃদ্ধির জন্য তিনি রাজ্যের আম আদমি পার্টি সরকারকে দায়ী করেন। জম্মু কাশ্মীরের লস্কর ই তৈবা গোষ্ঠীর শীর্ষ কমান্ডার মুসা ওরফে আসিফ ফৌজি নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হওয়ার ঘটনা জম্মু ও কাশ্মীরে এলইটি নেটওয়ার্কের কাছে একটা বড় ধরনের ধাক্কা বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। বদগাম জেলার খানসাহেব থানা এলাকার গুরুবাদ কালানে এক অভিযানে সে নিহত হয়। মন্ত্রক জানিয়েছে, মুসার মৃত্যুর ফলে 2022 সাল থেকে জম্মু কাশ্মীরে সক্রিয় লস্করের 4 শীর্ষ কমান্ডারকে খতম করা সম্ভব হল। এর আগে এই দলের বাকি 3 সদস্য 2024 সালে জুনায়দ ভাট, 2025 সালে সুলেমান এবং চলতি বছরের সেপ্টেম্বরে ইয়াসির এনকাউন্টারে নিহত হয়। আসন্ন শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ সরকার 3 দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, সাপ্তাহিক ছুটির দিন শুক্র শনিবার মিলিয়ে এবছর মোট 5 দিনের ছুটি পাওয়া যাবে। দুর্গাপুজো শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আয়োজিত একটি উচ্চ পর্যায়ের সমন্বয় বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী এই ঘোষণা করেন। তিনি আরও বলেন, দেশের হিন্দু সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতেই ছুটির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বাংলাদেশ সরকার আগেই দুর্গাপুজোর মণ্ডপ বানানোর জন্য বরাদ্দ অর্থ 4 কোটি টাকা থেকে বাড়িয়ে 5 কোটি টাকা করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গত বছরের তুলনায় সারা দেশে পূজা মণ্ডপের সংখ্যা প্রায় 1,500টি বেড়ে হয়েছে 33,851। দুবাই থেকে তেল আবিবগামী ফ্লাই দুবাই এর একটি বিমানকে সৌদি আরবের তাবুক বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়েছে। বিমানটিতে একজন পাইলটকে ছুরিকাঘাত করা হয় বলে জানানো গেছে। FZ-1073 নম্বরের বিমানে বেশ কয়েকজন ইসরায়েলি নাগরিক সহ প্রায় 180 জন যাত্রী ছিলেন। এশিয়ান গেমসে আজ ভারতের সেরা দিন, একদিনে 4টি সোনা জিতেছে ভারত। কম্পাউন্ড আর্চারিতে মহিলা পুরুষ ও মিশ্র 3টি বিভাগেই সোনা জিতে ভারত হ্যাট্রিক করেছে। শুটিংয়ে মিশ্র ট্র্যাপ বিভাগ থেকেও এসেছে একটি সোনা। বক্সিংয়ে প্রিয়া ঘাঙ্গাস, নরেন্দ্র বেরওয়াল ও কপিল পোখারিয়া ব্রঞ্জ পেয়েছেন। গ্রেকো রোমান কুস্তিতে 87 কেজি বিভাগে ব্রঞ্জ জিতেছেন সুনীল কুমার। এশিয়ান গেমসে একাধিক গ্রেকো রোমান পদকজয়ী প্রথম ভারতীয় কুস্তিগির হলেন তিনি। অন্যদিকে মহিলা হকিতে দক্ষিণ কোরিয়াকে 2-0 গোলে হারিয়ে ফাইনালে পৌঁছেছে ভারত। আজকের এই সাফল্যের পর 10টি সোনা, 21টি রূপ ও 29টি ব্রোঞ্জ সহ ভারতের মোট পদক সংখ্যা দাঁড়ালো 60টি। পদকজয়ীদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী। গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে আজ সিরিজের দ্বিতীয় একদিনের ক্রিকেট ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ জেতার জন্য ভারতের সামনে 406 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। ওয়েস্ট ইন্ডিজ নির্ধারিত 50 ওভারে 7 উইকেটে 405 রান করেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। অর্থনৈতিক বিষয় সম্পর্কিত ক্যাবিনেট কমিটি 2027-28 অর্থবর্ষে রবি শস্যের ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধিতে অনুমোদন দিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 2029 সালের মধ্যে পাঞ্জাবকে মাদকমুক্ত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। এশিয়ান গেমসে কম্পাউন্ড আর্চারি ও শুটিংয়ে ভারত আজ 4টি সোনা জিতেছে। খবর শেষ হল, এরপর স্থানীয় সংবাদ 7:50।
2: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন বাংলা আধুনিক গান। প্রথম শিল্পী মনোময় ভট্টাচার্য।

0: শুনলেন বাংলা আধুনিক গান আকাশবাণী মৈত্রী। একটু পরেই শুনবেন আশার কথা।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান এক যোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী গীতাঞ্জলি, মুর্শিদাবাদ, শিলিগুড়ি, শান্তিনিকেতন, FM গোল্ড, আকাশবাণী মৈত্রী, বিবিধ ভারতী কলকাতা ও নিউজ অন AIR অ্যাপে। এখন শুনবেন পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর আয়োজিত লাইভ ফোন ইন অনুষ্ঠান আশার কথা।
2: শুরু হচ্ছে আশার কথা।

0: আশার কথা। সার্বিক স্বাস্থ্য শিক্ষা চেতনা বিকাশের লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের আয়োজনে গ্রাম স্তর কর্মীদের জন্য আশার কথা।
1: আশার কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত। স্টুডিওর ঘড়িতে এখন 8:30। আশার কথা অনুষ্ঠানে আপনারা কান পেতে থাকেন কোন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমাদের আজকের এই আশার কথা অনুষ্ঠান। প্রসব পূর্ব 36তম সপ্তাহের পরে আশাকর্মীদের গৃহভিত্তিক পরিষেবা আজকের আলোচনার বিষয়। এবং এই আলোচনায় এই মুহূর্তে আমার সঙ্গে স্টুডিওতে যিনি আছেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসক অরুণিমা হালদার, আর আমি আপনাদের সঙ্গে আছি শ্রোতমা মুখোপাধ্যায়। আপনারা আপনাদের যে কোনো প্রশ্ন আশা দিদিদের, আশা কর্মীদের যারা আপনারা আছেন নিজেরা, অথবা আপনারা আপনাদের বাড়ির লোক যারা শুনছেন, তারা সরাসরি চলে আসবেন 2248-8085 এই নম্বরে। আমাদের আজকের বিষয় আরও একবার জানিয়ে দিই, প্রসব পূর্ব 36তম সপ্তাহের পরে আশাকর্মীদের গৃহভিত্তিক পরিষেবা। বিষয়টা একটু নতুন মনে হচ্ছে কি? তাহলে অবশ্যই 8:30 পর্যন্ত আপনি কোথাও যাবেন না, রেডিও সেটে কান রাখুন। আপনাকে প্রথমেই আমাদের স্টুডিওতে স্বাগত।
2: নমস্কার, জি ধন্যবাদ।
1: নিশ্চয়ই আপনাকেও স্বাগত। আজকে যে আলোচনার বিষয়, যে প্রসব পূর্ব 36তম সপ্তাহের পরে আশাকর্মীদের গৃহভিত্তিক পরিষেবা। আশাকর্মীদের পরিষেবা তো ছিল, এবং আমরা জানি যে গর্ভাবস্থায় বা গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে স্বাস্থ্য পরিষেবার একটা গুরুত্বপূর্ণ জায়গা জুড়ে থাকেন আশাকর্মীরা, কিন্তু আজকের যে বিষয় সেটার মধ্যে কি নতুন কিছু জানবো আমরা?
2: একদমই, এটা পুরোপুরি একটা নতুন কনসেপ্ট যেটা আমাদের পশ্চিমবঙ্গ সরকার গোটা ভারতবর্ষে প্রথম ইন্ট্রোডিউস করেছেন।
1: আচ্ছা,
2: আমাদের আশা দিদিরা 36 সপ্তাহ অব্দি নর্মাল অ্যান্টিনেটাল চেকআপ, যেটা প্রসব পূর্ববর্তী যে গর্ভাবস্থার পরীক্ষা নিরীক্ষাগুলো এতদিন যেরমভাবে নিয়ম মতন হতো সেটা হবে, তার সাথে 36 সপ্তাহ যে লাস্ট ভিজিট, যেটা শেষ ভিজিট, সেটা ANM যিনি আছেন তিনি গর্ভবতী মায়ের বাড়িতে গিয়ে চেক আপ করে আসবেন, সব যন্ত্রপাতি নিয়ে গিয়ে যা যা পরীক্ষা করার দরকার, প্রেশার, ওজন, হেমোগ্লোবিন সব নিয়ে গিয়ে উনি ওখানে পরীক্ষা করবেন। করে আমাদের একটা সরকার চেকলিস্ট বানিয়ে দিয়েছেন, সেই চেকলিস্টের প্রথম কলমটা সেই 36 সপ্তাহ যা যা পেলেন ANM চেক আপ করে সেটা তিনি ফিল আপ করবেন। অনেকগুলো পয়েন্ট আছে যেটা আমরা পরবর্তী আলোচনায় আসছি, এবং তারপরে সেই চেকলিস্টে তিনি আশাকর্মীর হাতে দেবেন। তার উপর ভিত্তি করে প্রত্যেক সপ্তাহে একদিন করে, মানে 36 সপ্তাহ পর থেকে 37 সপ্তাহ, 38 সপ্তাহ, 39 সপ্তাহ, 40 সপ্তাহ, যতদিন না ডেলিভারি হচ্ছে, আশাকর্মী তার বাড়িতে গিয়ে ওই চেকলিস্ট অনুযায়ী কিছু ডেঞ্জার সাইন লেখা আছে, যেগুলো বিপদ সংকেত, যেগুলো আমাদের প্রেগনেন্সির সেগুলো আছে কি নেই, এইটা হ্যাঁ বা নাতে প্রশ্ন উত্তর জিজ্ঞেস করে চেকলিস্টটা ফিল আপ করে ফেরত নিয়ে আসে।
1: আচ্ছা, অর্থাৎ এইখানে হচ্ছে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আশাকর্মীরা তাদের এই সমানে যে তথ্য নিচ্ছেন সেই তথ্যটা এখানে গুরুত্বপূর্ণ, এবং এই যে ভাবনাটা সেই ভাবনাটা সরকার একেবারে নতুন ভাবে শুরু করেছে। কোন কোন গুরুত্বপূর্ণ বিষয়, মানে কোন কোন জায়গায় ঝুঁকি, বা কোন কোন বিষয়ের উপর আপনাদের মনে হয়েছে যে এই ঝুঁকিগুলো দেখা যায় বলেই হয়তো যাতে একটুও দেরি না করে স্বাস্থ্য পরিষেবা একদম মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, সেই জন্য আজকের এই আলোচনা?
2: দেখুন, আমরা যেটা চাই যে কোনো গর্ভাবস্থার শেষে আমরা বলি একটি সুস্থ মা এবং সুস্থ বাচ্চা যেন আমরা পাই, কারণ মা 9 মাস ধরে কষ্ট করছেন, তারপর যদি তিনি নিজে ভালো না থাকেন বা তার বাচ্চা ভালো না থাকে বা কোনো দুর্ঘটনা ঘটে সেটা একদমই অনভিপ্রেত। তাই জন্য আমাদের যত ম্যাটারনাল ডেথ হতো, মানে মাতৃ মৃত্যুগুলোকে আমরা যখন রেট্রোস্পেক্টে অ্যানালিসিস করি, করে আমরা দেখেছি যে এমন অনেক কমপ্লিকেশন আছে যেগুলো আপনার পার্টিকুলারলি লাস্ট মাসেতে গ্র্যাজুয়ালি বাড়ে, যেটা আমাদের এতদিন ৩৬ সপ্তাহ যে চেকআপটা ছিল তাতে মিস হয়ে যেত, তখন হয়তো সমস্যা হয়নি। তারপর মা যখন বাড়িতে গেছেন, বাড়িতে প্রসব অবধি যতদিন থেকেছেন তিনি আমাদের চেকআপের বাইরে, কাজে তখন যে সমস্যাগুলো ধরা পড়ে সেগুলো যাতে আমরা আর্লি আইডেন্টিফাই করতে পারি, মানে মা সমস্যা বুঝে আমাদের কাছে আসার আগেই যেন আমরা সেগুলোকে চিহ্নিত করে তাকে নিয়ে আসতে পারি।
1: সেই রকম দু একটা আমাদের যে বিপদের সংকেত বা কোনখানে সাবধানতা অবলম্বন করবে সেই বিষয়ে যদি একটু বলেন।
2: দেখুন, মোস্ট কমন আমাদের এখন যেটা কমপ্লিকেশন হয় প্রেগনেন্সিতে দু একটা, তার মধ্যে সবচেয়ে হচ্ছে প্রেশার বেড়ে যাওয়া, এবং এটা টিপিক্যালি একদম প্রেগনেন্সির শেষে গিয়ে বাড়তে আরম্ভ করে। হয়তো থ্রু আউট প্রেগনেন্সি তার প্রেশারের হেরফের খুব একটা হলো না, কিছু ধরা পড়লো না, কাজেই তাকে আমরা কোনো স্পেশাল কেয়ার দিলাম না, কিন্তু শেষ মুহূর্তে যখন সে আমাদের ৩৬ সপ্তাহ চেকআপটার বাইরে গেল তখন তার প্রেশারটা ধীরে ধীরে বাড়তে আরম্ভ করলো। এই ক্ষেত্রে যদি আমরা বাড়িতে গিয়ে তার কিছু টিপিক্যাল সাইন্স অ্যান্ড সিমটমস বলি আমরা, যেগুলো প্রেশার বাড়ার ক্ষেত্রে, এই ধরুন তার চোখে ঝাপসা দেখতে আরম্ভ করলো, হঠাৎ মাথার প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে, পেটের উপর দিকে যন্ত্রণা হচ্ছে, হাত পা ফুলে যাচ্ছে, বা ধরুন আংটি বা চুড়ি টাইট হয়ে যাচ্ছে হাতে, পা ফুলে যাচ্ছে, এইরকম কিছু জিনিস আশা দিদিদের ওই চেকলিস্টে আছে, যেটায় তারা দেখে হ্যাঁ বা নাতে টিক দেবেন। এবার যদি তারা দেখেন যে হ্যাঁ কিছু ডেঞ্জার সাইন তারা দেখতে পাচ্ছেন, তখন তিনি তখনই সেই মাকে রেফার করে নিয়ে আসবেন ডাক্তারবাবুর কাছে হাসপাতালে।
1: অর্থাৎ এই জায়গাগুলো নতুনভাবে ভাবার জায়গা এসেছে, এবং আশা দিদিদেরও এই যে নতুন যে ভাবনার কথা, যে কাজের কথা বলা হচ্ছে, সেক্ষেত্রে কি তাদেরকে, তাদের নিয়ে ক্যাম্প করা বা তাদেরকে কোনো একই সঙ্গে ট্রেনিং দেওয়া, এই রকম কোনো পরিকল্পনা আগামী দিনে আছে?
2: দেখুন, আমাদের হেলথ কেয়ার সেক্টরে একটা কন্টিনিউয়াস ট্রেনিং চলতেই থাকে, আমরা কাজের মাধ্যমে শিখি, এবং যখনই নতুন কিছু আসে আমাদের পুরো ডিসেমিনেশন এগুলো হয়েছে, কাজে আশাকর্মীরা অলরেডি কাজ করছেন। এটা কিন্তু মানে আজকে প্রথম না, এটা মোটামুটি বেশ কিছু দিন হলো শুরু হয়ে গেছে জিনিসটা। এবার হ্যাঁ, সেখানে তাদের কিছু কোয়েরি হচ্ছে, কাজ করতে গিয়ে কিছু সমস্যা হচ্ছে, কিছু প্রশ্ন আসছে মনে, সেইগুলোর জন্য তার ANM ম্যাডাম যিনি আছেন সাব সেন্টারে, তিনি হচ্ছেন, মানে আমাদের একটা ওয়েডনেসডে মিটিং হয়, মানে যেটা কথা হয়েছে যে সোমবার বা মঙ্গলবার সপ্তাহের প্রত্যেক সপ্তাহে আশা দিদি গিয়ে বাড়িতে ভিজিট করবেন, করে তিনি চেকলিস্ট ফিল আপ করে, বা তার যদি কোনো কোয়েরি থাকে, কোনো সমস্যা হয়, সেটা বুধবার একটা মিটিং হবে ওদের ব্লক, ওদের সাব সেন্টারের ওইখানে, দিয়ে সেটা যদি সেখানে সমস্যা মিটে গেল তো হয়ে গেল, আর যদি না হয় তখন সেটা ব্লকে এসে
1: তারা সমস্যা অনুযায়ী পরের দিনই জানাচ্ছেন, এবং তখন সেই ব্লক থেকে বা নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র যেখান থেকে আছে সেখান থেকে পরিষেবাটা পৌঁছে দেওয়া হবে। এই যে বারবার যে চেকলিস্টার কথা আপনি উল্লেখ করছেন, সেইখানে কোন কোন বিষয়গুলো, অনেক সময় হয় না যে যিনি হয়তো গর্ভবতী মা তিনি বুঝতে পারছেন না কোন তথ্যটা দেবেন কোন তথ্যটা দেবেন না, সেই গাইডলাইনটা যদি আজকে আমার শ্রোতা বন্ধুদের একটু দেন যে কি কি জানাতে তারা একদম দ্বিধা করবেন না।
2: একদম, আমাদের যেমন ধরুন আমি বললাম না, যেগুলো আমাদের সবচেয়ে কমন কমপ্লিকেশন যেগুলো হয়, ধরুন এই প্রেশার বেড়ে যাওয়া, রক্তে রক্তাল্পতা বা অ্যানিমিয়া, জন্ডিস হওয়া বা কোনো ধরনের ইনফেকশন বা সেপসিস হওয়া, এইগুলোরই কিছু কিছু টিপিক্যাল সিমটম যেগুলো পাওয়া যায় মায়েদের মধ্যে, তার ভিত্তিতেই এই চেকলিস্টগুলো বানানো হয়েছে। ধরুন রক্তাল্পতা, আমি যদি পেশেন্টকে গিয়ে বলি তোমার রক্তাল্পতা হচ্ছে কিনা, বা আশা দিদিকে বলি তুমি গিয়ে রক্ত

0: অল্পতা দেখবে, কেউই কিছু বুঝতে পারবেন না। তাই জন্য সেখানে আমাদের চেকলিস্টে কয়েকটা পয়েন্ট আছে, যে চোখের ভেতরে ফ্যাকাশে ভাব, এমনি ওভারঅল ফ্যাকাশে লাগা, জিভ ফ্যাকাশে হয়ে যাওয়া, হাতের নখ ফ্যাকাশে হয়ে যাওয়া, একটু হাঁটা চলা করলে বা কাজ করলে বুক ধরফর করা। এবার এই পাঁচটা পয়েন্টের মধ্যে যদি কোনো একটা হ্যাঁ আসে, তাহলে আমার কিন্তু অ্যানিমিয়ার কথাটা মাথায় আসতে হবে।
1: আচ্ছা বেশ, আমরা পরবর্তী আলোচনা শুনবো, তার আগে হ্যালো হ্যালো টেলিফোনে বন্ধু আছেন। হ্যালো
2: হ্যালো,
1: হ্যাঁ নমস্কার, কে বলছেন?
2: হ্যাঁ নমস্কার, আমি হুগলি জেলা হরিপাল থেকে বিশ্বনাথ ঘোষ কথা বলছি, কেষ্টপুর থেকে। আচ্ছা, এই যে আপনি বলেন মাথা ঘুরছে বা আপনার চোখ ধোঁয়া দেখছে, মানে হাত পা ফুলে যাচ্ছে, যাতে এ বিষয়ে সোডিয়াম পটাশিয়াম ইউরিয়া ক্রিয়েটিনের কোন সমস্যা দেখা দিতে পারে কিনা?
1: আচ্ছা বেশ, আপনার আর কোনো প্রশ্ন আছে?
2: হ্যাঁ
1: শুনতে থাকুন, শুনতে থাকুন।
0: যিনি শ্রোতা বন্ধু যে প্রশ্নটি করলেন, এটা কিন্তু জেনারেল লোকের ক্ষেত্রে, মানে একজন বয়স্ক মানুষের চোখ ধোঁয়া হয়ে যাচ্ছে, মাথা ঘুরছে, আমাদের প্রথমে মনে আসে সোডিয়াম পটাশিয়াম কম বেশি হচ্ছে। কিন্তু গর্ভবতী অবস্থায় আমাদের পুরো শরীরের ফিজিওলজিটা না নর্মাল মানুষের থেকে চেঞ্জ হয়ে যায়, কারণ দুটি প্রাণের কথা আমরা তখন ভাবছি। হ্যাঁ, কাজেই এক্স্যাক্টলি কমন লাইনে কিন্তু প্রেগন্যান্সি ট্রিটমেন্টটা ঠিক হয় না,
1: ওরকম ভাবে বলতে পারা যাবে না। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ অ্যানিমিয়ার যে বিষয়টা আপনি বললেন, যে এই লক্ষণগুলোর মধ্যে কোনো একটাও যদি দেখা যায়, তাহলে আশা দিদি সঙ্গে সঙ্গে আর একটু সতর্ক হবেন বা ইনফর্ম করবেন যে এনার মধ্যে যে কোনো একটা লক্ষণ আছে। তারপর
0: ধরুন জন্ডিস, জন্ডিসে আমি যদি বলি যে জন্ডিস হয়েছে কিনা বলো, সেটাও সেরকম একটা মানে ক্লিয়ার হলো না ব্যাপারটা। কাজে চোখের তলা, মানে আমরা যেটাকে স্ক্লেরা বলি, চোখের সাদা অংশটা যদি হলদেটে ভাব দেখা যায়, ইউরিন বা পেচ্ছাপ যদি খুব বেশি হলুদ রঙের হয়, হাত বারবার ধোয়ার পরেও যদি হলুদ রং না যায়, এরকম কয়েকটি আমাদের সিমটমস বলা আছে, যেটা আশা দিদি গিয়ে জিজ্ঞেস করবেন যে এইগুলোর কোনোটা কি হচ্ছে। যদি বলে যে হ্যাঁ হচ্ছে, তাহলে অবভিয়াসলি আমার জন্ডিসের কথা ভাবতে হবে, আর যদি না হলো তাহলে তো কোনো ঝামেলা নেই।
1: হ্যালো হ্যালো হ্যাঁ নমস্কার,
3: হ্যাঁ উপস্থিত ডাক্তার দিদি এবং সঞ্চালক দিদি আমার নমস্কার নেবেন?
1: নমস্কার,
3: আমি শাস্ত্রদীপ রুদ্রনগর থেকে সজয় কুমার দিনাল বলছিলাম। আমি দেখেছি, বিশেষ করে আমার বাড়ির সামনে হসপিটাল আছে, বিশেষ করে অনেক দুঃখজনক ঘটনা দেখেছি, এই প্রেশার বেড়ে যাওয়া, প্রেশার বেড়ে গিয়ে অনেক মা মারা গেছে, এটাও দেখেছি, খুব কষ্ট লাগে। প্রেশারটা বেড়ে গেল, কি প্রেশারটা বাড়া হচ্ছে? আর একটা প্রশ্ন আছে দিদি,
1: আপনি শুনতে থাকুন, ওনার একটা প্রশ্ন ছিল হচ্ছে যে প্রেশার কতটা, প্রেশার বেড়ে গিয়ে অনেক সময় অনেক দুর্ঘটনা ঘটে, সেক্ষেত্রে প্রেশার কতটা ঝুঁকিপূর্ণ বা কিভাবে প্রেশারটাকে ওই প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর এর মতো প্রেশারটাকে কন্ট্রোলে রাখা যাওয়ার এরকম কোন জীবন চর্চা বা কিছু মাথায় রাখা?
0: না, এটা আমি আগের বারও যেটা বললাম যে এমনি নর্মাল হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ যেটা বলি, প্রেগনেন্সির উচ্চ রক্তচাপটা কিন্তু এক্স্যাক্টলি সেটা নয়। কাজে ওখানে যেমন আমরা অনেক ধরনের বলি, লাইফস্টাইল চেঞ্জ করলে আমার প্রেশারটা কন্ট্রোলে থাকবে, প্রেগনেন্সির কিন্তু সেটা কোনো লাইফস্টাইল চেঞ্জের সাথে কিছু নেই। আমরা বড়জোর বলতে পারি নুনটা কম খাবেন, এমনি পাতে কাঁচা নুন নিয়ে খাবেন না, কিন্তু আদারওয়াইজ কোনো পার্টিকুলার কাজ করলে প্রেগনেন্সিতে প্রেশার বাড়বে না, এরকম কিন্তু কোনো ডিকটাম নেই। বরং যাদের প্রেশার এমনিতে বাড়ে না, ধরুন টিনেজ মা, বয়স কম যে মায়েদের, তাদের কিন্তু প্রেগনেন্সির সময় হাই রিস্ক থাকে প্রেশার বাড়ার। অথচ একটি ইয়াং মেয়ের কখনো নর্মাল কন্ডিশনে আমরা প্রেশার বাড়বে এটা ভাববো না।
1: আচ্ছা, এই প্রসবকালীন সময় আশা দিদিরা যখন বাড়ি বাড়ি ভিজিট করতে যান, তারা কি প্রেশারও চেক করেন?
0: না, আশা দিদিরা কোনো ক্লিনিক্যাল এক্সামিনেশন এখনো অবধি করতে
1: পারেন না। সেক্ষেত্রে ধরুন ওই যে তার কোনো প্রেশারের সমস্যা হচ্ছে কিনা, সেই মা কি করে বুঝবেন একটা দুটো লক্ষণ?
0: ওই যে আমি একটু আগে বললাম আপনাকে, চোখ ধোঁয়া হয়ে যাওয়া, মাথা ঘুরছে, হঠাৎ মাথা ঘুরতে আরম্ভ করা, হাত পা ফুলে যাওয়া, আংটি বা চুড়ি সেগুলো টাইট হয়ে যাওয়া,
1: অর্থাৎ ওই সেরকম কিছু হলে তিনি সঙ্গে সঙ্গে নিকটবর্তী, সবসময় তো ধরুন সেই দিন হয়তো আশা দিদির আসার কথা নয় বা আসেননি, আপনি যে পরামর্শগুলো আজকের আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক দিচ্ছেন, তার কোনো একটা লক্ষণ দেখা গেলে আপনি কিন্তু সরাসরি আপনার নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে অন্তত পৌঁছে যাবেন, যেখানে বিশেষজ্ঞরা আছেন, তারা আপনাকে পরামর্শ দেবেন।
0: না আশা দিদি ফোন, আচ্ছা
1: হ্যালো

0: যান, ওনাকে একটা বুকলেট দেওয়া হয় যাতে সমস্ত বাংলায় লেখা থাকে কি করণীয় কি না করণীয়। তার ফার্স্ট পেজে যেখানে মায়ের ডিটেলস, ধরুন নাম, বয়স, স্বামীর নাম, ঠিকানা ইত্যাদি লেখা থাকে, সেখানে আশাকর্মীর নাম এবং ফোন নাম্বার দেওয়া থাকে।
1: অর্থাৎ আপনি বলছেন যে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র পর্যন্ত যাওয়ার দরকার নেই,
0: মানে ওটা আশা দিদি এসে কিন্তু নিয়ে যাবেন,
1: ফোন করে মা আশা দিদিকে ডাকবেন।
0: হ্যাঁ,
1: অর্থাৎ এই আমরা জানি যে গর্ভকালীন অবস্থায় পুরো সরকারি যে স্বাস্থ্য পরিষেবা, সেই স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে আশা দিদিরা অত্যন্ত এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, যাই নিয়েই আমাদের আজকের অনুষ্ঠান প্রসব পূর্ব 36তম সপ্তাহের পরে আশাকর্মীদের গৃহভিত্তিক পরিষেবা। অর্থাৎ এই যে গৃহভিত্তিক পরিষেবাটা আপনি যেমন বলছেন সেই অনুযায়ী ভীষণভাবে গুরুত্বপূর্ণ, এবারে ধরুন তারপর প্রসব পরবর্তীও কি এরকম কোনো পরিষেবা দেওয়া হয়?
0: পুরোপুরি দেওয়া হয়। প্রসব পরবর্তী পরিষেবা অনেক দিন ধরে চলছে, এটা এটা যেমন নতুন, এটা নিয়ে অনেক প্রশ্ন আছে মানুষের মনে, লোকে এখনো ঠিক ক্লিয়ার নয়, যার ডেলিভারি হবে তিনিও হয়তো পুরোপুরি জানেন না যে তার এটা পাওয়ার কথা, কিন্তু প্রসব পরবর্তী পরিষেবাগুলো কিন্তু অনেক দিন ধরে চলছে। যেমন ধরো নর্মাল ডেলিভারির পর, দুটো ভাগ হয়তো ডেলিভারি হয়, নর্মাল হলো বা সিজার হলো, নর্মাল ডেলিভারির পর 48 ঘন্টা বাদে মাকে ছেড়ে দেওয়া হয় বাড়িতে, যদি সবকিছু ঠিক থাকে, অন্য কোনো কমপ্লিকেশন না থাকে। হ্যাঁ, এবার সেই 48 ঘন্টা পর মা বাড়িতে গেলে ইমিডিয়েট থার্ড ডেতে আশাকর্মীর ওনার বাড়িতে ভিজিট করে দেখার কথা। এবার এরপরে টোটাল 6টা ভিজিট হবে নর্মাল ডেলিভারি হলে, তৃতীয় দিনে, সপ্তম দিনে, 14 নম্বর দিনে, 21 নম্বর দিনে, 28 নম্বর দিনে আর 42 নম্বর দিনে। এবার যা সিজারিয়ান হচ্ছে, সিজারিয়ান সেকশন হয়ে বাচ্চা হচ্ছে, তার 7 দিন বাদে ছুটি হয়, একদম সেলাই কেটে 7 দিনের মাথায় ছুটি হয়, তাহলে তার থার্ড ডে ভিজিটটা হবে না, তার ওই সপ্তম দিন থেকে 7th, 14th, 21st, 28th, 42th এই 5টি চেক আপ তার বাড়িতে আশা দিদি গিয়ে করবেন,
1: মা আর বাচ্চা যাতে সুস্থ আছে কিনা, তাদের কোনো সমস্যা হচ্ছে কিনা সেটা দেখার কথা। এবারে এইটা, এই যে পরবর্তী প্রসব পরবর্তীকালীন যে যত্ন, সেটা তো আশা দিদিরা দীর্ঘদিন ধরেই করে আসছেন, আর আমরা আজকের যে বিষয়টা নিয়ে কথা বলছি সেই বিষয়ে নতুন বা গুরুত্বপূর্ণ কোনো তথ্য আমাদের শ্রোতা বন্ধুদের জানানোর আছে কি? যে ধরুন আমরা যে যে ফর্মটা ফিল আপ করার কথা আপনি বারবার বলছেন,
0: চেকলিস্ট,
1: সেই প্রসঙ্গে আর দু একটা কথা, যে কোন কোন বিষয় আমরা যেমন প্রেশারের কথাটা আলোচনা করলাম, অ্যানিমিয়ার কথাটা আলোচনা করলাম, সেই রকম আর কোন কোন দিক মা একটু মাথায় রাখবেন?
0: আর একটা ইম্পর্টেন্ট হচ্ছে সেপসিস। সেপসিস মানে গোদা কথায় যাকে আমরা ইনফেকশন বা কোন ধরনের সংক্রমণ বলি। এবার যেহেতু আমাদের,
1: একবার দেখে নি, হ্যালো হ্যালো হ্যালো, যারাই আসবেন শ্রোতা বন্ধুদের কাছে অনুরোধ, আপনারা যখন টেলিফোন করবেন তখন আপনার রেডিও সেটের যে ভলিউম সেটা একদম কম করে দেবেন, বা রেডিওর সামনে থেকে সরে গিয়ে ফোন করবেন, তাহলে আমরা খুব সুন্দরভাবে আপনার কথা শুনতে পাব এবং আপনিও আমাদের কথা খুব ভালোভাবে শুনতে পাবেন। সেপসিস নিয়ে কথা বলছিলেন।
0: হ্যাঁ, কমনেস্ট ইনফেকশন যেটা আমাদের হয় প্রেগনেন্সিতে মহিলাদের, সেটা হচ্ছে, যেহেতু আমাদের পুরো বললাম না ফিজিওলজিটা চেঞ্জ হয়, অনেক হরমোনাল চেঞ্জেস হয়, সবচেয়ে কমন হয় আমাদের ইউরিনারি ইনফেকশন হয়, কারণ ওখানে হাইজিনের একটা ব্যাপার থাকে, আমাদের মায়েরা অনেক সময় পুকুর ধার বা পুকুরে চান করেন বা এই ধরনের এগুলো হয়, তো সেই ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন কিন্তু এমনি নর্মালি শুনতে যেরকম সাধারণ, প্রেগনেন্সি ক্ষেত্রে কিন্তু সেটা অনেক বড় অসুবিধাতে ফেলতে পারে, প্রিটার্ম লেবার হয়ে যেতে পারে, তার জন্য সময়ের আগে বাচ্চা জন্ম হতে পারে, জল ভেঙে যেতে পারে, এই ধরনের অনেক সমস্যা হয়। তো সেখানে মাকে আমাদের জিজ্ঞেস করার কয়েকটি প্রশ্ন আছে, যেমন তার তলপেটে ব্যথা হচ্ছে কিনা, বারবার করে বাথরুম যেতে হচ্ছে কিনা, মানে প্রস্রাব পাচ্ছে কিনা, প্রস্রাবের সাথে জ্বালা করছে কিনা প্রস্রাব করার সময়, এবং কোনো দুর্গন্ধযুক্ত স্রাব হচ্ছে কিনা, এই কয়েকটি বেসিক কোয়েশ্চেন আমরা মাকে যেন মিস না করে যাই।
1: আর যদিও কোনো সময় হয় না, যে ধরুন কত মানুষের চাপ, যদিও যদি কোথাও ভুল হয়ে যায়, আপনি কিন্তু আজকে যারা যারা শুনছেন তাদের মধ্যে এই সমস্যাগুলোর যদি কোনো একটা আপনার হয়, আপনি নির্দ্বিধায় সেদিন আশা দিদি বাড়িতে এলে তো বলবেনই, আশা দিদি বাড়িতে না এলেও ধরুন হয়তো দুদিন পরে আসার দিন কি হয়তো আগের দিনই আশা দিদি আপনার বাড়ি থেকে ঘুরে চলে গেছেন, সেক্ষেত্রে আপনার কাছে ওই যে বুকলেটটি আছে এবং বুকলেটে আশা দিদির নাম্বার আছে, তিনি সত্যি আপনার কাছে সেই মুহূর্তে দিদির মতো বা মায়ের মতো। তাকে ফোন করে আপনি ইনফর্ম করুন যে আপনার এই এই লক্ষণের কোনো একটা দেখা দিচ্ছে, তিনি আপনাকে সঠিক জায়গায় নিয়ে যাবেন, সঠিকভাবে কেয়ার দেবেন, যত্ন দেবেন এবং

0: সুস্থ মা ও বাচ্চা যাতে আমাদের সমাজে বেড়ে ওঠে, সেই দায়বদ্ধতা দায়িত্ব তারা প্রতি মুহূর্তে নিয়ে আছেন, নিয়ে চলেন, তাই আমাদের স্বাস্থ্য ব্যবস্থা এত সুন্দরভাবে এগিয়ে চলেছে। আশা দিদিরা এত এই এই কাজগুলো করেন, অনেক ক্ষেত্রে কোনো কোনো এই কাজগুলো করতে গিয়ে আপনারা যেহেতু ফিল্ডে কাজ করছেন বা বিভিন্ন সময়ে নানান রিপোর্ট পান, সেখানে আপনারা কোনো উদ্বেগের চিত্র দেখতে পান কি যে কোথাও এখনো এই জায়গাটায় হয়তো সচেতনতার দরকার আছে, যেটা এই মুহূর্তে আমার শ্রোতা বন্ধুরা শোনালে, আপনি বললে অনেকের কাছে পৌঁছে যেতে পারে, এইরকম কোনো বিশেষ সচেতন বার্তা যেটা আপনারা দেখেন মনে হয় যে না এই জায়গাটা যদি আমরা আর একটু সচেতন হতাম তাহলে বোধ হয়?
1: হ্যাঁ, যেরকম আমাদের আমাদের যখন মায়েদের কমপ্লিকেশন হয় বা কোনো খারাপ আউটকাম হয়, আমাদের তিনটে ডিলের কথা বলা আছে, মানে দেরি কোন কোন লেভেলে দেরি হওয়ার কারণে সমস্যাটা হলো। ডিলে ওয়ান হচ্ছে যে পেশেন্টের ডিসিশন মেকিং এর ডিলে, যে আমার যে সমস্যাটা, আমি যাব কি যাব না হাসপাতালে, এই একটা ডিলে যে শুরুতেই সমস্যাটা অনেকটা দেরি হয়ে গেল ধরতে। সেকেন্ড ডিলে হচ্ছে আমাদের যাতায়াতের পথে, ধরুন গাড়ি পেলো না, রাস্তা খারাপ, জল জমে গেছে, ব্রিজ ভেঙে গেছে, এই ধরনের। আর থার্ড ডিলে হচ্ছে হাসপাতালে এসে সে পৌঁছলো কিন্তু তার পরিষেবা পেতে ডিলে হলো, যে কোনো কারণে হয়তো ওটি বন্ধ আছে কি ডাক্তারবাবু হয়তো অন্য কোনো কাজে ব্যস্ত আছেন বা হয়তো ট্রলি পাওয়া যাচ্ছে না তাকে ওয়ার্ডে নিয়ে যাওয়ার জন্য, এই ধরনের। এবারে যে ফার্স্ট ডিলে যেটা, যেটা মায়ের ডিসিশন মেকিং বা মায়ের বাড়ির লোকের ডিসিশন মেকিং, এখানে বাড়ির লোককে ইনভলভ করাটা খুব দরকার। কারণ এই মা বলছে হয়তো আমার মাথাটা একটু ঘুরছে, হয়তো ঠাকুমা দিদিমা শাশুড়িকেও বললো এই ওরকম সবার হয়, এই প্রেগনেন্সি শেষের দিকে একটু একটু মাথা ঘোরে, বা ধরুন পা ফুলছে, হাত ফুলছে, মুখ ফুলে যাচ্ছে, তখন কোথায় অ্যানিমিয়া বা প্রেশার বাড়ছে কিনা না ভেবে ওরকম আমারও ফুলেছিল। এই যে জিনিসগুলো হয়, ওই জন্য বাড়ির লোককে ইনভলভ করা, এইটা আশা দিদির কিন্তু খুব বড় একটা চ্যালেঞ্জ যেটা ফেস করতে হয় অনেক সময়।
0: অর্থাৎ এই জায়গাটায় যদি আমরা ওই সামাজিক ট্যাবুগুলো একটু সরিয়ে রাখি যে না আগে এরকম হতো তাই এখন এরকম হচ্ছে, হতেই পারে সময়ের সঙ্গে সঙ্গে আমাদের শারীরিক কিছু পরিবর্তন হয়েছে, চারপাশটা চেঞ্জ হচ্ছে, সেই অনুযায়ী হয়তো আপনাদের সময়ে যেটা হতো বা আপনার ক্ষেত্রে যেটা বিপদ ডেকে আনেনি হয়তো অন্যের ক্ষেত্রে সেটা কোনো সমস্যা ডেকে আনতেও পারে, এই জায়গাটা বোধ হয় আমাদের ভীষণভাবে সচেতন থাকতে হবে। আর যে যেটা বললেন যে সেটা তো দেখুন, সেটা আমরা এখানেই তো চেষ্টা করা হয় যে যত তাড়াতাড়ি মাকে নিরাপদে আমাদের নিকটবর্তী যে হাসপাতাল আছে সেখানে পৌঁছে দেওয়া যায়, সেই রাস্তাঘাট পার করে যথাসম্ভব ধীরে সুস্থে এবং স্বস্তিতে পৌঁছে দেওয়ার লক্ষ্য একটা থাকেই, তাও অনেক সময় আমাদের হয় বানানান বাধা বিপত্তি এসে যায়। কিন্তু যে বিষয়টা বারবার মনে রাখতে হবে সেটা হলো যে ভাবনার কারণে যেন ডিলে না হয়, ভাবনার কারণে দেরি হলে সেখানে কিন্তু আমাদের বিপদের ঝুঁকি অনেকটা বেড়ে যায়। সেক্ষেত্রে কি মায়ের প্রাণহানি পর্যন্ত হতে পারে?
1: হ্যাঁ, অনেক সময় হয়তো ধরুন মায়ের ওই যে বললাম মাথা ঘুরছে, দু চার দিন মাথা ঘুরছে, কেউ অতটা এ করলো না যে ঠিক আছে ছুটির দিনে নিয়ে যাব, হাজবেন্ড হয়তো বাইরে চাকরি করেন বা বাড়িতে কোনো পুরুষ মানুষ নেই, যেগুলো আমাদের নর্মাল সমাজে হয়ে থাকে। এবার করতে করতে হয়তো তিন দিন বাদে চার নম্বর দিনে তার একটা খিঁচুনি হয়ে গেল প্রেশার বেড়ে, তাদের যদি আমরা প্রথম দিন প্রেশারটা তার মাপতে পারতাম হাসপাতালে এনে, তখনই ওষুধ ইনজেকশন পড়লে ব্যাপারটা বালাবাড়ির জায়গায় যেত না। এবার যেই একবার খিঁচুনি হয়ে গেল বা এরকম কিছুটা হলো বা ধরুন জল ভেঙে গেল বা ব্লিডিং আরম্ভ হয়ে গেল, তখন তো সেটা একদম ইমার্জেন্সি, মানে আধ ঘন্টা এক ঘন্টার মধ্যে হাসপাতালে পৌঁছতে হবে। এবার তখন গাড়ি পাওয়া, ফোন করা, রাস্তাঘাট, বাড়ির লোক, মানে এই ইমার্জেন্সি সিচুয়েশনটা আমরা অ্যাভয়েড করার জন্যই কিন্তু এত ব্যবস্থার কথা ভাবছি।
0: অর্থাৎ এইখানে খুব সতর্ক থাকা দরকার, যে কথাটা শ্রোতা বন্ধু একজন জিজ্ঞেস করছিলেন, ওই প্রেশারটা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ, তাই সেদিকে যদি একটু সজাগ থাকেন, দৃষ্টি রাখেন, তাহলে আমার মনে হয় আমরা অনেকটা বিপদ এড়াতে পারব। আর কোনো কোনো এখনো পর্যন্ত কোনো কোনো বিষয় কি আরেকটু সচেতন করার দরকার আছে বা জরুরি বিষয় আলোকপাত করা, যেখানে ধরুন আশা দিদিরা তো আছেন, আশা কর্মীরা আছেন, তার সঙ্গে সঙ্গে বাড়ির লোক এবং যিনি গর্ভাবস্থায় আছেন বা মূলত যে সময়টা নিয়ে আমরা আলোচনা করছি একদম প্রসবের ঠিক আগের অবস্থা, সেই সময় একজন মা তার নিজের খেয়াল রাখার জন্য কোন কোন বিষয়গুলো মাথায় রাখবে যদি একটু বলেন?
1: যেমন প্রথম হচ্ছে বাচ্চার নড়াচড়া হিসেব রাখা, এটা আমরা সবাইকে বুঝিয়ে দিই যে 12 ঘন্টার মধ্যে বাচ্চা যেন অন্তত 10 বার নড়াচড়া করে, এটা একদম বেসিক, তার চেয়ে বেশিবার করুক কোনো অসুবিধে নেই, কিন্তু যদি কম করে তখন সেটা ডেফিনেটলি তাকে জানানো দরকার। এবার কি হয়, বাড়িতে হয়তো সে কাজকর্মের মধ্যে ব্যস্ত, এক বেলা গুনতে সময় পেল না বা মিস করে গেল, ভাবলো কালকে গুনবো কি পরশু গুনবো, এই করতে করতে এবার বাচ্চা প্রথম যখন কোনো সমস্যা আরম্ভ হয় ও কিন্তু নড়াচড়া দিয়ে বোঝায় যে নড়াচড়াটা হঠাৎ করে কমে যায়। এবার সেটা যদি আমরা একটু মন দিয়ে খেয়াল না করি সেটা কিন্তু ক্যাটাস্ট্রফি হতে পারে পরে।
0: আচ্ছা, অর্থাৎ এই জায়গাটা আমাদের ভীষণভাবে একটা সচেতনতার জায়গা আছে, এবং সেই সঙ্গে খাওয়া দাওয়া, মায়েরা তো আমাদের আশাকর্মী যারা আছেন তারাও এই সময়ে যে আয়রন ট্যাবলেট দেন বা প্রতি মুহূর্তে ওজন খাওয়া দাওয়া এই জাতীয় যে বিষয়গুলো সেগুলো ভীষণভাবে মাথায় রাখেন। হ্যাঁ, আর এর পরবর্তীকালেও যে কথাটা আমরা বলছিলাম, আচ্ছা আর আশা দিদিদের ক্ষেত্রে যেহেতু এই আমাদের আজকের যে বিষয়টা নিয়ে কথা হচ্ছে সেটা একদম নতুন ইমপ্লিমেন্ট হয়েছে, এখনো পর্যন্ত ধীরে ধীরে পশ্চিমবঙ্গের সমস্ত জায়গায় ছড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, এর সঙ্গে নিশ্চয়ই আশা দিদিদেরও কোনো আশার আলো আছে?
1: হ্যাঁ, আশার আলো তো অবভিয়াসলি আছে, মানে পুরো প্রসব পূর্ববর্তী যে ভিজিটগুলো আশা দিদিরা করবেন, চারটে ভিজিট করার কথা, তো মানে 40 সপ্তাহ অবধি আমরা ধরলে মিনিমাম তিনটে ভিজিট যদি কমপ্লিট করেন তারা, তাহলে প্রতি গর্ভবতী মা পিছু তাদের 50 টাকা অ্যালটমেন্ট পাওয়া উচিত। তবে তার জন্য যেটা করতে হবে, পুরো কমপ্লিটেড চেকলিস্টটা কিন্তু কিএস আইএনএম দিদির কাছে জমা দিতে হবে, মানে আমি মুখে করেছি বললে হবে না, মানে ওটা কিন্তু
0: অর্থাৎ হাতে কলমে প্রমাণ সহ এই যে চেকলিস্টের কথা আপনি বারবার বলছেন কি কি আছে কোন কোন বৈশিষ্ট্য দেখা যাচ্ছে সেইটাকে তাকে সাবমিট করতে হবে,
1: একদম
0: ডকুমেন্টস হিসেবে।
1: এটা কিন্তু ডেলিভারির পরে,
0: যেহেতু
1: ওটা 42 দিন অবধি ওদের দেখার কথা, 45 দিন কমপ্লিট করার পরে যদি মা বাচ্চা দুজনে সুস্থ থাকে তখন তারা ওই চেকলিস্টে গিয়ে আবার সেই এএনএম এর কাছে জমা দিলে 500 টাকা পার হাই রিস্ক প্রেগনেন্সি। এটা কিন্তু শুধু হাই রিস্ক প্রেগনেন্সির জন্য, সব মায়েদের কিন্তু এই প্রসব পূর্ব পরবর্তী পরিষেবার জন্য পাওয়ার কথা নয়। ওই 6 দিনের ভিজিট কমপ্লিট করে 42 দিন অবধি ভিজিট করে 45 দিন অবধি মা বাচ্চা দুজনে ভালো থাকলে আশা দিদি গিয়ে ওই ফর্ম জমা দিয়ে ক্লেম করলে তখন তার হাই রিস্ক প্রেগনেন্সি পিছু 500 টাকা পাওয়া।
0: আচ্ছা, অর্থাৎ যদি কোনো রিস্ক ফ্যাক্টর কাজ করে সেক্ষেত্রে এই
1: স্পেশাল কেয়ারটা প্রোভাইড করবেন।
0: বেশ বেশ, আর আমরা তো মা আর বাচ্চার কথা বলছি বারবারই এই সময়, জানি যে আমরা গর্ভাবস্থায় মায়েদের যেমন স্বাস্থ্যের খেয়াল রাখা জরুরি, ঠিক যেমন একটি নবজাতক শিশুর একজন জন্ম হলো, একটি প্রাণ পৃথিবীতে এলো, তার খেয়াল রাখাও জরুরি। সংক্ষেপে যদি একটু বলে দেন যে এক্ষেত্রে মা কি কি কেয়ার রাখবে বাচ্চাটির ক্ষেত্রে একদম নতুন অবস্থায়, সেই কথাটা যদি একটু বলেন একটা দুটো বিষয়।
1: বাচ্চার প্রথমেই হচ্ছে যে দুম করে আমরা চান করাবো না বাচ্চাকে, বাচ্চার আম্বিলিক্যাল কর্ড যেটা নাড়িটা তখনও শুকোয় না সেখানে আমরা কিচ্ছু করবো না, জল দেব না, কিছু অ্যাপ্লাই করবো না, কোনো ওষুধপত্র কিছু লাগানোর চেষ্টা করবো না, আর বাচ্চাকে বাইরের কোনো কিছু খাওয়ানোর চেষ্টা করবো না। এই মধু টধু অনেকে খাওয়ানোর রিচুয়াল থাকে সেইগুলো একদম না। 6 মাস বাচ্চা শুধু মায়ের বুকের দুধ খাবে, তার জন্য মা খাবে ভালো মন্দ খাবার যাতে তার দুধটা ভালো হয়, কিন্তু বাচ্চা কিছু খাবে না, বাচ্চা শুধু মায়ের দুধ।
0: অর্থাৎ এইখানে যে কোনো সংস্কার বা কিছু সরিয়ে রাখতে হবে সময়ের সঙ্গে সঙ্গে চিকিৎসা পদ্ধতি মেনে, চিকিৎসক যা বলছেন সেই পরামর্শ অনুযায়ী আপনাদের আমাদের সবাইকে চলতে হবে, তবেই কিন্তু আমরা একটা সুন্দর সমাজ গড়ে তুলতে পারবো। দেখতে দেখতে আমাদের সময় একবারে শেষ। আজ আমরা আশার কথায় শুনলাম প্রসব পূর্ব 36তম সপ্তাহের পরে আশাকর্মীদের গৃহভিত্তিক পরিষেবা, এই বিষয়ে স্টুডিওতে আলোচক হিসেবে যিনি উপস্থিত ছিলেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসক অরুণিমা হালদার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এরকম একটা গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য। আগামী দিনে আবারও কথা হবে। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবেই আমাদের সঙ্গে জুড়ে থাকুন। আর আমাদের স্বাস্থ্য পরিষেবার যে মূল কাণ্ডারি একেবারে গ্রাসরুট লেভেলে তারা হচ্ছেন আশাকর্মীরা, আপনারাও এভাবেই থাকুন, তবেই আমরা সুন্দরভাবে এগিয়ে চলতে পারব। এতক্ষণ শুনছিলেন আশার কথা, অনুষ্ঠানে একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী গীতাঞ্জলি মুর্শিদাবাদ শিলিগুড়ি শান্তিনিকেতন, FM গোল্ড, আকাশবাণী মৈত্রী, বিবিধ ভারতী কলকাতা, নিউজ অন AIR অ্যাপে। আমি আপনাদের সঙ্গে ছিলাম শ্রোতমা মুখোপাধ্যায়। সবাই খুব ভালো থাকুন, সঙ্গে থাকুন এবং সরকারি পরিষেবার সঙ্গে জুড়ে থাকুন। আজকের মতো আশার কথা এই পর্যন্তই।

0: আশার কথা।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন বাংলা ব্যান্ডের গান। প্রথম গানটি কালপুরুষ। বাংলা ব্যান্ডের

0: नमस्कार।
1: आकाशवाणी मैत्री एखन शुनबेन कथाय गाने। দুই বাংলা শ্রোতা বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের কথায় গানের পর্বটি। কিছু গান শুধু শোনা যায় না, অনুভব করা যায়। কিছু সুর আমাদের ফিরিয়ে নিয়ে যায় এমন এক সময়ে, এমন কিছু মানুষের কাছে যাদের হয়তো বাস্তবে আর ফিরে পাওয়া সম্ভব নয়, কিন্তু স্মৃতির দরজা খুললেই তাঁরা আবার খুব কাছের হয়ে ওঠেন। বাংলা গানের জগতে অতুল প্রসাদ সেন সেই অনুভবেরই এক অনন্য শিল্পী। তার গানে প্রেম আছে, বিরহ আছে, আত্মসমর্পণ আছে, আর আছে এক অদ্ভুত মায়াময় বিষণ্নতা। আজ সেই স্মৃতিপট আর না পাওয়া আমরা ফিরে দেখব নরম আলোয়, নরম সুরে। প্রথম গানটি সুচিত্রা মিত্রের কণ্ঠে।

কখনো কখনো কোনো মানুষ আমাদের জীবনে খুব অল্প সময়ের জন্য আসেন, অথচ তাঁর উপস্থিতির রেশ থেকে যায় অনেক দিন। পরিচয়ের চেয়ে বড় হয়ে ওঠে অনুভূতি, আর সেই অনুভূতি একদিন হয়ে যায় স্মৃতি। অতুলপ্রসাদ সেনের গানে এই স্মৃতির আবেশ খুব সহজেই হৃদয়ে ছুঁয়ে যায়। তাঁর সুরে কোনো বাড়তে আড়ম্বর নেই, আছে মনের কথাকে খুব সহজ করে বলে দেওয়ার ক্ষমতা। আর সেই মন যখন প্রিয়জনকে কাছে পায় না, তখন তার সমস্ত আকুলতা যেন গানের মধ্যেই আশ্রয় খোঁজে। ঠিক যেমন আজ আমরা সেই স্মৃতিপটে ভেসে থাকা সুরে।

ফিরে যাওয়া শব্দটি খুব সহজ, কিন্তু জীবনে সব ফিরে যাওয়া কি সত্যিই সম্ভব? কিছু পথ একবার পেরিয়ে গেলে আর আগের জায়গায় ফেরা যায় না, কিছু সম্পর্ক সময়ের সঙ্গে বদলে যায়, তবু মন বারবার ফিরে পেতে চায় সেই পরিচিত দিনগুলোর কাছে। অতুলপ্রসাদের গান তাই শুধু তাঁর সময়ের গান নয়, আজও যখন শোনা হয় তখন মনে হয় এ তো আমারই কথা, আমাদের কথা, আমাদেরই কোনো পুরনো বিকেল, আমাদেরই কোনো হারিয়ে যাওয়া মানুষের স্মৃতি। সেই সুরেই আজ আমরা নিমজ্জিত কথায় গানে। শেষ গানটি শুনবেন শিখা বসুর কণ্ঠে। এই গানটির মাধ্যমে শেষ করব আজকের কথায় গানে অনুষ্ঠানটি। সঙ্গে ছিলাম স্বর্ণাভ রায়। শুনুন শেষ গান শিখা বসুর কণ্ঠে।

0: কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থ বিষয়ক ক্যাবিনেট কমিটি 2027-28 অর্থবর্ষে রবি শস্যের ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধিতে অনুমোদন দিয়েছে। সবথেকে বেশি সহায়ক মূল্য বাড়ানো হয়েছে কুসুম ফুলে।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প আজ বাণিজ্য, প্রতিরক্ষা, জ্বালানি ও গুরুত্বপূর্ণ প্রযুক্তি সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়টি পর্যালোচনা করেছেন।
0: সার্বজনীন, বৈষম্যহীন নিরস্ত্রীকরণের মাধ্যমে পরমাণু অস্ত্রমুক্ত বিশ্ব গড়ে তোলার বিষয়ে ভারত তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।
1: বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় ভোটারদের হয়রানি কমাতে নির্বাচন কমিশন একগুচ্ছ নতুন নির্দেশিকা জারি করেছে।
0: নতুন দিল্লিতে আয়োজিত INDI জোটের বৈঠকে বেশ কয়েকটি দল যোগ না দেওয়ায় ভেতরের ফাটল আবার প্রকাশিত হয়ে পড়েছে বলে বিজেপির দাবি।
1: জম্মু কাশ্মীরে লস্করে তৈবার শীর্ষ কমান্ডার মুসা ওরফে আসিফ ফৌজি নিহত হওয়ার ঘটনা জম্মু কাশ্মীরের জঙ্গি নেটওয়ার্কে একটি বড় ধাক্কা বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।
0: বিমানের ভেতরে এক পাইলটকে ছুরিকাঘাতের ঘটনায় দুবাই থেকে তেল আবিবগামী একটি বিমান আজ সৌদি আরবের তাবুক বিমানবন্দরে জরুরি অবতরণ করে।
1: দীর্ঘ 12 বছর পর মার্কিন যুক্তরাষ্ট্র ইরাক থেকে সেনা প্রত্যাহার করে নিল।
0: বাংলাদেশ সরকার দুর্গাপূজায় 5 দিনের ছুটি ঘোষণা করেছে।
1: এশিয়ান গেমসে ভারত আজ 4টি সোনা জিতে পদক তালিকার অষ্টম স্থানে উঠে এসেছে।
0: আসছি বিস্তারিত খবরে, এখন দেশের খবর। কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটি 2027-28 বিপণন মৌসুমের জন্য সমস্ত অপরিহার্য রবিশস্যের ন্যূনতম সহায়ক মূল্য MSP বৃদ্ধির অনুমোদন দিয়েছে। নতুন দিল্লিতে আজ সাংবাদিকদের তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, কৃষকদের তাদের ফসলের উপযুক্ত দাম পাইয়ে দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সবচেয়ে বেশি কুসুম ফ্লুর বা স্যাফ্লাওয়ারের MSP কুইন্টাল প্রতি 675 টাকা বাড়ানো হয়েছে। এছাড়া রাই সোর্সের দাম কুইন্টাল প্রতি 413 টাকা, মুসুরের দাম 390 টাকা, বার্লির দাম 136 টাকা, ছোলার দাম 83 টাকা এবং গমের MSP কুইন্টাল প্রতি 25 টাকা বাড়ানো হয়েছে। এই বৃদ্ধি 2018-19 সালের কেন্দ্রীয় বাজেটের ঘোষণা অনুযায়ী উৎপাদন খরচের অন্তত 1.5 গুণ সহায়ক মূল্য দেওয়ার নীতি মেনেই করা হয়েছে।
2: সবসে পহলা ফেসলা লিয়া গিয়া রবি ক্রপস কে লিয়ে MSP তয় করনা। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জি নে আপনে কার্যকাল কে আরম্ভ সে হি MSP মে 50% প্রফিট দেনা ও তয় কিয়া থা, উস ফেসলে কো ইসমে লাগু কিয়া গিয়া হ্যায়। ভিট, বার্লি, গ্রাম, লেন্টিলস, রেপসিড, মসুর, মস্টার্ড অর স্যাফ্লাওয়ার, ইন সব কে লিয়ে জো প্রোডাকশন কস্ট হ্যায় উসসে কম সে কম 50% জ্যাদা রাখি গই হ্যায় MSP।
0: দিল্লি পুলিশের ইন্টেলিজেন্ট ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম বা ITMS প্রকল্প বাস্তবায়নের অনুমোদন দিয়েছে কেন্দ্র। প্রায় 1,789 কোটি টাকারও বেশি আনুমানিক ব্যয়ে এই প্রকল্পটি 3 দফায় 24 মাসের মধ্যে বাস্তবায়িত হবে। মন্ত্রী জানান, ট্রাফিক ব্যবস্থার আধুনিকীকরণে 42টি করিডোরকে এর আওতায় আনা হচ্ছে। আগামী 5 বছর ধরে এর পরিচালনা ও রক্ষণাবেক্ষণের কাজ চলবে।
2: ITMS में ऑब्जेक्टिव है कि जो 1529 ट्रैफिक सिग्नल्स है ये सारे अभी फिक्स टाइमिंग्स में ट्रैफिक पे अगर इस तरह की कैपेबिलिटी हो लाइट में कि जिस तरफ से ज्यादा ट्रैफिक आ रहा है, ज्यादा बिल्डअप हो रहा है, वहां पे रेड लाइट कम ड्यूरेशन के लिए रहे और जिस तरफ खाली है उस तरफ रेड लाइट ज्यादा ड्यूरेशन, ये पॉसिबल है ITMS से। इंटेलिजेंट ट्रैफिक मैनेजमेंट सिस्टम बहुत ही इंपॉर्टेंट है, स्पेशली फॉर अ मेगा सिटी लाइक दिल्ली।
0: श्री बोसनो जानान, মন্ত্রিসভা PM ধারা প্রকল্পটিরও অনুমোদন দিয়েছে। তিনি বলেন, এই ঐতিহাসিক উদ্যোগটি ভারতের রাজ্য অভ্যন্তরীণ বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থাকে শক্তিশালী করবে। এর ফলে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে 135 গিগাওয়াট পর্যন্ত পুনর্নবীকরণযোগ্য বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে। এই প্রকল্পের আওতায় পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎপাদনকারীদের অথবা গ্রিডের নমনীয়তার জন্য গুরুত্বপূর্ণ অন্য কোনো স্থানে 50 গিগাওয়াট আওয়ার ক্ষমতার ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম BESS স্থাপনের ব্যবস্থাও রাখা হয়েছে।
2: 1,86,000 crore rupees का ये पूरा प्रोग्राम बनाया गया है। इस प्रोग्राम में 135 गीगावाट को रिन्यूएबल एनर्जी को बैटरी एनर्जी स्टोरेज सिस्टम, स्टेट की जो ट्रांसमिशन यूटिलिटीज है उनको अपग्रेड करना और नई ग्रीन फील्ड लाइन्स को बनाकर इसको और एग्जिस्टिंग लाइन्स को अपग्रेड करना, इन सब को ध्यान में रखते हुए इस प्रोग्राम को इम्प्लीमेंट किया जाएगा। इस प्रोग्राम के इम्प्लीमेंटेशन में MNRE का रोल रहेगा, पावर ग्रिड का रोल रहेगा, मिनिस्ट्री ऑफ पावर का रोल रहेगा और बहुत सारा रोल रहेगा स्टेट गवर्नमेंट्स के साथ मिलकर इसको इम्प्लीमेंट करेंगे।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সরকার সারা দেশের কৃষকদের আয় বৃদ্ধির পাশাপাশি তাদের স্বার্থ রক্ষায় কোনো প্রচেষ্টাই বাদ রাখছে না।

0: সামাজিক মাধ্যমের এক বার্তায় তিনি জানান, সরকার 2027-28 বিপণন মরশুমের জন্য রবিশস্য ন্যূনতম সহায়ক মূল্য MSP বৃদ্ধির অনুমোদন দিয়েছে। এই সিদ্ধান্তের ফলে সারা দেশের লক্ষ লক্ষ কৃষক তাদের উৎপাদিত ফসলের ন্যায্য লাভজনক মূল্য পাবেন বলেও তিনি তার বার্তায় তুলে ধরেন। প্রধানমন্ত্রী গ্রিন এনার্জি করিডোরের তৃতীয় পর্যায়ে মন্ত্রিসভার সিদ্ধান্তকেও স্বাগত জানিয়েছেন। তিনি বলেছেন, এই সিদ্ধান্ত 135 গিগাওয়াট পুনর্নবীকরণযোগ্য শক্তি সঞ্চালনে সহায়তা করবে এবং বিভিন্ন রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে বিদ্যুৎ গ্রিডকে শক্তিশালী করবে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, রবি ফসলের ন্যূনতম সহায়ক মূল্য MSP বাড়ানোর বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভার সিদ্ধান্তে কৃষকদের জন্য সুফল আসবে। আজ সন্ধ্যায় নতুন দিল্লিতে তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার সারা দেশের কৃষকদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে প্রতিশ্রুতিবদ্ধ। MSP বৃদ্ধির ফলে কৃষকেরা তাদের ফসলের ভালো দাম পাবেন এবং এটি তাদের সমৃদ্ধিতে অবদানও রাখবে।
1: हम आयात पर निर्भरता खत्म करें, इसलिए किसानों को MSP की वृद्धि उत्पादन बढ़ाने के लिए प्रेरित करेगी और धान के क्षेत्र में हम तिलहन को भी प्रोत्साहित करने का काम करेंगे। कुछ समय ऐसी फसल है जो ऊंची नीची जगह कम उपजाऊ जगह में होती है, विशेषकर आदिवासी क्षेत्रों में, इसलिए इसकी बढ़ोतरी सबसे ज्यादा की गई है, 675 रूपया प्रति क्विंटल। इन बढ़ी हुई दरों का लाभ हमारे किसानों को लाभकारी मूल्य देने में होगा और इसकी खरीदी ठीक दामों पर करके हम किसानों की आजीविका भी सुनिश्चित करेंगे और हमको जिन चीजों की जरूरत है उनका उत्पादन भी बढ़ाएंगे।
0: শ্রী চৌহান বলেন, সমস্ত রাজ্যের আধিকারিক ও মন্ত্রীদের সঙ্গে বিস্তারিত আলোচনা এবং দক্ষিণ মধ্য উত্তরাঞ্চলে আয়োজিত সম্মেলনের ভিত্তিতে কৃষিমন্ত্রক রাজ্যভিত্তিক রবিশস্য পরিকল্পনা প্রণয়ন করেছে। তিনি উল্লেখ করেন যে মহারাষ্ট্র ও কর্ণাটকের মতন খরাপ্রবণ রাজ্যগুলির জন্য খরা সহনশীল ফসল এবং বিশেষ পদক্ষেপ সম্বলিত পরিকল্পনাও তৈরি করা হয়েছে। তিনি আরও বলেন যে মধ্যপ্রদেশ, বিহার, ছত্তিশগড়, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের মতন পর্যাপ্ত জলসম্পদ বিশিষ্ট রাজ্যগুলিতে উৎপাদন কেন্দ্রিক এক নিবিড় রবিশস্য কৌশল বাস্তবায়ন করা হচ্ছে।
2: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প আজ বাণিজ্য, প্রতিরক্ষা, জ্বালানি ও গুরুত্বপূর্ণ প্রযুক্তি সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়টি পর্যালোচনা করেছেন। আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রী মার্কিন রাষ্ট্রপতি ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা বলেন। সমাজমাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী জানান, বিশ্ব শান্তি নিরাপত্তা সুসংহত করার প্রচেষ্টা সহ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়েও দুই নেতা মতবিনিময় করেছেন। তাদের সামগ্রিক আন্তর্জাতিক কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদার করতে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখার বিষয়ে উভয় নেতাই সম্মত হয়েছেন।
0: সার্বজনীন, বৈষম্যহীন, নিরস্ত্রীকরণের মাধ্যমে পরমাণু অস্ত্রমুক্ত বিশ্ব গড়ে তোলা এবং পারমাণবিক অস্ত্রের সম্পূর্ণ নির্মূলের বিষয়ে ভারত তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। পরমাণু অস্ত্র নির্মূল দিবস উপলক্ষে গতকাল নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের এক উচ্চ পর্যায়ের বৈঠকে ভারতের হয়ে বক্তব্য রাখেন বিদেশমন্ত্রকের পশ্চিম বিষয়ক সচিব সিবি জর্জ। বিদেশমন্ত্রক জানিয়েছে, রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে ডারবান ঘোষণা ও কর্মপরিকল্পনার 25তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত আরও একটি বৈঠকে বর্ণবাদ, জাতিবৈষম্য এবং এ সংক্রান্ত অসহিষ্ণুতা মোকাবিলার ক্ষেত্র ভারত তার অবিচল অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।
2: কাজাখস্তানের ওস্কেমেনে ভারত ও কাজাখস্তানের যৌথ সামরিক মহড়া কাজিন 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এর যৌথ প্রশিক্ষণ পর্ব শুরু হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, এই মহড়ার লক্ষ্য হল রাষ্ট্রসংঘের ম্যান্ডেট বা অধীনে প্রথাগত যুদ্ধের বাইরের পরিবেশে যৌথ সন্ত্রাসবাদ বিরোধী অভিযান পরিচালনার ক্ষেত্রে উভয় বাহিনীর পারস্পরিক সমন্বয় ও সক্ষমতা বৃদ্ধি। এই মহড়া ভারত ও কাজাখস্তানের মধ্যে সামরিক সহযোগিতাকে আরও সুদৃঢ় করবে এবং আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও সম্মিলিত নিরাপত্তার বিষয়ে উভয় দেশের যৌথ অঙ্গীকারকে আরও জোরদার করবে।
0: কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কাতারের ব্যবসায়ীদের সঙ্গে ভারতের বাণিজ্য বিনিয়োগ অংশীদারিত্বের বিষয়টি খতিয়ে দেখতে এবং দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন। দোহায় কাতার বিজনেসম্যান অ্যাসোসিয়েশনের আয়োজনে একটি গোলটেবিল বৈঠকে তিনি ভারতের ধারাবাহিক অর্থনৈতিক বিকাশ, ক্রমবর্ধমান বিনিয়োগ এবং 2025-26 অর্থবছরে 94.5 বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি রেকর্ড পরিমাণ প্রত্যক্ষ বিনিয়োগে বিষয়টি তুলে ধরেন। এছাড়াও তিনি সম্প্রতি ভারতের জাপান ক্রেডিট রেটিংয়ে সিদ্ধান্তের কথাও উল্লেখ করেন।
2: বিশেষ নিবিড় সংশোধন বা SIR প্রক্রিয়ায় ভোটারদের হয়রানি কমাতে নির্বাচন কমিশন একগুচ্ছ নতুন নির্দেশিকা জারি করেছে। সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিকদের পাঠানো নির্দেশিকায় কমিশন জানিয়েছে, যাদের বিরুদ্ধে আনম্যাপড বা তথ্যগত অসঙ্গতির নোটিশ রয়েছে, তাদের আর ERO বা AERO দফতরে হাজির হতে হবে না। সংশ্লিষ্ট ভোটারের বাড়িতে গিয়ে প্রয়োজনীয় নথি সংগ্রহ করবেন বিএলও। পরে সেই নথি ইসিআই নেটে আপলোড করা হবে। শুধুমাত্র ব্যতিক্রমী ক্ষেত্রে শুনানি হবে, তাও অগ্রাধিকারের ভিত্তিতে অনলাইনে। পাশাপাশি গৃহহীন, শ্রমজীবী, দরিদ্র ও নাইট শেল্টারে বসবাসকারী মানুষের সুবিধার জন্য বিশেষ শিবির ও হেল্প ডেস্ক খোলার নির্দেশ দেওয়া হয়েছে। যেসব রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর শেষ হয়েছে, সেখানে ধারাবাহিক সংশোধন প্রক্রিয়ার মাধ্যমে বাদ পড়া এবং প্রথমবার ভোটার হবার যোগ্য নাগরিকদের নাম অন্তর্ভুক্ত করার জন্য বিশেষ অভিযান চালানোর নির্দেশও দিয়েছে কমিশন।
0: এদিকে আজ নতুন দিল্লিতে আয়োজিত আইএনডিআই জোটের বৈঠকে বেশ কয়েকটি দল যোগ না দেওয়ায় জোটের ভেতরের ফাটল আবার প্রকাশিত হয়ে পড়েছে বলে বিজেপির দাবি। নতুন দিল্লিতে আজ এক সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেন যে ডিএমকে, সমাজবাদী পার্টি ও আম আদমি পার্টি সহ বেশ কিছু শরিক দল এই বৈঠক এড়িয়ে গেছে। তিনি দাবি করেন, এই জোট গণতন্ত্র বাঁচানোর নাম করে আসলে কংগ্রেস তো তাদের সঙ্গীদের রাজনৈতিক স্বার্থ রক্ষার চেষ্টা করছে। শ্রী চৌহান আরও বলেন, জোটের নেতারা রাহুল গান্ধীকে নেতা হিসেবে মেনে নিতে মোটেই প্রস্তুত নন।
1: লগাতার কংগ্রেস আপনি গলতিয়ো পর মাফি মাঙ্গনে কে বজায় ভ্রম ফেলা রে, ঝুঠ বোল রে, মনগড়ন্ত আরোপ লগা রে। আজ ইন্ডি গঠবন্ধন কি বৈঠক থি, লেকিন বৈঠক কে পহলে হি গঠবন্ধন বিখর গয়া, আর সচ বাত তো ইয়ে হ্যায় কে ইন্ডি গঠবন্ধন রাহুল কো নেতা মাননে কে লিয়ে তৈয়ার নহি।
2: প্রবীণ বিজেপি নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, 2029 সালের মধ্যে পাঞ্জাবকে মাদক মুক্ত করা হবে। আজ জলন্ধরে আয়োজিত নেশামুক্ত পাঞ্জাব র্যালিতে ভাষণ দেওয়ার সময় তিনি বলেন, রাজ্যকে মাদকের অভিশাপ থেকে মুক্ত করার বিষয়টিকে সামনে রেখেই বিজেপি পাঞ্জাবের আসন্ন বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। তিনি বলেন, বিজেপি তাদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করে সরকার জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদ মোকাবিলা করেছে এবং উত্তর পূর্বাঞ্চলে উগ্রবাদের অবসান ঘটিয়েছে। এখন তাদের মূল লক্ষ্য হল পাঞ্জাবকে মাদক মুক্ত করা। দেশের স্বাধীনতা সংগ্রামের বীর সেনানী ভগৎ সিং, উধম সিং সহ পাঞ্জাবের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শ্রী শাহ বলেন, একসময় বীরত্ব, কৃষি ও সমৃদ্ধির জন্য পরিচিত এই রাজ্যটি বর্তমানে মাদকের সমস্যার চ্যালেঞ্জের মুখে পড়েছে। পাঞ্জাবে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দুর্নীতি এবং মাদক সংক্রান্ত সমস্যা বৃদ্ধির জন্য তিনি রাজ্যের আম আদমি পার্টি সরকারকে দায়ী করেন।
0: জম্মু কাশ্মীরে লস্কর-ই তৈবা গোষ্ঠীর শীর্ষ কমান্ডার মুসা ওরফে আসিফ ফৌজি নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হওয়ার ঘটনা জম্মু কাশ্মীরে জঙ্গি নেটওয়ার্কের কাছে একটি বড় রকমের ধাক্কা বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। বাদগাম জেলার খানসাহেব থানা এলাকার গুরওয়াত কালানে এই অভিযানে সে নিহত হয়। মন্ত্রক জানিয়েছে, মুসার মৃত্যুর ফলে 2022 সাল থেকে জম্মু কাশ্মীরে সক্রিয় লস্করের 4 শীর্ষ কমান্ডারকেই খতম করা সম্ভব হল। এর আগে এই দলে বাকি 3 সদস্য 2024 সালের জুনায়েদ ভাট, 2025 সালের সুলেমান এবং চলতি বছরের সেপ্টেম্বরে ইয়াজের এনকাউন্টারে নিহত হয়। স্বরাষ্ট্রমন্ত্রক আরও জানিয়েছে যে গত কয়েক বছর ধরে জম্মু কাশ্মীরে পুলিশ, সেনাবাহিনী এবং সশস্ত্র পুলিশ বাহিনী সহ সবকটি গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থা অত্যন্ত সুসংহত সমন্বয়ের মাধ্যমে এই সন্ত্রাস বিরোধী অভিযান চালিয়ে আসছে।
2: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, গুজরাত সন্ত্রাস দমন শাখা এটিএস, ভারতীয় উপকূলরক্ষী বাহিনী আইসিজি এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলির যৌথ অভিযানে ইরানের একটি নৌকা থেকে 5 পাকিস্তানি নাগরিককে গ্রেফতার করা হয়েছে। ভারতের এক্সক্লুসিভ ইকোনমিক জোন বা বিশেষ অর্থনৈতিক অঞ্চলের মধ্যে থাকা ওই নৌকোটি থেকে 526 কিলোগ্রাম মেটামফেটামিন ও হেরোইন উদ্ধার করা হয়েছে। এছাড়া ইরানের নৌকোটিও বাজেয়াপ্ত করা হয়।
0: কর্ণাটকের ম্যাঙ্গালোর রিফাইনারি অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের কোকার হাইড্রোটিটেড ইউনিটে বিস্ফোরণে আজ একজনের মৃত্যু এবং আহত হয়েছেন আরও 8। বিস্ফোরণের তীব্র শব্দে নিকটবর্তী ম্যাঙ্গালুরু আন্তর্জাতিক বিমানবন্দরের জানালার কাঁচও কেঁপে ওঠে। আহত 8 মধ্যে একজনের শরীরে প্রায় 35% পড়ে গেছে, তবে তিনি এখন বিপদমুক্ত বলে জানা গেছে। বাকি 7 প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।
2: নেপালের গণ্ডক নদীর অববাহিকা এবং বিহারে অবিরাম বৃষ্টিপাতের ফলে গণ্ডক নদীর জলস্তর রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। এর ফলে উত্তর বিহারে বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে। বেশ কয়েকটি স্থানে বাঁধ ভেঙে গেছে। বন্যা এখন মুজাফফরপুর, বৈশালী ও সারণ জেলাতেও ছড়িয়ে পড়ায় জেলার 200 বেশি গ্রাম ক্ষতিগ্রস্ত। এদিকে পশ্চিম চম্পারণে গণ্ডক নদীর তীব্র স্রোতের কারণে চম্পারণ বাঁধ 4 স্থানে ভেঙে গেছে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে প্রাণী সম্পদ বিভাগ বাগাহা, বেত্তিয়া, মতিহারি ও গোপালগঞ্জে সরকারি প্রতিনিধি দল পাঠিয়েছে। গণ্ডক নদীর জলস্তর বৃদ্ধির ফলে সৃষ্ট পরিস্থিতি খতিয়ে দেখতে উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী আজ পশ্চিম চম্পারণ এলাকা আকাশপথে পরিদর্শন করে প্রশাসনকে ত্রাণ ও উদ্ধার কাজ পরিচালনায় এবং বন্যা কবলিত এলাকায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নিশ্চিত করার ক্ষেত্রে সতর্ক ও তৎপর থাকার নির্দেশ দেন। এখন বিদেশের খবর।
0: বিমানের ভেতরে এক পাইলটকে ছুরিকাঘাতের ঘটনায় দুবাই থেকে তেল আভিবগামী ফ্লাইট দুবাই সংস্থার একটি

0: ইরান আজ সৌদি আরবের তাবুক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। ইসরায়েলের নাগরিক সহ প্রায় 180 জন যাত্রী নিয়ে ফ্লাইট FZ-1073 দুবাই থেকে তেল আবিবের দিকে যাওয়ার সময় এই ঘটনা ঘটে। বিমানটি প্রথমে এটি জরুরি সংকেত বা স্কোয়াড কোড 7700 পাঠায় এবং এরপরই বিমান ছিনতাই বা বেআইনি হস্তক্ষেপের ইঙ্গিতবাহী কোড 7500 সংকেত পাঠায়। ফ্লাই দুবাই জানিয়েছে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে এবং আটকে পড়া যাত্রীদের তেল আবিবে নিয়ে যাওয়ার জন্য তাবুকে আরও একটি বিমান পাঠাচ্ছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন সৌদি কর্তৃপক্ষ ফ্লাই দুবাইয়ের এক পাইলটকে গ্রেপ্তার করেছে। এদিকে সৌদি আরবে ঘুরিয়ে দেওয়া তেল আবিবগামী ফ্লাই দুবাইয়ের ওই বিমানের যাত্রীদের পরিবারের সদস্যদের জন্য ইসরায়েল বিমানবন্দর কর্তৃপক্ষ বেন গুরিয়ান বিমানবন্দরে একটি বিশেষ বিশ্রামাগার ও তথ্যকেন্দ্র খুলেছে।
1: বাগদাদের সঙ্গে সম্পাদিত একটি চুক্তির আওতায় ইসলামিক স্টেট গোষ্ঠীর বিরুদ্ধে 12 বছরের সামরিক অভিযানের সমাপ্তি ঘটিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ইরাক থেকে তাদের সব সেনা প্রত্যাহার সম্পন্ন করেছে। সেদেশে কয়েক দশক ধরে চলা মার্কিন সামরিক উপনিবেশের পর এই সেনা প্রত্যাহার ইরাকের জন্য এক নতুন অধ্যায়ের সূচনা করল। ইরাক সমর্থিত গোষ্ঠীগুলি মার্কিন বাহিনীর এই সেনা প্রত্যাহারকে স্বাগত জানিয়েছে। তবে এই পদক্ষেপের ফলে ইরাকের কিছু মানুষের মধ্যে, বিশেষ করে কুর্দি অঞ্চলে, উদ্বেগের সৃষ্টি হয়েছে। মার্কিন সেনার অনুপস্থিতিতে ইসলামিক স্টেট জঙ্গিরা পুনরায় মাথাচাড়া দিয়ে ওঠার সুযোগ পেতে পারে বলে সেখানকার আধিকারিক ও বাসিন্দারা আশঙ্কা প্রকাশ করেছেন।
0: মরক্কোর রাজা ষষ্ঠ মোহাম্মদ গতকাল নগর পরিকল্পনা মন্ত্রী ফাতিমা জোহরা মানসৌরিকে সেদেশের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করেছেন। এর ফলে দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হলেন তিনি। নির্বাচনের ফলাফল ঘোষণার 4 দিন পর এই ঘোষণা করা হল। উল্লেখ্য, নির্বাচনে মানসৌরির দল অথেন্টিসিটি অ্যান্ড মডারেটি পার্টি প্যাম সর্বাধিক ভোট পেয়েছিল।
1: বাংলাদেশে জ্বালানি সাশ্রয়ী পলিয়েস্টার চিপ উৎপাদন সম্প্রসারণের লক্ষ্যে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি মডার্ন সিনটেক্স লিমিটেড MSL এর সঙ্গে $5 কোটি একটি ঋণদান চুক্তি স্বাক্ষর করেছে। শক্তি সাশ্রয়ী আধুনিক পলিয়েস্টার চিপ উৎপাদন প্রকল্পের আওতায় MSL চিপ উৎপাদনের ক্ষমতা দৈনিক 107 টন থেকে বাড়িয়ে 407 টন নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া স্বল্প মেয়াদের ভিত্তিতে চলা স্থানীয় মূলধন ঋণ বা ওয়ার্কিং ক্যাপিটাল লোন মেটাতেও অর্থ প্রদান করা হবে বলে জানানো হয়েছে।
0: বাংলাদেশ সরকার আসন্ন দুর্গাপূজা উপলক্ষে 5 দিনের ছুটি ঘোষণা করেছে। এর মধ্যে সরকারি ছুটি 3 দিন বাড়ানো হয়েছে। সেদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবারের সঙ্গে মিলিয়ে এই সিদ্ধান্তের ফলে মোট 5 দিনের ছুটি পাওয়া যাবে। দুর্গাপুজো শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আয়োজিত এক উচ্চ পর্যায়ের সমন্বয় সভার আজ তিনি পৌরোহিত্য করেন। হিন্দু সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতেই ছুটির মেয়াদের এই সিদ্ধান্ত বলে জানা গেছে। এবার খেলার খবর।
1: এশিয়ান গেমসে আজ ভারত 4টি সোনা জয় করেছে। কম্পাউন্ড তীরন্দাজিতে ভারত স্বর্ণপদক জয়ের হ্যাট্রিক করেছে। পুরুষ, মহিলা ও মিক্সড বিভাগে সকল দলই শীর্ষস্থান অধিকার করে। এছাড়া শুটিংয়েও ভারত সোনা জিতেছে। মিক্সড ট্র্যাপ ইভেন্টে ভারত প্রথম স্থান অর্জন করে। বক্সিংয়ে প্রিয়া ঘাংঘাস এবং কপিল পোখারিয়া আরও 2টি ব্রোঞ্জ পদক এনে দিয়েছেন। এর আগে গতকাল বক্সার নরেন্দ্র বেরওয়াল ব্রোঞ্জ জিতেছিলেন। কুস্তিগির সুনীল কুমার পুরুষদের 87 কেজি গ্রেকো রোমান ইভেন্টে ফিলিপিন্সের ক্যালাম জনস্টন রবার্টসকে 9-0 ব্যবধানে হারিয়ে ব্রোঞ্জ জয় করেন। হাংঝু 2022 ব্রোঞ্জজয়ী সুনীল কুমার এশিয়ান গেমসে একাধিক গ্রেকো রোমান পদকজয়ী প্রথম ভারতীয় কুস্তিগির হিসেবে উঠে এলেন। মহিলাদের হকিতে আজ সন্ধ্যায় দক্ষিণ কোরিয়াকে 2-0 ব্যবধানে হারিয়ে ভারত ফাইনালে উঠেছে। ভারতের হয়ে গোল 2টি করেন ইশিকা চৌধুরী এবং অধিনায়ক সালিমা টেটে। ফাইনালে ভারত বর্তমান চ্যাম্পিয়ন চীনের মুখোমুখি হবে। স্কোয়াশে ভারতের পুরুষ ও মহিলা দল সেমিফাইনালে উঠে আরও 2টি পদক নিশ্চিত করেছে। এই জয়ের ফলে 60টি পদক নিয়ে ভারত 8ম স্থানে উঠে এসেছে, যার মধ্যে রয়েছে 10টি সোনা, 21টি রুপো এবং 29টি ব্রোঞ্জ পদক। এদিকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ এশিয়ান গেমসে মহিলাদের কম্পাউন্ড তীরন্দাজ বিভাগে দলগতভাবে সোনা জয় করায় তানি প্রার্থী চিকিতা, পৃথিকা প্রদীপ এবং জ্যোতি সুরেখা ভেন্নামকে অভিনন্দন জানিয়েছেন।
0: গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে আজ দ্বিতীয় একদিনের ক্রিকেট ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ভারতের সামনে জয়ের জন্য 406 রানের লক্ষ্য রেখেছে। ভারত টসে জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাট করতে পাঠায়। ওয়েস্ট ইন্ডিজ 50 ওভার 7 উইকেটে 405 রান করেছে। জন ক্যাম্পবেল, অধিনায়ক শে হোপ, আমি জাঙ্গু তিনজনেই 100 রান করেছেন। জাঙ্গু 114, হোপ 104, ক্যাম্পবেল 101 রান করেছেন। ভারত ব্যাট করতে নেমে শেষ পাওয়া খবরে 35 ওভারে 2 উইকেটে 339 রান করেছে। অধিনায়ক শুভমান গিল 182 রান করে ক্রিজে রয়েছেন। রোহিত শর্মা করেছেন 101 রান।
1: ভারতের বিরুদ্ধে ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ফুটবল ম্যাচ।

0: উরুগুয়ে দল আজ কলকাতায় এসেছে। দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ে আগামী 6ই অক্টোবর ভারতের মুখোমুখি হবে। উরুগুয়ে কোচ দিয়েগো ফোরল্যান গত বিশ্বকাপের পর উরুগুয়ে জাতীয় দলের কোচের দায়িত্ব নিয়েছেন। তার কোচিং এখনও পর্যন্ত উরুগুয়ে দুটি ম্যাচ খেলেছে, একটি ম্যাচ জিতেছে এবং একটিতে পরাজিত হয়েছে। রাজ্য সরকারের তরফ থেকে ব্রাজিলের পর উরুগুয়ে দলকেও রাজ্য অতিথির মর্যাদা দেওয়া হচ্ছে। এদিকে ভারতের বিরুদ্ধে ব্রাজিল ম্যাচে রাফিনহা খেলবেন না, আজ ব্রাজিল ফুটবল ফেডারেশন বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে। ফলে 3রা অক্টোবর যুব ভারতী ক্রীড়াঙ্গনে তাকে দেখা যাবে না। আগামীকাল রাতে ব্রাজিল দলের কলকাতায় আসার কথা।
1: আইএফএসির ফুটবলে আজ গ্রুপ বি শেষ ম্যাচে ইস্টবেঙ্গল পাঞ্জাব এফসির কাছে 1 গোলে পরাজিত হয়েছে। আজকের জয়ের ফলে পাঞ্জাব এফসি গ্রুপ সি থেকে সেমিফাইনালে পৌঁছাল।
0: এখন দৃষ্টিকোণ। চিত্র পরিচালক হৃষিকেশ মুখার্জির জন্মবার্ষিকীতে আকাশবাণী মৈত্রী সংবাদের শ্রদ্ধাঞ্জলি।

0: সময়টা পাঁচের দশকের শেষ। চিরাচরিত বাণিজ্যিক ছবি আর নির্ভেজাল শিল্পধর্মী বলে খ্যাত সমান্তরাল সিনেমা বা আর্ট ফিল্মের মাঝামাঝি একটি তৃতীয় ধারার উদ্ভব হয় ছবির দুনিয়ায়। বেশ কয়েকজন পরিচালকের হাত ধরে উঠে আসে মিডল সিনেমা। রুচিশীল শিক্ষিত সাধারণ দর্শককুল পান পরিষ্কার ঝকঝকে নির্মল বিনোদনের ছবি, যেখানে বাণিজ্যিক উদ্দেশ্য কখনোই শিল্পবোধ আর সামাজিক বার্তাকে ছাপিয়ে যায় না। দর্শক পান এক নিটোল গল্প, এই মধ্যধারার অন্যতম পথিকৃৎ ঋষিকেশ মুখার্জি।
1: 1, 2, 3,

0: জন্ম ১৯২২-এর ৩০শে সেপ্টেম্বর। প্রথমে ক্যামেরাম্যান হিসেবে কাজ শুরু, পরে চিত্র সম্পাদক, তারপর ছবির সহ নির্দেশক। নিজের পরিচালনায় প্রথম ছবি ১৯৫৭-এ মুসাফির। প্রথম ছবি বাণিজ্যিক নিরিখে তেমন সফল না হলেও বেশ প্রশংসিত হয় তার দ্বিতীয় ছবি আনাড়ি ১৯৫৯-এ। এই ছবির কুশীলব তো বটেই, ছবিটিও ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পায়। ছবিটির ভাণ্ডারে আসে মোট ৫টি পুরস্কার, রাষ্ট্রপতির রৌপ্য পদকও পায় এই ছবি।
1: খুদা বেকারি আর বন্দে সে কিতনা বড়া হ্যায়।
2: Yes, Mrs. Disha.
1: চলো আচ্ছি তোর সে মুহ হাত ধো, আম খানা নিকালতা হ্যায়।
2: No, Mrs. Disha. আম খানা নি খায়েগা, আম তোমারা ভাড়া নি দেতা, খানা কেসে খায়েগা Mrs. Disha?
1: বহুত হুশার হ্যায় তুম নেই, ফির তো মে সাথ কো বলেগা, Mrs. Disha আমকো খানা নেই দেতা, আম ভি ভাড়া নেই দেতা হ্যায়, বহুত হুশারি মত বতা।
3: সব কুছ সিখা হমনে না সিখি হোশিয়া।
0: তারপর থেকে এই ধারা অব্যাহত, তার ছবির স্বাতন্ত্র্য ফুটিয়ে তুলত তার ঘরানার।

0: জাতীয় ফিল্মফেয়ার পুরস্কার এসেছে আরো অনেক। হাসি কান্না জীবনের নানান রসরঙে মোড়া তার কিছু ছবি দর্শক মননে কালজয়ী হয়ে রয়ে গেছে, তার মধ্যে অন্যতম অভিমান। খুবই জনপ্রিয় হয় তার কমেডি ছবি গোলমাল, চুপকে চুপকে, খুবসুরত। একেবারে অন্য ধারায় জীবনের আর এক দিকের ছবি সত্যাকাম। শুধু পুরস্কারের নিরিখে নয়, জীবন মৃত্যুর আরেক গল্প হয়ে চিরকালীন আবেদন রেখে গেছে তাঁর আনন্দ।
1: জিন্দগি আর মৌত উপর ওয়ালে কে হাত হে জাহাঁ পর উসে না তো আপ বদল সকতে না মে হাম সব তো রঙ্গমঞ্চ কি কটপুতনিয়া হ্যায় জিনকি ডোর উপর ওয়ালে কি উঙ্গলিয়ো মে বন্ধি হ্যায়। কব কন কেসে উঠেগা ইয়ে কোই নি বাতা সকতা হ্যায়।
0: 1999 এ পান দাদা সাহেব ফালকে পুরস্কার, 2001 পদ্মবিভূষণ সম্মান, 2001 এনটিআর ন্যাশনাল অ্যাওয়ার্ড। সমস্ত স্বপ্ন পিছনে রেখে স্বপ্ন গড়ার এই কাণ্ডারি 2006 27 অগস্ট পাড়ি দেন অন্য লোকে। তার ফেলে যাওয়া স্বপ্নগুলো আজও ছবির জগতে জীবনের রঙকে উজ্জ্বল করে ফুটিয়ে তোলে।

0: শেষ করবার আগে খবরের বিশেষ কিছু অংশ আরো একবার। কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থ বিষয়ক ক্যাবিনেট কমিটি 2027-28 অর্থবর্ষে রবি শস্যের ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধিতে অনুমোদন দিয়েছে। সবথেকে বেশি সহায়ক মূল্য বাড়ানো হয়েছে কুসুম ফুলে।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প আজ বাণিজ্য, প্রতিরক্ষা, জ্বালানি ও গুরুত্বপূর্ণ প্রযুক্তি সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়টি পর্যালোচনা করেছেন।
0: সার্বজনীন বৈষম্যহীন নিরস্ত্রীকরণের মাধ্যমে পরমাণু অস্ত্রমুক্ত বিশ্ব গড়ে তোলার বিষয়ে ভারত তাঁর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।
1: বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় ভোটারদের হয়রানি কমাতে নির্বাচন কমিশন একগুচ্ছ নতুন নির্দেশিকা জারি করেছে।
0: নতুন দিল্লিতে আয়োজিত INDI জোটের বৈঠকে বেশ কয়েকটি দল যোগ না দেওয়ায় ভেতরে ফাটল আবার প্রকাশিত হয়ে পড়েছে বলে বিজেপির দাবি।
1: জম্মু কাশ্মীরে লস্কর এ তৈবার শীর্ষ কমান্ডার মুসা ওরফে আসিফ ফৌজি নিহত হওয়ার ঘটনা জম্মু কাশ্মীরের জঙ্গি নেটওয়ার্কে একটি বড় ধাক্কা বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।
0: বিমানের ভেতরে এক পাইলটকে ছুরিকাঘাতের ঘটনায় দুবাই থেকে তেল আবিবগামী একটি বিমান আজ সৌদি আরবের তাবুক বিমানবন্দরে জরুরি অবতরণ করে।
1: দীর্ঘ 12 বছর পর মার্কিন যুক্তরাষ্ট্র ইরাক থেকে সেনা প্রত্যাহার করে নিল।
0: বাংলাদেশ সরকার দুর্গাপূজায় 5 দিনের ছুটি ঘোষণা করেছে।
1: এশিয়ান গেমসে ভারত আজ 4টি সোনা জিতে পদক তালিকায় 8ম স্থানে উঠে এসেছে।
0: বিশ্ব পরিক্রমা আজ এ পর্যন্তই। নমস্কার।
1: নমস্কার।

0: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন সিনেমা জগৎ।
1: আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে সিনেমা জগৎ। আজকের অতিথি বাসব মল্লিক। কাকে বলে সিনেমাটোগ্রাফি, এই নিয়ে তার সঙ্গে আলাপচারিতায় প্রিয়াঙ্কা ভট্টাচার্য। আজ দ্বিতীয় তথা অন্তিম পর্ব।
2: সিনেমা তৈরির ভাবনা থেকে সার্থক চলচ্চিত্রের রূপ পাওয়া, এই দুইয়ের মাঝখানে রয়েছে তিনটি শব্দের একটা ছোট্ট যন্ত্র,

0: ক্যামেরা, আর তাকে যিনি নিয়ন্ত্রণ করেন তাকে আমরা বলি সিনেমাটোগ্রাফার। তেমনি একজন জাতীয় এবং আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চিত্রগ্রাহক আমাদের আকাশবাণী মৈত্রীর সিনেমা জগৎ অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন, যিনি সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অতিথি অধ্যাপক হিসেবে কর্মরত, তিনি বাসব মল্লিক। গত পর্বে তাকে আমরা পেয়েছিলাম, তার থেকে সিনেমাটোগ্রাফি নিয়ে অনেক কথা জানতে পেরেছি, অনেক টেকনোলজির কথা জানতে পেরেছি, টেকনিক্যালিটিজের কথা জানতে পেরেছি, এখনও অনেক কিছু জানার বাকি। তাই শুরুতেই তাকে আরও একবার সিনেমা জগৎ অনুষ্ঠানে জানাই স্বাগত।
1: নমস্কার।
0: আমরা সিনেমার বিবর্তনের কথা বলছিলাম, টেকনোলজি, ভিডিওগ্রাফি, নানা বিষয় নিয়ে কথা হয়েছে। তো আমাদের এই বাংলায় চলচ্চিত্রের যে যাত্রাপথ এবং সেখানে সিনেমাটোগ্রাফি, তার একটা দীর্ঘ ঐতিহ্য আছে। তো সেখানে নানান চিত্রগ্রাহকের কথা আমরা বলতে পারি, যেমন সুব্রত মিত্র, সৌমেন্দু রায় এবং আরও নানাজন। তো আপনি নিজে এই সময়ে খুব সাফল্যের সঙ্গে কাজ করছেন, তো অতীতকে সঙ্গে রেখে বর্তমান সময়ের সিনেমাটোগ্রাফি কতটা সাবালক হয়েছে আমাদের এই বাংলার ক্ষেত্রে যদি বলি?
1: আমি জানি না ঠিক সাবালক শব্দটা এখানে ব্যবহার করা উচিত হবে কিনা, তার কারণ সিনেমাটোগ্রাফাররা যারা তাদের সবসময় নিজস্ব একটা চিন্তা থাকে, সেটা মানে আগে একরকম ছিল, সেটার ওপর নির্ভর করে আরও ডেভেলপ করেছে তা নয় সবসময়। যেমন সুব্রতবাবু শুধু যে বাংলার সিনেমাটোগ্রাফি তা নয়, ভারতীয় সিনেমাটোগ্রাফিটাকেই যেই উচ্চতায় ওই সময় তুলে নিয়ে গেছিলেন সেটা আমাদের এখনও ইনফ্যাক্ট অ্যাচিভ করাটা একটু মুশকিল হয়ে পড়ে। এবার প্রশ্ন হচ্ছে গিয়ে যে আমি কি ওইটাকে স্ট্যান্ডার্ড ধরে তাহলে ওইটাকে অ্যাচিভ করবার পেছনে ছুটব। উনি এক ধরনের বাস্তবিকতা এবং বাস্তববাদ এর মধ্যে থেকে ওনার কাজটা উনি করেছেন, আমার হয়তো সেই চিন্তা নাই থাকতে পারে। আমরা সিনেমাটোগ্রাফাররা যখনই সিনেমাটোগ্রাফির রেফারেন্স হিসেবে কথা বলি তখন আমাদের প্রথমেই আমরা চলে যাই ভ্যান আইক, ভার্মিয়ার, রেমব্রান্ট। খুবই ভালো, সেটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই, শুধু একটাই ছোট্ট ইস্যু, যদি এরকম একটা সিচুয়েশন দাঁড়ায় যেখানে আমি এমন একটা আর্ট প্র্যাকটিস করছি যেখানে আমার কোনো রকম ভারতীয় অথবা আমার নিজের মাটির সঙ্গে যুক্ত কোনো কিছুই আমি এখানে আর ব্যবহার করতে পারবো না, তাহলে আমার কাছে একটু প্রবলেম্যাটিক। আমার পাহাড়ি পেন্টিং, পট, যে আর্ট ফর্মগুলো আমাদের এখানে রয়েছে সেগুলোকে ইউজ করা যদি না যায় তাহলে আমার কাছে এটা মনে হয় একটু প্রবলেম্যাটিক। ইনফ্যাক্ট সুব্রতদার সাথে নিয়ে কথাও হয়েছিল, উনি খুব ইন্টারেস্টিংলি পীয়ূষ স্যার শ্যুট করা সিদ্ধেশ্বরী মানিকলের একটা ছবি, ওটা ওনার খুব ফেভারিট ছিল ওই কারণেই যে ইট মুভড অ্যাওয়ে ফ্রম আ কাইন্ড অফ আ ইউরোপিয়ান আইডিয়া অফ ইমেজ মেকিং টু আ ফ্রেমিং উইচ ওয়াজ ভেরি ডিফারেন্ট।
0: আপনি এসআরএফটিএর কথা বলছিলেন, তো আপনি নিজে ওখানে অধ্যাপনা করছেন, তো আপনার যারা ছাত্রছাত্রী তাদের সঙ্গে যখন আপনার সিনেমাটোগ্রাফি নিয়ে কথা হয় তাদের ভিশন কতটা অ্যাডভান্স হয়েছে বলে মনে হয় এই টেকনোলজির সঙ্গে?
1: আর্টের ক্ষেত্রে না, ওই অ্যাডভান্সমেন্ট অফ ভিশন মানে অ্যাবসলিউটিস্ট টার্মগুলো নিয়ে একটু প্রবলেম হয়ে যায়, কারণ অ্যাডভান্স মানে কোন অ্যাডভান্সমেন্ট বলছো, নন্দলাল বোস নাকি লিওনার্দো দা ভিঞ্চি? কিন্তু আমরা যে ডিজিটাল এরাতে বাস করি তার একটা প্রভাব নিশ্চয়ই পড়েছে, যার ফলে অ্যাক্সেস বেড়ে গেছে। কিন্তু যত আমাদের অ্যাক্সেস বেড়েছে সিনেমা দেখাটাও কিন্তু কমে গেছে, অদ্ভুত। অলসো হয়তো আমরা অনেক বেশি কমপ্লিকেটেড হয়ে যাচ্ছি, যার জন্যে একটা আরেকটু বেশি কমপ্লিকেটেড ল্যাঙ্গুয়েজ অফ সিনেমা হয়তো দরকার টু বি এবল টু জাজ দিস। অন দ্য আদার হ্যান্ড, রিসেন্ট কালের মধ্যে যেই সিনেমাগুলো সব থেকে বেশি আন্তর্জাতিক সিনেমাতে বেশি, সেগুলো কিন্তু অত্যন্ত সিম্পল। ইরানিয়ান সিনেমা ফর ইনস্টেন্স, সিম্পলিসিটি ইটসেলফ। কমপ্লিকেটেড গল্প কমপ্লিকেটেড ভাবে বলাটা অনেক সোজা, কমপ্লিকেটেড একটা জিনিস খুব সোজাভাবে বলা সেটা খুব ডিফিকাল্ট।
0: আচ্ছা, আপনি বলছিলেন না সিনেমা দেখা এখন মানুষের খুব কমে গেছে, তো সিনেমাটোগ্রাফিতে আসতে গেলে মানে কেউ যদি এটাকে পেশা হিসেবে ভাবতে চায় তাহলে কি তার অনেক বেশি সিনেমা দেখা উচিত দেশ বিদেশ মিলিয়ে, নাকি এর পাশাপাশি বাস্তব জীবনকে খুব ভালো করে স্টাডি করা উচিত? যেমনটা আপনি বলছিলেন না যে কমপ্লিকেটেড জিনিসকে কমপ্লিকেটেড ওয়েতে বানানো অনেক সহজ, তুলনায় সহজভাবে বানানো কঠিন। তো সেখানে কি বাস্তব জীবনকে খুব খুঁটিয়ে স্টাডি করা এবং সারা পৃথিবীর সিনেমা দেখা কোথায় কি হচ্ছে এটা খুব জরুরি?
1: একদমই তাই, এটা জরুরি, তাতে কোনো সন্দেহ নেই। মানে ইদানিং কালে একটা অদ্ভুত একটা অ্যান্টি ইন্টেলেকচুয়াল একটা হাওয়া সামহাও, যে আমি অত আমার পুঁথিগত অত বিদ্যা নেই বাবা, কিন্তু আমি না ওটা করলে হবে না, ওটা কেন নেই? ইট শোজ ইয়োর কমিটমেন্ট। তুমি একটা জিনিস নিয়ে যখন পড়াশোনা করছো, তার মানে কি তুমি সেই জিনিসটা নিয়ে সময় দিচ্ছ, তুমি সেটাও করবে না, তুমি কিছুই করবে না, তুমি এক্সপেক্ট করবে যে একটা আর্ট ফর্ম তোমার আয়ত্তে চলে আসবে, এটা সম্ভব না। সবথেকে বড় ব্যাপার, যে কোনো আর্ট অথবা সায়েন্সের ক্ষেত্রে ইট হ্যাজ আ সোশ্যাল ইম্প্যাক্ট। ইউ ক্যানট বি চাইল্ডিশ, ইউ মে বি চাইল্ড লাইক, দ্যাট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ফান্ডামেন্টাল অ্যাসপেক্টস অফ বিং অ্যান আর্টিস্ট, কিন্তু চাইল্ডিশ হয়ে গেলে হবে না। দ্বিতীয়ত, সিনেমাটোগ্রাফি স্পেসিফিক্যালি এটা এমন একটা জিনিস যেটা ইজ রাইট ব্যাং এট দ্য সেন্টার অফ টেকনোলজি অ্যান্ড আর্ট। প্রচণ্ড হাই এন্ড টেকনোলজি ব্যবহার করে আর্ট তৈরি করা, ফলত এর টেকনোলজিক্যাল অ্যাসপেক্টটা যদি না জানা যায়, তাহলে কিন্তু ওই টেকনোলজিটা তোমাকে যে কোনো মুহূর্তে কন্ট্রোল করা শুরু করে দেবে। এবং এই যে দেশি বিদেশি ছবি যেটা আমরা বলে থাকি কেন দেখা দরকার, তার কারণ হচ্ছে কি, যে হিউম্যান ইমোশন সারা পৃথিবীতেই তার একটা ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ আছে, তার নানান আঙ্গিক সেম ইমোশনের সারা পৃথিবীতে, সেটা জানা তোমার নিজের জন্যই দরকার।
0: মানে শুধুই একটা দামি ক্যামেরা বা অ্যাডভান্সমেন্ট অফ টেকনোলজি নয়, এই সব কিছুই আসলে সিনেমাটোগ্রাফারের একটা ভিশন তৈরি করে দেয়, এবং সেটাই মনে হয় সবচেয়ে জরুরি।
1: একদমই তাই, তার কারণ হচ্ছে গিয়ে যে ভিশনটাকেই তুমি কোথাও একটা টেকনোলজির থ্রু দিয়ে ট্রান্সলেট করছো, কারণ দামি ক্যামেরা, দামি লেন্স, আলো এবং প্রযুক্তি যে জায়গাটায় পৌঁছেছে তাতে কিন্তু একটা সুন্দর মোটামুটি ভালো দেখতে একটা জিনিস তৈরি করে দেওয়াটা কিন্তু খুব বড় ফ্যাক্টর নয় এখন, সেটা অনেক সোজা। রাদার দেন দ্যাট, সেখানেই তোমাকে ইন্টারভিউটা করতে হবে। আমি জিনিসটাকে স্যানিটাইজ করে দিতেই পারি কিন্তু করব না, তার কারণ হচ্ছে মানুষের একটা ধরনের বাস্তবিকতার সঙ্গে তার একটা পরিচয় হওয়াটা আমার মনে হয় দরকার।
0: এবার আমাদের এই কথোপকথনের পথটা একটু বদলাই, এতক্ষণ তো সিনেমা নিয়ে কথা হচ্ছিল, এই মুহূর্তে দাঁড়িয়ে ওটিটি ভীষণ জনপ্রিয়, সারা পৃথিবী জুড়েই ওটিটির একটা আলাদা জায়গা তৈরি হয়ে গেছে। তো সিনেমা যখন তৈরি হয় তার তো একটা বড় ফ্রেম, সেই মতো প্ল্যান করতে হয়, ওটিটির ক্ষেত্রে প্রিপারেশন বা প্রস্তুতি কেমন থাকে?
1: এটা আবার ওই ডিজিটাল সিনেমার অ্যাসপেক্টের থেকেই এটা একটা এলিমেন্ট যেটা খুব নতুন জিনিস, যেটা আমাদের সিনেমাটোগ্রাফারদের কাছে মানে এটা একটা বেশ চ্যালেঞ্জ আর কি। তার কারণ হচ্ছে যে আমরা আগে যেটা দেখে এসেছি সেটা হচ্ছে গিয়ে যে একটা বড় পর্দা, তার একটা মাপ আছে, তুমি একটা ছবি শ্যুট করছো, তুমি জানো সেটাই বড় পর্দায় দেখানো হবে, ফলত তুমি যে ভিউ ফাইন্ডারে যেটুকুনি দেখছো সেটা ওই প্রজেকশনে দেখে দেখে ওই মাপটা তৈরি করে ফেলা। এখন তুমি ল্যাপটপে দেখতে পারো, তুমি মোবাইলে দেখতে পারো, তুমি একটা 56 ইঞ্চি টেলিভিশনে দেখতে পারো, তুমি স্ক্রিনে দেখতে পারো, তুমি কোন মাপের জন্যে কম্পোজিশন করব, তার কারণ হচ্ছে এই প্রত্যেকটা মাপের ক্ষেত্রেই কিন্তু কম্পোজিশন বদলে যায়। সো এই মাপটার হিসেব করাটা একটা চ্যালেঞ্জ। ওটিটির ক্ষেত্রে যেটা হয়ে গেছে সেটা হচ্ছে গিয়ে যে সিনেমা দেখার যে এক্সপিরিয়েন্সটা সেটা একটু বদলে দিয়েছে। মানে আমি একটা টেলিভিশনের সামনে একা বসে দেখছি, একা বসে কতজন সিনেমা হলে ছবি দেখেছেন, কারণ ওটা সবসময় একটা কালেকটিভ এক্সপিরিয়েন্স।
0: এবার আপনার নিজের জীবনের কথা একটু জিজ্ঞেস করি, যে সিনেমাটোগ্রাফার হিসেবে এমন কি কোনো দৃশ্যের কথা বা এমন কোনো শ্যুটের কথা মনে পড়ে যেটা একদম অন্যরকম, যেটা আজও মনে আছে বা খুব অন্যরকম একটা প্রভাব ফেলেছিল?
1: হ্যাঁ, আছে বটে, অনেকগুলোই আছে। তার মধ্যে একটা খুবই অদ্ভুত একটা শ্যুট ছিল, সেটা হচ্ছে আশিস আবিকুণ্ঠাক, যার সাথে আমি কাজ করি, তার একটি ছবি, সেটার নাম ছিল রাথি চক্রভিউ। সেটা একটা সিঙ্গল শট 142 মিনিটের একটা ছবি, লং টেক ফর্ম সিনেমার একটা অদ্ভুত একটা স্পেশাল ক্রাইটেরিয়া, যেখানে দ্য রিয়েল টাইম অ্যান্ড দ্য রিল টাইম ইজ দ্য সেম। মানে একটা ছবি যখন আমরা দেখি, ছবির গল্প অনুযায়ী হয়তো 1 মাস, 1 বছর, 20 বছর, কিন্তু আমরা সেটা দেখি 2 ঘন্টার মধ্যে। লং টেকের ক্ষেত্রে সিনেমাতে যতটা টাইম যাচ্ছে, অ্যাকচুয়ালি রিয়েল লাইফেও ঠিক ততটাই সময় যাচ্ছে আর কি।

0: তো এক হয়ে যায়। এক্ষেত্রে 142 মিনিট ধরে সিঙ্গল টেক, সিঙ্গল শট, লং টেক, এই এর কিন্তু কোনো প্রিপারেশন আলাদা করে কোনো ইনস্টিটিউশনাল কোনো প্রিপারেশন শেখানো হয় না। 1 ঘন্টা 42 মিনিটের তো নয়, তাও বা যা 5 মিনিট 10 মিনিটের একটা লং টেক হয়, 1 ঘন্টা 42 মিনিটের হয় না। ওই জিনিসটা করতে গিয়ে ওই 142 মিনিট ধরে কন্টিনিউয়াসলি একটা ভিউ ফাইন্ডারে চোখ রাখা, এক্সপিরিয়েন্সটা একটু অন্যরকম। একটা পয়েন্টের পরে আমরা যে প্যান টিল্ট করছি, ক্যামেরাটা যে মুভ করছি, হাতটা অটোমেটিক্যালি মুভ করছে, আমি যেন লেন্সের ওখানটা বসে আছি, আমি দেখছি তাই ক্যামেরা মুভ করছে। আশ্চর্য, আমি এটা এটা কখনো ওই রকম কিছু আমার সেরকম ভাবে হয়নি।
1: খুব ভালো লাগলো এই বিষয়টা জানতে পেরে, একদম অন্যরকম একটা এক্সপিরিয়েন্স, এবং সেইটা আপনার থেকে, আপনি সেই ব্যক্তি যিনি এক টেকে এত বড় একটা সিনেমা শুট করেছেন, সেটা একদম অন্যরকম একটা অনুভূতি আমাদের। তবে সময় একদম শেষের পথে, তাই একদম শেষ প্রশ্ন সংক্ষেপে জিজ্ঞেস করব যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এত উন্নতি চারদিকে গেল গেল রব, এরকম একটা অবস্থায় আপনি সিনেমাটোগ্রাফার হিসেবে সিনেমাটোগ্রাফির ভবিষ্যৎ কোন দিকে যাবে বলে মনে করছেন?
0: আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটার সঙ্গে কোনো একটা পয়েন্টে তো আমাদেরকে এনগেজ করতেই হবে। এটা বলে কোনো লাভ নেই এখন যে না মানুষ মানে শিল্প তো মানুষের কাজ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তা নয়। মানে কারণ স্পেশালি সিনেমাটোগ্রাফির ক্ষেত্রে টেকনোলজি এমন একটা বিরাট একটা পার্ট যে তার মধ্যে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা এসে যাওয়াটা খুব অস্বাভাবিক নয়, এটা এসে যাবেও। জিনিসটাকে কনজিউম না করে জিনিসটা সম্বন্ধে অ্যাওয়্যার হওয়া যে অ্যাকচুয়ালি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা কি করছে। ম্যান অর হিউম্যান বিইংস আর ইম্পর্ট্যান্ট বিকজ দে আর ইর্যাশনাল। ইর্যাশনালিটি ক্যানট বি পুট ইন টু অ্যান অ্যালগোরিদম, ইর্যাশনালিটি ক্যানট বি পুট ইন টু আ প্রসেস। আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্ট সিস্টেম ক্যানট বি ইর্যাশনাল, ইট হ্যাজ টু বি র্যাশনাল। নিজের ইর্যাশনালটাকে কাল্টিভেট করাটা আমার মনে হয় এই মুহূর্তের একটা আশু কর্তব্য।
1: ক্যামেরা হয়তো দৃশ্য ধারণ করে, কিন্তু সেই দৃশ্যকে অর্থবহ করে তোলেন একজন সিনেমাটোগ্রাফার বা চিত্রগ্রাহক, সে কথাই আমাদের আজকের এই অনুষ্ঠানে বারবার তুলে ধরেছেন জাতীয় এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্র পরিচালক বাসব মল্লিক। এতক্ষণ আমাদেরকে সময় দেওয়া এবং সিনেমাটোগ্রাফি নিয়ে যতটা সম্ভব বিস্তারে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ। তবে সময় একেবারেই শেষ, তাই আজকের মতো এই অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
0: ধন্যবাদ অল ইন্ডিয়া রেডিওকে।
1: নিশ্চয়ই আবারও অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে। সকলে ভালো থাকবেন, নমস্কার।
2: সিনেমা জগৎ অনুষ্ঠানে বিশিষ্ট চিত্রগ্রাহক বাসব মল্লিকের সঙ্গে কথা বললেন প্রিয়াঙ্কা ভট্টাচার্য। বিষয় ছিল কাকে বলে সিনেমাটোগ্রাফি। আজ শুনলেন দ্বিতীয় তথা অন্তিম পর্ব। সম্পাদনা সায়ন মাঝি, প্রযোজনা ডক্টর মানুষ প্রতিম দাস।
3: শুনলেন সিনেমা জগৎ, আকাশবাণী মৈত্রী।

আকাশবাণী খবর পড়ছি সুপ্রজ্যোতি ঘোষ। প্রথমেই বিশেষ বিশেষ খবর। অর্থনৈতিক বিষয়ক ক্যাবিনেট কমিটি 2027-28 অর্থবর্ষে রবি শস্যের ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধির বিষয়টি অনুমোদন করেছে। গ্রিন এনার্জি করিডর তৃতীয় পর্যায়ের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। খারিফ বিপণন মরশুম 2026-2027 জন্য উত্তরপ্রদেশ, কর্ণাটক এবং তেলেঙ্গানায় ডাল, শস্য, তৈলবীজ কেনার লক্ষ্যে মূল্য সহায়তা প্রকল্প পিএসএস এর আওতায় 5,547,99,00,000 টাকার ন্যূনতম সহায়ক মূল্য মঞ্জুর করেছে কেন্দ্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

0: মন্ত্রিসভার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 2029 সালের মধ্যে পাঞ্জাবকে মাদকমুক্ত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। গুজরাট সন্ত্রাস বিরোধী স্কোয়াড ATS ভারতের অর্থনৈতিক জলসীমায় থাকা একটি ইরানি জলযান থেকে 526 কেজি মেথ অ্যাম্ফিটামিন ও হেরোইন সহ 5 জন পাকিস্তানি নাগরিককে গ্রেপ্তার করেছে। পশ্চিমবঙ্গে বিনিয়োগ ও প্রকল্প সম্প্রসারণ বিষয়ে আলোচনার জন্য বিভিন্ন শিল্প সংস্থার এক প্রতিনিধি দল আজ নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকে বসেন। রাজ্যে একের পর এক শিল্প সংস্থা আসছে এবং শিল্পের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে আজ সিরিজের দ্বিতীয় একদিনের ক্রিকেট ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ জয়ের জন্য ভারতের সামনে 406 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। আসছি বিস্তারিত খবরে। অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত ক্যাবিনেট কমিটি CCEA 2027-2028 বিপণন মরশুমের জন্য রবিশস্যের ন্যূনতম সহায়ক মূল্য MSP বৃদ্ধির বিষয়টি অনুমোদন করেছে। নতুন দিল্লিতে আজ কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পর তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, কৃষকরা যাতে তাদের উৎপাদিত ফসলের ন্যায্য লাভজনক মূল্য পান তা সুনিশ্চিত করতেই এই সিদ্ধান্ত।
1: सबसे पहला फैसला लिया गया रबी क्रॉप्स के लिए MSP तय करना। माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी ने अपने कार्यकाल के आरंभ से ही MSP में 50% प्रॉफिट देना वो तय किया था, उस फैसले को इसमें लागू किया गया है। वीट, बार्ली, ग्राम, लेंटिल्स, रेपसीड, मसूर, मस्टर्ड और सेफ्लावर, इन सब के लिए जो प्रोडक्शन कॉस्ट है उससे कम से कम 50% ज्यादा रखी गई है MSP।
0: তিনি জানান, ন্যূনতম সহায়ক মূল্য সবথেকে বেশি বেড়েছে কুসুম ফল বা সানফ্লাওয়ারের ক্ষেত্রে কুইন্টাল প্রতি 675 টাকা, এছাড়া সরিষার দাম কুইন্টাল প্রতি 413 টাকা এবং মুসুর ডালের দাম 390 টাকা, বার্লি 136 টাকা, ছোলা 83 টাকা এবং গমের ক্ষেত্রে MSP কুইন্টাল প্রতি 25 টাকা বাড়ানো হয়েছে। এই বৃদ্ধি 2018-2019 সালের কেন্দ্রীয় বাজেটের ঘোষণা অনুযায়ী উৎপাদন খরচের অন্তত 1.5 গুণ সহায়ক মূল্য দেওয়ার নীতি মেনেই করা হয়েছে বলেও অশ্বিনী বৈষ্ণব জানান। এছাড়া গ্রিন এনার্জি করিডর Phase 3 প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এর মাধ্যমে 135 গিগাওয়াট পর্যন্ত পুনর্নবীকরণযোগ্য শক্তি জাতীয় গ্রিডে যুক্ত করা সম্ভব হবে। সেই সঙ্গে গ্রিডের ভারসাম্য বজায় রাখতে 50 গিগাওয়াট ঘন্টা ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেমও স্থাপন করা হবে। খারিফ বিপণন মরশুম 2026-2027 জন্য উত্তরপ্রদেশ, কর্ণাটক এবং তেলেঙ্গানায় প্রধান প্রধান ডালশস্য ও তৈলবীজ কেনার লক্ষ্যে মূল্য সহায়তা প্রকল্প PSS এর আওতায় 5,547.99 কোটি ন্যূনতম সহায়ক মূল্য MSP মঞ্জুর করেছে কেন্দ্র। কৃষিমন্ত্রক জানিয়েছে, খোলা বাজারে ফসলের দাম কমে যাওয়ার হাত থেকে কৃষকদের রক্ষা করতে এবং তাঁদের পণ্যের ন্যায্য মূল্য সুনিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকার খসড়া পেট্রোলিয়াম সংশোধনী বিল 2026 এর উপর সংশ্লিষ্ট সমস্ত পক্ষ এবং সাধারণ মানুষের মন্তব্য পরামর্শ চেয়েছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক জানিয়েছে, 30 অক্টোবরের মধ্যে মন্ত্রকের অফিসিয়াল ওয়েবসাইটে বা sodist@png.gov.in এবং richa.86@nic.in এই ইমেলে মতামত পাঠানো যাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সরকার কৃষকদের স্বার্থ রক্ষার পাশাপাশি তাদের আয় বাড়াতেও সবরকম প্রয়াস চালাচ্ছে। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, রবিশস্যের জন্য MSP বৃদ্ধির মন্ত্রিসভার সিদ্ধান্তে দেশের 100,000 কৃষক তাদের ফসলের ন্যায্য দাম পাবেন। এছাড়া গ্রিন এনার্জি করিডর Phase 3 প্রকল্পের অনুমোদনের সিদ্ধান্তকেও স্বাগত জানিয়েছেন শ্রী মোদী। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, রবিশস্যের এই MSP বৃদ্ধির সিদ্ধান্তে কৃষকরা উপকৃত হবেন। নতুন দিল্লিতে আজ তিনি সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্র কৃষকদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে প্রতিশ্রুতিবদ্ধ। জম্মু ও কাশ্মীর বিধানসভার শরৎকালীন অধিবেশন আজ অনির্দিষ্টকালের জন্য মুলতবি হয়েছে। 21 সেপ্টেম্বর শুরু হওয়া 10 দিনের এই অধিবেশনে মোট 25 ঘণ্টা চলেছে বিধানসভার কার্যক্রম। বিধানসভার অধ্যক্ষ আব্দুল রহিম রাথের জানিয়েছেন, অধিবেশন চলাকালীন 328টি চিহ্নিত প্রশ্ন সহ মোট 640টিরও বেশি প্রশ্ন জমা পড়েছিল। এর মধ্যে 625টি প্রশ্ন আলোচনার জন্য তালিকাভুক্ত করা হয়। নির্বাচন কমিশন অন্ধ্রপ্রদেশ ও মেঘালয়ে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR এর সময়সীমা বাড়িয়েছে। উল্লেখ্য, অন্ধ্রপ্রদেশে SIR সংক্রান্ত দাবি অভিযোগ নিষ্পত্তির প্রক্রিয়া 10 অক্টোবর পর্যন্ত চলবে এবং চূড়ান্ত ভোটার তালিকা 16 অক্টোবর প্রকাশিত হবে। মেঘালয়ে চূড়ান্ত ভোটার তালিকা 26 অক্টোবর প্রকাশিত হবে। আজ সন্ধ্যায় নয়াদিল্লিতে নির্বাচন কমিশনের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এই বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং নির্বাচন কমিশনার ডক্টর সুখবীর সিং সান্ধু ও ডক্টর বিবেক যোশী উপস্থিত ছিলেন। উত্তরপ্রদেশ থেকে

0: আসন্ন রাজ্যসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য সমাজবাদী পার্টির প্রার্থী অধ্যাপক রামগোপাল যাদব এবং ধনরাজ পরিমল নাথওয়ানি লখনৌতে তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব মনোনয়ন জমা দেওয়ার সময় তাদের সঙ্গে ছিলেন। প্রবীণ বিজেপি নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন 2029 সালের মধ্যে পাঞ্জাবকে মাদকমুক্ত করা হবে। জলন্ধরে আজ নেশামুক্ত পাঞ্জাব র্যালিতে যোগ দিয়ে তিনি বলেন, মাদকের অভিশাপ থেকে পাঞ্জাবকে মুক্ত করার বিষয়কে সামনে রেখে রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি প্রতিদ্বন্দ্বিতা করবে। সরকার জম্মু কাশ্মীরে সন্ত্রাসবাদ মোকাবিলা করছে এবং দেশের উত্তর পূর্বে উগ্রবাদের অবসান ঘটিয়েছে। এবার সরকারের মূল লক্ষ্য পাঞ্জাবকে মাদকমুক্ত করা। গুজরাট সন্ত্রাসবিরোধী স্কোয়াড এটিএস, ভারতীয় উপকূলরক্ষী বাহিনী এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলির যৌথ অভিযানে ভারতের একচ্ছত্র অর্থনৈতিক অঞ্চল থেকে 526 কেজি মেথ, অ্যাম্ফিটামিন ও হেরোইন উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় একটি ইরানি নৌকা বাজেয়াপ্ত সহ 5 পাকিস্তানি নাগরিককে গ্রেফতার করা হয়েছে। সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, যুব সমাজকে মাদকমুক্ত রাখতে মোদী সরকার দৃঢ়প্রতিজ্ঞ। 16 এই সফল যৌথ অভিযান বিভিন্ন সংস্থার মধ্যে চমৎকার সমন্বয়ের উজ্জ্বল নিদর্শন। সেবা সংকল্প অভিযান কর্মসূচির অধীনে জলজীবন মিশন এবং স্বচ্ছ ভারত অভিযান, এই দুই বিশেষ পদক্ষেপ নিয়ে শুনবেন পরপর দুটি পর্বে আলোচনা। ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট কলকাতায় প্রাক্তন অধ্যাপক ডক্টর সুজয় বসুর সঙ্গে কথা বলেছেন কাশফিন নাহার। আজ প্রথম পর্বে জলজীবন মিশন নিয়ে বিশেষ আলোচনা শুনবেন রাত 10:10 গীতাঞ্জলি DTH বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। আগামীকাল দ্বিতীয় পর্ব সম্প্রচারিত হবে একই প্রচার তরঙ্গে রাত 8। এ খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গে নতুন বিনিয়োগ ও প্রকল্প সম্প্রসারণ নিয়ে আলোচনা করতে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের বিভিন্ন শাখার CEO সহ শীর্ষকর্তাদের একটি প্রতিনিধি দল আজ নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়ালের সঙ্গে বৈঠকে বসে। রিলায়েন্সের শীর্ষস্তরের আধিকারিকদের সঙ্গে সরাসরি রাজ্যের প্রশাসনিক নেতৃত্বের এই আলোচনায় ডেটা সেন্টার ও AI ক্লাউড, আন্তর্জাতিক কেবল ল্যান্ডিং স্টেশন, কোল গ্যাসিফিকেশন, ফুড পার্ক, সড়ক পরিকাঠামো এবং মাল্টি স্পেশালিটি হাসপাতাল, এই 6 ক্ষেত্রে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। উল্লেখ্য, গত 21 মুম্বাইয়ে রিলায়েন্স কর্ণধার মুকেশ আম্বানির সঙ্গে মুখ্যমন্ত্রী বৈঠকের পর এদিনের বৈঠককে শিল্প বিনিয়োগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। রাজ্যে একের পর এক শিল্প সংস্থা আসছে এবং শিল্পের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন। তিনি আজ পশ্চিম মেদিনীপুরের ঘাটালের বিসিংহ গ্রামে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিবস পালনের সরকারি অনুষ্ঠান মঞ্চ থেকে একথা জানান। রাজ্যে ছেলেমেয়েদের কর্মসংস্থানের সুযোগ এর ফলে বৃদ্ধি পাবে বলে মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেছেন।
1: এই রাজ্যে একটার পর একটা শিল্প আসছে। আজকে সুদূর মুম্বাই থেকে রিলায়েন্স কোম্পানি বড় টিম পাঠিয়েছেন কলকাতায়। এই রাজ্যে অনেক কর্মসংস্থান হবে। আমি দায়িত্ব নেওয়ার 5 হয়েছে, নিশ্চয় উন্নয়ন হবে, স্বাস্থ্য শিক্ষা আধুনিকরণ হবে, প্রয়োজনীয় ভাতা, শিক্ষিত বেকার চাকরি, কৃষকের অধিকার রক্ষা হবে, মঠ মন্দির সেজে উঠবে, পশ্চিমবঙ্গের সংস্কৃতি আরো বিকশিত হবে।
0: পুজোর আগেই বেতন বাড়তে চলেছে প্যারা টিচার, শিক্ষাবন্ধু, আকস্মিক সময়, শিক্ষক সহ শিক্ষাক্ষেত্রে মোট 13 বিভাগের চুক্তিভিত্তিক কর্মীদের। স্কুল শিক্ষা দপ্তর আজ এই মর্মে এক বিজ্ঞপ্তি জারি করেছে। 1 অক্টোবর থেকে এই বর্ধিত বেতন কার্যকর হবে। IFA শিল্ড ফুটবলের প্রথম সেমিফাইনালে আগামী 4 অক্টোবর মোহনবাগান সুপার জায়ান্ট পাঞ্জাব FC-র মুখোমুখি হবে। দ্বিতীয় সেমিফাইনালে 5 অক্টোবর ইস্ট বেঙ্গল নর্থ ইস্ট ইউনাইটেড FC-র বিরুদ্ধে খেলবে। দুটি ম্যাচই হবে কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে। খেলা শুরু হবে বিকেল 5। এশিয়ান গেমসে আজ ভারতের সেরা দিন, একদিনে 4 সোনা জিতেছে ভারত। কম্পাউন্ড আর্চারিতে মহিলা, পুরুষ ও মিশ্র 3 বিভাগেই সোনা জিতে ভারত হ্যাট্রিক করেছে। শুটিংয়ে মিশ্র ট্র্যাপ বিভাগ থেকেও এসেছে 1 সোনা। বক্সিংয়ে প্রিয়া ঘাঙ্গাস, নরেন্দ্র বেরওয়াল ও কপিল পোখরিয়া ব্রোঞ্জ পেয়েছেন। গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে আজ সিরিজের দ্বিতীয় একদিনের ক্রিকেট ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ জয়ের জন্য ভারতের সামনে 406 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। জবাবে শেষ খবর পাওয়া পর্যন্ত ভারতের 42 ওভারে 388 রান করেছে। অধিনায়ক শুভমন গিল 215 রানে ব্যাট করেছেন। রোহিত শর্মা 75 বলে 101 রান করেন। এর আগে ভারত টসে জিতে ওয়েস্ট ইন্ডিজকে প্রথমে ব্যাট করতে পাঠায়। ওয়েস্ট ইন্ডিজ নির্ধারিত 50 ওভারে 7 405 রান করে। শেষ করার আগে সংবাদের বিশেষ কিছু অংশ আরেকবার। অর্থনৈতিক বিষয়ে ক্যাবিনেট কমিটি 2027-28 অর্থবর্ষে রবি শস্যের ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধির বিষয়টি অনুমোদন করেছে।

0: এনার্জি করিডোর তৃতীয় পর্যায়ের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 2029 সালের মধ্যে পাঞ্জাবকে মাদকমুক্ত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। খবর শেষ হলো, এর পরবর্তী সংবাদ শুনবেন আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন আগামীকাল 1 অক্টোবর 2026 বৃহস্পতিবার আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের অনুষ্ঠান সূচি। আগামীকাল আকাশবাণী মৈত্রী প্রথম অধিবেশনের সূচনা ভারতীয় সময় সকাল 5:56। 6:05 সুচিন্তন, শুনবেন শ্রী অরবিন্দের রচনা থেকে পাঠ। 6:10 প্রথম আলো অনুষ্ঠানে শুনবেন খেয়াল, শিল্পী পণ্ডিত বি আর দেওধার, শুনবেন রাগ লক্ষ্মী টোড়ি ও কুকুভ বিলাওয়াল। 6:30 এই মহাজীবন অনুষ্ঠানে শুনবেন আশাপূর্ণা দেবীর জীবন কথা। 6:40 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী শাহানা মুখোপাধ্যায়। 6:55 কৃষক বন্ধুদের জন্য, শুনবেন কেঁচো সারের গুরুত্ব, এই নিয়ে একটি কথিকা, বলবেন সোমা বিশ্বাস। সকাল 7:05 লোকগীতি, 7:15 আসুন বেরিয়ে যান ভারতে, আগামীকালের গন্তব্য ত্রিপুরা রাজ্যের ছবি মুড়া, উপস্থাপনায় পৌলমী ভট্টাচার্য। 7:35 সকালের আড্ডা, উপস্থাপনায় পৌলমী ভট্টাচার্য। 8:30 ঘুরে দাঁড়ানোর গল্প, শুনবেন অঞ্জনা ভট্টাচার্যের সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণ করেছেন কৃষ্ণা শর্বরী দাশগুপ্ত। সকাল 8:45 যুব মনে গানে গানে, সম্পাদনা ঋতব্রত দে। সকাল 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে আগামীকাল শুনবেন বেহালা, শিল্পী ইন্দ্রদীপ ঘোষ, রাগ আহিরি। 9:30 মনের মতো গান, উপস্থাপনায় শ্রাবণী চট্টোপাধ্যায়। 10:30 রামধনু অনুষ্ঠানে প্রথমে শুনবেন নজরুল গীতি, শিল্পী অসীমা দুবে, পরে লোকগীতি, শিল্পী সৌরেশচন্দ্র প্রামাণিক। 11:00 মহানায়কের গল্প, উপস্থাপনায় শ্রাবণী চট্টোপাধ্যায়। 11:15 অতুল প্রসাদের গান, শিল্পী অপূর্ব পাল। 11:30 রম্যগীতি। 12:00 যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা, উপস্থাপনায় শ্বেতা হাজরা। 12:30 রবীন্দ্রসঙ্গীত। 1:00 বেতার নাটক দমকা হাওয়া, রচনা বিমল রায়, প্রযোজনা শুক্লা বন্দ্যোপাধ্যায়। 1:40 বাংলা ব্যান্ডের গান। ভারতীয় সময় 2:30 মৈত্রী প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের সমাপ্তি। আগামীকাল আকাশবাণী মৈত্রী দ্বিতীয় অধিবেশনের সূচনা ভারতীয় সময় 3:30। 3:35 অনুরোধের আসর, 4:05 মহিলাদের আসর, বিষয় দিগন্ত, উপস্থাপনা সঞ্চিতা বটব্যাল। 4:35 ছায়াছবির গান, 4:50 ক্যাম্পাস আড্ডা, কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন শুভব্রত চৌধুরী, আগামীকাল শুনবেন প্রথম পর্ব। বিকেল 5:05 আজ সন্ধ্যায়, উপস্থাপনায় রঞ্জনা মুখোপাধ্যায়। 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনা সঞ্জয় হাজরা। 6:20 শুনবেন ক্ষেত খামারের কথা, আমাদের রাজ্যে খারিফ ডাল চাষের সম্ভাবনা, এই বিষয় নিয়ে আলাপচারিতায় থাকবেন অধ্যাপক রাজীব নাথ, ডক্টর স্বরূপ চৌধুরী ও সুব্রত চক্রবর্তী। 6:50 আপনার স্বাস্থ্য, প্রবীণদের ভালো থাকার উপায়, এই বিষয় নিয়ে একটি কথিকা বলবেন ডাক্তার শর্মিলা গুপ্ত। 7:00 যুববাণী থেকে গানের সুরে, উপস্থাপনায় প্রান্তিকা দাশগুপ্ত। 8:15 বাংলা ব্যান্ডের গান। 9:00 কথায় গানে, উপস্থাপনায় ধীমান চক্রবর্তী। 9:15 বিশ্ব পরিক্রমা। 9:45 ছায়াছবির গান। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন কৌশিকী কানাডার আগে বেহালা, শিল্পী ইন্দ্রদীপ ঘোষ। 10:45 উপমহাদেশের খবর। 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় ধীমান চক্রবর্তী। 12:00 আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। শুনলেন আগামীকাল সারাদিন আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের অনুষ্ঠান সূচি। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। আজ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন রাগেশ্রী রাগে খেয়াল, শিল্পী শ্যামলী সরকার, তবলা সুরজিৎ সাহা, হারমোনিয়াম কমলাক্ষ মুখোপাধ্যায়।

0: আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে এখন উপমহাদেশের খবর। উপস্থাপনায় আমি প্রবীর ভট্টাচার্য, সঙ্গে রয়েছেন অর্ক সেন। আজকের শিরোনামে রয়েছে, কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থ বিষয়ক ক্যাবিনেট কমিটি 2027-28 অর্থবর্ষে রবি শস্যের ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধিতে অনুমোদন দিয়েছে। গ্রিন এনার্জির করিডোরে তৃতীয় পর্যায়ের অনুমোদন মন্ত্রিসভার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্ত্রিসভার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।
1: সার্বজনীন বৈষম্যহীন নিরস্ত্রীকরণের মাধ্যমে পরমাণু অস্ত্রমুক্ত বিশ্ব গড়ে তোলার বিষয়ে ভারত তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।
0: বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় ভোটারদের হয়রানি কমাতে নির্বাচন কমিশন একগুচ্ছ নতুন নির্দেশিকা জারি করেছে।
1: জম্মু কাশ্মীরে লস্কারে তৈবার শীর্ষ কমান্ডার মুসা ওরফে আসিফ ফৌজি নিহত হওয়ার ঘটনা জম্মু কাশ্মীরের জঙ্গি নেটওয়ার্কে একটি বড় ধাক্কা বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।
0: নেপালের গণ্ডক নদীর অববাহিকা এবং বিহারে

0: অবিরাম বৃষ্টিপাতের ফলে গণ্ডক নদীর জলস্তর রেকর্ড উচ্চতায় পৌঁছেছে।
1: বিমানের ভেতরে এক পাইলটকে ছুরিকাঘাতের ঘটনায় দুবাই থেকে তেল আভিবগামী একটি বিমান আজ সৌদি আরবের তাবুক বিমানবন্দরে জরুরি অবতরণ করে।
0: বাংলাদেশ সরকার দুর্গাপূজায় 5 দিনের ছুটি ঘোষণা করেছে।
1: এশিয়ান গেমসে ভারত আজ 4টি সোনা জিতে পদক তালিকায় 8ম স্থানে উঠে এসেছে।
0: আসছে বিস্তারিত খবরে। কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটি 2027-28 বিপণন মরশুমের জন্য সমস্ত অপরিহার্য রবি শস্যের ন্যূনতম সহায়ক মূল্য MSP বৃদ্ধির অনুমোদন দিয়েছে। আজ নতুন দিল্লিতে সাংবাদিকদের সামনে তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, কৃষকদের তাঁদের ফসলের উপযুক্ত দাম পাইয়ে দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সবচেয়ে বেশি কুসুমফুল বা সানফ্লাওয়ারের MSP কুইন্টাল প্রতি 675 টাকা বাড়ানো হয়েছে। MSP কুইন্টাল প্রতি 675 টাকা বাড়ানো হয়েছে। এছাড়া রাই সর্ষের দাম কুইন্টাল প্রতি 413 টাকা, মুসুরের দাম 390 টাকা, বার্লির দাম 136 টাকা, ছোলার দাম 83 টাকা এবং গমের MSP কুইন্টাল প্রতি 25 টাকা বাড়ানো হয়েছে। এই বৃদ্ধি 2018-19 সালের কেন্দ্রীয় বাজেটে ঘোষণা অনুযায়ী উৎপাদন খরচের অন্তত 1.5 গুণ সহায়ক মূল্য দেওয়ার নীতি মেনেই করা হয়েছে।
2: सबसे पहला फैसला लिया गया रबी क्रॉप्स के लिए MSP तय करना। माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी ने अपने कार्यकाल के आरंभ से ही MSP में 50% प्रॉफिट देना वो तय किया था, उस फैसले को इसमें लागू किया गया है। व्हीट, बार्ली, ग्राम, लेंटिल्स, रेपसीड, मसूर, मस्टर्ड और सेफ्लावर, इन सब के लिए जो प्रोडक्शन कॉस्ट है उससे कम से कम 50% ज्यादा रखी गई है MSP।
1: দিল্লি পুলিশের ইন্টেলিজেন্ট ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম বা ITMS প্রকল্প বাস্তবায়নের অনুমোদন দিয়েছে কেন্দ্র। প্রায় 1,789 কোটি টাকারও বেশি আনুমানিক ব্যয়ে এই প্রকল্পটি 3 দফায় 24 মাসের মধ্যে বাস্তবায়িত হবে। মন্ত্রী জানান, ট্রাফিক ব্যবস্থার আধুনিকীকরণে 42টি করিডোরকে এর আওতায় আনা হচ্ছে। আগামী 5 বছর ধরে এর পরিকল্পনা ও রক্ষণাবেক্ষণের কাজ চলবে।
2: ITMS में ऑब्जेक्टिव है कि जो 1529 ट्रैफिक सिग्नल्स है, ये सारे अभी फिक्स टाइमिंग्स में ट्रैफिक पे अगर इस तरह की कैपेबिलिटी हो लाइट में कि जिस तरफ से ज्यादा ट्रैफिक आ रहा है, ज्यादा बिल्डअप हो रहा है, वहां पे रेड लाइट कम ड्यूरेशन के लिए रहे और जिस तरफ खाली है उस तरफ रेड लाइट ज्यादा ड्यूरेशन, ये पॉसिबल है ITMS से। इंटेलिजेंट ट्रैफिक मैनेजमेंट सिस्टम बहुत ही इंपॉर्टेंट है, स्पेशली फॉर अ मेगा सिटी लाइक दिल्ली।
1: শ্রী বৈষ্ণব জানান, মন্ত্রিসভা PM ধারা প্রকল্পটিরও অনুমোদন দিয়েছে। তিনি বলেন, এই ঐতিহাসিক উদ্যোগটি ভারতের রাজ্য অভ্যন্তরীণ বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থাকে শক্তিশালী করবে। এর ফলে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে 135 গিগাওয়াট পর্যন্ত পুনর্নবীকরণযোগ্য বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।
2: 1,86,000 crore rupees का ये पूरा प्रोग्राम बनाया गया है। इस प्रोग्राम में 135 गीगावाट को रिन्यूएबल एनर्जी को बैटरी एनर्जी स्टोरेज सिस्टम, स्टेट की जो ट्रांसमिशन यूटिलिटीज है उनको अपग्रेड करना और नई ग्रीनफील्ड लाइन्स को बनाकर इसको और एग्जिस्टिंग लाइन्स को अपग्रेड करना, इन सब को ध्यान में रखते हुए इस प्रोग्राम को इम्प्लीमेंट किया जाएगा। इस प्रोग्राम के इम्प्लीमेंटेशन में MNRE का रोल रहेगा, पावर ग्रिड का रोल रहेगा, मिनिस्ट्री ऑफ पावर का रोल रहेगा और बहुत सारा रोल रहेगा स्टेट गवर्नमेंट्स के साथ मिलकर इसको इम्प्लीमेंट करेंगे।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সরকার সারা দেশের কৃষকদের আয় বৃদ্ধির পাশাপাশি তাদের স্বার্থ রক্ষার কোন প্রচেষ্টাতেই বাদ রাখছে না। সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, সরকার 2027-28 বিপণন মরশুমের জন্য রবি শস্য ন্যূনতম সহায়ক মূল্যে MSP বৃদ্ধির অনুমোদন দিয়েছে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, রবি ফসলের ন্যূনতম সহায়ক মূল্য MSP বাড়ানোর বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভার সিদ্ধান্ত কৃষকদের জন্য সুফল আনবে।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প আজ বাণিজ্য, প্রতিরক্ষা, জ্বালানি ও গুরুত্বপূর্ণ প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়টি পর্যালোচনা করেছেন। আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রী মার্কিন রাষ্ট্রপতি ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা বলেন। সমাজ মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী জানান, বিশ্বশান্তি ও নিরাপত্তা সুসংহত করার প্রচেষ্টা সহ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়েও দুই নেতা মত বিনিময় করেছেন। তাদের সামগ্রিক আন্তর্জাতিক কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদার করতে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখার বিষয়ে উভয় নেতাই সম্মত হয়েছেন।
0: সার্বজনীন বৈষম্যহীন নিরস্তীকরণের মাধ্যমে পরমাণু অস্ত্রমুক্ত বিশ্ব গড়ে তোলা এবং পারমাণবিক অস্ত্রের সম্পূর্ণ নির্মূলের বিষয়ে ভারত তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। পারমাণবিক অস্ত্র নির্মূল দিবস উপলক্ষে গতকাল নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের এক উচ্চ পর্যায়ের বৈঠকে ভারতের হয়ে বক্তব্য রাখেন বিদেশ মন্ত্রকের পশ্চিম বিষয়ক সচিব সিবি জর্জ। মার্চ। বিদেশ মন্ত্রক জানিয়েছে, রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে ডারবান ঘোষণা ও কর্মপরিকল্পনার 25তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত আরেকটি বৈঠকে বর্ণবাদ, জাতিবৈষম্য এবং এই সংক্রান্ত অসহিষ্ণুতা মোকাবিলার ক্ষেত্রে ভারত তার অবিচল অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।
1: কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন কাতারের ব্যবসায়ীদের ভারতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগের অংশীদারিত্বের বিষয়টি খতিয়ে দেখতে এবং দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন। দোহায় কাতার বিজনেসম্যান অ্যাসোসিয়েশনের আয়োজনে একটি গোলটেবিল বৈঠকে তিনি ভারতের ধারাবাহিক অর্থনৈতিক বিকাশ, ক্রমবর্ধমান বিনিয়োগ এবং 2025-26 অর্থবর্ষে 94.5 বিলিয়ন মার্কিন ডলারের বেশি রেকর্ড পরিমাণ মোট প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ FDI-এর বিষয়টিও তুলে ধরেন। এছাড়া তিনি সম্প্রতি জাপানের ক্রেডিট রেটিংয়ে সাম্প্রতিক সিদ্ধান্তের কথাও উল্লেখ করেন।
0: বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন SIR প্রক্রিয়ায় ভোটারদের হয়রানি কমাতে নির্বাচন কমিশন একগুচ্ছ নতুন নির্দেশিকা জারি করেছে। সব রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিকদের পাঠানো নির্দেশিকায় কমিশন জানিয়েছে, যাদের বিরুদ্ধে আনম্যাপ বা তথ্যগত অসঙ্গতির নোটিশ জারি হয়েছে তাদের আর ERO বা AERO দপ্তরে হাজির হতে হবে না। সংশ্লিষ্ট ভোটারের বাড়িতে গিয়ে প্রয়োজনীয় নথি সংগ্রহ করবেন BLO, পরে সেই নথি ECI নেটে আপলোড করা হবে। শুধুমাত্র ব্যতিক্রমী ক্ষেত্রে শুনানি হবে, তাও অগ্রাধিকারের ভিত্তিতে অনলাইনে। প্রয়োজনে ভোটারের পরিবর্তে পরিবারের প্রাপ্তবয়স্ক কোনো সদস্য শুনানিতে অংশ নিতে পারবেন।
1: আজ নতুন দিল্লিতে আয়োজিত INDI জোটের বৈঠকে বেশ কয়েকটি দল যোগ না দেওয়ায় জোটের ভেতরের ফাটল আবার প্রকাশিত হয়ে পড়েছে বলে BJP দাবি করেছে। নতুন দিল্লিতে আজ এক সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেন, DMK সমাজবাদী পার্টি ও আম আদমি পার্টি সহ বেশ কিছু শরিক দল এই বৈঠক এড়িয়ে গেছে। তিনি দাবি করেন, এই জোট গণতন্ত্র বাঁচানোর নাম করে আসলে কংগ্রেস ও তাদের সঙ্গীদের রাজনৈতিক স্বার্থ রক্ষার চেষ্টা করছে। শ্রী চৌহান আরও বলেন, জোটের নেতারা রাহুল গান্ধীকে নেতা হিসেবে মেনে নিতে মোটেই প্রস্তুত নন।
3: লগাতার কংগ্রেস আপনি গলতিয়ো পর মাফি মাঙ্গনে কে বজায় ভ্রম ফেলা রে, ঝুঠ বোল রে, মনগড়ন্ত আরোপ লগা রে। আজ ইন্ডি গঠবন্ধন কি বৈঠক থি, লেকিন বৈঠক কে পহলে হি গঠবন্ধন বিখর গয়া, আর সচ বাত তো ইয়ে হ্যায় কে ইন্ডি গঠবন্ধন রাহুল কো নেতা মাননে কে লিয়ে তৈয়ার নহি।
1: শুনছেন উপমহাদেশের খবর।

0: জম্মু কাশ্মীরে লস্কর-ই তৈবা গোষ্ঠীর শীর্ষ কমান্ডার মুসা ওরফে আসিফ ফৌজি নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হওয়ার ঘটনা জম্মু কাশ্মীরে জঙ্গি নেটওয়ার্কের কাছে একটি বড় ধরনের ধাক্কা বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। বাদগাম জেলার খানসাহেব থানা এলাকার গুরওয়াত কালানে এক অভিযানে সে নিহত হয়। মন্ত্রক জানিয়েছে মুসার মৃত্যুর ফলে 2022 সাল থেকে জম্মু কাশ্মীরে সক্রিয় লস্করের 4 শীর্ষ কমান্ডারকে খতম করা সম্ভব হল। এর আগে এই দলে বাকি 3 সদস্য 2024 সালে জুনায়েদ ভাট, 2025 সালে সুলেমান এবং চলতি সেপ্টেম্বরে ইয়াজির এনকাউন্টারে নিহত হয়।
1: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন গুজরাট সন্ত্রাস দমন শাখা ATS, ভারতের উপকূলরক্ষী বাহিনী ICG এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলির যৌথ অভিযানে ইরানের একটি নৌকো থেকে 5 জন পাকিস্তানি নাগরিককে গ্রেফতার করা হয়েছে। ভারতের এক্সক্লুসিভ ইকোনমিক জোন বা বিশেষ অর্থনৈতিক অঞ্চলের মধ্যে থাকা ওই নৌকোটি থেকে 526 কিলোগ্রাম মেটামফেটামিন ও হেরোইন উদ্ধার করা হয়েছে। এছাড়া ইরানের নৌকাটিও বাজেয়াপ্ত করা হয়।
0: কর্ণাটকের ম্যাঙ্গালোর রিফাইনারি অ্যান্ড পেট্রোকেমিক্যালস লিমিটেডের কোকার হাইড্রোটিটার ইউনিটে বিস্ফোরণে আজ একজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও 8 জন। বিস্ফোরণের তীব্র শব্দে নিকটবর্তী ম্যাঙ্গালুরু আন্তর্জাতিক বিমানবন্দরে জানালার কাঁচ কেঁপে ওঠে। আহত 8 জনের মধ্যে একজনের শরীরের প্রায় 35% পুড়ে গেছে, তবে তিনি এখন বিপদমুক্ত বলে জানা গেছে। বাকি 7 জনকে প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। ম্যাঙ্গালুরু শহরে পুলিশ কমিশনার সুধীর রেড্ডি জানিয়েছেন যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে, উদ্বেগের কোনো কারণ নেই। এক বিবৃতিতে রিফাইনারি কর্তৃপক্ষ জানিয়েছে কোকার হাইড্রোটিউটার ইউনিটে থাকা উচ্চচাপের কোল্ড সেপারেটর ফেটে যাওয়ার ফলে এই বিস্ফোরণ ঘটে।
1: নেপালের গণ্ডক নদীর অববাহিকা এবং বিহারে অবিরাম বৃষ্টিপাতের ফলে গণ্ডক নদীর জলস্তর রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। এর ফলে উত্তর বিহারে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে, বেশ কয়েকটি স্থানে বাঁধ ভেঙে গেছে। বন্যা মুজফ্ফরপুর, বৈশালী ও সারণ জেলাতেও ছড়িয়ে পড়ায় জেলার 200টিরও বেশি গ্রাম ক্ষতিগ্রস্ত। এদিকে পশ্চিম চম্পারণে গণ্ডক নদীর তীব্র স্রোতের কারণে চম্পারণ বাঁধ 4টি স্থানে ভেঙে গেছে। বাগাহা, বেত্তিয়া, মতিহারি ও গোপালগঞ্জে সরকারি প্রতিনিধি দল পাঠানো হয়েছে। গণ্ডক নদীর জলস্তর বৃদ্ধির ফলে সৃষ্ট পরিস্থিতি খতিয়ে দেখতে উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী আজ পশ্চিম চম্পারণ এলাকা আকাশপথে পরিদর্শন করে প্রশাসনকে ত্রাণ ও উদ্ধার কাজ পরিচালনায় এবং বন্যা কবলিত এলাকায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নিশ্চিত করার ক্ষেত্রে সতর্ক ও তৎপর থাকার নির্দেশ দেন।
0: ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন সৌদি কর্তৃপক্ষ ফ্লাই দুবাইয়ের এক পাইলটকে গ্রেপ্তার করেছে। ওই পাইলট আজ একটি যাত্রীবাহী বিমানে আরেকজন পাইলটকে ছুরিকাঘাত করে বলে অভিযোগ। নেতানিয়াহু বলেন জাতীয় সদস্যরা মিলে হামলাকারী পাইলটকে প্রতিহত করেন এবং একটি বড় ধরনের বিপর্যয় রোধ করতে সক্ষম হন। সংযুক্ত আরব আমিরশাহী থেকে ইসরায়েলে যাওয়ার পথে একটি যাত্রীবাহী বিমানে আজ এই ঘটনা ঘটে। এর জেরে বিমানটিকে সৌদি আরবে জরুরি অবতরণ করতে বাধ্য করা হয়। ফ্লাই দুবাইয়ের FZ-1073 বিমানটির ক্যাপ্টেন একজন ভারতীয় নাগরিক এবং সহক্যাপ্টেন একজন ওমানের নাগরিক ছিলেন বলে ইসরায়েলি সংবাদ মাধ্যম জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে বিমানটি বিধ্বস্ত হওয়া থেকে বাঁচাতে ভারতীয় ক্যাপ্টেন কো পাইলটের সঙ্গে লড়াই করছিলেন। এরপরই বিমানটি সৌদি আরবের তাবুক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। ইসরায়েল সরকার জানিয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
1: বাংলাদেশে জ্বালানি সাশ্রয়ী পলিয়েস্টার চিপ উৎপাদন সম্প্রসারণের লক্ষ্যে এশীয় উন্নয়ন ব্যাংক ADB মডার্ন সিনটেক্স লিমিটেড MSL এর সঙ্গে $5 কোটি একটি ঋণদান চুক্তি স্বাক্ষর করেছে। শক্তি সাশ্রয়ী আধুনিক পলিয়েস্টার চিপ উৎপাদন প্রকল্পের আওতায় MSL চিপ উৎপাদনের ক্ষমতা দৈনিক 107 টন থেকে বাড়িয়ে 407 টনে উন্নীত করবে।
0: বাংলাদেশ সরকার আসন্ন দুর্গাপূজা উপলক্ষে 5 দিনের ছুটি ঘোষণা করেছে। এর মধ্যে সরকারি ছুটি 3 দিন বাড়ানো হয়েছে। সেদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবারের সঙ্গে মিলিয়ে এই সিদ্ধান্তের ফলে মোট 5 দিনের ছুটি পাওয়া যাবে।
1: এশিয়ান গেমসে ভারত আজ 4টি সোনা জিতেছে। কম্পাউন্ড তীরন্দাজিতে ভারত স্বর্ণপদক জয়ের হ্যাট্রিক করেছে। এছাড়া শুটিংয়েও ভারত সোনা জিতেছে। মিক্সড ট্র্যাপ ইভেন্টে ভারত প্রথম স্থান অর্জন করেছে। এই জয়ের ফলে 60টি পদক নিয়ে ভারত 8ম স্থানে উঠে এসেছে।
0: গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজকে 8 উইকেটে হারিয়ে ভারত 3 ম্যাচে দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ 2-0 ব্যবধানে জিতে নিয়েছে। ভারত টসে জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাট করতে পাঠায়। ওয়েস্ট ইন্ডিজ 50 ওভারে 7 উইকেটে 405 রান করে। ব্যাট করতে নেমে ভারত 43 ওভার 2 বলে 2 উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। সিরিজের তৃতীয় তথা নিয়ম রক্ষার ম্যাচ আগামী 3রা অক্টোবর পাঞ্জাবের মহারাজা যাদবেন্দ্র সিং ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে দুপুর 2টায়।
1: ভারতের বিরুদ্ধে ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ফুটবল ম্যাচ খেলতে উরুগুয়ে দল আজ কলকাতায় এসেছে। দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ে আগামী 6ই অক্টোবর ভারতের মুখোমুখি হবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থ বিষয়ক ক্যাবিনেট কমিটি 2027-28 অর্থবর্ষে রবি শস্যের ন্যূনতম সহায়ক মূল্যবৃদ্ধিতে অনুমোদন দিয়েছে। গ্রিন এনার্জি করিডোরের তৃতীয় পর্যায়ে অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্ত্রিসভার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।
0: সার্বজনীন বৈষম্যহীন নিরস্ত্রীকরণের মাধ্যমে পরমাণু অস্ত্র মুক্ত বিশ্ব গড়ে তোলার বিষয়ে ভারত তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।
1: বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় ভোটারদের হয়রানি কমাতে নির্বাচন কমিশন একগুচ্ছ নতুন নির্দেশিকা জারি করেছে।
0: জম্মু কাশ্মীরের লস্কর-ই তৈয়বার শীর্ষ কমান্ডার মুসা ওরফে আসিফ ফৌজি নিহত হওয়ার ঘটনা জম্মু কাশ্মীরের জঙ্গি নেটওয়ার্কে একটি বড় ধাক্কা বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।
1: নেপালের গণ্ডক নদী অববাহিকা এবং বিহারে অবিরাম বৃষ্টির ফলে গণ্ডক নদী রেকর্ড জলস্তর উচ্চতায় রেকর্ড পৌঁছেছে।
0: এশিয়ান গেমসে ভারত আজ 4টি সোনা জিতে পদক তালিকার অষ্টম স্থানে উঠে এসেছে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন হারানো দিনের গান।

দুই বাংলা শ্রোতা বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের হারানো দিনের গানের পর্বটি। শুরুটা একটু এইভাবে করি, একটু কল্পনা করুন, একটি পর্দা, পর্দার ওপারে অন্ধ।

অন্ধকারে বসে থাকা অগণিত মানুষ। তারপর আলো জ্বলে উঠল, সেলুলয়েডে দেখা গেল একটি মুখ। খুব বেশি কথা বলার প্রয়োজন নেই, চোখ দুটি কথা বলছে, হাসি কথা বলছে, হাঁটার ভঙ্গি কথা বলছে। সেই মুখটির নাম মিঠু মুখার্জি। 70-এর দশকের বাংলা চলচ্চিত্রে তিনি এসেছিলেন এক ঝলক হাওয়া হয়ে। অভিনয় জীবন যে খুব দীর্ঘ তা নয়, ছবির সংখ্যাও এমন নয় যে বাংলা চলচ্চিত্রের ইতিহাসে একটা দীর্ঘ তালিকা তিনি তৈরি করেছেন। কিন্তু আশ্চর্যের ব্যাপার, মিঠু মুখার্জিকে মনে রাখার জন্য তার অনেক ছবির প্রয়োজন হয় না। মর্জিনা আবদুল্লার মর্জিনা, মৌচাকে নিপা, স্বয়ং সিদ্ধা, চাঁদের কাছাকাছি, হোটেল স্নো ফক্স, আর বহু পরে আশ্রিতা। আপাতত এই কয়েকটি নাম উচ্চারণ করলেই 70-এর দশকের বাংলা সিনেমার একটি বিশেষ সময় আমাদের চোখের সামনে ভেসে ওঠে। আজ তাঁকেই ফিরে দেখা, একজন অভিনেত্রীকে, একটি সময়কে এবং সেই সময়ের গানকে। ফিরে দেখার সঙ্গে আমি স্বর্ণাভ রায়। চলুন তাহলে প্রথম গানটি শুরু করা যাক। ছায়াছবির নাম বলছি না, কারণ আপনারা নিজেরাই জানেন। মিঠু মুখার্জি অভিনীত ছায়াছবির গান মান্না দের কণ্ঠে।

চলচ্চিত্রের পর্দায় মিঠু মুখার্জির যাত্রা শুরু চিত্ত বসুর পরিচালিত শেষ পর্ব ছবির মাধ্যমে। ১৯৭২ এর এই ছবিতে তার বিপরীতে ছিলেন সমীর ভঞ্জ।

প্রথম ছবিতেই যে আকাশ ছোঁয়া জনপ্রিয়তা এসে গিয়েছিল তা কিন্তু নয়। এবং একজন অভিনেত্রীর যাত্রা তো প্রথম ছবির সাফল্যে শেষ হয় না, বরং প্রথম পদক্ষেপটি দরজা খোলার মতো। সেই দরজা দিয়ে মিঠু মুখার্জি প্রবেশ করলেন এমন এক চলচ্চিত্র জগতে যেখানে তখন বহু রকম পরিবর্তন চলছে। উত্তম কুমারের মহিমা তখনও অটুট, সৌমিত্র চট্টোপাধ্যায় নিজের স্বতন্ত্র অভিনয় ভাষা তৈরি করে ফেলেছেন, রঞ্জিত মল্লিকের মতো নতুন মুখ উঠে আসছে, আর সেই সময়েই বাংলা সিনেমার নারী চরিত্রেও আসছে পরিবর্তন। নায়িকা শুধু নায়ককে ঘিরে থাকা কোনো চরিত্র নয়, বরং তার নিজস্ব ব্যক্তিত্ব, নিজস্ব ইচ্ছা, নিজস্ব কণ্ঠস্বরও আছে। মিঠু মুখার্জির পর্দার ব্যক্তিত্ব সেই পরিবর্তনের সঙ্গে যেন খুব স্বাভাবিকভাবে মানিয়ে গেল। তবে তাকে সত্যিকারের পরিচিত করে তুলল পরের ছবিটি, মর্জিনা আবদুল্লাহ, যে ছায়াছবির গান আপনারা শুনলেন একটু আগেই। এবারে অন্য আরেকটি ছায়াছবির গান, যেখানে তার সেই ব্যক্তিত্ব, তার কণ্ঠস্বরের পরিচয় তিনি দিয়েছিলেন অভিনয়ের মাধ্যমে। আমি জানি আপনারা বুঝতে পারছেন। শুনুন আশা ভোঁসলের কণ্ঠে সেই গান।

কোনো কোনো চরিত্র অভিনেতার জীবনে আসে, আর কোনো কোনো চরিত্র অভিনেতাকে নতুন করে জন্ম দেয়। মিঠু মুখার্জির ক্ষেত্রে সেই চরিত্রটি মর্জিনা। দীনেন গুপ্ত পরিচালিত মর্জিনা আবদুল্লায় মিঠু মুখার্জি নাম ভূমিকায় অভিনয় করেন। ছবিটি দর্শকের কাছে ভীষণভাবে পরিচিত করে তোলে মিঠু মুখার্জিকে। মর্জিনা চরিত্রের মধ্যে ছিল একসঙ্গে সৌন্দর্য, চপলতা, বুদ্ধি এবং প্রাণ শক্তি। তাকে দেখে মনে হতো এই চরিত্রটি যেন অভিনয় করছেন না, নিজের স্বাভাবিক ছন্দেই বেঁচে আছেন। আর সেই ছবির গানগুলি তাঁর পর্দার উপস্থিতিকে আজও স্মরণীয় করে রেখেছে। লতা মঙ্গেশকরের কণ্ঠে সেই ছবিরই আরেকটা গান শোনা যাক এবার।

মার্জিনা আবদুল্লার পরেই এলো নিশি কন্যা। আশুতোষ মুখোপাধ্যায়ের এই ছবিতে মিঠু মুখার্জির বিপরীতে ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। একদিকে সৌমিত্র চট্টোপাধ্যায়ের সংযত অভিনয়, অন্যদিকে মিঠু মুখার্জির প্রাণবন্ত উপস্থিতি, এই দুই ভিন্ন অভিনয় ধারার সমীকরণ দর্শককে আগ্রহী তৈরি করেছিল। তারপর 1974 সালে অরবিন্দ মুখোপাধ্যায়ের মৌচাক। এই ছবিটি শুধু মিঠু মুখার্জির কেরিয়ারের একটি অন্যতম ছবি।

নয়, এটি বাংলার জনপ্রিয়তম একটি ছায়াছবি। উত্তম কুমার, সাবিত্রী চট্টোপাধ্যায়, রঞ্জিত মল্লিক, অনুপ কুমার, চিন্ময় রায়, রবি ঘোষ, এক ঝাঁক শিল্পীর সমাবেশ। তার মাঝখানে নিপা। রঞ্জিত মল্লিকের শীতেশের বিপরীতে তিনি নিপা, একেবারেই অন্যরকম। লাজুক প্রেমের গল্প শুধু নয়, বরং প্রেমের মধ্যে দুষ্টুমি আছে, সাহস আছে, খানিকটা বেপরোয়া ভাব আছে। আর এই জুটি দর্শকের মনে জায়গা করে নিল। তারপর এলো সেই গান, যে গান এখনো উচ্চারিত হয় বারবার বিভিন্ন কণ্ঠে। আশা ভোসলের কণ্ঠে এবারের গানটি মৌচাক ছায়াছবি থেকে।

গানটি যেন শুধু সিনেমার গান হয়ে রইল না, সত্তরের দশকে শহুরে বাঙালি যুব সমাজে প্রেম দুষ্টুমি আর আত্মপ্রকাশের ভাষার সঙ্গে মিশে গেল। মিঠু মুখার্জির কণ্ঠে, তাঁর অভিনয়ে, তার পর্দার শরীরী ভাষায় গানটি পেয়েছিল একটি আলাদা প্রাণ। কিন্তু মৌচাকের মিঠু মুখার্জিকে শুধু এই জনপ্রিয় গান দিয়ে বিচার করলে তার অভিনয়কে একটু কম করে বলা হয়, কারণ এরপরেই তিনি আবার অন্য স্বাদের চরিত্রে হাজির হলেন একই জুটিতে, অন্য মেজাজে, স্বয়ং সিদ্ধাছায়া ছবিতে। রঞ্জিত মল্লিকের সঙ্গে মিঠু মুখার্জির এই জুটি পছন্দ হয়েছিল মৌচাকেই, কিন্তু যখনই এই জুটিকে একটি অন্য আবহে দেখা গেল, সেখানে স্বয়ং সিদ্ধা ছিল গুরুত্বপূর্ণ ছায়াছবি। সেই ছায়াছবির কথাতেও আসব, কিন্তু তার আগে আবার আরেকটি গান। এবারের গানটি হৈমন্তী শুক্লার কণ্ঠে, ছায়াছবির নাম সন্ধি।

স্টুডিওর ঘড়ি বলছে এখন সময় আপনাদেরকে জানিয়ে দেওয়ার আগামীকাল হারানো দিনের গানের বিষয়। রাজপরিবারে জন্ম ধ্রুপদাঙ্গ সঙ্গীতের ধারালো কণ্ঠের অধিকারী পিতা, মণিপুর রাজবংশীয়া মা, গ্রামে গঞ্জে মাঠে ঘাটে নদী জলে মানুষের সঙ্গে মিশে গান শিখেছেন, সংগ্রহ করেছেন, পাশে পেয়েছেন অর্ধাঙ্গিনীকে, সন্তানের মধ্যে ধারা বইয়ে দিয়ে গড়েছেন প্রকৃত অর্থেই বিখ্যাত সাংগীতিক পরিবার। জন্মদিনে তাঁকে শ্রদ্ধা জানাতে পেরে গর্বিত হবে মৈত্রী পরিবার। শচীন কর্তা, এসটি নানা নামে ভূষিত তিনি, শচীন দেব বর্মণ। শ্রদ্ধাঞ্জলি নিবেদনে মৈত্রী স্টুডিওতে অপেক্ষায় থাকবে ধীমান আগামীকাল রাত ঠিক 11টায়। আশা করি

আগামীকাল এই এসডি বর্মনের জন্মদিনের যে হারানো দিনের গান, সেটিতেও আপনারা উপস্থিত থাকবেন, আপনারা সাক্ষী থাকবেন। ফিরে আসি আজকের অনুষ্ঠানে। আজকে আমরা রয়েছি স্বয়ং সিদ্ধাকে নিয়ে কথা বলছি বা তাকে স্মরণ করছি, মিঠু মুখার্জি। 1975 এই স্বয়ং সিদ্ধা ছায়াছবি মুক্তি পায়। এই ছবি মিঠু মুখার্জির অভিনয় জীবনের উল্লেখযোগ্য অধ্যায়। এখানে তিনি আর মৌচাকের সেই চঞ্চল নিপা নন, চরিত্রের ভেতরের আবেগ সম্পর্কের টানা পড়েন, পরিস্থিতির সঙ্গে বদলে যাওয়া, এসবের মধ্য দিয়ে মিঠু মুখার্জির অভিনয়ের অন্য দিকটি সামনে আসে। একজন অভিনেত্রীর পরিচয় কখনোই একটি চরিত্রে আটকে থাকে না, মিঠু মুখার্জির ক্ষেত্রেও সেটাই সত্যি হয়েছে। তবে তার এই স্বয়ং সিদ্ধা পরিচয়টি বাংলার দর্শকদের কাছে কিন্তু ফ্রেমবন্দি হয়ে আছে। স্বয়ং সিদ্ধা ছায়াছবি থেকে গান ইতিমধ্যে শুনিয়েছি, আরও হয়তো একটি শোনাবো, আমি শোনানোর চেষ্টা করব। কিন্তু এখন যে গানটি আপনাদের জন্য বেছে রেখেছি সেটি স্বয়ং সিদ্ধা ছায়াছবির নয়, বরঞ্চ আপনাদেরকে শোনাই ফাদার ছায়াছবিতে মিঠু মুখার্জি একটি অংশে অভিনয় করেছিলেন, সেই ছায়াছবির একটি গান অরুন্ধতী হোম চৌধুরীর কণ্ঠে।

একজন অভিনেত্রী গুরুত্ব বোঝার একটি উপায় হল তিনি কোন কোন শিল্পীর সঙ্গে একই সময়ে কাজ করেছেন। মিঠু মুখার্জির সেই তালিকা কিন্তু যথেষ্ট উজ্জ্বল। উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায়, রঞ্জিত মল্লিক, দেবরাজ রায়, সৌমিত ভঞ্জ, এরকম বহু শিল্পীর সঙ্গে তিনি কাজ করেছেন। উত্তম কুমারের সঙ্গে চাঁদের কাছাকাছি হোটেল স্নো ফক্স এই ছবিগুলিতে তার উপস্থিতি তাকে পৌঁছে দেয় বাংলা চলচ্চিত্রের একেবারে প্রথম সারির তারকাদের বৃত্তে। মহানায়কের পাশে দাঁড়ানো সহজ ছিল না, কারণ উত্তম কুমারের উপস্থিতি পর্দা দখল করে নেওয়ার ক্ষমতা রাখত। কিন্তু মিঠু মুখার্জির নিজস্ব পর্দা ব্যক্তিত্ব ছিল, তিনি উত্তম কুমারের ছায়া হয়ে থাকেননি, এটাই তার সাফল্য। এই সাফল্যের কথা তো আরও আছে, আজ আমরা মিঠু মুখার্জিকে স্মরণ করছি। শোনাব এবারের গানটি হোটেল স্নো ফক্স ছায়াছবি থেকে, মান্নাদের কণ্ঠে। শুনেই বুঝতে পারবেন তখন স্টেজে উত্তম কুমার গান করছেন আর হোটেল বা রেস্তোরাঁ বলা ভালো, রেস্তোরাঁর এক কোনায় মিঠু মুখার্জি। শুনুন গানটি।

খুন হয়ে গেছে প্রেম ঘাতকের ছুরিতে, মন বলে ফুলটা যে মরে গেছে কুড়িতে, খুন হয়ে গেছে।

শুধুমাত্র বাংলা ছায়াছবি নয়, বাংলা ছায়াছবির পর হিন্দি ছবির দুনিয়ায় তিনি পদার্পণ করেছিলেন 1976 সালে। দুলাল গুহর খানদোস্ত এই ছায়াছবির মাধ্যমে তার হিন্দি ছায়াছবির জগতে প্রবেশ। এখানে তাঁর সহশিল্পীদের তালিকাও ছিল বেশ চমকপ্রদ। শত্রুঘ্ন সিনহা, রাজ কাপুর, পরবর্তীতে বাসু চট্টোপাধ্যায়ের মতো পরিচালকের ছবিতেও কাজ করেন তিনি। সফেদ ঝুট, দিল্লাগি, দো লড়কে দো নৌকরকে ইত্যাদি হিন্দি চলচ্চিত্রে তাঁর এই অধ্যায়টি হয়তো বাংলা ছায়াছবির মতো দীর্ঘ হয়নি, কিন্তু তা তার বহুমাত্রিক কাজের পরিচয় বহন করে। তবে মুম্বাইয়ের বিশাল চলচ্চিত্র দুনিয়া তাঁকে শেষ পর্যন্ত ধরে রাখতে পারেনি, তিনি ফিরে এলেন বাংলায়। ততদিনে বাংলা ছবির বাতাসেও বদল হয়েছে, নতুন মুখ এসেছে, নতুন গল্প তৈরি হয়েছে, নতুন দর্শক তৈরি হচ্ছে। তারকা ব্যবস্থার পুরনো কাঠামোর মধ্যে নতুন প্রজন্ম জায়গা করে নিচ্ছে। কিন্তু একজন শিল্পীর গল্প তো শুধুমাত্র জনপ্রিয়তার গ্রাফ নয়, কখনো কখনো তার একটি দ্বিতীয় অধ্যায়ও থাকে। সেই রকম একটি দ্বিতীয় অধ্যায় শুরু করেছিলেন মিঠু মুখার্জি একটি দীর্ঘ বিরতির পর। সেই প্রসঙ্গে আসব, কিন্তু তার আগে আরেকটি গান শোনাই। এই গানটি মান্না দে এবং আশা ভোসলের ডুয়েট এবং অসাধারণ মঞ্চের মধ্যে দুজন, মিঠু মুখার্জি এবং উত্তম কুমার। না, এখানে অবশ্য বলা ভালো মঞ্চের আড়াল থেকে উত্তম কুমার। শোনা যাক সেই গান।

সমান সমান অনেক সাথেও মানতে পারি, লক্ষ ব্লেডে কামালে যে উঠবে না তো গোপার দাড়ি, বুঝলে নারী, ওই লক্ষ ব্লেডে কামালে যে উঠবে না তো গোপার দাড়ি।

দীর্ঘ বিরতির পর মিঠু মুখার্জিকে আবার দেখা গিয়েছিল আশ্রিতা ছবিতে। এই ছবিটি তার শেষের দিকের ছবি হিসেবেই পরিচিত। এখানেই এই ছবিটির পরে একটি আকর্ষণীয় বাঁক তৈরি হয়। সুযোগ ছিল, কাজের সম্ভাবনাও ছিল, কিন্তু তিনি ধীরে ধীরে নিজেকে সরিয়ে নিলেন। কেন, সেই প্রশ্নের সঠিক উত্তর খুঁজে পাওয়া ভার। তার ব্যক্তিগত জীবন সম্পর্কে তিনি সচেতনভাবেই খুব কম কথা বলেছেন, তাই তার অন্তরালে চলে যাওয়া ঘিরে নানা ব্যাখ্যা কৌতূহল থাকেই। তবে আমরা এইটুকু জানি, তিনি আলো থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং সেই সিদ্ধান্ত তিনি পালন করেছিলেন অত্যন্ত দৃঢ়ভাবে। তাই তার ব্যক্তিত্ব যা আমরা পর্দায় দেখেছি, সেই ব্যক্তিত্বের ঝলক যেন তাঁর জীবনেও খুঁজে পাওয়া যায়। আশ্রিতা ছায়াছবি থেকে এবার একটি গান লতা মঙ্গেশকরের কণ্ঠে।

যে গানটি শুনলেন সেই গানটির গীতিকার অর্থাৎ গানটি লিখেছিলেন মিঠু মুখার্জি স্বয়ং। এটিও যেন তার শিল্প জীবনে বা তার শিল্পী জীবনের এক অন্যতম মাইল ফলকই বলি। এরপর আজকের অনুষ্ঠান তো প্রায় শেষ প্রান্তে, না মন ভারাক্রান্ত করব না। এই এত স্বতঃস্ফূর্ত যে অভিনেত্রী তার কথা স্মরণ করতে গিয়ে মন খারাপের যেন জায়গা আসে না। তবে কালের নিয়মে 2026 সেপ্টেম্বর আমরা সবাই জানি তিনি অমৃত লোকে যাত্রা করেছেন। আজ তিনি নেই বটে, কিন্তু মর্জিনা আবদুল্লাহ দেখলে তিনি আছেন, মৌচাক দেখলে তিনি আছেন, স্বয়ং সিদ্ধা দেখলে তিনি আছেন। কোনো পুরনো গানের সুর হঠাৎ রেডিও থেকে ভেসে এলে আবার মনে পড়ে যায় 70-এর দশকের সেই তরুণীকে, চোখে সেই দুষ্টু আলো, ঠোঁটে সেই হাসি, আর পর্দায় সেই অবলীলায় নিজের জায়গা করে নেওয়ার উপস্থিতি। সময়ের নিয়মে মানুষ চলে যায়, কিন্তু শিল্পী শিল্পী থেকে যান তাঁর কাজের মধ্যে। মিঠু মুখার্জিও থেকে যাবেন একটি প্রজন্মের নস্টালজিয়ায়, বাংলা চলচ্চিত্রের ইতিহাসে, আর সবচেয়ে বেশি দর্শকের মনে। তাকে কেউ বলেছিলেন কলকাতার রেখা, সেই কলকাতার রেখা অমলিন হয়ে থাকবেন দর্শকের মনে। শেষ গানটি স্বয়ং সিদ্ধা ছায়াছবি থেকে আশা ভোঁসলের কণ্ঠে, এবং তার মধ্যেই ঘুমের রেশ আসবে আপনাদের, সেই ঘুমের রেশ আপনাদের আসুক সেই আশা নিয়েই আজকে আমিও বিদায় নেব। এই গানটি শোনাতে শোনাতে সঙ্গে ছিলাম স্বর্ণাভরায়। শুনুন শেষ গান।

0: শুনলেন হারানো দিনের গান। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশন শেষ হল। আগামীকাল আমাদের প্রথম অধিবেশন শুরু হবে ভারতীয় সময় সকাল 5:56, বাংলাদেশের সময় সকাল 6:28। এখন স্টুডিওর ঘড়িতে ভারতীয় সময় রাত 11:59 হয়ে 52 সেকেন্ড এবং বাংলাদেশের সময় রাত 12:31 হয়ে 4 সেকেন্ড। শুভরাত্রি।
1: স্টুডিও ঘড়িতে এখন সময় রাত 12:25। আজ 1 অক্টোবর 2026, বৃহস্পতিবার।

এখন থেকে রাত দুটো পর্যন্ত শুনবেন বাংলা আধুনিক গান, দুটো থেকে তিনটে পর্যন্ত বাংলা ছায়াছবির গান, এবং রাত তিনটে থেকে ভোর চারটে পর্যন্ত শুনবেন নানা ধরনের গানের সম্ভার নিয়ে নানা রঙের গান শুনবেন শুধুমাত্র ডিটিএইচ বাংলা পরিষেবায়। এখন শুরু হচ্ছে বাংলা আধুনিক গান। এই অনুষ্ঠানে আজকের প্রথম গান শুনে নিন শুভমিতার কণ্ঠে। গানটির কথা লিখেছেন অর্ণশীল, সুর দিয়েছেন জয় সরকার, শিল্পী শুভমিতা।

শুনছেন বাংলা আধুনিক গান শুধুমাত্র ডিটিএইচ বাংলা পরিষেবায় এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিও ঘড়িতে এখন সময় রাত 12:31:26। বাংলা আধুনিক গানের অনুষ্ঠানে এতক্ষণ শুনছিলেন শুভমিতার কণ্ঠে গান। এবারে পরপর কয়েকটি গান শুনে নিন রূপঙ্কর বাগচির কণ্ঠে।

হঠাৎ বৃষ্টি নামল, বইতে লাগলো দমকা বাতাস, ঘন ঘন শুনতে পেলাম ঝড়ের নিঃশ্বাস, ঝমঝম শব্দ ছাদে, ঝমঝম

শুনছেন বাংলা আধুনিক গান শুধুমাত্র ডিটিএইচ বাংলা পরিষেবায় এবং নিউজ অন এআই অ্যাপে। স্টুডিও ঘড়িতে এখন সময় রাত 12:01। বারোটার ঘড়ি কাটা পেরিয়ে 1:12। বাংলা আধুনিক গানের অনুষ্ঠানে এতক্ষণ শুনছিলেন রূপঙ্কর বাগচির কণ্ঠে গান। এবারে পরপর কয়েকটি গান শুনে নিন লোপমুদ্রার কণ্ঠে। শুনছেন বাংলা আধুনিক গান।

লোপামুদ্রা মিত্রের কণ্ঠে গানগুলি শুনছিলেন। আপনারা শুনছেন বাংলা আধুনিক গান শুধুমাত্র ডিটিএইচ বাংলা পরিষেবায় এবং নিউজ অন এআই অ্যাপে। স্টুডিও ঘড়িতে এখন সময় রাত 1:27 হয়, 4 সেকেন্ড। এবারে রাঘব চট্টোপাধ্যায়ের কণ্ঠে কয়েকটি গান শুনে নিই।

এতক্ষণ শুনছিলেন রাঘব চট্টোপাধ্যায়ের কণ্ঠে গানগুলি বাংলা আধুনিক গানের অনুষ্ঠানের। আজকের শেষ গান শুনে নিন সঙ্গীতা ঠাকুরের কণ্ঠে।

সঙ্গীতা ঠাকুরের কণ্ঠে গান দিয়ে শেষ হলো আজকের মতো বাংলা আধুনিক গান। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় এবং নিউজ অন এআইআর অ্যাপে। পরবর্তী অনুষ্ঠানে ঘোষণা একটু পরেই।

স্টুডিও ঘড়িতে এখন সময় রাত 2:20। শুরু হচ্ছে এখন ডিটিএচ বাংলা পরিষেবায় বাংলা ছায়াছবির গান। এই অনুষ্ঠানে আজকের প্রথম গান শুনে নিন প্রজাপতি 2 ছায়াছবি থেকে জিৎ গঙ্গোপাধ্যায়ের কণ্ঠে এই গান।

0: কেটে যায় দেখে কেউ দেখে না।
1: এবারে ঈশান মিত্র এবং আদিত্য সাওয়ের কণ্ঠে। ঈশান মিত্র এবং আদিত্য সাওয়।

বাংলা ছায়াশিল্পী গান অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন প্রজাপতি দুই ছায়াশিল্পীর গান। এবারে পরপর গান শুনে নিন বহুরূপী ছায়াছবি থেকে। বহুরূপী ছায়াছবিতে গান গেয়েছেন শিলাজিৎ মজুমদার, সুকন্যা চট্টোপাধ্যায়, শ্রেষ্ঠা দাস, ননিচোরা দাস বাউল এবং শিল্পী শ্রেয়া ঘোষাল। শুনে নিন বহুরূপী ছায়াছবির গান।

বহুরূপী ছায়াছবির গান শুনলেন বাংলা ছায়াছবির গানে অনুষ্ঠানে। অনুষ্ঠান শুনছেন ডিটিএস বাংলা পরিষেবায় এবং নিউজ অন এআই অ্যাপে। স্টুডিও ঘড়িতে এখন সময় রাত 2:26:56। বাংলা ছায়াছবির গান অনুষ্ঠানে এবারে কয়েকটি গান শুনে নিন হেমলক সোসাইটি সিনেমা থেকে। গানগুলি গেয়েছেন শ্রেয়া ঘোষাল, রূপম ইসলাম, অনুপম রায়, শিলাজিৎ মজুমদার এবং রূপঙ্কর বাগচির কণ্ঠে হেমলক সোসাইটির গান শুনে নেবেন হেমলক সোসাইটি থেকে।

হেমলক সোসাইটির ছাঁচবির গান শুনলেন। এবারে বুনহাঁস ছবি থেকে গান শুনে নি। গানগুলি গেয়েছেন শ্রেয়া ঘোষাল, অনিন্দ্য চট্টোপাধ্যায়, পাপন, তোষা সরকার এবং বনি চক্রবর্তীদের কণ্ঠে। শুনে নি বুনহাঁস ছাঁচবির গান।

দিয়ে এবং বুনোহাঁস ছায়াছবির গান দিয়ে শেষ হলো আজকের মতো বাংলা ছায়াছবির গান। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিও ঘড়িতে এখন সময় রাত 3:06। শুরু হচ্ছে এখন নানা ধরনের গানের সম্ভার নিয়ে নানা রঙের গান শুধুমাত্র টিটিএইচ বাংলা পরিষেবায়। এই অনুষ্ঠানে, নানা রঙের গানের অনুষ্ঠানে, প্রথমে শুনে নিন পরপর দুটি লোকগীতি দোহারের পরিবেশনায়।

পুকুরে বসে বসেছিল একাকিনী, বসেছিল বসে বসেছিল একাকিনী, বসেছিল বসে বসেছিল।

নানা রঙের গানে অনুষ্ঠানে এতক্ষণ শুনছিলেন লোকগীতি দোহারের পরিবেশনায়। অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় এবং নিউজ অন এআই অ্যাপে। স্টুডিও ঘড়িতে এখন সময় রাত 3:17 হয়ে 52 সেকেন্ড। এবারে দ্বিজেন্দ্র গীতি শুনে নিন, পরপর দুটি দ্বিজেন্দ্র গীতি। প্রথমে মৈত্রী মজুমদারের কণ্ঠে, দ্বিতীয় গানটি নূপুর ছন্দা ঘোষের কণ্ঠে।

দ্বিজেন্দ্র গীতি শুনলেন নানা রঙের গানের অনুষ্ঠানে। এবারে পুরাতনই গান শুনে নিন পরপর তিনটি। প্রথম দুটি গান চণ্ডীদাস মালের কণ্ঠে, তারপর সুস্মিতা গোস্বামীর কণ্ঠে।

এতক্ষণ শুনলেন পুরাতনী নানা রঙের গানের অনুষ্ঠানে। এবারে এবারে নানা রঙের গান অনুষ্ঠানে শুনে নিন পরপর দুটি অতুল প্রসাদী গান। প্রথমে সুচিন সিংয়ের কণ্ঠে, তারপর দ্বিতীয় গানটির শিল্পী অর্চনা ভৌমিক।

অতুল প্রসাদী গান দিয়ে শেষ হলো আজকের মতো নানা রঙের গান। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিও ঘড়িতে এখন সময় রাত 3:59 হয়ে 26 সেকেন্ড। ডিটিএইচ বাংলা পরিষেবায় পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: 107 FM রেইনবো প্রচার তরঙ্গে সাত সুরে সারাদিন আমরা থাকি, সারাদিন সারা রাত, কিন্তু স্টুডিওর ঘড়ির কাঁটা বলছে চারটে পেরিয়ে গেছে, আর চারটে মানি একটু অন্য সুরে কান পাতার সময়। এখন প্রভাতী ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানের, ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে আজ প্রথমে শুনবে আহির ললিত রাগে খেয়াল, শিল্পী পণ্ডিত অরুণ ভাদুরী।

107 FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তে শুনছ প্রভাতী, ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। 107 FM রেইনবো প্রচার তরঙ্গে প্রভাতী, ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ আহিরুল ললিত রাগে খেয়াল শুনছিলে, শিল্পী ছিলেন অরুণ ভাদুরী, পণ্ডিত অরুণ ভাদুরীর কণ্ঠে শুনছিলে আহিরুল ললিত রাগে খেয়াল। 107 FM রেইনবো প্রচার তরঙ্গে প্রভাতী, ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে এবারে শুনবে ভাটিয়ার রাগে সেতার, শিল্পী সুপ্রতীক সেনগুপ্ত।

0: 107 FM, రెండో ప్రచారతరంగే প্রভাতি ভোরে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে তখন প্রথমে আহির ললিত রাগে খেয়াল শুনলেন, শিল্পী ছিলেন পণ্ডিত অরুণ ভাদুরী। 107 FM রেইনবো প্রচার তরঙ্গে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে প্রভাতি অনুষ্ঠানে এতক্ষণ দ্বিতীয় পর্বে ভাটিয়ার রাগে সেতার শুনছিলেন, শিল্পী ছিলেন সুপ্রতীক সেনগুপ্ত। প্রভাতি 107 FM রেইনবো প্রচার তরঙ্গে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান এখানেই শেষ হল।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন।

ঘড়ির কাঁটা টিকটিক করতে করতে জানাচ্ছে সময় ভোর 5টা, আর 5টা মানেই সময় এখন আনন্দধ্বনি রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানের।

গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

মনোজ সাফন এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তে শুনছেন আনন্দধ্বনি রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান। রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে।